0: hayung nukung shalani bo palai tong layo fai na gnata ka shal call shabatong hello
1: ma'am
0: phone ka ham ta kung nono lam shobo
1: world family day
0: international family day ni palai tong layo tini
1: পরিবার ব্যবস্থা
0: নকম হোক অঙ্কিক
1: মানে ন সংসার খাইছে যেমন চলা বড় পুরি বরং সংসার তো খাইবলা চলা বড় পুরি কর সংসার খাই মানে যে সঙ্গে বসাং খা পরিবার নিয়ে বসা করতে মানে করে পরব সংসার করছে তো খাইছে নাই খালাই মানে জায়গা ন সংসার যেমন পাগলাই ফিলেন লাইও খালাই ফিলেন লাইও গা তো পরিবার পাইলাইও আমি চলি না তো পরিবেশ গা জায়গা ন যেদিন সার্থক কাহাম নাই পরিবেশ মানে ফ্যামিলি দিয়ে সার্থক নাই যেদিন নুকুম হুকুম কাহাম কে কাজ মানে পর্যায় মানে সুন্দর খামে দিন কাহাম কে তো লাগে থাকে পরিবার কাহাম কে থাঙি নাই জবর জবর তো কাহাম নাই আদিন ফ্যামিলি সার্থক নাই আমার কাহাম
0: হামলাই বেলাই না থাকুক নন আও বেলাই নজন চিনি নুকুনি কক্রক সালাকে আঙ্কে নুকুনি কক্রক নজন কেবাই শেয়ার রকলাই আঙ্কে আপনার চ যতন চিনি জানি জানি নুকুনি কাহাম হামিয়ার নগে সালায়ও তামনি হাঙ্কাই নুকুনি কাহাম হামিয়া ওয়ান সঙ্গে চুং নুকু দঙ্গ হুঙ্কাইবা যতন তুই ন তুই তুলি টংনানি কাহামকাই চিনি নুকুম বাহাইকাই কাহামকাই নাই থাংমান চিং আপনার কই ন মান সুকলাইনাই তাকে সে কক দুক নাগেনা হ্যালো হ্যালো
2: হ্যালো ফুংকাহাম বেলাই
0: ফুংকাহাম ফুংকাহাম তাকুম ন লাম সবজ দিন পান্ডা
2: রবীন্দ্র দেবরমা
0: আও
2: যতন কাহাম কক খাই রং বুসি হয়েছে থালা চাঙা কে সাউ তা নগ

0: জুন জল খাইকে লাগতাম
1: এবং খাইকে লাগতাম ভাই গাছ থাকেন ভাই
0: দো দো বলে নো
1: আমরা জ্বর আর কেন
0: দো
1: আমবাই
0: ফিয়াবা চিনি তিনি তাবুক অজরা ওতেই জ্বর আছে ক্রিখা তামনি গাঙ্গাইতে কিসা হাঙ্কে নচং হাইনি খরাং সে মাথাং লাইসিনাই পান্দাও হেপন হ্যালো
2: হ্যালো
0: ফুংকাহাম তাকু
2: ফুংকাহাম বুকু
0: নিন সিনেমা কিসের কাছে তাকু ই কিসা ডাক্তার মা সাথে নাই তাকু তামনি হিংকাই চিনি জড়াতে এক মিনিট বেশি কমছে তিনি ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে আপনি বাগাইছেন অবনরোগী না কপত অবনরোগী না কক্লাম সাইগাম লাইও নাম শুনানো পান্ডাও থাকো কিসা নিজের নেটওয়ার্ক নি ইস্যু দা খরং গাম খাই দা মালাই জরা পাইকেবা চিনি পান্ডা তৈসা হাইনি খরং পান্ডা নিয়ে আগলো ফাইফ্রু নেশা গরম হরমান তৈসা কাহামকে কক সারমান দো তিনি গাছিত জরা করে খাবা চাহামকে গরম মালিয়া আপনি বাকি নাকার সানজাব তিনি মে তালনি সালচি বা এবার 15 মে তিনি ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে হিনি পালাই দো হায়ুং গানগৈন অশাল পালাইছাকু নুখুংনি নাংকুকমানি তাই চিনি হদা খাথানি হদানো সামথানি বরকন লংমাও কাহাম করেন তেসা থানি নুখুংনি বসুক জরতে নাংকুক মু আবো রং চাই সাইমানানি নাঙ্গো আবং রুগিন চক্লাম সাইতংলায় গাই জরা করে কেবা ফাইদি চিনি তাবু জরা অংখা হাইনি খরাম পান্ডানি

আকাশবাণী আগরতলা যতনি ফাঁসিং খাপাং ইয়াফার তাবুক চেঞ্জগ চেনে চেনে ফুংনি ককবরক আওয়াই পান্দা তিনি ফাশাল তালতুং তালনি শালনি চিবা শালমারি চিবরিরা থামচিবা তিব্রা বিশিখং মেয়ে তালনি শালচিবা শালমারি

নৈশাই নৈচিবা নাকারদিন নৈশাই নৈচিদক ইংরেজি বেশি চিন পান্ডা নৈরা থামচিদক পয়েন্ট বেড়ে মিটার্স এবার সাশাই নৈরা দক চিচুকু কিলো হারস আওয়াই দঙ্গ হাইনো হাই যতন ফুঙ্ক চাং জরানি খা কাহামিয়া ফরে তাবুক চেং জগৎ চিনি তিনি হাউনি খরাং পান্ডা তাই যতন চিনি তিনি হাউনি খরাং পান্ড লাম সগ যিনিও শালব্রমনি হাই খালায়ন কক কাহাম তিনি কক কাহাম যং খালায়ন স্বামী বিবেকানন্দ সালংমানি কক ব সালংখা আং পৈত খায়ো কেব বি মান বান্তা মাননি বাকে চোক যা খে বন হায়ুনি জেসে ফান ফানো শ্যাম্পলে মানিয়া বতে বসাখা ওয়ান সুকমানো চিনি লংমা অবনি বাকইন লংমা তংসাক সরংনা নাংথাই কিসা মিশা নাংমানি মানের নি বাকে এবার মানিয়ানি বাকে তাই শাক শাকনি বাকে সিমি কাইতনি থানি তা সরিদি হনকে বরক তাই মালমাতা রগনি বিশিঙ্গ তামো ফেলাইমু তংসি বাচাদি শিশাদি নিনি নাহার মুংনি লামানো মাং নাহারই বসকাঙই হিমুই তংদি বতে বসালংখা মুচি সাফা নংথু মেথর সাফা নংথু যত হায়ুংনি বরক নিনি ফায়ুং যং বরকন হামজাকনানি নাংথাই আশেক জরা যং খালাইখা তিনি হায়ুনে খরং পান্ড কক কাহামো স্বামী বিবেকানন্দ সালংমানি কক

아우 다북 저랑카 증 라이탕적 미시러고 에바티린 하이샬로 다문이 바게 무이토 클라이동 보마 하이파티 몽로 아파티카 아브노로그 이네 기세사 실라이나 티니 메탈니 샬치바 1811 비시오 티니 하이 샬로노 페라구베니 욕마니 샬 에바 인디펜던 샬하니 পালাই যাগো তিনিন হাই শালনো 1928 এবা 1928 বিশি নি তিনিন হাই শালো চেরাই রকনি হামসক কুকমানি নাইমুং ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড নি মিকি মাউস নি কার্টুন অবরুমি পুইলা তকে ফুনুক চাকমানি শাল হনিব তিনি মুইদো খলাই যাকি তঙ্গো তিনিন হাই শালনো পুইলা মিকি মাউস নি তকে নখর মানি আবনু করিব ম্যাকডোনাল্ড নি চামুং রক চ বেলাইন কথক নি সাইমানো 1940 বিশি নি তিন হাই ক্যালিফোর্নিয়া ও হাইনি পইলা ম্যাকডোনাল্ড নি রেস্টুরেন্ট চেংজাক মানি শাল খাতুং খাজেকে বড় রক অবনো ও শাল ন মুই থাই তংলাই তাই পালাই তংলাই 1958 বিশেও হংকাই ন খাইংনি রতুগী কারিনাই রক সই সিমুংনি হামক্রাইনি বাগিনাই তিয়াংকং ওয়ান ন নখাও ইয়াকারমানি শাল হায়ং নুখং শাল হনে তিনি পালাই জাগাই দঙ্গ নুখুংনি নাংকুকমানি রগ্ন সাইমানানি বাগৈ লুকু রগ্ন হাজামুং খালাইনানি বাগৈন তিনি ন শাল ন পালাই জাগাই দঙ্গ আবনকারী 1817 এবার 1817 বিশেও তিনি হাই শালন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরনি আচেমানি শাল বংখা শ্রীকৃণ রবীন্দ্রনাথ ঠাকুরনি বুফা আসুক জোড়া সংখনালাইকা তিনি হাই শালো বম হাই পাতিম রকমখা লাইথাং যাক বিশিরক আবনরকে কিসা মুইতো তাবুক চিং হাইনি খরং পান্ধব খনালায়ানো শাক হামগ্রাইনি কক শাক হামগ্রাইনি কক চিনি ককিসা খালে।

0: 나는 뭐 그러고 가보이 응만이 노르기 증 저드노 기샤미샤 뭐 그러고 가보이 가자고 에바 응자고 부크나요 담이 인간까이 따봉이 지니 어 저라고 버러럭 벨라이 샬브룸노 샤몽러고 에바 난콕마니 샤무로 카네 탕테니 벨라이노 카브룸 비브룸 카이 똥라요 어마 하이 저라워 샥니 나이카니 카이나니 에바 버크니 룸니 나이카니 카이나니 저라록 마이냐 피아 증 샬브룸 넝컬마니 바기 그방마 하돌리 버돌리 버크나요 나응이네 아보 버크나요 나응이 모일라 응냐카바 버크나이노 시트라 카이루고 버크나니 야 팡고 오 카페 카마니 바기 치니 버크나이노 테보 하미야 클라요 부크네 콕마니 오버로 카이칭 누고 아브니 바기노 오보 카야오이 동나니 타이 카카 한케 바이케 야 카카니 아브노로 그 징키샤 샤이만 타이 담니 인간카이 아보 지니 부크나이라고 시타르 시트라 타니 부크네 콕 타니 벨라이노 초바오 아브니 바기 보노 바이케 या गाना मान मानी मानी रोग भाई चिंग भाई के हमरे मान अपनो किशा मा शिलाई नहीं रोम दी चीनी जो तो नहीं नगनो कावजी ते दोई अमहाई रोग मान थोगो कावजी वो साइट्रिक एसिड ताई दोयो हंकाई प्रोबायोटिक तोंगमानी भागी अबो खापुइनो नोर थानी एबा हमरे थानी बेलाई नो चोबावो नांकुकमानी ও মানি রকনো চং কাইসা মানিও সাপ লুইনে বনো বকনায়ো ফুলকা কাই বকনায়া ফং ফুলকা হংকাই অবনো হামরানি চোবাও আবনো কারিবো নারিকরা থক তাই কাউজিনো বাক্সাকে দালুকে ফুলকা হংকাই বো মেসেজ খ্লাই কা হংকাই বকনায়া ফং চং অবনি ইয়া কাকে মানো আবনো গাড়ি তে কাইসা তঙ্গ অবকাই নিম বলাই নিম বলাই নো তুইও রুগুইনে আতুই বাই বকনাই সুকা হংকাই বো খাপুই হামি মানো তা কাইসা তঙ্গো এলোভেরা জেল এলোভেরা বুফাং তাবুক চিনি যতনি নগ নগ মান থগ আবো বকনাই নি ইয়াফাংনি খাপুইনো হামলো থানি বেলাই নো ছোবাও আবনি বাকি বকনাই ইয়াফাংও ফুলইনে আধা ঘন্টা সে তনইনে পকড়গ শ্যাম্পু খাইনা কাহাঙ্কাই বকনাই স্রাই স্রাই অঙ্গ তে হামরা ডানি বাকি বো ছোবাও তা কাইসা তঙ্গো মেথি দানা আবনো মেথি দানা নো হপং মিশিউই তো নেই ফুঙ্গ আবনো হুলই নাই বখনাইয়া ফুঙ্গ ফুলকা হাঙ্গাইব বেলাইনো চিনি সামুঙ্গ নাঙাই মানো আবনি বাগৈনো চং ইয়াক গানা মানমানি কিসাস মানি বাই হামদ থানি চংন হাব খাপুইনো হামদ থানি চংন বুসক চুবা আবনো লগে চং ক কিসা খানা লাইখা দিনিনি পান্দাও সাখামক্রাইনি পান্দাও ফাইটাইকে চিং সাকামক্রাইনি পান্ডারিয়াগুলো খালায় হুকবারনি কক
1: আও তাব খালায় হুকবারনি কক হাইচিং কাইমানোর ককিসা চিং হাইচিং নতুন চিনিও তাই হাচিং তঙ কার্বোহাইড্রেট পটাশিয়াম ফসফরাস তাই আয়রন অবনী লগে দই ফিয়াবা দই নি নি বাগ বান্তানো খবাং খাই নকজাগো জং হাচিং ন মশলা খাই যাও অব জং সাইমানো অবনো কারিব জং পদরে পদ রোগ এবা চিনি বেমার রক্ন কাতির বাকি হাচিং সিঁড়ি সিটিনি সিমিন সামুঙ ফনাংজাক দঙ্গ হনে সাজাগো আয়ুর্বেদিক যে ডক্টর অবনি বিশিংতে সাজাক দঙ্গ কুচু কংরাইং পুরো আর্থারথিস হায়াকা বা সাকরে শুক্রং পুরো মাইগ্রেন এবা বকরক সাপুরো ডায়রিয়া খি গবাংমানি তাই গ্যাস হায়াকা বা

0: বখানি বেমার সুগার তাই কলেস্ট্রল নি পদরে পদ অমহাই বেমার রোগ নি বাকে হাচিং সামুও নুফনাং জাক দ আজং তো আশেক জরা খালাইকে তাবক হাচিং বয় জরা কাইনাই তাই বাহাইকে কাইনাই আবনে কিসাসং সেলাইন আব যতন হোক বানি রাইদাতে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ওয়ান যে কক বাইকে হ্যাক আবার ইংরাজি বাইকে এপ্রিল মে অব বেলাইখেন হাচিং কাইনানি বাকে অ জরা কাহামনি সাজাক দো তাই তৈব থাক ইয়া থাই এবার বাড়ি তাই হাচুক সরস্র তাই হাচিং নি বাক গবাং এবার হা সমসুমু সুমু গনাং অমতে হাও হে হাচিং বেলাইখেন হামো ওয়াই থাই ব্রেসক আলচুয়াই ওলখাই লাইন খাই হাচিং নজং বতৈ ন মা ফপনা নামে হাচিং বতৈ বাই হাচিং বতৈ জালমানি হিগাকে 30 সেন্টিমিটার তাই লাইন বাই লাইন জালমানি হিগে ফুট কাইসা তাই খাকসা অবহাইকে যেন হাচিং বতৈ ন ফপনানি নামে হাচিং বতৈ ফপনানি ফুরু যেন হাও সাপুলনা নামে ইউরিয়া ডিএসপি কম্পোস্ট পটাস তাই জিপসাম তাই নাংখাইবা যেন রইমানো এমওপি পটাস তাই দালসা পটাস তাই মুসকি মুসকি নলে আসে রেয়াফানো টংখাই চৌগহনে সাজাক দো ফিয়াবা নাং ফুরুঙ্গাই মুসকিনি গ্রাননি গোড়া খাইজাক আবন রইমানো অলো হঙ্গাকে যেন হাচিং নি বকং ফাইমনি এবার হাচিং নি বমুক ফাইমনি ইয়াগুলো বলাই লাইসা লাইনি ফুরুঙ্কে যেন নাইনে নাংলে হা পমরান বাকে আপুরু পমরাবাই কেকে হাচিং বলাই ফাইমনি ইয়াগুলো হঙ্কে যেন বেলাই বেলাই লক সকাঙ্কে আপুরু ওয়া আরো বৈফেন যেন খাওয়াই মারানো নামে তাই ওয়া তৈ গ্রী জরাও হঙ্গাকে যেন তৈর না নাকা তৈ রং মারা নামে তৈ রমানি ইয়াগুলো হঙ্গাকে যেন তৈ খিবির না নামে তৈ বাকি টনখাইলে ফিয়া হাচিং বৈর সগৈ থাকবাই আপনি বাকে যেন যাইখান তৈ রা মা ফাইচিং নাইকানি খাইনে নামে হাই হাই কালে হাচিং ন আসে তালাফি খাইনে নামথাই আসে ওই তালথাম তাই তালথাম খাকচা রং বিশিংন যেন হাচিং ফুইমান তাই হাচিং বুফুর ফুইনে হিগাই যেন হাচিং বলাই কর্ম এবার হা ফাটি যাক হাচিং বুতৈ নখা আপুর হঙ্গাইন যেন হাচিং ন ফুইনানি জরা ওখা হই যেন সাইমানো তাই ফুইবাই যেন হাতি বারসা সকবানো হাচিং বুতৈ ফুরানি তনা নামে অলখাই ব যেন জামানি বাকে যেন সামু ফুনা মানে আশুক জরা যেন খালাইকে হাচিং কাইমানো রগে কক তাবো খালাইন কক থুম্র
1: আকাশবাণী বিশি চুকুচি কামানি নরগৈনাই বিশি থগৈন জুদা জুদা পান্ডার সংসার সাকা আবন রগৈ আকাশবাণী আগরতলা কাইসা পান্ডা সংসার থাঙি দো পান্ডানি বুমুখা শাস্ত্রীয় সঙ্গীত অব সংসার সাকা তিনি মেতাল নিয়ে সালচি বা শারিক দামদগ সুকান্ত একাডেমি ব ও পান্ডাও মানজাকানোর বাকে যত্ন কবক যাগ তেসা সাকলাই যাগ আকাশবাণী বিশি চুকুচি কামানি বাকি নাই তিনি সানজা দামদক দামফুরু উমাকান্ত নাকারদি আগরতলা সুকান্ত একাডেমি ও কাইসা শাস্ত্রীয় সঙ্গীত পান্ডাক নাই আরও যত্ন মানজাকানোর বাকে কবক

파이디다보 탕라인의 꽃콩롱 파칭 아니야고 또고 미야 따이 띠니 কাকরাবন ব্লক মেলা গরদিলা রংখলাব চরকবাণী সংসা চাখা তিনিব তঙ্গ আপনি বাকি আ বাণীঙ্গ যতন থাঙ্গই আ বাণীগ্ন তেব কাহামকাই চা সারানি বাকি কম কাস কব খরচাখা বিশিব্রম ব্রম নিহাই তাকলাইব ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল অবঙ্গন দিল্লি ও সালমারিংখা জুন তালনি সালনিচি সিনি নিশিমি সালনিচি চুকু জরা তাই কাইসা তঙ প্রি ম্যাট্রিক স্কলারশিপ রেজাগন সংযুক্ত ফানি পড়ে পড়ে জিগ্রংন রংরেম দগ নিশিমি রংরেম চার জরা অবনী বাকি কয়েমলাই রেনানি নামায় অনলাইন বিশিংতেই

0: ধর্মনগর তে কাঞ্চনপুর মহকুমানি ভারত তাই বৈদেশ আর বাংলাদেশ নি বিশৃঙ্গ থাংলাই সুখাইতানি কিসাস মানা বক্সিং জাখা আবার সাজাকা সানজানি দামদক নিশিমি ফুঙাই দামদক জরা বারা মিটারনি বিশিংতে আমচাইনি কেব থাংলাই সুখাই মাংলা তাই অবঙ্খা নৈশাই নিচিথাম ইংরেজি বিশিনি কেরং রায়দা সারা দকচিথাম অবনি বিশৃঙ্গ কেরং খাওয়াই রেখা তাই অ কেরং খাজাক তঙ্গনে ইজুন তালজরা তাই যে কেরং রায়দা তুই গসি ওইনে হারিয়া বরং কেরং রায়দানি বিশৃঙ্গ মাজরা বেরসাখানে আশেক জরা যেন খালাই খা কক থমর তাব খালায় সেবগ বরক তলাংমানিক
1: তাই পোস্টনি বাকি অনলাইন তৈ কয়মুবলাই সুপংনানি বাকি কবক জাকা আজকথানি মুমংখা ফরেস্টার তাই ফরেস্ট গার্ড ফরেস্টার আজকথানি বাকি আজকথা বেগুলি দঙ্গ তাই সারা চার এবার একশো চারটা আপনি বিশিং এস টি রঙের বাকে খাতিজাক দঙ্গ কাইব্রি চিব্রি আর কাইসা হাবায়াকার যাক বড় রঙের বাকে তাই কাইচি বা বুড়ি রঙের বাকে খাতিজাক দঙ্গ এস সি রঙের বাকে হিঙ্গাই দঙ্গ বেবাগে নিচিসা আপনি বিশিং কাইসিনি বুড়ি রঙের বাকে খাতিজাক আন্ডিজাবো দঙ্গ বেগুলি থামচি চুকু কাইসা হাঙ্কা হাবায়াকার যাক রঙের বাকে কাইচি থাম বুড়ি রঙের বাকে খাতিজাক ফরেস্ট গার্ড আচকথানি বাকে হিঙ্কাই বেগুলি আচকথাই দঙ্গ কাইসারা দকচিসনি এবার ওয়ান সিক্সটি সেভেন আরবনি বিশিং এস টি রঙের বাকে খাতিজাক না হাঙ্কাই কাই দকচি দক আপনি বিশিং কাইসা হাঙ্কা হাবায়াকার যাক রঙের বাকে খাতিজাক কাইনি চিনই গাই বুড়ি রঙের বাকে খাতিজাক এস সি রঙনি বাকে হিঙ্কাই বেগুলি দঙ্গ নৈচিসা কাইসিনি হিঙ্কাই বুড়ি রঙের বাকে খাতিজাক আন্ডিজাবো বেবাগী দঙ্গ চারচি আপনি বিশং কাইসা হাবায়াকার যাক রঙের বাকে নৈচিসনি বুড়ি রঙের বাকে খাতিজাক কাহামকাই সাইমানী বাকে নাই এইচ টি টি পি এস কলন স্ল্যাশ ফরেস্ট রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অ ওয়েবসাইট নাইমানো কইলাই সুপুনা নিপাই থাক সালংখা অ মে তালনি সালসানি সিমি চেংমানি অব মে তালনি থামচিসা শালজরা টঙ্গানো আমজক মুংনি শাল রক তাই নাংকমানি কক রক উল সাকলাই জাগান হানি সাজাখা
0: আনি আগু তো কাইসা অবহন কাকাই ত্রিপুরা হাস্তিনি হাইকোর্ট হাইকোর্ট নিবিসিংতে কক থুম সাকলাই জাখা পোস্ট নিমংকাই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর বেকলি তঙ্গ এস টি রং নিবাগে কাই নেই ইউআর রক নিবাগে কাই নেই তাই এস সি রং নিবাগে কাইসা রেগুলার পেস কেলেংনাই ব্যান্ড টু নরগৈ ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড নিসিমি টুয়েন্টি ফোর থাউজেন্ড লগেও ইয়াকবার আর জাগান ফোর থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল টেন পে মেট্রিক্স টু থাউজেন্ড এইটিন রগৈ মাস্টার্স ডিগ্রি খালাইজাক নাই গসিজাক ইউনিভার্সিটিনি তাই ত্রিপুরা হাস্তিনি কক মুং সাইমানজাক নাই তাই ইংলিশ কক সাইমানাই নাই তাই কম্পিউটার এক্সপিরিয়েন্স টকনো নাই ফি রেনা নাই ইউআর রক হিঙ্গাকাই সিক্স হান্ড্রেড এস সি এস টি রকনি বাকে হিঙ্গাকাই থ্রি হান্ড্রেড অনলাইন টি অ্যাপ্লিকেশন খেলাইনে নাই উমরনা নাই বিশি ব্রেচি তাই রিলেক্সেবল রেনাচাকাই ফাইভ ইয়ার্স লাস্ট ডেট এবার পাইথাক সাল হিঙ্গাকাই সালচি থাম সালমারি জুন তালনি সাইনি জিত ইংরেজি বিশি আশেক জরা সেবুক বরক তালামানি কক খানা বাইকা ताबखनालायना रचामों।

আশিক জোড়াখানা লাইকা লতা দেববর্মণী খুক্তির সাবজাগ্র সামং আকাশবাণী আগরতলা অর্ণ পাইকা চিনি তিনি হায়ুনি খরাং পান্ডা যতন হাম্বাই তিনি হায়ুনি খরাং পান্ডান সংসাকা আংশুপ্রভা তাই কিসা জরানি ওলন খোনাবাইন সংস্কৃত তাই হিন্দি বাই কক্তমা আকাশবাণী আগরতলা অর্ণ পাইকা চিনি তিনি হায়ুনি খরাং পান্ডা

0: হাই নহাই চেংকি ফিলে ফাইপি কা চিনি তিনি নি শাল কামা পান্তানি পেয়ে যাবো খাই দাই তাকে গুখ নরক নহাই নহাই লামসগ অজরাবো আও তিনি চেং শালকামা পান্তানি পেয়ে যাবো কক লামসাই তংলাই মানে ইংকাই হায়ং নুখুং শাল পালাই যা মানো রোগীনে ককলাম সাই দায়ও নুখুং চিনি বমা হাই নানাং এবার যেন লংমাও সাকাও গাথানি এবার যেন সকাঙ্গই তনি থানি নুখুং হুকুনি বসু জরাতে খেলাই থাই এবার সঙ্গে বসু জরাতে লংমাও চুবা আবার রোগীনে চ ককলাম সাই দায়ও আও গাই কক দুঃখ ফাইকেবা নাইলেগে না অজরাব কক্তব সাপ্ত হ্যালো
1: ফুঙ্কা ফুঙ্কা

0: टेक्निकल प्रब्लेम नि बागै जों जालें बागै त जों जोंनि आफाव कनगुरि बा खायनानै आबौनि बागै वाइसेस सोसन कक्षा थानि देरामु फायो दा बुंनाय नों खोना हेलो
1: हेलो
0: फुं गाहाम दाखु
1: फुं गाहाम बाय
0: नोंनि कक खोना खरां खोना ह
1: नि नि खरां ग या गिजाव पाफैया
0: मोबाइल खोनाया ना
1: नों खुं जुजि सावना बाय
0: তিনি ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে
1: মানে নাই
0: কথমা আংখা নুখুং ফেলাইমুং নুকজাকমানি তাই চেরারমি হামগ্রাই অবন দাকলাই বেলাইখেন ফানরই নই অক প্রথমা নারকজাকা আবনে বাকি অবন রকি বচন বেলাইন হজাক তংন নাঙ হাঙ্কাই কক দুঃখ নাইগে না হাই হাই কক দা মানসুই মালাইন হ্যালো
2: হ্যালো
0: ফুঙ্কাহাম দেখো
2: বেলাইকে ফুঙ্কাহাম আও আও আংকিকা অভিযোগ মা খানেকে না কাটি কারণ আজকে তিন দিন ধরা ও ফোন নিব কাজে কর্তৃপক্ষ অবশ্যই নাই বানর সানা নাঙ্গ প্লাস অব তো দৃষ্টিভঙ্গি হাইং যদি কক সামাজ চাইয়াং নাই আব কিন্তু আজকে তিন দিন ধরে আমি হাইং না নিয়াব তো আকাশবাণী মা কেন অপমান দূরদর্শন দৃষ্টিভঙ্গি মা কেন হানিয়াং হাই নুকটা না কাটি আচ্ছা ফ্যামিলি ফ্যামিলিতেই তিনি সালাই দিলেন না নুকুন সবচেয়ে পরিবার নি বা বড় সমাজ নি সবচেয়ে আসল জায়গা হাঁকে নুকুনকে নুকুনির উপরও সমস্ত কিছু পরিবার নি বরফ সমাজ নি বরফ দেশ নি বরফ নি গঠন নি উপর নির্ভর খাই কাজে প্রথম কাকে চিনি কোনো দিন পক্ষিতারা সানান কক্রই তারপরে তুই যার যেটা ভুল তখনই পরিবার যেটা ভুল তখন তুই সারিক প্রত্যেক দিন একলগে চালাই নাই চালাই নাঙ্গো যে নিম বল নিম বল চাই আর খাই না মানে চলিমানি যদি না কাটি অক সামেন যত বুড়ি বিরুদ্ধে সামা একলাই যত নক মতে তাবো পরিবার তাই তাকে বুকুর অংশ তুমি নাইলাই মাই আমি আবহাই বৈরক নি যদি আনকে কিন্তু উন্নত জাতি যেমন ওয়ানসারক সাইনকে আমাকে নুগ যেটা নাকি মোটাই শিখতে নুগ আবহাইকে সম্মান নু কাজে আমার বাড়ি চিন কাকু বুক মিলিমে কিন্তু যত মিলেই চলি কাঙ্কে কিনাও সমাজ তো পরিবর্তন তুমি মানাইটা বিশেষ করে জাতই তো হাঁকে না সাইমা কক যদি চিন্তা সারকে আসলাই আপনি আ জিনিস মানি থানাইটা কাজে না সাইমা বাই তাইয়া যদি সারকে আর সমাজ আবাহ গঠন খাই না ছেলেমানি হিংসারক আসাই থানা যাতে একমাত্র ভালোবাসা আন্দোলন বিচিংতে ভুল সংশোধন খেলে একমাত্র সম্ভব যে সুস্থ পরিবার এবং সুন্দর পরিবার পরিবারের মাধ্যমে সমস্ত সমাজ গঠন বেলে হাম ভাই ফুঙ্কাম
0: ফুঙ্কাম আও চিনি দেখো সালামানি কখনো কিসা সালান মুসংখা বো কমপ্লেন রমানি কখনো তামনি গাঙ্গাই আং সালামু সঙ্গে চিনি খাই দেওয়া যত দেখো বুক মারিকে চিং

0: 증 저더러 놓고 단살이 뭐라고 아 기샤미샤 증잘 파이깐가이 증 저더러 마 소일래요 마 살아요 담니 인간가이 진여로도 노력 샤이마노 그방마노 메시니 샤무록 마망노바 와이샤오쇼 데라몽 파이노마노 아버님 바게 진이야 파오보 뭉샤 카이나 그링 탕고 아버 비싱트이 아버 하이 증잘랑 노고상 카이토 승 코노 클라이미야 아버님 바게 ang je khnai tok nai norok norok jotono nang koina musungo sung kisa khama lok nai tami hingang kai uram uram machine lok lengzak na borok bo shamang khaina ni abon bagena waisho shu borok bo tera mong phayo a ko kri sung abo ma goshi lai nai tami hingang kai chini ni ni ya phao abo kri tam ke waisho shu der mong phai ma ba sang bo waisho bkha yogo hai phano chung abon goshi ma na haro কে শেকক নাই নাই অজর আও সাবতং খাখলায় দাবন আর যত আমি খরাক খাই মানবাই খেলা হানি নাই হ্যালো ফুঙ্কা হাম বুকু গ্লাম সগান পান্ডা খেলা খানা বেলা না হামবাই অজর আও দাদা সে দাগ খাবার
1: ওয়ানসুনা গরমি থানিকাই আছে কক তু এটা ওয়ানসুনা রঙিয়ান থানিকাই কক নতুকা নুখুন খানাব এংকাই নুখুন খানা হাকাই নুখুন খানা রংখাই যে নুখুন পন নুখুন খানা রঙিয়াখাই রংখুন সিপন আগে বুড়ি বুড়া রক সালামা করকা গায়ে দিন নুখুন খানা গরম হাকাই সাব আব নুখুন অজমা ও নুখুনে অজমা ব চিনাই না নামাই গরং না নামাই বজ্রী খালো গই সাকচম বই বই গাহাম
0: হাইয়া
1: বুখুন নাইকাই মানাই গায়ং তিন অজমা নে অকরা অজমা ব অজমা নি কং নাই রব খা নাঙানো ওগা অজমা হিঙ্গাই বব ক কাহাম সানা নাঙানো জারাই খাই রং সঙ্গ ক খামিয়া সাকা হাই আবো জেরা রং খামিয়া নসরি ওগাই জেরাই জেরাই রং সঙ্গ ক খামিয়া বানা ক গিয়া ওগা হামজ সামারি রং নব আবো খুকুতে নামকুতে সে ক সানা নাই কাহাম কং সানা নাই ওগাই নার দামর সিমর নিয়ে বিয়াং গুখে গারে ওই ক সাকা হাই আবো সাকলা গায়াতে নুখুন খানা হাই অন্য নুখুন অজমা গাহাম হাই অজমা চাকা হাই যত নাই যাই সাইমা বলারি গারি বুথাই জঙ্গি ও সাইমানি বলা অজমা সঙ্গ মা সায় অজমা চাইয়া হাকাই সে আবো ওগুলো বসাই আমার থাকি নাই গা অজমান জানা নাগ্রা ও সঙ্গ গা অজমানো চারি নানি অনেক কষ্ট গাই অজমা চাকাই বজতন যাই থানাই অজমা চাইখাই বসায় আমার নুখুন চাই আমার থাকি নাই
0: হামকাই টংলাইনানি এবার খরকসা খরকসা বাই কথাওই টঙ্গি থালাইনানি মাসি লাইনাই না
1: কুসু কবাক নাকু বুকুং তৈ দুলি টনা গরং না নাই তাকু বুকুক ব অগ্রানি বোতা ফানুসন বোমা বোসানি ফানুসন বোবাসী ফানুসন ক গাহাম নাই দংনানি নাই ক বুঝিনা নাই ওই বোবাসী হিনজাংনাই বব আনি বোপ্রাং রো আনি বোপ্রাং জিনই আনি বোকরা বোকরা হিয়াওই আনি বাহানজ বোফায়ং হিনই দংনা নাই আনি আসল আনি মা বাবু মতে হিনই বসংনা নাই গাছে নখুম গাই আবো রঙিয়া হাঙ্গাকাই নুখুঙ্গ জঙ্গাল ফাইনাই কেবে মং ফাইনাই ক খামিয়া ফাইকা হাঙ্গাই আবো এ নুখুং জামুং করে খা নুখুঙ্গ কেসে কেরেং মাং থাকি নাই যা টংফ্লা মাং থাকি নাই যা নুখুঙ্গ খানা হাঙ্গাই নুখুং গোসাং হাঙ্গাই বরক বক গোসাং না নাংনাই আঙা সঙ্গে সাসে নামনাই
0: হামবাই নুখুং আও বুকুক সালংমানি কক বেলাই না কক মানে নুখুং নুখুং খাকাইছে নুখুং তরগ হনে বেলাই নাকক মানে কক আও অকরা চাকরা রঙে কক বা নাইয়া ওইলে থাঙিয়া चीनी नुखुंग

0: jeng kaham ki nang na hanga kai chini nu khung no no kaham khlaina namo he diba na abale nang kung mani kok au tini no shal no jeng abale no ho hom do do mission tino pala lai tong layo eba pala lai nai tami hanga kai nu khung chini jo joni se boro rong ni bagi kaham chini mung tami hanga kai nu khung ni bising tino chini jo do kaham hamia nugi mano tong thok cha thok ni shal rok jeng jora rok mani mano আপনি বাকি নদ কাহাম খাই থানি চিনি দফা কাহাম খাই থানি নুখুং কাহাম বেলাই নাইনানি নাঙো তৈ সাইমানানি নাঙো বাহাইকে মনো চ কাহাম খাই তালাং থাকমান ফাইদিন কে কেসে কক দুঃখ নাই কিনা জরব সব দো হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ফুং কাহাম দা কুকলাম সব পান্দাও সাবা কাশা কাটে দিত
1: নি কক দুঃখ কাটাল
0: বাই বরক নি ফেলাই মুঙ্গ সে সিজা গো হেদা তাকো যত বরক তো থানসাইয়া সমানিয়া ওয়ানসুক মুঙ্গ জুদা জুদা বা ইসা মিসা জুদা ফাইন মানো আও
1: হাইন পান নাও তাবুক যত নি শেক এমন দাস কাম কে রনা নি নং গাং গে নক নুক খুম ফাইন সে কাং নক নি জার জেন রক নক কাম কে ফরঙ্গি রহনা নে মন কো তাবুক আবরক নুক সা জাতা মামুই রক সঙ্গে নিতা

0: bi songani abono sa hola imarok
1: nugota tongu amahai tabuni jararago
0: abuni bagi onto to poke mamui songani phimu pano phrangi ro hoke ba hamuta tebo tangi jangke tabu pori ugnai nai pori risimi tonkha anke sak sak songmi sana rangliya no abuni bisingo se kai ro ja kanke ba tebo nukungo sabutin ya chinino alkan okunani senglai maro tamu tamu nglai maro kabang man nukta abun bagai abuk sanani nangmani nuk jangke je nukhu ani nei bor okno samui rokhnani seka je nukhu buma jagnai rokni bon kabang ma barja tungta a barja no tahanke sina nangmani ta asakno hambai
1: आउ बेले न हमबाई अ ओ छोडा कर घरमानी बाकी नै आउ चिनी जरा बपाइर रक भाई तंगो जरा तंगसानी न चंग कप लामरोबो शालैनानी चाय तोक्लै तंगलायो तामनि गंगाय आउ थाजिनि ताकु खरक्सा कक सामानी आबनो बांग किसा चिनी बरि रक कक सामानन न किसा कक केफिल नामु संगो जत बडक तो সমানিয়া এবা বাকসাইয়া যতনে মানসংমা বথান সাইয়া আপনি বাকি নুখুংনি বরিরক সিমিন নুখুং খাতানি চোবানা নঙ আমাহেব কিয়া চলা বুড়ি খরকনি নমিলি কথালাইন মা চোবালাইনে হাইকেসে নুখুং নাইথক নাই আপনো কারিব খরকসা সিউ খরকসা সিয়াহনি নাই চং মাজরা বেরমানি আবকাইথ কিসা ছায়ানি ফাঁসিং কলায়ও তামনি হিঙ্গাঙ্কাই চং নুখুং খানা থাংথানি তো খরমনি ন বখানা হাই দেবা না আও হ্যালো
2: হ্যালো
1: ফুঙ্কা হাম থাকো
2: পাই ফুঙ্কা হাম
1: এ সাবাঙ্কা দো শালা দা
2: আমতে করদলাম দুর্জাস পাল
1: নাম সগো পান্দাও থাকো
2: কি সপানি খনা বাই দে দাও
1: আনি খরম খনা দাও কা
2: খানম খনম তা তিনি নুখুম তে মলাকন ক ক হাম নুকু খানন কে চলা বরে যতন হমানু না না খাখলা
1: জয়থাঙ্কা যক সাই টংলাইমাং টংলাইমাং নো ককরি নাকার মূসা নো তামনি হিঙ্গাঙ্কাই তিনি কিসা বেলাই নো জাল নুকজাখা চিনি কক তো গাছাক থানি তামনি হিঙ্গাঙ্কাই চিনি অর কিসা সক দেরামং ফাইতংমানি বাকি কাহামকাই ককলাম সালাইমালাইলিয়া উরাম উরাম নরকানি কক খানাও খানায় আমো হাইরক বংখা আবো হাইকে কক সালাই থানি বছর বেলাই নো বেজোয়া নকজাগ তামনি হিঙ্গাঙ্কাই কক সালাই মানে বিসংতেও কাইসা কক সারলাই সালাই আমো হাইকে হাঙ্কাই সে কক বসা তো হাই দিবা না আঙ্কাই চিনি তিনি জরাবো গড়ি খাবা কক দুঃখ চিনি কিসা দেরামং ফাইতংখাবা আপনি বাকি চিনতিনি তাই কক তো জাসাক লাইলিয়া চিনি কক বর্তমানের গে ককলাম সালাইলিয়া বা তিনি পাই থাকো আং চিনি যে খাই তাই যত তাকে বসানো কক কিসা কসারই ন পান্ডান পাইনা ফাঁসিং থাকসিন তামনি হিঙ্কা হাঙ্কাই তিনি কক সালাইব জরা খাফিলাইলিয়া নরক বাই গরং হরনা মুসংব গরং মালিয়া বা আবনি বাকি নাকার সানজাও তিনি অজরাও আও তিনি চিং নখুং নি হায়ং রাঙ্গি নখুং সাল পালাইমান রোগী ককলাম সাই টংলাইমানি চিনি নখুং চিনি বাকি বসুক জরতই নাংকুক আবো বসুক চিনি হদা সনাম থানি চিং বরক নি লংমানো সনাম থানি নখুং বেলাই ন নাংকুক মানে বেলাই ইম্পর্টেন্ট নি সং সাইমানো আবনি বাকি নক নখুং নি বড়

আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন।

0: এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাও, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওন এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স অ্যাট 20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাঁদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোহী, মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর IMD। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় IPL ক্রিকেটে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। IPL-এ আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। শিশু ও মহিলাদের জন্য চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতোমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যে সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথা মাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রথীনবাবু বলেছেন দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুর নগর উন্নয়ন এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এখন থেকে শিশু মহিলাদের জন্য পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর চালু করা হবে। নম্বরটি হল 1-8-1।
2: কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। 181 উইমেন হেল্পলাইন নাম্বার চালু করবো খুব তাড়াতাড়ি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিং এর মাধ্যমে আপনি কোথায় রয়েছেন সঙ্গে সঙ্গে সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে।
0: একই সঙ্গে বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করা যাবে। অবৈধ পার্কিং ফি তোলা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া, বিএসএফ এর আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার গতকাল আরও এক দফা বৈঠক করেছে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব
3: বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতব্যয়ী হতে বলেছেন, তার সঙ্গে সংকটের কোনো যোগসূত্র নেই। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত রাজ্যে ডাইন হার্নেস সহ মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাকচুয়াল বা আউটসোর্সিংয়ের মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। গতকাল আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2018 থেকে বর্তমান সময় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে 1,471 জন স্নাতকোত্তর শিক্ষক, 444 জন স্নাতক শিক্ষক, 88 জন স্পেশাল এডুকেটর, 115 জন লাইব্রেরিয়ান ও 106 জন শারীরিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, গতকাল স্নাতকোত্তর শিক্ষক পদে 865 জনকে অফার প্রদান করা হয়। গোমতি জেলার কাঁকড়াবন মেলাঘর টিলা স্কুল প্রাঙ্গণে গতকাল রাত থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক চড়ক মেলা ও গাজন উৎসব। তথ্য সংস্কৃতি দপ্তর, কাঁকড়াবন ব্লক, গোমতি জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মেলা উৎসবের সূচনা করে গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায় বলেন, চড়ক মেলা ও গাজন অন্যতম প্রাচীন লোক ঐতিহ্য। এর মধ্য দিয়ে সমাজের সকল অংশের মানুষের এক মিলন মেলার অবকাশ তৈরি হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। দুদিনব্যাপী উৎসবে রাজ্যের বিভিন্ন এলাকার নানান সাংস্কৃতিক দল অনুষ্ঠান পরিবেশন করে। আজ বিকেলে সেখানে ঐতিহ্যবাহী চড়ক গাছ ঘটানো হবে। রাজ্যপাল ইন্দ্র সেনারা ডি নাল্লু বলেছেন, অপারেশন সিন্ধু সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। 21 সেক্টর আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, সামরিক বাহিনী ও সাধারণ প্রশাসন বর্তমানে দেশ ও সাধারণ নাগরিকদের বিভিন্ন উদ্ভূত সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা পালন করছে। সেমিনারে স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, পুলিশের মহানির্দেশক অনুরাগ, পদস্থ সেনা আধিকারিক ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং, আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান চান্দেল, বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তী জাতীয় নিরাপত্তা, নাগরিক সমাজ, সামরিক আধাসামরিক বাহিনীর সমন্বয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবল জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলাতেও জয়লাভ করেছে। গতকাল রাজ্যদল 2-1 গোলে দিল্লিকে হারিয়ে দেয়, ফলে টানা 2 ম্যাচে রাজ্যদল জয় পেল। শেষ ম্যাচটি হবে সিকিমের বিরুদ্ধে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, উত্তর ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিন সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত আগরতলায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত 15.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শালদকনি বৈহা বেড়াইমাও তিনি আবুধাবিও থাঙ্গানো অ বেড়াইমা জরা ব কথাজাক আরব আমিরাত নখবই নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তে ইতালি বেড়াইয়ানো বেড়াইমা জরা মন্ত্রীবক্রক আ হাকতনি রাষ্ট্রবক্রক রকবাই সকজাকাই নাইমথাং তৈ ককলাম সালাইনানি কক তঙ্গ। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রী রকনি কক সালাইমাও মানজাক ফাইনাই বুইহা মন্ত্রী রকবাই মালাইকা দিল্লি কতাল সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমানী কচার অ মালাইমুং অংখা চেঙ্গেরিমানী কক নারকমাও বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাকা তংকসাংতাই নাইমথাং হায়ুং গনাঙ্গী তাবুক যত্তনি নাংকুকমা অঙ্গী তঙ্গো ব সাকা সালকিচার মৈ অং তংমা তং হালক হামিয়ান তৈয়ী ককলাম সালাইনা নাংকুকমা তৈব স্রাই স্রাই অংখা ব ফানবক সিনই কক নারকা অ হামিয়া তং হালগো যত বাই থাংনি বারজানো ইয়াসাগৈ থানসাখে কথাওই হামক্রাইনি বখাগো ককলাম সালাইমানি বসকাঙ্গৈতলাংনানি নাংথাই মোজাং জয়শঙ্কর মানজাক ফাইনাই হাকতর রকনি ব্রিক্স তাং বেখ্রেপো চুবাচু রুনানি ককরুমাবাই হামবাই ইয়াফারকা। ভারতনি চংবারি কমিশন ত্রিপুরানো খবৈ কাইচিদক হাস্তেতেই কাইথাম কেন্দ্রবাই নাইকলজাক আমচাই মিয়া বোটার মুংডেম স্নামফির মুং এবা এস আই আর নতুই সাকলাইখা এস আই আর নি উলথাম বেরেম অ বেরেম হা

তেরকংখা, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা তাই উত্তরাখণ্ড, আবনকারিব দিল্লি, চণ্ডীগড় তাই দাদরা নগর হাভেলি, দমন তে দিউ কেন্দ্রবাই নাইকলজাক আমচাইরক অবেরেমক লাইও চংবাড়ি কমিশন বিখাক্তি সাজাখা বোটার মুং রেমস নাম ফির মুং স্রাই স্রাই খ্লাইনানো নাহারিন অসাকথার মুং হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু শাখা অপারেশন সিন্দুর সেঙ্ক্রাকি বাবয় ভারত ফান্ন ফুনুগি রেখা আসাম রাইফেলস নৈচিসা সেক্টর জেতনবাই মিয়া আগরতলা আলফা অডিটোরিয়াম লুকু হদা তৈ নাইমথাং বাহিনী বিশিং কথা লাইমুং বাবাইনত তৈয়ী সংসারজাক সেমিনার অকক্ন শাখা ব শাখা নাইমথাং বাহিনী তৈ নাইকলফাং তাবুক জড়াও হাকতর তাই টঙ্ক সংলুকু রকনি জুদা জুদা জঞ্জাল ইয়াকাকৃণাও নাংমানি বারজা ইয়াচাকি টঙ্গু মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হাস্তে হাপাং নই সাই চি চার চিচুকু রাং বিশিনি সিমি তাবুক জরা হাস্তে ও দাই ইন হারনেস ন খবুই বেবাগৈ খড়ক নই সাই চুকুরা দক চি সেবুক ক্লাংখা আবনকারী ব কন্ট্রাকচুয়াল তে আউটসোর্সিং নি বিশিংতি খড়ক নই চি নই স্নি চি চার ন সামুং নি থাই রেখা মিয়া আগরতলা নি রংনক রংনাই খুংবাই সংসারজাক বিজিটি সেবুক নি অফার ইয়াফর্মা পান্ডাব অকক্ন শাখা ব মন্ত্রী অক্রা শাখা নই সাই চি চার বিশিনি সিমি তাবুক জরা মাধ্যমিক রং নাইকুনে বিশিংতে খড়ক সা সাই ব্রীরা স্নিচি বা পিজিটি প্রংনাই ব্রীরা ব্রীচি ব্রী জিটি চারচি চার স্পেশাল এডুকেটর খড়কচি বা স্কুল লাইব্রেরিয়ান তৈ সারাদক ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সেবুক লাংজাখা চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা হাস্তে ও পেট্রোল ডিজেল তৈ চামুং মানই নাংমানি খাতিজাক তঙ্গ মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম অকক্ন শাখা ব শাখা হাস্তে ও পেট্রোল তৈ ডিজেল সালচি বানী বাকি খাতিজাক তঙ্গ লুকুবাক মং তৈ ফিয়কজাক হাতি বেবাক মিলুবই শাল সারা দকচি চানে বাকি মাইরুম খাতিজাক তঙ্গ আবনকারিব চিনি গম মসুরি ডাইল পিয়াজ আলু সম নাংমানি খাতিজাক তঙ্গ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফরংমুং মহা অভিযানী বখাগো মিয়া নিশিমি হাস্তেব চেংজাখা বিজেপি মন্ডল বেরেমনি ফরংমুং শিবির আগরতলা নাগেরজলা টাউন বরদুয়ালি মন্ডলবাই সংসারজাক অব ফরংমুং শিবির চেঙ্গে রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজনেস রিফর্মস হাকতর গনাঙ্গ পুইলা থাইমানখা ত্রিপুরা মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম অকক্ন শাখা স্নামখর বানিয়া তাংরা কিরণ গীতে বশাখা হাস্তে হাপাং হাস্তেনি স্নামখর বানিয়াতেই জুদা জুদা বানিয়ানো লাইটেসা ক্লাইনা তৈ রাংবক শিনমুঙ্গ খা স্বতন্ত্রানো নাহারিস নামখর বানিয়া নাইকুং সিঙ্গেল উইন্ডো সিস্টেম স্বাগত পোর্টাল নি রায়দা ক্লাইতেই লাইটেসা ক্লাইনাও জুদা জুদা নাংকুক মাস নাম ফিরমুংনি শেব নাহারকা হাস্তে পুলিশতেই খড়ক চুকুরা চিদ কনস্টেবল ক্লাংজাগান অসেবুক ক্লাংমা সামুংনি বাকি খড়ক দক আদংনি সিলেকশন কমিটিস নাম ফিরজাখা কমিটি নি চেয়ারম্যান চংজাখা টি এস আর পুইলা ব্যাটেলিয়ান নি কমান্ডেন্ট মিহির লাল দাস গুমতি হাঙ্কর কাকরাবন মেলাগড় তিলা রংনখলাও মিয়া হরনি সিমি চেংজাখা নখা সালনি হাস্তে বেরেমনি চরক বানিক তৈ গাজন তের ককথুম তৈ হুকুমু নাইকুং কাকরাবন ব্লক গুমতি জেলা পরিষদ নি কথাজাক চেতনবাই সংসারজাক ও বানিক ন চেঙ্গে রেখা গুমতি জেলা পরিষদ নি কাজকরা দেবল দেবরায় তাবুক নবার্তিবারনি ককতুমা বুসকাং দামনি চিব্রিয় হাস্তেনি বেবাক হাঙ্কর নবারবাতি ফাই মানু হুনি হজাক মংরেখা নবারতিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচি ব্রী ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচি বা দশমিক সা ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো হরনি দামচিনি তামৈ সতী ব্রীচি বাও

0: নমস্কার, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো আজকের অভিজ্ঞাপনে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকব, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি মহুয়া।
0: সুখ দুঃখ, হাসি আনন্দ, এই সব কিছু মিলিয়েই হয় একটা পরিবার। জীবনে চলার পথে সমস্ত নানাবিধ সমস্যার মোকাবিলায় পরিবার সর্বক্ষণ আমাদের পাশে থাকে। পরিবার শব্দটি চার অক্ষরের একটি ছোট্ট শব্দ হলেও এর আক্ষরিক অর্থ প্রত্যেকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে আমরা ভালোবাসা, যত্ন এবং অনুপ্রেরণা পাই। পরিবারের সদস্যদের একত্রিত করতে, পরিবার শব্দের আসল অর্থকে তুলে ধরতে প্রতি বছর 15ই মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস। ছোট বড় সকল সদস্যের নিরাপদ ও নিশ্চিত জায়গা হলো পরিবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার দৃঢ় বন্ধনের মাধ্যমে পরিবারে একজন মানুষ সমাজের সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকে। বিশ্বের প্রতিটি দেশ ও সংস্কৃতিতে পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবারকে বলা হয় সমাজ ও রাষ্ট্রের আয়না। প্রতিটি মানব পরিবারকে সুরক্ষিত ও সংরক্ষিত রাখার প্রয়াস চালানোর উদ্যোগ নেওয়া হয় এই আন্তর্জাতিক পরিবার দিবসে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 2026 সালের আন্তর্জাতিক পরিবার দিবসের মূল প্রতিপাদ্য হল পরিবার অসমতা এবং শিশুর কল্যাণ। এই থিমের মূল লক্ষ্য হল ক্রমবর্ধমান সামাজিক অর্থনৈতিক বৈষম্য কিভাবে পারিবারিক জীবন এবং শিশুদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে তা নিয়ে সচেতনতা তৈরি করা। বন্ধুরা, পরিবারকে সময় দিতে হবে। পরিবারের সকল সদস্য একসাথে বসে গল্প করা, রাতের খাবার খাওয়া বা কোনো পারিবারিক আড্ডার আয়োজন করা, পুরনো স্মৃতির রোমন্থন করে পরিবারের সেই সুন্দর মুহূর্তগুলো মনে করাই যেতে পারে। আর সবচেয়ে জরুরি হচ্ছে যোগাযোগ রক্ষা করা। যারা পরিবার থেকে দূরে থাকেন তারা ফোন বা ভিডিও কলের মাধ্যমে বাবা মা, ভাই বোন বা আত্মীয়দের সাথেই যোগাযোগ করতে পারেন। আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবসে আপনাদের সকলকে বলবো, আপনারা প্রত্যেকে পরিবারকে গুরুত্ব দিন, পরিবারকে সময় দিন এবং পরিবার নিয়ে খুব ভালো থাকুন।

0: এবার চোখ রাখবো আজকের দিনে, ইতিহাসের পাতায় বিশেষ কি রয়েছে। তবে হ্যাঁ, তার আগে জানাবো অনেক অনেক শুভেচ্ছা আমাদের শ্রোতা বন্ধুদের, যাদের রয়েছে আজকে বিশেষ দিন। তো ইতিহাসের পাতায় দেখা যাচ্ছে যে আজকেরই দিনে 1776 খ্রিস্টাব্দে প্রথম বাষ্পচালিত জাহাজ বানানো হয়েছিল। 1818 সালের আজকেরই দিনে বেঙ্গল গেজেট নামে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। আজকেরই দিনে 1951 সালে দৈনিক সংবাদের আত্মপ্রকাশ হয়। এবার জানবো আজকেরই দিনে ইতিহাসের পাতায় কাদের জন্ম হয়েছিল। আজকেরই দিনে 1817 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার পিতা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশতম সন্তান। এবার জানব প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের জন্ম হয়েছিল আজকেরই দিনে, সালটা 1932। তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হলেও অসংখ্য বাংলা আধুনিক গান রেকর্ড করেছিলেন। দেখে নিলাম আমরা আজকের দিনে ইতিহাসের পাতায় কি রয়েছে। তবে ইতিহাসের পাতা থেকে বের হওয়ার আগে আবারও শ্রোতা বন্ধুদের জানিয়ে দিচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, যাদের রয়েছে আজকে কোনো একটা বিশেষ দিন।
1: এবারে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে বন্ধুদের চিঠি আমরা পড়ব এক এক করে। প্রথম চিঠিটি যিনি লিখেছেন প্রেরক স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন অভিজ্ঞান অভিজ্ঞাপন। শিশু যেমন জন্মের সঙ্গে সঙ্গে আলোকে পায়, বাতাসকে পায়, তেমন করে পায় রবীন্দ্রনাথকেও। মাতা পিতার কোমল মুখ নিঃসৃত শব্দ স্বর আয়ত্ত করতে গিয়েই ভাষা শিক্ষা, আর তারপরেই তাঁর নিবিষ্ট সান্নিধ্যে যাওয়া। তিনি মায়ের কোলে দুলে দুলে ছন্দে, হাতে খড়ি শৈশবে বাবার বুকে, হেলে দুলে 52 বর্ণ পাঠশালায়, হাঁটি হাঁটি পাপা বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে কর্মজীবনে তাঁর নিবিড় সহচর্য। তাঁর অজস্র বাণীর মধ্য দিয়েই আমাদের নিত্য নতুন আত্ম উপলব্ধি। তিনি ঝরে পড়েন আকাশ থেকে মাটিতে বৃষ্টি হয়ে, কাননের কুসুম বাহারে বিভাসে, স্বপ্নে জাগরণে, আশা ভালোবাসা প্রত্যাশায় তিনি সতত স্মৃত আমাদের মননে চিন্তনে। আনন্দের কলতানে অস্ফুট অভিমানে, বিষাদের সঙ্গীতে প্রাপ্তির উচ্ছ্বাসে, হারানোর দীর্ঘশ্বাসে, উৎসবের বিতানে তিনি আনন্দদাতা, তিনি দুঃখত্রাতা। বরাভয় আশ্রয়ে নিষেদিন ভরসা রাখিস ওরে মন, হবেই হবে। বিপত্তারণে তিনি শক্তি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনায়। অন্তর জাগরণে তিনি, বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে। কালের কালাতীত তিনি অমলিন, চিরভাস্বরতায় প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। আমাদের অন্তিম বিশ্বাস নিঃশ্বাসের নিঃশ্বাস, জীবনের সারাৎ সার বাণী।

লিখছি তোমায় পর্বের এবারের চিঠিটি। লিখেছেন সুনিতা দত্ত গয়ের কাটা জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বসন্ত বিদায়ের লগ্নে রেখে যায় তার অমলিন স্মৃতি, তবু মনের আনাচে কানাচে ফেলে যায় স্মৃতির অতল সমুদ্র। এ মাসের একটি অভিনব বিষয় যদি এমন হতো। গতকাল রাতের ঘুমটা একদম ভালো হয়নি রূপরেখার, আজ সময়ের অনেকটা আগে বিছানায় চলে গেল। মোমটা জ্বালিয়ে পড়তে বসল পুরানো দিনের ক্রিকেটের কাহিনী, বিশ্ব জয় করা দলের কাহিনী নিয়ে। হঠাৎ চোখ লেগে গেল ঘুমের সমুদ্রে তখন অনেক জোড়াবালি, ম্যাচটা শেষ হতে কয়েকটা মাত্র বল বাকি। ক্যাপ্টেন জারি করলেন বলের নির্দেশিকা, দরকার হয় একটা উইকেট, না হয় জিততে বিপক্ষ দলের মাত্র দুরান। স্পিন বোলার রূপরেখা চারদিকটা একবার দেখে নিল, কে কোথায় দাঁড়িয়ে। না ক্যাচ করে আউট করা অনেকটাই কঠিন, তার চেয়ে বরং ভালো উইকেটের দিকে নজর দেওয়া। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করল, তারপর লক্ষ্য শুধু মিডল স্টাম্প। ডানহাতি স্পিন বোলার রূপরেখা এবার বল হাতে এগোতে শুরু করল। কি বল দেবে মাথা একদম চিন্তা করেনি। বলটা ছুঁড়ে দেওয়ার পর কোনো দিকেই তাকায়নি রূপরেখা, তার কিছু বোঝার আগেই উইকেটকিপার আপিল করে দিল। চারদিক থেকে সকলে দৌড়ে আসছে তার দিকে। এবার অনুভব করতে পারলো সত্যি মিডল স্টাম্পে বল লেগে ব্যাটসম্যান আউট। পিচের মাঝামাঝি সে বসে পড়ল চোখে জল। জীবনের প্রথম ম্যাচ খেলে সে জয়ী হল, জয় এনে দিল দলের জন্য। সব খেলোয়াড়রা তাকে অভিনন্দনে ভরে দিচ্ছে। চোখের জলে তার চোখের সামনে একটাই মুখ, বিপুল কাকা। বিপুল কাকা যে তাকে বলেছিল তোর দ্বারা বোলিং হবে না। হঠাৎ অ্যালার্ম বেজে উঠল, চোখ খুলতে বুঝতে পারল আবার সে স্বপ্ন দেখেছে। কিন্তু সত্যি যদি এমন হতো, তবে এখন সে মাঠে থাকত, চারিদিকের অভিনন্দন তাকে আরও উচ্চাকাঙ্ক্ষী করত। রূপরেখার স্বপ্ন সে ক্রিকেটার হবেই হবে। বিপুল কাকা যতই তাকে বলুক সে বোলিংটা পারে না, তার জীবনের এই স্বপ্নকে সে সত্যি করবেই। যদিও এমন হয় যে বিপুল কাকা তাকে আর কোচিং করাবেন না,

0: তবুও সে ক্রিকেট খেলবে। আর এ কথা তো ঠিক, ভোরের স্বপ্ন সত্যি হয়েও যেতে পারে, তাই যদি নয় হয়তো এমন একদিন হবে। নিবেদনে সুনিতা দত্ত, গয়েরকাটা, জলপাইগুড়ি।
1: আর একটি চিঠি আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন, ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান। তিনি লিখছেন, যদি এমন হতো, যদি এমন হতো বিষয়ে চাহিদার তালিকাটা বেশ বড়। প্রথমেই চাইছি এক দূষণমুক্ত পৃথিবী। পরিবেশের ভারসাম্য হওয়ার চাইছি জনসচেতন, চাইছি কৃষিতে শুধুই জৈব সারের ব্যবহার।

যদি এমন হতো বিষয়ে চাহিদার তালিকাটা বেশ বড়। প্রথমেই চাইছি এক দূষণমুক্ত পৃথিবী। পরিবেশের ভারসাম্য হওয়ার চাইছি জনসচেতন। চাইছি কৃষিতে শুধুই জৈব সারের ব্যবহার। বন্ধ হোক কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। কারখানার থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, যানবাহন থেকে নির্গত কার্বন মনোক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস বায়ু দূষণ করছে প্রতিনিয়তই। যদি এমন হতো যে আধুনিক উন্নত প্রযুক্তির সাহায্যে এই ভীষণ ক্ষতিকর বায়ু দূষণ প্রায় নির্মূল হয়ে গেছে এবং স্বাস্থ্য সুরক্ষিত আছে, তাহলে তো বেশ ভালোই হয়। যদি এমনটা হতো যে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারণ বেশ সচেষ্ট, তাহলে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই মিলত। নির্বিচারে গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক উষ্ণতা বা গ্রিন হাউস সমস্যার মূল কারণ। এর ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা যা সামাজিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে শুধু জৈব সার ব্যবহার করেই যদি কৃষিতে সফলভাবে ফসল উৎপাদন করা যেত, তাহলে মাটির গুণমান নষ্ট হতো না। বর্তমান যুগের অন্যতম শক্তিশালী মাধ্যম হল এআই প্রযুক্তি। এর সঠিক ব্যবহার মানুষের জীবনে অভাবনীয় সাফল্য নিয়ে আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিক্ষাক্ষেত্রেও আমূল পরিবর্তন আনতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতারণা চক্র বেশ সক্রিয়। সাইবার ক্রাইম রুখতে প্রশাসন যদি আরও কঠোর ব্যবস্থা নেয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যদি শুধুই সমাজ কল্যাণেই ব্যবহৃত হতো, তাহলে বেশ ভালোই হতো। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান।

এবার যে চিঠিটি পড়ব সেই চিঠিটি লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো মানবতাই পৃথিবীর একমাত্র ধর্ম, তাহলে কতই না সুন্দর হতো। থাকতো না ধর্ম বিস্তারের নামে হানাহানি, কাটাকাটি, হিংসা, দেশ একে অপরের সঙ্গে ভেদাভেদ। জীবে প্রেম ও কল্যাণ হতো একমাত্র ব্রত। থাকতো না কোনো ঈশ্বরের দূত, ধর্মের নামে ভণ্ডামি। কর্ম ও গুণাবলী দিয়ে বিচার্য হতো মানুষের সার্বিক উৎকর্ষতা। জৈবিক মানসিক ক্ষুধা নিবারণের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়া মানুষ অহেতুক সম্পদ আহরণের জন্য ব্যাকুল হয়ে উঠত না। মানবতা ছাড়া কর্মকে ধর্ম মানলে পৃথিবীতে হয়তো আরও মঙ্গলজনক কিছু আবিষ্কার হতো। তখন সুখ স্বাচ্ছন্দ্য ছাড়াও অপার মানসিক শান্তি বিরাজ করত সর্বত্র। অসুস্থ দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে কেউ কার্পণ্য করত না। হত্যা, রাহাজানি, লোভ, লালসা মুক্ত সমাজে নারী পুরুষ উচ্চ নীচ সাদা কালো ভেদাভেদ মুছে সব মানুষ মিলেমিশে মানবতা ফেরি করে বেড়ালে কতই না সুন্দর হতো এই পৃথিবী। পাহাড় পর্বত ঝর্ণা বৃক্ষলতা পশু পাখি বনজঙ্গল পুষ্প

0: সন্তান সহ সকল সৃষ্টির মাঝে সত্যিকারের শ্রেষ্ঠ বিস্ময়কর প্রাণীরূপে মানুষ এক অনন্য নজির সৃষ্টি করতে পারত বলে আমার মনে হয়। লৌকিক ধর্ম যদি কখনো শান্তির অন্তরায় হয়, তাহলে মানবতা হোক মানুষের একমাত্র ধর্ম পরিচয়। নিবেদনে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা।
1: জীবনপুরের পথিকরে ভাই, কোন দেশে শাকিল নাই কোথায়।

বন্ধুদের চিঠি এক এক করে আমরা পড়ে শোনালাম। এবারে লিখছি তোমায় পর্ব থেকে বেরিয়ে একটি ঘোষণা আপনাদের জন্য। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আজ শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার আজ 15 মে সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

0: এবার তথ্য জেনে নেওয়ার পালা। লোকভবন থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ থেকে তার মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন। জ্বালানি খরচ কমানো এবং পরিবেশগত দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ নাগরিক এবং সরকারি আধিকারিকগণের দৈনন্দিন জীবনে জ্বালানি সংরক্ষণ নিশ্চিত করতে উৎসাহিত করবে। এবার আরও একটি তথ্য। আগামী 27 থেকে 29 জুন 2026 তিন দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল 2026 চলবে দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে। এবারের উৎসবে ত্রিপুরার বিখ্যাত কিউ এবং কুইন প্রজাতির আনারসকে বিশেষভাবে প্রচার করা হবে। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন প্রতিনিধি দল ও অংশগ্রহণকারীদেরও আমন্ত্রণ জানানো হবে।
1: সময় বলছি, ঘড়ির কাঁটা বলছি, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে

0: আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 57%। বৃষ্টিপাতের পরিমাণ 15.2 মিলিমিটার। সতর্কতা হিসাবে বলা হয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। সেই সঙ্গে বিদায় নেব আজকের অভিজ্ঞাপন থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আজ সন্ধে 6টায় সুকান্ত একাডেমিতে।
1: আর আজকের এই অভিজ্ঞাপনে আমি ছিলাম মহুয়া,
0: আর আমি চন্দ্রিমা।

0: başka bir yere.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।

শুভ সকাল যুব বন্ধুরা, 101.6 মেগাহার্টজে আমি রয়েছি যুববাণীর অনুষ্ঠান নিয়ে, আর যে সপ্তদ্বীপ। হ্যাঁ, ওয়েদার চেঞ্জ, তাই একটু গলাটা ভারী রয়েছে, তোমরা বুঝতেই পারছো। তোমাদের আমি জানি অনেকেরই ঠান্ডা লেগে আছে, গলাটা ভেঙে আছে, কিন্তু তোমাদের সঙ্গে কথা না বলে আমার মনে হয় দিনটা সপ্তাহটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়। তাই ভাবলাম ছুটিটা না নিয়ে চলে আসি, তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের মনের কথা জানি, গল্প করি। সিবিএসই রেজাল্টও দিল দুদিন আগে, অনেকের রেজাল্ট ভালো হয়েছে, অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, অনেকের রেজাল্ট মনের মতো হয়নি, অনেকের এক্সপেকটেশন থেকে অনেক অনেক বেশি রেজাল্ট হয়েছে। কিন্তু একটা কথা কি জানো বন্ধুরা, যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে সে আনন্দের সময় তাদের সব থেকে কাছে ছিল তাদের পরিবারের মানুষ, মানে মা বাবা, আত্মীয় স্বজন। আর যাদের খুব খারাপ রেজাল্ট হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই বিষয়টাই, মা বাবা আত্মীয় স্বজন তারা পাশে এসে দাঁড়িয়েছে। আসলে পরিবার বোধটা না একটু অন্যরকম, পরিবার সুখে দুঃখে সব সময় আমাদের পাশে দাঁড়ায়, আবার তার ব্যতিক্রমও আছে। পরিবারহীন কত মানুষ তারা হারিয়ে যায়, সমাজের এই চার দেয়ালের বাইরে কোথাও না কোথাও মানবারণ্যের মাঝে, এই যে ইট বালি সিমেন্টের যে জঙ্গল, সে জঙ্গলের কোনো এক কোণে তারা হারিয়ে যায় পরিবার। আজ আন্তর্জাতিক পরিবার দিবস, তাই এই কথাটুকু বললাম। যাই হোক, সকল যুব বন্ধুরা যারা সিবিএসইতে ভালো রেজাল্ট করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আর যাদের রেজাল্ট একটু মন মতো হয়নি, খারাপ বলবো না, একটু মনের মতো হয়নি, এক্সপেকটেশন থেকে একটু কম এসেছে, ভয় নেই, রি ইভ্যালুয়েশন হবে কদিন পর। রি ইভ্যালুয়েশনে তোমরা তোমাদের খাতাগুলো, তোমাদের নম্বরগুলো তোমরা আবার চেক করতে পারবে, আর আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করবে।

আরেকটি বিশেষ ঘোষণা বা বার্তা তোমাদেরকে জানাই বন্ধুরা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর, গৌরবময় 90 বছর। সে উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্র থেকে 1 বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবে আজ অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলায় একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আজ সন্ধে 6টা আগরতলা সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ। আকাশবাণী 90 বছর উপলক্ষে আজ 15 মে 2026 সন্ধে 6টা থেকে আগরতলার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে আয়োজন হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের এক মনোজ্ঞ অনুষ্ঠান। তোমাদের সবাইকে আমন্ত্রণ, তোমরা সবাই আসবে, আমার এই বিশ্বাস রইল। আজ ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে নিয়ে তো কথা বলবই, কিন্তু তার পাশাপাশি কথা বলবো আরও কিছু বিষয় নিয়ে, যে বিষয়গুলো খুব জরুরি, যে বিষয়গুলো আমার মনে হয় সবার জানা উচিত। কিন্তু তার আগে চলো একটু গান শুনি, একটু মজার গান শুনি, যেন মনটা ভালো হয়ে যায় সবার। কী গান রয়েছে দেখি সবার জন্য।

আমার মনে হয়েছে আজকের এই সকালে যখন আকাশটা অনেক অনেক মেঘাচ্ছন্ন, একটু পরেই হয়তো বৃষ্টি আসবে। ভাবলাম এই গানটা দিয়ে সবার সঙ্গে একটু ভাব বিনিময় করি। ভাব বিনিময় করব, কিন্তু তার আগে একটি বিশেষ পর্ব সেরে নিই। গল্প করব তার আগে যে পর্বটি নিয়ে আমি কথা বলবো, সেই পর্বটির নাম মায়াজাল। হ্যাঁ, নাটক মায়াজাল। চরিত্রে সপ্তদীপ ঘোষবণিক, অর্থাৎ আমি। বাবার চরিত্রে আমি রয়েছি, অর্কর চরিত্রে রয়েছে আর জে দেবার্পিত, স্নেহার চরিত্রে রয়েছে আর জে বভ্রবি, মিতার চরিত্রে রয়েছে আর জে মৃন্ময়ী, এবং এই পুরো নাটকটির পরিচালনায় এবং নাটকটি তৈরি করার পেছনে রয়েছে আর জে অনিকপতি। চলুন শুনে নিই নাটকটা।

সলিল চৌধুরীর এই গানগুলো আমাদের সবার মনে কোথাও না কোথাও একটা সাড়া জাগায়, একটা অন্যরকম বার্তা দেয়।

0: আরে ভাই লেফটে দেখ, লেফটে দেখ, লেফটে লেফটে লেফটে, ওই তো ওই তো ওই তো ওই তো লুকিয়ে আছে, ওই তো লুকিয়ে আছে। শিট শিট শিট শিট, ভাই মেরে দিল। ধুর বিবা,
1: তুই না এই
0: কাজের নাম।
1: অর্কো তুই একটু আস্তে আস্তে চাচাতে পারিস তো? আমার অ্যাসাইনমেন্টের ডেডলাইন কালকে, তোর এই গেমের চোটে আমার মাথার সব পোকা নড়ে যাচ্ছে।
0: আরে ইয়ার, তুই তো হেডফোন লাগিয়ে নিলেই পারিস। হ্যাঁ এই দেখছিস না, আমার র‍্যাঙ্ক পুশ করার টাইম চলছে, ফুল বাইকটাই নষ্ট করে দিবি।
2: এই অর্কো, স্নেহা, তোদের মা কোথায় রে?
1: মা তো রান্না ঘরে বাবা চা বানাচ্ছে। কেন কি হলো? আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন?
2: আরে খুশি তো হবই।
3: মিতা, ও মিতা,
2: আমার আমার স্টেট ব্যাংকের পাসবইটা কোথায় গো?
1: আলমারির সেকেন্ড ড্রয়ারে। হঠাৎ সন্ধ্যেবেলা ব্যাংকের বই দিয়ে কি হবে?
2: আরে একটা বাম্পার অফার এসেছে হোয়াটসঅ্যাপে। এই দেখো, আগরতলার একটা বড় ট্রাভেল এজেন্সি 25 বছর পূর্তি উপলক্ষে লটারি করেছে, আর এই এই লটারিতে আমার নম্বর উঠেছে, বুঝলে? ফ্রিতে থাইল্যান্ড ট্রিপ। জাস্ট এই লিঙ্কটাই ক্লিক করে আমার ব্যাঙ্ক ডিটেইলস আর প্যান কার্ডের নম্বরটা দিতে হবে। এই তো এই তো আমি ক্লিক করছি। কি হলো রে, চমকে উঠলি কেন?
0: আরে তুমি কি এই লিঙ্কটায় ক্লিক করতে যাচ্ছিলে? সিরিয়াসলি বাবা, তুমি এইসব ফালতু জিনিস বিশ্বাস করো? হ্যাঁ এই কতবার তোমাকে বলেছি এগুলো সব স্ক্যাম, তাও তুমি রোজ এই সব ফেক লিঙ্কে ক্লিক করতে যাও। আরে হোয়াট ইজ রং উইথ ইউ?
2: ফালতু হবে কেন? এই তো পরিষ্কার বাংলায় লেখা, নিচে আবার ট্র্যাভেল এজেন্সির ওই দেখ ওই দেখ লোগো আছে। তুই না তুই না জেনে পণ্ডিতি করিস, বুঝলি?
0: ওহো, আরে লোগো তো যে কেউ গুগল থেকে নামিয়ে বসিয়ে দিতে পারে, তুমি এসব বুঝবে না বাবা। তুমি দাও দাও ফোনটা আমায় দাও দেখি। দাও দাও।
1: অর্কো অর্কো স্টপ ইট।
0: আরে তুই দেখছিস না বাবা কি করতে যাচ্ছিল? আরে অ্যাকাউন্টে সব টাকা গায়েব হয়ে যেত তো।
1: হ্যাঁ আমি আমি বুঝতে পারছি, কিন্তু তোর গলার টোনটা ঠিক নেই। তুই বাবাকে বকছিস কেন? এই এই কি শুরু হলো রে তোদের? সেই সকাল থেকে ভাই বলে লেগে আছিস, এখন এখন আবার বাবার সাথে কি হয়েছে গো? কি সব ফাইলেন কি বলছিলে?
0: কি বলছিস মা? ওটাকে
1: মা মা তুমি একটু বসো তো এখানে, বাবা তুমিও বসো।
0: এই রিভাইভ,
1: এই অর্ক গেমটা বন্ধ করবি?
0: ঠিক আছে
1: বাবা, তোমার ফোনটা আমাকে একটু দাও।
2: এই নে
1: বাবা। তুমি একটা জিনিস খেয়াল করেছো? এই যে মেসেজটা এসেছে, এর একদম উপরে ছোট্ট করে একটা লেখা আছে যে ফরওয়ার্ডেড মেনি টাইমস, মানে এই মেসেজটা বহু মানুষকে ফরওয়ার্ড করা হয়েছে। কোনো লটারির কোম্পানি কি তোমার মনে হচ্ছে যে হাজার হাজার মানুষকে একসঙ্গে থাইল্যান্ড পাঠাবে?
2: ঠিক বলেছিস তো, তা তো পাঠাবে না। এবং কিন্তু কিন্তু লেখাটা তো খুব সুন্দর করে গুছিয়ে লেখা।
1: হ্যাঁ বাবা, এগুলোকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওরা এমনভাবে লোভ দেখিয়ে মেসেজ বানায় যাতে মানুষ বাধ্য হয়ে ক্লিক করে।
0: হ্যাঁ বাবা, আর আর এই লিঙ্কটা দেখো, দেখছো?
2: হ্যাঁ হ্যাঁ,
0: দেখো এখানে লেখা HTTP, দেখো শেষে কিন্তু S নেই, দেখেছো?
2: হ্যাঁ ঠিক বলি তো,
0: মানে এটা সিকিউরড বা নিরাপদ ওয়েবসাইট নয়।
2: কি বলিস?
0: হ্যাঁ এটা একটা ফিশিং লিঙ্ক।

0: ফিশিং, সে তো মাছ ধরা।
1: হ্যাঁ মা, ঠিক বলেছ, মাছ ধরার জন্যই তো ওরা ছিপটা ফেলেছে, আর টোপটা হলো ওই যে ফ্রি থাইল্যান্ড ট্রিপ সেইটা। এখন বাবা যদি ব্যাংকের ডিটেলস দিয়ে দিত তাহলে মাছ গিলতো বাবা, আর ওদের পকেটে যেত বাবার রিটায়ারমেন্টের সব টাকা।
2: হাই রে সর্বনাশ, বলো কি, আমি তো ভাবলাম সত্যিকারের অফার। এই এই সেদিন সেদিন তো আমার বন্ধু সুবীরবাবু এই কথাটাই বলেছিল, ওনার কাছে নাকি একটা ইলেকট্রিক বিল বাকি আছে বলে মেসেজ এসেছিল।
0: ঠিক, ওটাও এক ধরনের ফ্রড। আচ্ছা বাবা, তুমি যখন ছোটবেলায় আমাকে আর অর্ককে সাইকেল চালানো শেখাতে, আমরা তো কতবার পড়ে যেতাম, তুমি কি তখন আমাদের বকতে?
2: পাগল নাকি, ভুগবো কেন, আমি তো পেছন থেকে সিট ধরে দৌড়তাম যাতে তোরা ব্যালেন্স করতে পারিস।
0: এক্স্যাক্টলি, ডিজিটাল দুনিয়াটা আমাদের কাছে যতটা সহজ তোমাদের কাছে ততটা নয়, কারণ তোমরা এই টেকনোলজি নিয়ে বড় হওনি। এখন আমাদের পালা তোমাদের সাইকেলের সিট ধরে দৌড়ানোর, মানে এই ডিজিটাল দুনিয়ায় তোমাদের গাইড করার। অর্কের তাই তোমার উপর রেগে যাওয়াটা একদম উচিত হয়নি, বুঝলি ভাই?
1: আই এম সরি বাবা, আসলে কি জানো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার এত কষ্টের জমানো টাকা যদি চোখের সামনে স্ক্যাম হয়ে যায়। ভাবো তো কি অবস্থা হবে।
2: না রে বাবা, তোর উপর আমার রাগ হয়নি, আমি বুঝতে পেরেছি তোরা আমার ভালোর জন্যই বলেছিস। কিন্তু জানিস তো
1: কি গো,
2: এই স্মার্টফোনের এত সব নিয়ম কানুন আমার মাথায় ঢোকে না।
1: আরে চাপলেস, আমি আছি তো, আজ থেকে তোমার পার্সোনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হলাম আমি। শোনো, কয়েকটা বেসিক রুলস মনে রাখবে।
2: কি রুলস?
1: শোনো, এক নম্বর, অচেনা নম্বর থেকে কোনো লোভনীয় অফার এলে সোজা ডিলিট, বুঝেছ?
2: ওকে।
1: দুই নম্বর, কখনো কাউকে ফোনে ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করবে না কিংবা বলবে না।
2: বুঝলাম।
1: শোনো, ব্যাংক কিন্তু কখনো এসব জিনিস জানতে চায় না। এবং তিন নম্বর, যে কোনো জায়গায় ক্লিক করার আগে একবার আমায় বা স্নেহাকে জিজ্ঞেস করে নেবে। ডিল?
2: আচ্ছা ঠিক আছে, ডিল ডিল।
0: বাবা বাঁচালে, আমি তো ভাবছিলাম থাইল্যান্ড যাওয়ার জন্য সুটকেস গোছানো শুরু করব। তা থাইল্যান্ড যখন হচ্ছে না, তখন চলো সবাই মিলে সিটি সেন্টার থেকেই একটু ঘুরে আসি।
3: ইয়েস, দ্যাটস এ গুড প্ল্যান। অর্ক, ট্রিট কিন্তু বাবার। কি বাবা, যে টাকাটা স্ক্যামারদের হাতে যাচ্ছিল সেটার কিছু অংশ দিয়ে আজ আমাদের খাওয়াতেই পারো।
2: তার বলতে চল, রেডি হয়ে নে।
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি অটোটা বুক করে দিই। বাবা শোনো, তুমি কিন্তু দেখবে আমি কিভাবে বুক করছি, নেক্সট টাইম থেকে তুমি নিজে বুক করবে, ওকে?
2: ঠিক আছে স্যার, তুমি যা শেখাবে এই বুড়ো তাই শিখবে।
1: এই তো, দ্যাটস লাইক মাই গুড ফাদার।
4: সম্পর্কগুলো ঠিক এমনই হওয়া উচিত, তাই না? প্রযুক্তির দৌড়ে হয়তো আমাদের আগের প্রজন্ম একটু পিছিয়ে পড়েছেন, কিন্তু তাদের প্রতি বিরক্ত না হয়ে আমরা তরুণরা যদি একটু ধৈর্য ধরে তাদের হাতটা ধরি, তাহলে এই ডিজিটাল দুনিয়াটা সবার জন্যই অনেক বেশি নিরাপদ হবে। আকাশবাণী আগরতলার যুববাণী থেকে শুনছিলেন আজকের বিশেষ শ্রুতিনাটক মায়াজাল।

অসাধারণ, সত্যি অসাধারণ একটা নাটক শুনছিলাম। যদিও হ্যাঁ, সেই নাটকের অংশ আমিও, কিন্তু একটা অসাধারণ মুহূর্ত তৈরি করে দিয়েছে। বন্ধুরা, আজ কিন্তু আরেকটি বিশেষ দিন। ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে নিয়ে তো আমরা কথা বললাম যুববাণীর, দুঃখিত, আকাশবাণীর 90 বছর পূর্তি নিয়েও কথা বললাম, আজকের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণও জানালাম। কিন্তু আজ কিন্তু একজন বিশেষ মানুষের জন্মদিন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আজ তাঁর জন্মদিন। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলার নবজাগরণ।

জীবনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, একজন দার্শনিক, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক চিন্তাবিদ। তিনি ছিলেন কবিগুরুর পিতা এবং ব্রহ্ম সমাজের অন্যতম পথ প্রদর্শক। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন শুধু একজন ব্যক্তির জন্মস্মরণ নয়, এটি এক আলোকিত চিন্তার, মানবতার ও আত্মিক জাগরণের উদযাপন। 1817 সালের 15ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকে তিনি গভীর চিন্তাশীল ও ধর্মমনস্ক ছিলেন। পরবর্তীকালে তিনি উপনিষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের সত্য, নৈতিকতা ও মানব ধর্মের বার্তা ছড়িয়ে দেন। আজ আমরা তাকে স্মরণ করছি, তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রকৃত ধর্ম হল মানবতা, সত্য এবং আত্মশুদ্ধি। এই ভাবনা থেকেই তিনি ব্রহ্মধর্মকে আরও সুসংগঠিত করেন এবং সমাজে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলেন। শান্তিনিকেতনের প্রতিষ্ঠার পিছনেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রকৃতির মাঝে শান্তি ও শিক্ষার যে ভাবনা পরে রবীন্দ্রনাথ বিশ্বভারতীর মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন, তার বীজ বপন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরে। আজ তার জন্মদিনে তাঁকে স্মরণ করার অর্থ হল নিজের ভেতরের আলোকে খুঁজে পাওয়া, মানবতাকে শুদ্ধ করা এবং সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার প্রেরণা নেওয়া। মানুষের মাঝে সত্যের আলো জ্বালিয়ে আর আলো জ্বালিয়ে যাওয়াই জীবনের সবচেয়ে বড় সাধনা। এই আদর্শে আজও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে চিরস্মরণীয় করে রেখেছে। তাকে যুববাণীর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানায়।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আরও একবার বলে দিচ্ছি, আমাদের আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15ই মে 2026 সন্ধ্যা 6টা। আজ শুক্রবার 15ই মে 2026 সন্ধ্যে 6টা আগরতলার সুকান্ত একাডেমিতে। আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানে আপনাদের সবার আমন্ত্রণ, সবার সঙ্গে দেখা হবে এবং আমরা সবাই একসঙ্গে আকাশবাণী 90 বছর উদযাপন করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আজকে ছিলাম আমি আরজে সপ্তদীপ, 101.6 মেগাহার্টজ যুবাণীতে।

যে গানটি শুনছিলেন সে গানটি লিখেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বিদায় নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে না, মাঝে এসে তোমাদের সঙ্গে আরও একটি কথা বলি। ব্রহ্ম সমাজ যে গঠন হওয়ার পেছনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এক বিশেষ অবদানের কথা আমরা শুনেছি, সেই ব্রহ্ম সমাজের ব্রহ্ম সঙ্গীত কিন্তু আজও উচ্চারণ হয় শান্তিনিকেতনে। এবং সেই শান্তিনিকেতনের পবিত্র যে পরিবেশ, সেই পরিবেশে উচ্চারিত হয় এখনও সেই সঙ্গীতগুলো। এবং সেই সঙ্গীতগুলো যখন আমাদের কান দিয়ে আমাদের হৃদয়ে পৌঁছে যায়, সেই হৃদয়ের মন্দিরে যেন আলো জ্বেলে ওঠে। আমরা উদযাপনে মেতে উঠি রবীন্দ্র বন্দনায়, আমরা উদযাপনে মেতে উঠি সেই অদৃশ্য ঈশ্বরের। সেই ঈশ্বর আমাদের মনের হৃদয়ে এক অন্য জায়গায়, আমাদের হৃদয়ের কমলাসনে তিনি আসন গ্রহণ করে বসে আছেন।

0: এখন শুনবেন নিউজ হেডলাইন্স।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে এই বছর ভারতের সভাপতিত্বে ব্রিকস বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে। ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এটা এসআইআরের তৃতীয় পর্যায়। ব্যবসাগত সংস্কার বা বিজনেস রিফর্মসে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে গতকাল এ কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য সচিব কিরণ গীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ 6 দিনে 5টি দেশ সফরের প্রথম পর্বে আবুধাবি যাচ্ছেন। এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী সহ নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু বলেছেন, অপারেশন সিন্ধু সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। 21 সেক্টর আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত রাজ্যে ডাইন হার্নেস সহ মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং এর মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। গতকাল আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোল, ডিজেল ও খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে গতকাল তিনি একথা জানান। তিনি জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেলের 15 দিনের মজুত রয়েছে। গণবণ্টন ও খোলা বাজার মিলিয়ে 168 দিনের চাল মজুত রয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু গতকাল থেকে তার মোটরযানের বহর ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন। লোকভবন থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গোমতী জেলার কাকরাবন মেলাঘর টিলা স্কুল প্রাঙ্গনে গতকাল রাত থেকে শুরু হয়েছে 2 দিন ব্যাপী রাজ্যভিত্তিক চড়ক মেলা ও গাজন উৎসব। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় গতকাল ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। রাজ্যদল শেষ ম্যাচটি খেলবে সিকিমের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর 49, ধলাই ও খোয়াই জেলায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন নিউজ হেডলাইন্স।

0: শ্রোতা বন্ধুরা, এখন
1: এখন আমরা রয়েছি বলছি তোমায় পর্বে, আর আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর তাই তো আমরা চলে এসেছি 101.6 মেগাহার্স FM উচ্চয়ন্তর প্রভাতী অনুষ্ঠান নিয়ে, আর আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা যে পর্বে রয়েছি সেই পর্বের নাম হচ্ছে বলছি তোমায়। আর বলছি তোমায় পর্বের আজকের বিষয় হচ্ছে আজকের দিনে পারিবারিক অবস্থা। হ্যাঁ, আজকের দিনে পারিবারিক অবস্থা। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান, যেহেতু আজ বিশ্ব পরিবার দিবস, পরিবার নিয়ে থাকতেই আমরা সবাই ভালোবাসি। FM পরিবারও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফোন লাইনের মাধ্যমে। আর হোয়াটসঅ্যাপ তো রয়েছেই আমাদের সঙ্গে। তো শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের বিষয় হচ্ছে আজকের দিনে পারিবারিক অবস্থা। তো এখন একটা গানে যাচ্ছি, গানের মাঝখানে আপনারা ফোন করুন।

0: হ্যালো, নমস্কার।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বলুন।
1: বলছি, আকাশবাণীর 90 বছর মানে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার যৌবনের তারুণ্য কিন্তু শোনা যাচ্ছে তার কণ্ঠস্বরের মধ্যে। এটাই ভালো লাগছে, 90 বছরে তার তীক্ষ্ণ আওয়াজ আপনাদের মধ্যে দিয়ে ভেসে উঠছে। যাই হোক, আজকে 90 বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছেন, আশা করি রাখার চেষ্টা করব। যাই হোক, সবচেয়ে বড় কথা তো আপনাদের নাটকটা খুব ভালো লেগেছে, যুবদের এটাই উৎসাহিত করার সবচেয়ে বড় চিন্তা ভাবনা। পরিবার, পরিবার যে বিষয়টা আপনি বলছেন, সে পরিবার কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। এখন 91টি পরিবার নাকি মাইক্রো ফ্যামিলি, নাকি তুমি আমি, আমি তুমি, এই পরিবারগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা ভিন্ন হয়ে যাচ্ছি জানেন। সে ভিন্ন হওয়ার পেছনে আমরা নিজেরাই কিন্তু দায়ী। এক নম্বর হচ্ছে গিয়ে আমাদের পায়ের মাটিটাকে শক্ত করতে হবে। আমি ভালো থাকবো, ভালো খাবো, বাবা মার দায়িত্ব নিতে পারবো না, আই এম সো সো, আরেকজন হলে আরো ভালো। এই যে ভাবনা চিন্তাগুলি, এগুলি কিন্তু সংসারটাকে ভেঙে দিচ্ছে। দেখুন, এক সময় ছিল পরিবারের যিনি কর্তা বয়োজ্যেষ্ঠ লোক, ওনার কথাই কিন্তু শেষ কথা। ওনার কমান্ড কিন্তু প্রত্যেক ভাইয়েরা মানতেন, পরিবারের

0: বাবা বলুন, বাবার কথা তার সন্তানরা মানত এবং সেটা ধরেই কিন্তু তাদের সফলতার চরম শিখরে কিন্তু ওরা পৌঁছে গেছেন। আজকাল আপনি নেই আমি বলবো না, একেবারে বিলীন হয়ে গেছে আমি সেটা বলবো না, কিন্তু আজকে ফ্ল্যাট কালচার চলে আসাতে ছোট্ট পরিবারে থাকা পাখির বাসাগুলি এগুলি কিন্তু আমাদের কিন্তু বিভাজন করে ফেলেছে। আজকে দেখুন, যে জিনিসটা দরকার ছিল একটা পরিবারের ভিতরে, যদি দাদু দিদিমা না থাকে, নাতি নাতনিদের আদর করবে কি বলতে পারেন? তাদের কোলে বসে ওরা গান শুনবে, ঠাকুরমার গল্প শুনবে। আসলে কার কাছে সে অ আ ক খ আদর সহকারে দোলনা খেতে খেতে শিখবে বলতে পারেন? আসলে আমরা সে পরিবারের আন্তরিকতা হারিয়ে ফেলছি। আজকে তাই ফোনে বলছি, আমার বাড়িতে এই অনুষ্ঠান, পারলে এসো, না পারলে বাড়িতে থেকে যাও। এই যে বিষয়গুলি এসে গেছে, আজকাল যাওয়া আসো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, আমরা প্রায় ফোনে আমাদের বাক্যালোক চলছে, আত্মীয়তা গ্রহণ করার জন্য আমন্ত্রণ চলছে, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু দেওয়ালে পিক থেকে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মেলা বলুন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, তার প্রভাব পড়ছে। মানুষ বিকল্প কিছু না পেয়ে সে মেলা প্রাঙ্গণ, উৎসব প্রাঙ্গণে ঝাঁপিয়ে পড়ছে। ওই আত্মীয় স্বজনকে কখন ছেলের জন্মদিন হবে, কখন ছেলের অন্নপ্রাশন হবে, বিয়েটা হবে, সেই একটি দিনের জন্য অপেক্ষা করে থাকতে হচ্ছে তাদের পারিবারিক মিলন মেলা। আর আপনি যেটা বললেন, এফএম বন্ধুদের যে পরিবার, সত্যি সেই পরিবারও অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে আমাদের কলকাতার বন্ধুরাও, অসুস্থ ছিলেন আমাদের দিদি, উনি আবার, অম্বিকা দিদি আবার ফিরে এসছেন, এটাই ভালো লাগছে। যাই হোক, আজকের আপনাদের আমন্ত্রণে আমি আপনাদেরও শুধু এটুকুনি বলবো, আমাদের এখনের শ্রোতা বন্ধুরা যারা নিয়মিত যোগাযোগ করেন তাদেরকে আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের আলোচনা সুন্দর হোক, পরিবার দীর্ঘস্থায়ী হোক। নমস্কার।
1: আসলে পরিবার, পরিবার মানে প্রত্যেকের কাছে একটা বিশাল ব্যাপার। কারণ হচ্ছে পরিবারকে ছাড়া একটা মানুষ থাকতে পারে না, আবার পরিবারকে নিয়েও হয়তোবা চাকরি সূত্রে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। কিন্তু পরিবার এমন একটা জিনিস, যেই শব্দটা বলা মাত্র বা শোনা মাত্রই সকলের মুখে হাসি ফোটায়। কারণ মনে হয় সব কিছুর পরে ওই জায়গাটায় ভীষণ শান্তি রয়েছে। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের বলছি তোমায় পর্বে বিষয় রেখেছি আজকের দিনে পারিবারিক অবস্থা। হ্যাঁ, সেই পারিবারিক অবস্থা সবাই জানি আমরা, এখন মানে আমরা সবাই সিঙ্গেল লাইফ লিড করছি, তো সেই ক্ষেত্রে কি করা যায় বলুন তো? পরিবারটাকে এক করতে গেলে কি করা যায়? ভালো থাকার তো অনেক পথ রয়েছে, কিন্তু ভালো থাকতে গেলে কিছু ছাড়তেও হয়, এটাও সত্যি কথা। তো আমরা যদি কিছু ছাড়ি, তবেই আমরা আবার আলাদা করে সেই পরিবারটাকে ফিরিয়ে আনতে পারবো আমার মনে হয়। কারণ দেখুন, আমরা সবাই ব্যস্ত, এই ব্যস্ততার দিনে কারোর জন্য কারোর সময় নেই। হ্যাঁ, বন্ধু আছেন একজন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, সুপ্রভাত। যাই হোক, হ্যালো হ্যালো সুপ্রভাত। বন্ধু একটা পরিবার, পরিবার মানেই বন্ধু। পরিবার একসাথে থাকলে হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়, কিন্তু দিনের শেষে কিন্তু যখন একসাথে বসে খাওয়া হয়, যদি খাওয়া যেত আজকের দিনে, তাহলে কিন্তু অনেক আলোচনা উঠে আসে সেই খাওয়ার টেবিলে, এবং সেখানে কিন্তু আনন্দটাও মানে বিরাজ করে। বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার
2: সুপ্রভাত।
3: সকাল মহুয়া,
2: সকাল সকাল।
3: তোমাদের কথাগুলো না ইকো হচ্ছে।

0: কালকে যাওয়া শেষ দেওয়ার কথা ওই রকম ছিল। শ্রোতা বন্ধুদের কথা ঠিক আছে, কিন্তু তোমাদের কথা বলুন,
1: চেষ্টা চলছে, দেখা যাক কতটা হয়।
0: আমি
1: তোমাদের কথা স্পষ্ট আসছে, তোমরা বলো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পরিবার নিয়ে কথা হচ্ছিল। দেখো, পরিবার এমন একটা শব্দ, এখানে এমন একটা আকর্ষণ আছে, যেখানে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ঘুরে ফিরে সেই আকর্ষণে আমরা আসবই, সেই টানে আমরা ফিরে আসবই। সেটা আমাদের একদম রক্তের সম্পর্কের সাথে জড়িত পরিবার হতে পারে, আত্মীয়তার সম্পর্কে পরিবার হতে পারে, বা যে কোনো মাধ্যম থেকে পরিবার হতে পারে, যেটা আমরা আকাশবাড়ি থেকে একটা পরিবার পেয়েছি। কিন্তু সেখানে আমাদের হ্যাঁ সবই থাকবে, রাগ, অভিযোগ, অভিমান, হিংসা, নিন্দা, এগুলো আছে, কিন্তু পরিবারের মধ্যে সবকিছুই আছে। তারপরেও এর মধ্যে এমন একটা ভালোবাসার টান আছে, যেই টানকে আমরা কেউ উপেক্ষা করতে পারি। কারণ কি জানো, আমার অভিজ্ঞতা, আমার একদম একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে ছোটবেলা আমি মানে ওদেরকে বড় করেছিলাম, মানে অনেক আদর যত্ন দিয়ে, কারণ যেহেতু মানে পিঠাপিঠি দু ভাই ভাই হয়েছিল, তো মা তো ব্যস্ত থাকতো, আমার কাছেই ওরা বড় হয়েছিল। দিদির ছেলেদের কথা বলছি, মাঝখানে বিশাল একটা সময় গেল, একটু অকেশনালি দেখা হতো, ওরা ওদের পড়াশোনা নিয়ে ব্যস্ত, ওর মা ওর কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তো অনেকটা সময় চলে গেল, প্রায় 20-25 বছর বলতে পারো চলে গেল, যার যার ব্যস্ততা নিয়ে। তারপর অনেক দিন পর আবার একটা ওকেশনে ওদের এখানে গেলাম, এই যে 10-15 দিনটা যে কাটালাম, বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছিল যেই সেই ছোটবেলার দুইজন বন্ধুকে পেয়েছি। হ্যাঁ, ওরাও আমাকে ভীষণ আদর যত্ন করেছে জানো, সেটা পেয়ে একদম আপ্লুত হয়ে গেছি, যে মাসিকে কাছে পেয়েছে। ওরা কিন্তু আইটি সেক্টরে কাজ করে, খুব ব্যস্ত, কিন্তু তার মধ্যেও যে আন্তরিকতাটা দেখলাম একটুও কমেনি। যদি আমরা খুঁজে নিতে পারি তাহলে কারোর মধ্যে এটা কমে না জানো, যতই ব্যস্ত থাকো। আমাদেরও কিন্তু আমাদের অভিভাবকদেরও দায়িত্ব খুঁজে নেওয়া এবং তাদেরকে এটা শেখানো। যদি আমরা শিখাতে পারি আর যদি আমরা খুঁজে নিতে পারি, তাহলে তার মধ্যে প্রত্যেকটা লোকের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব আছে, কিছু হারিয়ে যায়নি। আমরা শুধু হায় হতাশ করলে চলবে না, সবাই তো ব্যস্ত থাকবেই। তারপর দেখো, যেমন মানে আমরা এখন হ্যাঁ অনেকটা আমাদের মধ্যে দূরত্ব, মানে শারীরিক দূরত্ব চলে এসেছে, কারণ অনেকে এখন দূর দূরান্তে থাকে তাদের সুবাদে, কিন্তু আমরা একটু সময় কিন্তু একদম ডাইরেক্ট কথা বলে নিতে পারি অনেক দূর দূরান্তেও। এই যে খোঁজ খবর নেওয়া, হ্যাঁ সব কিছু যদি আমরা ঠিকঠাক রাখি, আমাদের মধ্যে যদি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কোনো পরিবার, কোনো সম্পর্ক এখনো হারিয়ে যায়নি, এখনো নষ্ট হয়নি, সব কিছুই ঠিকঠাক চলছে এবং চলবে, যদি আমাদের মধ্যে সেই গুণগুলো আমরা লালন করে রাখতে পারি।
1: ঠিক, একদম, ধন্যবাদ,
0: ভালো থাকবে, একদম বন্ধুদের কথা।
1: কোনো একটা কারণে ইকো হচ্ছে আমাদের শব্দটা, আমাদের কথা শুনতে ভালো লাগছে না, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু শ্রোতা বন্ধুদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি এবং অন্য শ্রোতা বন্ধুরাও সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে। আচ্ছা, যাই হোক, একদম কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো, তাই না? ঠাম্মি শিখিয়েছিলেন দুপুরগুলো শুধু তৈরিই হয়েছে গল্পের বই পড়ার জন্য, ওই সময় কখনো ঘুমোতে নেই। আমার 3 বছর বয়স বা তার চেয়েও কম বয়সের দুপুরগুলো কাটত রঙিন গল্পের বইয়ের পাতা উল্টে, ক্রমে টুনটুনির বই আবোল তাবোল পড়ে চোখ যুক্তাক্ষরবিহীন শব্দের ছোট ছোট বাক্য পড়তেও শিখে গেল। মায়ের তৎপরতায় 5 বছর না গড়াতেই যুক্তাক্ষর ভালো রকমভাবে পড়তে শিখে গেলাম। আবোল তাবোলের বেশ কিছু কবিতা, গুপি গাইন, বাঘা বাইন, ইসপের গল্প, ঠাকুরমার ঝুলি, চাঁদের পাহাড়, হীরামানিক জলে, মিসমিদের কবচ, রেফারেল্ড, লালবিহারীদের লেখা ফোক অফ বেঙ্গলস, যা লীলা মজুমদারের অনুদিত বাংলা উপকথার সব গল্প পড়ে ফেললাম। এটা সম্ভব হয়েছে কিন্তু শ্রোতা বন্ধুরা ঠাকুরমা সঙ্গে ছিলেন বলে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন?
0: আমি আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: নিতাই দাস, আচ্ছা বলুন।
0: হ্যাঁ দেখুন, লাগছে তো বিশ্ব পরিবার দিবস, তো ধরুন এখন তো আর এখানে পরিবার পরিবার দেখা যাচ্ছে না, এখন সব ছোট ছোট পরিবার। তো যে পরিবার আগে ছিল দাদু ঠাকুমা নাতি নাতনি দিয়ে নিয়ে, সেই পরিবার কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো সেই পরিবারের আনন্দ আলাদা ছিল একটা। এখন কি হচ্ছে, ছেলেকে মানুষ করে ছেলে বাড়ি চলে যাচ্ছে এবং তার বৃদ্ধ মা বাবা যে বাড়িতে রয়েছে কিন্তু তাকে দেখছে না, তারা কিন্তু দূরে চলে যাচ্ছে। তারপরে মা বাবা যে এত কষ্ট করে মানুষ করেছে, তার ছেলের যে কর্তব্য সেটা কিন্তু ছেলে করছে না। এই জন্যে আজকাল ধরুন এই মানে একান্ন পরিবার ভেঙে যাচ্ছে, আর এখন সবাই নিজে নিজে ব্যস্ত, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখে থাকবো, এই নিয়ে হচ্ছে এখন পরিবার। তো ধরুন সেই পরিবারে কিন্তু সুখ নেই। আমি দেখছি যে পরিবার বাড়ি যাচ্ছে, মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে ধরুন বাড়িতে রেখে দিচ্ছে, সেই ছেলে কিন্তু সুখ নেই, সে কষ্টেই আছে, কিন্তু তবু তার মা বাবাকে দেখছে না এবং মা বাবার যে একটা চোখের জল, সেটাই কিন্তু ছেলের অভিশাপ। সেই কিন্তু অভিশাপে কিন্তু ছেলে কোনদিন সুখী হতে পারে না। তো আমি সবাইকে বলবো যে পরিবার যেন সবাইকে ভালোভাবে থাকে এবং বৃদ্ধ মা বাবাকে যেন ভালোভাবে দেখে, তাদের একটা আশীর্বাদ তার মাথায় পড়বে এবং সে ভালো থাকবে।
1: ধন্যবাদ। সত্যি আমাদের বন্ধু নিতাইবাবু যেটা বললেন সেটা নিয়ে বলছি, তবে বন্ধু আছেন একজন। হ্যালো নমস্কার।
2: নমস্কার, আগরতলা থেকে তপন দাস বলছি। দেখুন ম্যাডাম, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, বাবা কাকা তারা পাঁচ ভাই ছিল এবং আমার একমাত্র জেঠিমার কারণে এই পাঁচ ভাই পাঁচ জায়গায় থাকতে হয়েছে সারা জীবন, এত উশৃঙ্খল ছিল। এবং শেষে দেখলাম আমার বড় বৌদি, আমরা তিন ভাই, বড় বৌদি ওই জেঠিমার থেকে এক ডিগ্রি উপরে, আমরা তিন ভাইকে তিন জায়গায় আমি সাতবার ভিন্ন হয়েছে আমি একত্রে করেছি এবং সংসারে এত অশান্তি করতো আর কি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা দুই ভাই শেষে সিদ্ধান্ত নিয়েছি যে মা বাবা মৃত্যুর আগে আমরা বিয়ে শাদী করব না, ঠিকই করেছি, মা বাবা চলে গেছে তারপরে বিয়ে শাদী করেছি। কিন্তু ম্যাডাম সত্যি কথা বলতেছি, আমি এখন কিন্তু ঘর থেকে একটু দূরে আছি, যেই কারণে বলতে পারছি এখন আমার কি তার চেয়েও কম নাই। এখন আমার ছেলে ছেলের বউ বুঝতে পারে, এই একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর কারণে। এটাই বললাম ম্যাডাম, নমস্কার, ভালো থাকবেন।
1: এই বিষয়টা নিয়ে আর কথা বলে লাভ নেই, তবে একটু অন্য ধারার কথা। তবে এমনও দেখা গেছে যে মানুষ, হ্যাঁ, একটা মা বাবা কী করেন যে যেভাবেই হোক নিজে কষ্ট করে হোক নিজের সন্তানকে একদম সর্বোচ্চ আসনে বসাতে চায় এবং সেটা করতে গিয়ে সেই সন্তানটাকে পরিবার থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। কেন? যদি কোনো অনুষ্ঠানে নিয়ে যায়, যদি ছেলেটার কোনো পড়াশোনায় ক্ষতি হয় তাই কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় না, কোনো আত্মীয় স্বজনের সামনে পরিচয় করানো হয় না, এই করতে করতে ছেলেটা কিন্তু একঘরে হয়ে যায় এবং সে শুধু জানে তাকে সাকসেস পেতে হবে, সাকসেসফুল লাইফ লিড করতে হবে। আর সেই করতে গিয়ে সে যখন একদম মা বাবার পছন্দের জায়গায় পৌঁছে যায় তখন কিন্তু সে তার মা বাবাকেও ভুলে যায়, তখন মা বাবা একটু আফসোস করেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু মা বাবাই তৈরি করেছে। আবার এমনও দেখা গেছে বিরাট বড় পরিবারে থেকে সেখান থেকেও একটা ভালো সুশৃঙ্খল ছেলে তৈরি হয়েছে, মেয়ে তৈরি হয়েছে, না শুধু ছেলে বলা ভুল, মেয়েও তৈরি হয়েছে। তাহলে পরিবার অনেক কিছু কিন্তু শিক্ষা দেয়, ভালোও শিক্ষা দেয়। হ্যাঁ, খারাপ তো কিছু থাকে, সেটা যদি আমরা অ্যাভয়েড করি, ভালোটা নিতে চাই, তাহলে অবশ্যই

0: আমরা কিন্তু সেই ভালোটা পেতে পারি, যদি আমাদের মধ্যে সেই মানসিকতা থাকে যে ভালোটা আমরা পরিবার থেকে নেব তবেই সম্ভব। বন্ধু আছেন?
1: হ্যালো, নমস্কার।
2: নমস্কার, শুভ
0: হ্যাঁ,
2: সকাল।
0: শুভ সকাল।
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: হ্যাঁ বলুন।
2: প্রথমে বিশ্ব পরিবার দিবসে আমার পক্ষ থেকে প্রতিটি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি। আমাদের জয়েন্টের যে পরিবার, সে পরিবারও আরো বৃদ্ধি হোক, এটাও প্রার্থনা করছি। আজকে বর্তমান প্রেক্ষাপটে যে পরিবারের অবস্থা, সত্যি কথা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পরিবারে মা বাবা দিদি তারপরে পিসি বিভিন্ন সবাই মিলে যে একত্রে থাকি, থেকে একে অপরের প্রতি মানে আদর স্নেহ ভালোবাসা ইত্যাদি যেগুলি পেয়েছিলাম, বর্তমানে সেগুলি গঠন বর্তমান পরিপ্রেক্ষিতে সেগুলি যেন সব হারিয়ে যায়। তারপরও যারা যাদের যেসব পরিবার এগুলি এখনো পর্যন্ত ধরে রেখেছে তারা সত্যি ভাগ্যবান। তবে বর্তমানে হ্যালো বর্তমানে যে বর্তমান পরিস্থিতিতে এখন দেখা যায় স্বামী স্ত্রী উভয়ে চাকুরি, তাদের সন্তানদের পড়াশোনা জন্য তারা স্কুলে এখানে ভর্তি করে দেয়, তারপরে সবাই যেন কিছুটা একাকিত্ব বোধ করে। দাদা দাদা দিদিরা তাদের নাতি নাতনিদের আদর ভালোবাসা, আবার নাতি নাতনিরাও তাদের থেকে যেন বঞ্চিত হচ্ছে, এগুলি দেখা যায় বর্তমানে। যেগুলি আমরা ফিল করি, অনুভব করি, নিজের পরিবারের ক্ষেত্র অনেক সময় খুব একাকিত্ব বোধ করি এটাই। তারপরেও সব কিছু পরিবর্তনের মাধ্যমেও আমরা চেষ্টা করি যাতে সবাই যাতে একটু সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, কারণ এই পরিবার নিয়েই আমাদের সব কিছু। পরিবার ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের দেশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। এতটুকু বলে করলাম। নমস্কার, ধন্যবাদ।
0: আসলে পরিবার সবাই ভালোবাসি, এমনও হয় যে পরিবারকে তখনই ভালোবাসি আমার অবসর সময়ে, কিন্তু এমনও আছেন শত ব্যস্ততার মাঝখানেও পরিবারের সঙ্গে যুক্ত থাকতে বা পরিবারের প্রতিটা মানুষ সম্পর্কে খোঁজ খবর নিতে কিন্তু ভুলেন না। এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা। হ্যাঁ, পারিবারিক শিক্ষার কিন্তু প্রত্যেকের প্রয়োজন আছে। এখন মা বাবা যদি তার সন্তানকে সেই শিক্ষা না দিতে পারেন, তাহলে মা বাবাও কিন্তু সবচেয়ে আগে মা বাবাই কিন্তু সেটা ভোগ করবে। এই যে আমরা ছোটবেলায় শিখেছি যখন কেউ ঘরে আসেন তাকে অভ্যর্থনা করা, ছোটরা বড়দেরকে প্রণাম করা, তাদেরকে বসানো, তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে চা জল খাবার দিয়ে আপ্যায়ন করা, এখন কি সেটা সম্ভব ছোটদের কাছে? না, হয়তো আছে, সে ড্রয়িং রুমে বসে আছে কোথাও, কিন্তু সে তার জগৎ নিয়ে ব্যস্ত, এদিকে কি কথা হচ্ছে, কি আলোচনা হচ্ছে সে কিছুতেই সেটার মধ্যে ঢুকতে পারছে না বা ঢুকতে চায়ও না। এগুলো একদম মানে অল বোগাস কথাটা বা এই শব্দগুলো ব্যবহার করে তারা কিন্তু সেখান থেকে সরে যায়। কিন্তু সে এখন হয়তো বা বুঝতে পারছে না, কিন্তু পরিবার একটা ভীষণ বড় জায়গা দখল করে আছে প্রত্যেকের জীবনে। এটা দেখা যায় বিশেষ করে ওই সময়ে যখন একটা মানুষ বিপদে পড়ে, যখন তখন তার পরিবারের কথাই সবচেয়ে আগে মনে পড়ে। পরিবার যত তাড়াতাড়ি এগিয়ে আসবে তত তাড়াতাড়ি কিন্তু পাড়ার মানুষ আত্মীয় বন্ধুরা এগিয়ে আসবে না, একটা ঘরের মানুষ তার নিজের মানুষ সবচেয়ে আগে এগিয়ে আসবে, যদি তাদের মধ্যে মেলবন্ধন ভালো থাকে। এই ধরুন।

0: না, আমাদের যখন মানে বেশ কয়েকটা বছর আগে, বেশি দিন আগের কথা বলছি না, এই বেশ কিছুদিন আগে যখন করোনাকালীন সময় দিয়ে আমরা চলছিলাম, লকডাউন চলছিল, তখন করোনা হয়েছে, অনেকের হয়েছে, অনেককে হারিয়েছি, নিজেরাও অসুস্থ হয়েছি, সব কিছুই ঠিক আছে, আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট ছিল বটে, তবে তার মধ্যেও যেটা সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হচ্ছে পরিবার। আবার নতুন করে পরিবার একসাথে এক টেবিলে বসে তিন বেলায়, কখনো ব্রেকফাস্ট, কখনো লাঞ্চ, কখনো ডিনার করত। এই যে সময়টা অসাধারণ, সেই সময় গেছে, ভালো লাগতো সেই সময়টা। হ্যাঁ, কখনো যে মনোমালিন্য তৈরি হয় না সেই পরিবারের মধ্যে সেটা বলা মুশকিল। মনোমালিন্য হয়, আবার তার সলিউশনও কিন্তু বেরিয়ে আসে, আরেকজন পরিবারের আরও অন্যরা কিন্তু যখন কোনো আলোচনার মধ্যে কোনো উচ্চবাচ্য হওয়ার পরিবেশ তৈরি হয়, তখন কিন্তু পরিবারের আরেকজন সদস্য সেটাকে থামিয়ে দেয়। তাহলে আজকের দিনে পারিবারিক অবস্থানটা কিন্তু বিশাল ব্যাপার, পরিবার থাকাটা ভীষণ ব্যাপার। আমরা দেখা গেছে, আমরা অনেক সময় একা থাকতে ভীষণ ভালোবাসি, একা থাকতে ভালোবাসি, কিন্তু এটা আমরা কজন বলতে পারি বলুন তো, যে একা থাকতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে হচ্ছে না? হতেই পারে না, ওই সময়টার কথা মনে আসতেই হবে, আসতেই হবে, এখন আমি স্বীকার করি বা না করি, কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলো কিন্তু আকিপটে ভেসে ওঠে, যেটাকে আমরা বলি যে স্মৃতি সততই সুখের। আসলে ওই যে ছোটবেলার কথা, সেখানে দেখা গেছে আমরা বড় হয়েছি সব ভাই বোনরা একসাথে, হয়তোবা এক হাড়িতে ভাত নাও খেতে পারি, কিন্তু এক উঠোনের উপর যখন আমরা সব বাবা কাকা জ্যাঠারা মিলে একসাথে থাকতাম, তখন প্রত্যেকের ঘরে আমাদের একজন দুজন করে ভাই বোন থাকতো, তো সবাই মিলে কিন্তু আমরা একটা বেশ অন্ততপক্ষে যে কোনো কিছু খেলার জন্য গ্রুপ তৈরি হয়ে যেত, সে হতে পারে হাডুডু, সে হতে পারে লুডো, সে হতে পারে কাবাডি। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হ্যাঁ শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে,
1: সুপ্রভাত।
0: হ্যালো, হ্যাঁ বলুন।
2: দিদি ভালো আছে?
0: হ্যাঁ ভালো আছে, কে বলছে?
2: আমি আগরতলা থেকে সন্তোষ মালবুত। আগরতলার যে সেখানে আমরা পুরো 50 জন মানে বসতাম, সেখানে যে ব্যাচটা ছিল আপনার, এই ব্যাচটাতে মনে করেন আপনার, তারপর পাস আউট হওয়ার পরে মানে আমরা একজনের সঙ্গে একজন কথা বলতাম, কিন্তু অনেকজনের নাম্বারই আমাদের কাছে ছিল না, অনেকজনই আপনার বিদেশে গিয়ে চাকরি বাকরি ব্যবসা মানে পারিবারিক দিকটা জড়িয়ে জড়িত করে মানে আমাদের সাথে কথা বলতে সময় পাচ্ছে না, কিন্তু অনেকের নাম্বারই আমাদের কাছে নেই, এবার অনেকের নাম্বার আছে আপনার অনেকে নাম্বারই নাই, এবার আমরা কেমনি কেমনে আমি মানে নাম্বার তারপর জুটে মানে ওদের কাছে ফোন করে বলি ওরা ফোনই করি, ওরা বলে আমরা তো সময়ই পাই না, আমি বলি তারপর বলি তোরা কিরকম বন্ধু, সারা জীবন একসাথে পড়েছি, একসাথে একসাথে গল্প করেছি, একসাথে ঘুরতে গিয়েছি, সবকিছু করেছি, এখন তোরা বড় হয়ে চাকরি নিবে, ব্যবসা করে আমাদের

0: 받을 게 뭐 있겠니?
1: 이때 만우시가다가 딱 프로젝션 버리. 돈도 받.
0: 네. 만약에 뭐 두개 우리
1: ভালো থাকবেন সন্তোষবাবু।
2: আসলে সন্তোষবাবু ঠিকই বলেছেন, বন্ধু মানে পরিবার এটা আমি বলেছি, আর তারই পরিপ্রেক্ষিতে তিনি যে উদাহরণটা তুলে ধরলেন সেটা কিন্তু একদম সত্য, একদম প্রত্যেকের ক্ষেত্রেই সেটা সত্য।
1: হ্যালো নমস্কার। হ্যালো
3: হ্যালো নমস্কার দিদি, শুভ সকাল।
1: শুভ সকাল।
3: আমি রতনপুর শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবর্মা দিদি। অনুষ্ঠান খুব ভালো, খুব মজা লাগছে দিদি। আমি এই লাগে আমি ফোন করছি, সব কথা আমি অনুষ্ঠান থেকে খুব ধন্যবাদ জানাইছি দিদি। পরিবার দিদি, পরিবার থেকে তো খুব ভালো থাকলে আমি ভালো লাগে। পরিবার জানা ছোট বাচ্চা বড় সব দিদি
1: ধন্যবাদ।
3: নমস্কার দিদি।
1: নমস্কার।
2: আসলে আমরা শহরকেন্দ্রিক মানুষরা হয়তো পেরে উঠি না, যে আমাদের প্রতিদিনের যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা থেকে আমরা পেরে উঠি না সবার সাথে একসাথে থাকতে, কিন্তু এটারও কিন্তু পথ রয়েছে, ইচ্ছে করলেই সেই পথে আমরা হাঁটতে পারি।
1: হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
3: হ্যালো
1: হ্যালো হ্যালো
0: বলছিলাম কি, যে পরিবার সম্বন্ধে আলোচনা অনেক সময় যাবৎ শুনতেছি, খুব ভালোই আলোচনা হইতেছে, তো পরিবার সম্বন্ধে বলবো বলুন। দিনের যে আমাদের একটা প্রত্যেকটা পরিবারের একজন কর্তা ছিলেন, যেমন আমাদের একটা এলাকার গ্রামের একজন প্রধান আছেন, মহকুমার একজন প্রধান আছেন, রাষ্ট্রের একটা প্রধান আছেন, রাজ্যের একটা প্রধান আছেন, তেমনি ভাবে প্রত্যেকটা পরিবারের একজন কর্মকর্তা এবং রক্ষাকর্তা থাকেন। ওনার কমন নেয়া সবাই আগের দিনে চলছে এবং মান সম্মান দিয়ে রাখছে, এবং যতদিন পর্যন্ত উনি নিজে না ছাড়ছেন হাল, ততদিন পর্যন্ত কেউ কেড়ে নিতে চাইছে না। কিন্তু এক্ষণে বর্তমান সময়ে ছেলে মেয়ে উপযুক্ত হলে পরে, রোজগারি হলে পরে, চাকরিয়ান হলে পরে, বাবা মার সাথে কোনো যোগাযোগই রাখে না, এবং তার রোজগারটা আমরার আমলে আমার কাকা জেঠা সমস্ত মিলে আমার দাদুর কাছে রোজগার করে এনে একজন চাকরিয়ান ছিলেন, সমস্ত টাকা এনে ওনার হাতে রাখতেন। এই যে টাকাগুলো একখানো রাখা হইতো, একসাথে আলোচনা হইতো, একসাথে খাওয়া হইতো, একজনের ভ্রমণে সংসারটা রক্ষা হইত, একজনের কথা থেকে আরেকজন রক্ষা করাই নিজেকে সৃষ্টি হইত। একসময় রাগ করে যদি কথা বলেন, রাগ করে যদি কথা বলেন, যদি কেউ সেটার প্রতি উত্তর না করে, যদি তাকে সম্মান দিয়ে থাকে, সেখানে একটা নিজেকে সৃষ্টি হয়। আর এই কথাগুলো এখনো বর্তমানে যুগে যার যা মানে বাবা দাদু তাকে ছেলে উপযুক্ত হয়ে গেছে।

0: শিক্ষিত হয়ে গেছে, শিক্ষিত মানে খাওয়া হইতে ছেলে উপযুক্ত, ছেলে হইতে ছেলের বউ আর উপযুক্ত, মানে কারো কমন কেউ শুনতে রাজি হয় না। সেই জন্য প্রত্যেকটা সংসারের মধ্যে একটা অভিনয় চলছে, একদম প্রত্যেকটা সংসারের মধ্যে যে আন্তরিক আন্তরিকতা ছিল মানুষের, একটা একজন যে আরেকজনের না দেখলে মানে অসুস্থ লাগছে, সে কথাটা এখানে নেই গো মাতাজি। এখানে বর্তমান সময়ে যার যার রোজগার, যার যার মানে আমাদের গণতন্ত্র হয়েছে, গণতন্ত্র সমাজতন্ত্র ভেঙ্গে গণতন্ত্র, আর গণতন্ত্র হইয়া দেখছি এখন বর্তমানে দেখছি আমাদের পরিবারতন্ত্রটা ছিল, সেই পরিবারতন্ত্রটাও এখন যার যার স্বাধীন হাতে হয়ে গেছে, আমরা একক হয়ে গেছি মাতা, একক হয়ে গেছি। সেই জন্য মনে দুঃখ হয় সকল শ্রোতারা, যে আমরা যারা রেডিও শুনছি আমরা কিন্তু এগুলা সবাই এই মৃত্যুর মধ্যেই রাখা হয়, এই যে আলোচনাগুলা, এই আলোচনাগুলা কিন্তু আমার সামনে আমার পুত্রবধূ আমার স্ত্রী আমার হাতি পুত আছে, কিন্তু এরা এগুলো শুনতে রাজি হয় না, এগুলো এরা শুনতে রাজি না। তাদের যে মানসিকতা হেরের যে মানে তাদের যে মানসিকতা এটাই রক্ষা করতে চায়, এগুলো তো তারা শুনতেই রাজি হয় না। এই জন্য এই যে রেডিওর মধ্যে আমরা আলোচনা করছি, আমরা সারা রেডিও শুনছি, হয়তো সমস্ত ভারতে 1 কোটি রেডিও হবে, কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল টিভি এগুলো হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমাদের এই আলোচনাগুলো যদি বিস্তার হইত অত্যন্ত কাজে লাগতো।
1: নমস্কার। হ্যাঁ, ঠিক কথাই বললেন নিরঞ্জন বাবু, পরিবারতন্ত্র বেরিয়ে এখন আমরা একতন্ত্রে বিশ্বাসী হয়েছি, আবার আমরা সেটাতেই ভালোবাসি। যেখানে আমরা আগে কি হতো, আমাদের বাবা মায়েদের সামর্থ্য ছিল না, বা হয়তোবা সামর্থ্য থাকলেও হয়তোবা সবাই এত মানুষের মাঝখানে নিজের সন্তানকে শুধুমাত্র বড় টুকরো মাছের দেওয়া কিংবা একটা গোটা ডিমের ঝোল, মানে ডিমের ঝোল থেকে একটা গোটা ডিম তুলে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন তা হচ্ছে। তখন আমরা একটা ডিম দুজনে ভাগ করে খেতাম, মাছও এরকম টুকরো করে টুকরো ভাগ করে নিয়ে খেতাম, কিন্তু এখন আমরা এতটাই একা হয়ে গেছি যে নিজেরটা নিজে খেতেই ভালোবাসি, কাউকে আমরা যে শেয়ার করব সেটার মেন্টালিটি আমাদের মধ্যে নাই, কিন্তু এটা কিন্তু দিনে দিনে আমাদের ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আমি যে বলছিলাম একটু আগে যে পথও রয়েছে, আজকে আমরা অনেকটা এগিয়ে গেছি, অনেকটা সেখানে আমাদের এগিয়ে যাওয়ার সাথে আমাদের বন্ধু হয়েছে সোশ্যাল মিডিয়া। তো আমরা যদি সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভীষণ ব্যস্ততার মাঝখানে একটু কথা বলি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাই কিংবা ভিডিও কল করে কথা বলি যে আমি আছি তোমার সঙ্গে, এই একটা কথাই কিন্তু ভীষণ আনন্দ এনে দেয় একটা মানুষের জন্য। একটা শেষ হয়ে যাওয়া মানুষ অনেকটাই সাহারা পায় যে না, কেউ একজন তো আছে, একাকিত্ব মানুষকে শেষ করে ফেলে, একক মানুষ থাকতে পারে না, মানুষ চায় সবাইকে নিয়ে থাকতে, আমি চাই আপনি চান সবাই চাই আমরা সবাইকে নিয়ে থাকতে, তাহলে সেটাই আমাদের পরিবারের মধ্যে তৈরি করতে হবে। পরিবার ছাড়া চলা যায় না, বারবারও বলছি শ্রোতা বন্ধুরা, আমরা বলছি তোমায় পর্বে আজকের যে বিষয়টা রেখেছিলাম সেই বিষয়টা ছিল আজকের দিনে পারিবারিক অবস্থা। আজকের দিনে পারিবারিক অবস্থা একদম বলতে গেলে শূন্যের খাতায় গিয়ে পৌঁছেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চেষ্টা করি আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, হলেও সশরীরে না যেতে পারলেও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে পরিবারের পাশে থাকতে। হ্যালো,
2: নমস্কার। আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধী।

0: হ্যাঁ বল।
1: তো আজকে তো আন্তর্জাতিক পরিবার দিবস, আমি আজকে আন্তর্জাতিক পরিবার দিবসে সমস্ত পরিবারকে, সামাজিক হলো, রাষ্ট্রীয় হলো, এফএম উজ্জ্বলন্ত পরিবার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো হ্যাঁ, পরিবার সে আমি যদি আরো 100 বছর আগের পরিবারের সঙ্গে বর্তমান পরিবার তুলনা করি তাহলে কিন্তু হবে না,
2: যুগ
1: পাল্টেছে, সব দিকে পাল্টেছে সেকে। তবে অতীতই তো কোনো কিছুই ভালো নয়, তবে একটা কথা ঠিক, পরিবারে আত্মীয় পরিজন বিপদের দিনে যেভাবে এগিয়ে আসবে এবং দীর্ঘদিন আমার সঙ্গে মানে করবে, হয়তো পাড়া প্রতিবেশী বা দূরের কেউ কিছুক্ষণের জন্য করলো, কিছুদিনের হয়তো সেই দিন বা দুটির জন্য ই করলো, কিন্তু রক্তের সম্পর্ক বা পারিবারিক যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু অস্বীকার করার একদম উপায় নেই। কারণ তারা বিপদের দিনে দীর্ঘদিনের জন্য থাকবে, কিছু ব্যতিক্রমী থাকলে সেটাকে আমি করবো
2: না, এটা
1: ভালো দিক সেটাই আমি ধরবো। দেখো করোনা অতিমারির সময় আমার আমার নিজের আমি খুব অসুস্থ হয়েছিলাম এবং মা মৃত্যু ঘর থেকে এসছি, আমার পরিবারের সবাই অসুস্থ হয়েছে, কিন্তু আমার ছোট মেয়ে কলকাতা থেকে চলে এসছে, ওর হয়েছিল মাইল, আমার ছেলের বড় মাইল হয়েছিল, ওরা আমাকে যখন টিএমসিতে ভর্তি করালো দুই বেলা দুইজন যেভাবে করেছে শিশুর মতো খাইয়েছে, এবং আমার পরিবারের যে আত্মীয় পরিজন আমার বৌমার বাপের বাড়ির লোকেরা রান্না করে দিয়ে গেটের পারে রেখে দিত, হ্যাঁ কেন বাড়িতে ঢুকতে পারবে না যেহেতু মাছের, তারপরে মাসের বাজার করে দিয়ে গেছে, এই যে এইভাবে করেছে আমার বড় মেয়ে যেভাবে করেছে, সে তুমি মানে ছোট মেয়ে মানে আমার ছেলে মানে তুমি ধারণা করতে পারবে না, সেটা কি একদম রক্তের সম্পর্কে একদম নিজের ছাড়া আমার তো মনে হয় না মান্নার দ্বারা, এটা খুবই ব্যতিক্রমী ব্যাপার। তবে এই দৃঢ় বন্ধনের জন্য অভিভাবকের বিশাল একটা ভূমিকা থাকে, এই শুনতে পাচ্ছ? এই যে পরিবারের যে অভিভাবক, অভিভাবকের বিশাল একটা ভূমিকা থাকে, এই যে বন্ধন, এই বন্ধনটাকে যৌথ পরিবার, এখনো যৌথ পরিবার আছে আমার, আমি জানি নিজের আমার পরিবার আমার জানাশোনা অনেক যৌথ পরিবার, দেখো যৌথ পরিবার যেভাবে সমস্ত কিছুতে একটা শিশু বাচ্চাটাকে রাখাচ্ছে, মা মা যে পরিবারে ঠাকুমা
2: পিসি
1: এখনো আছে, একদম উঠে যায়নি গো, একদম নেগেটিভ আমরা দেখবো না, তবে হ্যাঁ চাকরি সূত্রে বা কেরিয়ার তৈরি করার জন্য কেউ যদি যায়, আমি সেটাকে কিন্তু খারাপ বলছি, কেউ যদি মানসিক পরিবর্তন হয়ে যায় তাহলে তো সেটা তো ব্যতিক্রমী না, তো এইটা ব্যতিক্রমী ঘটনা, এটাও সত্যি কথা, সবার একসাথে মানিয়ে চলার মানসিকতা রাখতে হবে। তবে এই যে পারিবারিক যে একটা লাস্ট এটা বলে শেষ করছি, এই যে একটা সম্পর্ক যে হচ্ছে তোমার যে উৎসব অনুষ্ঠান, এই যে একটা উৎসব অনুষ্ঠানে তো পরিবারের যে ঝাঁপিয়ে পড়ে, এই যে একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি, মা বাবা দীর্ঘদিন যে কোনো কারণে কথা বলে না, মেয়ে বিয়ে ঠিক হয়েছে ঠিক তখন তারা স্বামী স্ত্রী মিল হয়ে গেল, বুঝতে পারছো? এরকম বহু পরিবার দেখা যায়, হয়তো দেখা হয় না বা যে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, ঠিক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবার এক হয়ে গেছে। আমি আমি কি জানো তো সবসময় নেগেটিভ দিকটাকে বাদ দিয়ে পজিটিভ দিকটাকে আমি ভালো চিন্তা, আমরা সমাজটাকে ভালো করব, আমরা পরিবার হা হা করবো না যে একদম শিশুটা শেষ হয়ে গেল মোবাইল দিয়ে এই দিয়ে সেই দিয়ে, হ্যাঁ সেটাকে সেটারও দায়িত্ব মা বাবার রয়েছে, পরিবারের রয়েছে, প্রত্যেকের রয়েছে, হ্যাঁ সেই আমি এখনো আমার নাতিদের ছোটবেলার গল্প শুনিয়েছি, বড় করেছি, পড়াশোনা আত্মপ্রশ্নটা হয়ে যাচ্ছে যদি এই জিনিসটা করাটা উচিত নয়, সেইভাবে করিয়েছি, এখনো করা করছি, এবং পরিবারে এখনো বৌমা বাবার বাড়ি গেছে এখন ফোন করে বললো সকাল থেকে আমি করে যাচ্ছি, সেটা কিন্তু আত্মপ্রশ্নটা হয়ে যাচ্ছে, মাইন্ড করো না। হ্যাঁ যাই হোক, এই যে পারিবারিক বন্ধন, আজকে সংসারটা পেলেও বাবার বাড়ি যে গেলো কালকে গেছে আজকে এসে পড়ছে এসে পড়ছে, এই যে আমার তো দায়িত্ব দিয়েই তো গেল না, এই যে পারিবারিক বন্ধন, এটা কিন্তু দেখো আমি 100% একদম আমি যদি বলি যে না আমার পরিবারে একদম কোনোদিনও কখনো কিছু এদিক সেদিক হয় না, না সেটা আমি বলবো না, কিন্তু সেটাকে মানিয়ে সেটাকে সুন্দরভাবে নিতে হয়, বুঝিয়ে নিতে হয়, তাদেরও বোঝাতে হয়, এটাই বলছি, আমি সব পরিবারের আবার শান্তি কামনা চাইছি,
2: ভালো থাকবেন। সর্বোপরি একটা কথাই বলতে হয় যে চেষ্টা সবার থাকতে হবে, ব্যতিক্রম নিয়ে আমরা কথা বলি না, ব্যতিক্রম থাকতেই পারে, সব ব্যাপারে ব্যতিক্রম থাকেই থাকে, ব্যতিক্রম আছে বলেই তো আমরা সঠিক দিকটা খুঁজে নিতে চেষ্টা করি। আমাদের হাতেই রয়েছে পরিবারকে ধরে রাখার যে পথটা, সেটাকে হাত ধরে রাখার চেষ্টা আমাদের করতে হবে, সেটা চাবি আমাদের কাছে রয়েছে, এবং বিভিন্ন

পথ আমাদের রয়েছে, সেই পথ অবলম্বন করে আমরা একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারি। এমনও আমি দেখেছি যে একটা সময় কেরিয়ার তৈরি করতে গিয়ে বিদেশ চলে গেছে, কিন্তু যখন সে সেটেলড হয়ে গেছে তারপর কিন্তু, হ্যাঁ মাঝে মাঝে তো এসেছেই, কর্তব্য করেছে, কিন্তু তারপর নিয়ম করে বছরে দুবার সে পরিবারকে সময় দেওয়ার জন্য বাড়িতে আসতো। বাবা মাকে তো সময় দেওয়া হয়, সঙ্গে থাকতো, বাকি যে পরিবারের সদস্যরা তাদের সবাইকে একত্র করে একটা অনুষ্ঠান করে কথা বলে ভালো লাগতো, সবাই ভালো লাগে সেই মুহূর্তটা তৈরি করতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আন্তর্জাতিক পরিবার দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই, আর চেষ্টা করব আমরা সবাই মিলে একসাথে থাকার, সেই বন্ডিংটা তৈরি করার।

শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্তর এই সময়ের অনুষ্ঠানে। এখন আমরা রয়েছি তুমি অনন্যা পর্বে, আর আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আরজে মহুয়া রয়েছি সেই সকাল থেকে, প্রভাতী অনুষ্ঠানের বন্ধু আজকে আমি। তো আমরা এবার চলে এলাম তুমি অনন্যা পর্বে। এই পর্বে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, হ্যাঁ অবশ্যই আমাদের শুধুমাত্র মহিলা বন্ধুদের সাথেই আমরা কথা বলবো। তো সেই বিষয়টা হচ্ছে, আপনি কোন কাজটা করতে বেশি ভালোবাসেন, আপনি কোন কাজটা করতে বেশি ভালোবাসেন সেটাই জানবো আজকে আপনাদের থেকে। তবে তার আগে ইতিহাসের পাতায় আজকের দিনে একজন মানুষকে নিয়ে কথা বলবো। হ্যাঁ অবশ্যই আমি সেই শব্দটাই ব্যবহার করব, একজন মানুষ যার মধ্যে মান এবং হুঁশ সবটাই রয়েছে, যিনি সমাজের অনেক উপকার করেছেন। তিনি আজকের দিনের মানুষ নন, তিনি বহু আগের মানুষ, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে তিনি আজকের কথা ভেবেছেন। ভাবা যায় না সেই সময়টায় যখন মহিলাদের পর্দানসীন করে রাখা হতো, সিনেমা দেখতে যাওয়া দিতে যা মানে দিতে দিতেন না, কিংবা থিয়েটারে, হ্যাঁ সেই সময়টায় সিনেমা ছিল না, ছিল থিয়েটার, থিয়েটার যাত্রা, সেখানেও কিন্তু মেয়েদের যাওয়া নিয়ে বেশ পাবন্ধি ছিল। তো সেই সময়টার কথাই বলছি। জন্ম হয়েছিল তার 1865 খ্রিস্টাব্দের 8ই আগস্ট, আর তাকে হারিয়েছি আমরা 1951 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল, অর্থাৎ এই মাসেই। এদেশের প্রথম নারী চিকিৎসক তিনি, এবং প্রথম নারী চিকিৎসক হওয়ার কৃতিত্ব তার ঝুলিতে উঠতে পারত, অবশ্যই অনায়াসে সেটা চলত। এবার সেই বিষয়টা নিয়েই কথা বলবো, সবটাই বলবো এই পর্বে। কিছুক্ষণ আমরা রয়েছি এই কথা নিয়ে, এই গল্প নিয়ে, তারই জীবন নিয়ে। মেধামনন ব্যক্তিত্ব, সব কিছুর সমন্বয়ে তিনি হয়ে উঠতে পারতেন আন্তর্জাতিক মানের এক উজ্জ্বল নাম, কিন্তু ইতিহাসের মোড় ঘুরে গেল অন্য পথে। ব্যক্তিগত স্বপ্নকে কিছুটা সরিয়ে রেখে তিনি বেছে নিলেন এক বৃহত্তর দায়িত্ব, সংসার, সমাজ এবং নারী শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করা। 1965 সালের 8 আগস্ট বর্তমান বাংলাদেশের বরিশালে তার জন্ম হয়েছিল। তার নাম অবলা। তাদের আদি নিবাস ছিল ঢাকার বিক্রমপুরের তেলিবাগে। বাবা দুর্গামোহন দাস ছিলেন ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা ও সমাজ সংস্কারক, আর মা ব্রহ্মময়ী দেবী ছিলেন দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন গৃহবধূ। ছোটবেলাতেই মাতৃহারা হন অবলা, মাত্র 10 বছর।

বয়স তখন তার। শিক্ষিত ও প্রগতিশীল পরিবারে বড় হওয়ায় ছোট থেকেই রাজা রামমোহন রায়ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হন। ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখতেন, কিন্তু তখন কলকাতা মেডিকেল কলেজে নারীদের প্রবেশাধিকার ছিল একদমই না। দৃঢ় সংকল্পের 1882 সালে বেঙ্গল গভর্নমেন্টের বৃত্তি নিয়ে মাদ্রাজ মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। বাঙালি নারীদের মধ্যে তিনিই ছিলেন একজন প্রথম ডাক্তারি ছাত্রী, ডাক্তারি পড়ুয়া ছাত্রী। দুর্ভাগ্যবশত শারীরিক অসুস্থতার কারণে 2 বছর পরই তাকে পড়াশোনা অসমাপ্ত রেখে ফিরে আসতে হয়। 1887 সালে তার বিয়ে হয় বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর সঙ্গে। এখানেই শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। স্বামীর গবেষণা, অধ্যাপনা এবং বৈজ্ঞানিক সাধনাকে নির্বিঘ্ন করতে তিনি নিজের সমস্ত শক্তি ও সময় উৎসর্গ করেন। সংসারের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তিনি হয়ে ওঠেন এক নীরব শক্তির প্রতীক। জীবনের কঠিন সময়েও কম আসেনি। আর্থিক অনটন, স্বামীর দীর্ঘদিন বেতন না পাওয়া, এমনকি একমাত্র সন্তানের অকাল মৃত্যু সবই তিনি সহ্য করেছেন অবিচল ধৈর্যে। তবুও ভেঙে পড়েননি, বরং স্বামীর ছাত্রদের সন্তান সম স্নেহে আগলে রেখেছেন। আশ্চর্য গৃহিণী নন, তিনি ছিলেন একজন দূরদর্শী সমাজ সংস্কারক। 1910 সালে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের সম্পাদিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 1936 সাল পর্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। 1919 সালে প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা সমিতি, যার মাধ্যমে গ্রাম বাংলায় 88টি প্রাথমিক ও 14টি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে। 1925 সালে প্রতিষ্ঠা করেন বাণীবহন ট্রেনিং স্কুল, নারীদের শিক্ষকতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য। নারী শিক্ষা বিস্তার, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী সাধারণতা ছিল তার জীবনের প্রধান লক্ষ্য, প্রধান এবং প্রথম লক্ষ্য। স্বামীর মৃত্যুর পর তার সঞ্চিত অর্থ দিয়ে প্রতিষ্ঠা করেন সিস্টার নিবেদিতা উইমেন্স এডুকেশন ফান্ড। তিনি ছিলেন একজন প্রখর চিন্তাশীল লেখিকাও। মুকুল, প্রবাসী এবং মডার্ন রিভিউ মতো পত্রিকায় নিয়মিত লিখেছেন তিনি। তার থেকে ভ্রমণ কাহিনী বাঙালি অভিধানের, বাঙালি মহিলার পৃথিবী ভ্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য। 1919 সালে জগদীশ চন্দ্র বসু নাইট উপাধি লাভ করলে তিনি পরিচিত হন লেডি অবলা বসু নামে, কিন্তু তার প্রকৃত পরিচয় লুকিয়ে আছে তার কাজের মধ্যে, তার আদর্শে। অবলা বসুর এক সহজ কিন্তু গভীর উপলব্ধি আজও প্রাসঙ্গিক। মেয়েরা শেষ পর্যন্ত কি করবে আর কি করবে না সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের ক্ষমতা থাকা দরকার, নইলে পুরুষরা সম্মান করবে কি করে? ইতিহাস হয়তো তাকে যথাযোগ্য স্থান সময় সবসময় দেননি, কিন্তু সমাজের ভিতরে ভিতরে যে পরিবর্তনের বীজ তিনি বপন করে গেছেন তা আজও আবেদনের পথ দেখায়। আমরা শুনলাম লেডি অবলা বসুর জীবন নিয়ে কিছু কথা।

0: কি ভালোবাসেন আপনি? হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের থেকে জানতে চাইছি আপনারা কি ভালোবাসেন, কোন কাজটা ভালোবাসেন, কোন কাজটা করলে আপনার মনে হয় যে আমার খুব শান্তি লাগছে। আমার তো অনেক কাজ আছে যেগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, যে কাজগুলো মনে হয় যে না এগুলো করলে আমি আপাতত আমার যে মনে যে একটা কষ্ট রয়েছে বা একটা মনে দুঃখ বা অভিমান জন্মেছে সেটার থেকে আমি মুক্তি পাবো, এমনও আমার কাছে অনেক কাজ রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকে তুমি অনন্যা পর্বে আপনাদের জন্য যে বিষয়টা রেখেছিলাম সেই বিষয়টা হলো আপনার কী কাজ, কোন কাজটা করতে বেশি ভালোবাসেন আপনি? হ্যালো নমস্কার। আপনি আমাদের কর্তৃপক্ষের সঙ্গে এসে যোগাযোগ করুন।
1: ঠিক আছে ঠিক আছে, তাহলে
0: অফিস টাইম 10টা থেকে 5টা। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, কাজ সবাই করে, কিন্তু ভালোবেসে কজন কাজ করে বলুন তো? করতে হবে তাই করে, বিশেষ করে মহিলারা করতে হবে, দায়বদ্ধতা কর্তব্য সব কিছুই আমরা ভেবে নিই বা সেটা করতে হবে বলেই করা, কিন্তু ভালোবেসে কোন কাজটা আমরা করে থাকি? আমার কিন্তু লিস্ট বিশাল বড়, আমি সেই লিস্ট বলে শেষ করতে পারবো না, কিন্তু আমি চাইছি আপনারাও বলুন আপনাদের পছন্দের কাজটা কোনটা, যে কাজটা করলে তৃপ্তি দেয় মনে, শান্তি দেয় মনে, মনে হয় আহ এখন কিছুটা ভালো সময় আমার কাটবে, কিছুটা সময় আমি ভালো থাকবো। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানান। আমাদের ফোন নাম্বার 03812326253, অথবা আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের পছন্দের কথা মানে আজকের বিষয়টা নিয়ে কথা বলতে পারেন, না কথা বলতে পারেন বললে ভুল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারেন, আপনার মনের কথাটা আপনি সেখানে লিখে পাঠাতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানেন সবাই, তাও জানিয়ে দিচ্ছি, 09421699965, অর্থাৎ 09421699965। সুপ্রভাত।

0: সুপ্রভাত।
1: হ্যালো।
0: আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম যে আমার না ভীষণ ঘুরতে ভালোবাসি, আমি ভীষণ ঘুরতে ভালোবাসি। কেউ যদি বলে এই যাবি ঘুরতে, এমন জায়গায় যাব, আমি না কিন্তু এক পায়ে দাঁড়া, এক পায়ে সোজা দাঁড়িয়ে যাই যে না আমার যেতেই হবে যেভাবেই হোক। কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না, কিন্তু আমার ভীষণ ভীষণ ভীষণ ভীষণ পছন্দের কাজ কিন্তু এটা। আর আমার মনে হয় যে যেখানেই ঘুরতে যাই সেখানেই যেন আমি হারিয়ে যাই, আমি সেখানকারই হয়ে যাই, এমনটা আমার মনে হয়। এটা আমার একটা পছন্দের কাজ, এমন ভুরি ভুরি পছন্দের কাজ রয়েছে। আপনাদেরও নিশ্চয়ই রয়েছে, কারণ প্রত্যেক মানুষেরই কিন্তু চাহিদার শেষ নেই। প্রত্যেকেই আমরা একটা যদি আমাদের চাহিদা পূরণ হয়ে যায় তাহলে আমরা আরেকটা চাহিদার সৃষ্টি করি, ইচ্ছে করে যে সেই চাহিদা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি। শ্রোতা বন্ধুরা, কোথায় গেলেন আপনারা সবাই? সারাদিন তো ফোন নেই, ফোনে কথা বলতে পারি না, এসব ঝামেলাই আমাদের শুনতে হয়, এসব কথাই আপনাদের অভিযোগের কথা শুনতে হয়। হ্যাঁ, আমাদের ফোন লাইনে একটু গণ্ডগোল রয়েছে, আর হবে নাই বা কেন বলুন তো, চারিদিকে যা দুর্যোগ চলছে সেখানে কিন্তু ফোন লাইনে একটু গণ্ডগোল হতেই পারে। তো একবারে কথা না বলার থেকে আমরা যেটা করতে পারছি যে আপনাদের কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনাদের কথা অন্য শ্রোতা বন্ধুরা স্পষ্ট শুনতে পাচ্ছে, আমাদের কথা যখন আমরা আপনাদের সঙ্গে বলি সেটা হয়তোবা ইকো হচ্ছে, সেই জায়গাটাও আমরা ওভারকাম করে উঠতে পারবো যদি আপনারা আমাদেরকে একটু সময় দেন এবং আমাদের সঙ্গে থাকেন। আমরা রয়েছি 101.6 মেগাহার্স FM উচ্চন্ততে প্রভাতী অনুষ্ঠান নিয়ে, আপনাদের বন্ধু আর যে মহুয়া আপনাদের সঙ্গে রয়েছে। এখন আমরা যে পর্বে রয়েছি সেই পর্বের নাম হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় কাজ কী, কোন কাজটা আপনি খুব ভালোবেসে করতে চান। যাই হোক, ভালোবাসতে আমার ভীষণ ভালো লাগে, তাই তো আমরা একটু আগে শুনলাম শ্রীকান্ত আচার্য আর শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি। ভালোবাসতে আমার খুব ভালো লাগে সবাইকে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমার সহকর্মী সবাইকে নিয়ে ভালো থাকতে ভালো লাগে। যাই হোক, কথায় না গিয়ে আমরা এবার একটা আরও একটা ভালোবাসার গান শুনি। কারণটা হচ্ছে আমাদের পর্বের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে সেই ভালোবাসাটা। আমরা বলছিলাম যে নামটা, যে বিষয়টা রেখেছি আজকে তুমি অনন্যা পর্বে, সেই বিষয়টা হচ্ছে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কোন কাজটা করতে বা কোন কোন কাজটা করতে।

ভালোবেসে যদি সুখ নাহি, ওই যে আমাদের ভালোবাসার আমাদের বন্ধু রবি ঠাকুর, তিনি আমাদের জীবনের প্রতিটা পর্যায়ের জন্য গান লিখে গেছেন, প্রতিটা পর্বের জন্য গান লিখে গেছেন। আর তাই তো আমি ভালোবাসি রবীন্দ্রসঙ্গীত শুনতে, এটাও কিন্তু আমার একটা ভালোবাসার কাজ। শ্রোতা বন্ধুরা, ফোন লাইন আমাদের নষ্ট হতে পারে, কিছুটা আমাদেরকে শুনতে ব্যাঘাত ঘটায়, আপনাদের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবার যদি ভাবেন যে আমার কথা মানে আমাদের মধ্যে কনভারসেশন চলবে না, না চলুক, আপনি বলুন আপনার ভালোবাসার কাজটার কথা, তো আপনি আমাদের সাথে শেয়ার করতেই পারেন। জানতে চাইছি আজ তুমি অনন্যা পর্বে যে আপনি কোন কাজটা ভালোবেসে করতে চান, ভালো লাগে আপনার কাজটা করতে, ভালো পান কিংবা আপনাকে শান্তি দেয়, মনের শান্তি নিয়ে আসে সেই কাজটা, হতে পারে সেটা একের অধিক। ওই যে বললাম আমার অনেক অনেক ভালোবাসা রয়েছে, অনেক কাজ করতে আমার ভালো লাগে। এই যেমন ধরুন না যে কয়েকজন বন্ধু মিলে কোথাও হঠাৎ করে একটু ঘুরে আসা, একটু টাইম স্পেন্ড করা, কোথাও যদি না যাই অন্তত পক্ষে পরিবারকে তো সারা বছরই সঙ্গ দিই, পরিবারকে নিয়ে সব জায়গায় যাই, সব জায়গায়, কিন্তু একটু সময় বন্ধুদের জন্য রাখা দরকার। হয়তোবা আমারই মতো অন্য বন্ধুরা যারা পরিবারকে সামলে, চাকরি সামলে বা ব্যবসা সামলে চলে আসেন কিছু সময়ের জন্য, আর তখন আমরা আবার ফিরে যাই আমাদের শৈশবে, সেই সময়টা কাটাতে আমার ভীষণ ভালো লাগে। যদিও সেটা হয় না মন মতন, সময় মতন হয় না, কারণ হচ্ছে সেটা জন্য প্রত্যেকের তো সময় সুযোগ হতে হবে, তবে তো সেই গেট টুগেদার হবে, তাই না? এমনই অনেক অনেক কাজ রয়েছে সুপ্ত অবস্থায় মনের ইচ্ছে, কিন্তু কখনো আপনাদের করা হয়ে ওঠেনি, এমন অনেক কাজ রয়েছে। কখনো মনে হয়েছে যে এই সংসার জীবন বা চাকরি জীবন করতে করতে করতে করতে আপনাদের মধ্যে একটা ঘ্যানঘ্যানে প্যানপেনে অবস্থা চলে এসছে, মনে হচ্ছে কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, একটু ঘুরে আসি, একটু সঙ্গীটা ভালো হবে আর তার সঙ্গে ঘুরতে যাব? হয়েছে নিশ্চয়ই। যাই হোক, আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু আছেন। হ্যালো, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, আখরুল রোড থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আখরুল রোড থেকে সিদ্ধা বলছি।
0: আচ্ছা, হ্যাঁ বলুন।
1: অনন্য অনুষ্ঠানে
0: দেখুন,
1: যেগুলোটা যদি আরো বেশি হতো তাহলে আপনাদের এই সুন্দর সুন্দর কথাগুলি আমার চারপাশে পরিবেশটাই পাল্টে যেত, এটা আমার প্রথম কথা। এমন কিছু কথা আপনি অন্য পর্যায়ে জানতে চাইছে যে তোমার কোন কাজটা করতে ভালো লাগে, মানে আমার কোন কাজটা করতে ভালো লাগে। হবি তো অনেকগুলো, কিন্তু হবির পর্যায়গুলো এত বেশি যে আমাকে কোনোদিন কেউ জিজ্ঞেস করেনি তোমার কোনটা করতে ভালো লাগে।
0: ঠিক, একদম।
1: যন্ত্রের মতো সময়ের দিকে তাকিয়ে যাচ্ছি, সময় চলে যাচ্ছে, তার জন্য করিয়ে যাচ্ছি, ছবি আসছে, সেলাই করতে খুব ভালো লাগে। ছবি আঁকা তো ভালোই লাগে, অপূর্ব, সারাদিন ডুবে থাকা যায়, নাও খাওয়া কম হয়ে গেল। আমি সেগুলো বুঝছি, আপনার এখানেই রাখছি।
0: ভালো থাকবেন, ধন্যবাদ। এই যে ভালো লাগাটা সবসময় হয়ে ওঠে না সবাইকে। হ্যাঁ, স্নিগ্ধা দেবীর মতো এমন অনেক রয়েছে যাদেরকে কখনো জিজ্ঞেস করাই হয়নি তোমার ভালো লাগার কোনো কিছু কি আছে, শেয়ার করতে পারো। জানতেই চায় না যে একটা মানুষ বা একটা মহিলার যে কিছু ভালো লাগতে পারে সেটা কেউ জানতেই চায় না, মনের মতন বন্ধু পাওয়া যায় না। এখন কিন্তু আমাদের সঙ্গে একজন বন্ধু জুড়ে গেছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: আমি গোপা বলছিলাম।
0: গোপা, বলুন।
2: ভুলে গেছো, আমি তো পুরানো এই।
0: হ্যাঁ,
2: সেই গোপা আর
0: কি, অনেকদিন পর ফোলারি তো কথা।
2: ভালো আছো?
0: হ্যাঁ ভালো আছি। ভালো আছো?
2: আছি চলছে, মধ্যে তো বাবাও চলে গেলেন, খুব ভালো না, আমি নিজেও সুস্থ না। তো তুমি আজকে তো যে টপিকটা নিয়েছো আমার খুব ভালো লাগছে। আমি তুমি তো জানোই তোমরা, আমি তো যখন রেডিও মানে এফএম চলছে প্রথম থেকে আমি সেই শ্রোতা, সুমনদা থাকছি তোমাদের সঙ্গে, তুমি এখনো আছো, এর জন্য খুব ভালো লাগছে, আরো থাকো। তো নতুন আবার এসছে আর যারা, তুমি পুরানো আছো, আমি তোমার কথা বলার ইচ্ছা মহুয়ার সঙ্গে, এটা খুব অনেক মানে লাইন পাই না এর জন্য আর কি, অনেক কষ্টে লাইনটা পেয়েছি। আমার ভালো লাগে গান শুনতে, সত্যি কথা খুব প্রিয় আমার গান, আমি নিজেও গান করি, যেমন সঙ্গীত নজরুলগীতি এইগুলি করি, আমার গান এত খুব প্রিয়। আর আমার গাছ লাগাতে ভালো লাগে, গাছ লাগে মনে শান্তি পাই।
0: এটাই তো
2: ধন্যবাদ।
0: হ্যাঁ
2: ধন্যবাদ, ভালো থেকো।
0: তুমিও ভালো থেকো। গাছ লাগিয়েও কিন্তু ভালো থাকা যায়। আমার একজন পরিচিত রয়েছেন, খুব কাছের একজন মানুষ, তার কিছু করতে ভালো লাগে না, প্রতিটা কিছুতেই অনীহা, কিছুই ভালো লাগে না, সব কিছুতে যখনই জিজ্ঞেস করি ভালো লাগে না, যাই জিজ্ঞেস করি, চল ঘুরতে যাবে না ভালো লাগে না, চল কোথাও খেতে যাই না ভালো লাগে না। কিন্তু ওই মানুষটারও কিন্তু একটা ভালো লাগার কাজ রয়েছে, সেই কাজটা হচ্ছে গাছ লাগানো। আমি তখন মানে ওর যখন বাগানটা দেখি, ও কিন্তু বিক্রি করে না, শুধুমাত্র ইনডোর প্ল্যান্ট তৈরি করে, এবং যে কেউ দেখলে বলবে যে সেটা একটা নার্সারি, নার্সারি বলা যেতেই পারে, এত হিউজ কালেকশন রয়েছে সেখানে। আমি অনেক সময় বলি যে বিক্রি তো করতে পারিস, তাহলে তো হাতে কিছু টাকা আসে। না, ভালো লাগে না, কারোর কাছে গিয়ে বলতে ভালো লাগে না, কেউ যদি আসে নিতে চায় তখন সে আলাদা জিনিস, কিন্তু আমার কারোর কাছে গিয়ে বলতে ভালো লাগে না, সেই ভালো লাগে না কথাটা তার মুখে থেকেই যায়। কিন্তু ভালো লাগে যেটা, সেটা হচ্ছে গাছ, নতুন নতুন গাছের জন্ম দেওয়া।

বিভিন্নভাবে, কখনো সেটা বনসাই, কখনো সেটা ছোট চারা গাছ হিসেবে রাখতে ভালোবাসে, কখনো সেটা বিশাল আকার নেয় সেই চারা গাছটা। আর সেই দিকে তাকিয়ে থাকতে তাকে সুন্দর করে সেই বাগানটা সাজিয়ে রাখার মধ্যেই তার আনন্দটা, ভালো লাগাটা। এমনই ভালো লাগা অনেক আমাদের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু আমরা অনেক সময় সেটা করে উঠতে পারি না, কারণ হয়তোবা এমনও কিছু আছে যেখানে ইচ্ছে করে যে এই কাজটা করি, সবাই করতে পারলে আমি কেন করতে পারবো না। কিন্তু যেহেতু প্রযুক্তিগত দিক থেকে অনেকেই পিছিয়ে আছে, তাই হয়তোবা সেটা করে উঠতে পারে না। কারণ হচ্ছে, দেখুন, অনেকেই আজকাল দেখা যায় যে আমরা সোশ্যাল মিডিয়ার জগতে দেখতে পাই যে অনেকেই ব্লগ করেন। তো ভালো ব্লগ, খারাপ ব্লগ তো রয়েছেই, সেখানে তো সমালোচনা থাকে, ভালো সমালোচনা, খারাপ সমালোচনা থাকে। কিন্তু অনেকেই চায় সেই দলে যুক্ত হতে, কিন্তু কেউ তাকে শিখিয়ে দেয় না। আর কেনই বা শিখিয়ে দেবে বলুন তো? প্রতিযোগিতার বাজারে আমি যদি আপনাকে শিখিয়ে দিই, তাহলে যদি আপনি আমার থেকে ভালো করে ফেলেন, তাহলে তো আমি পিছিয়ে যাব, তাই না? তো কিন্তু আমরা কিন্তু অগোচরে তার ওই আমার অপর দিকের মানুষটার ভালো লাগাটা বন্ধ করে দিই, সেই জায়গাটাতেই থামিয়ে দিই। আমি বলছিলাম যে ভালো লাগার কাজ, ভালো লাগার কাজ একটা মানুষের অনেক থাকে, অনেক, একটাতেই সীমিত থাকে না। কখনো, মানে যেটাকে আমরা বলি মুড সুইং, এখন আমার ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে গান শুনতে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আমার শুধু মনে হচ্ছে আমি গান শুনি আর আমার শৈশবে ফিরে যাই, এটা আমার ভালো লাগার কাজ এই মুহূর্তের জন্য। একটু পরেই যখন বৃষ্টিটা কমে যায়, তখন মনে হয় হোক না, রাস্তাঘাট কাদা যুক্ত হয়ে রয়েছে, জলমগ্ন হয়ে রয়েছে, তাও একটু ঘুরে আসি, পাশের বাড়ি থেকে একটু ঘুরে আসি, সেখানে গিয়ে হয়তো বা একটু কাঁচা আমের ভর্তা করে সবাই মিলে খাই, ইচ্ছে করে না বলুন তো? ইচ্ছে করে তো, এমন ভালো লাগার কাজ তো অনেক রয়েছে শ্রোতা বন্ধু। তাই সেই ভালো লাগার কাজের কথাগুলোই আপনাদের থেকে জানতে চাইছি। আর আমি বলছিলাম না, যদি আমি বলি, বলতে থাকি যে ভালো লাগা আমার কী কী রয়েছে ভালো লাগার কাজ, তাহলে একটা পর্বে শেষ করা যাবে না। যাই হোক, এত কথা না বাড়িয়ে চলে যাই একটা গানে। আমাদের বোঝাই যাচ্ছে যে শ্রোতা বন্ধুরা এক, ফোন লাইনে কথা বলতে নারাজ, কারণ ফোন লাইনে কথা বলতে গিয়ে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু সেটা মেনে নিতে পারছেন না অনেকেই। আবার আরেকটা হচ্ছে, না, আমার ভালো লাগার কাজটা কেন আমি অন্যের সাথে শেয়ার করব, তাই না? যাই হোক, চলুন, সবার ভালো লাগার যে কাজটা, যেটা FM উজ্জয়ন্ত ভীষণ ভালোভাবে করে, সবার কাছে গান পৌঁছে দেওয়া, সেই ভালো লাগার কাজটাই এখন আমরা করবো।

এই গানটা আমাদের সকল বন্ধুদের জন্য, হ্যাঁ অবশ্যই মহিলা বন্ধুদের জন্য, যখন যা মনে আসে করে নেবেন, যখন যা বলতে ইচ্ছে হয় বলবেন আমাদের সঙ্গে, আমরা আছি আপনাদের সঙ্গে। আমাদের বন্ধু শুক্লা দেবী হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ভালো লাগার কথা বললেন, ভালোবাসার কথা বললেন, কোন কাজটা তিনি করতে ভালোবাসেন সেটা নিয়ে আমাদেরকে জানালেন। ভালো লাগে ঘর সংসারে কাজ করতে, ভালো লাগে মাঝে মাঝে ঘুরতে যেতে, ভালো লাগে সবুজের মাঝে সময় কাটাতে, ভালো লাগে কিছু লিখতে যখন যা মনে আসে, ভালো লাগে FM শুনতে, ভালো লাগে মাঝে মাঝে পূজোর কাজে হাত লাগাতে, আলপনা আঁকতে, সাজাতে আর বই পড়তে। অনেক অনেক শুভেচ্ছা শুক্লাদি জানালাম তোমাকে। যাই হোক, ফোন লাইনের মাধ্যমে নাই বা এলে, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হলে তার জন্য ধন্যবাদ। ভালো লাগার কাজের শেষ নেই, আর যখন ভালো লাগে যে কাজটা করতে ইচ্ছে হয়, আর সেই কাজটা যদি হাতের মুঠোয় না থাকে বা সময়ের মুঠোয় না থাকে, ধরা না দেয়, তাহলে ছোট্ট করে হলেও সেই কাজটা করে মনের সেই ইচ্ছেটা পূরণ করা উচিত। মনের ইচ্ছেটাকে অপূর্ণ রাখা একদম কিন্তু ভালো নয়।

তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, সত্যিই শুনি। গান শুনতে আমি ভীষণ ভালোবাসি, অবশ্যই সেটা রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতিও শুনতে ভালোবাসি, তবে একটা কথা বলতেই হয়, যেই কথাটা হচ্ছে যে আমার ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে ওই কণ্ঠগুলোতে যে কণ্ঠগুলো একটু অন্য ধারার। গতানুগতিক রবীন্দ্রসঙ্গীত কণ্ঠ নয়, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার যে কণ্ঠটা ছিল আগে, যেই রকম সুরে তারা গাইতেন আগে, সেটার থেকে বেরিয়ে এসে আমার ভালো লাগে লোপামুদ্রা মিত্র কিংবা ইমনের কণ্ঠে শুনতে, একটু ভাঙা ভাঙা গলায় শুনতে ভালো লাগে। শ্রোতা বন্ধুরা, জানতে চেয়েছিলাম আপনাদের ভালো লাগার কাজ কোন কাজটা করতে আপনি বেশি ভালোবাসেন। হ্যাঁ, একের অধিক কাজ বললেও কোনো অসুবিধে নেই। যাই হোক, আমরা তো অনেক বন্ধুদের পেয়েই গেছি, তো অসুবিধে নেই, ভালো লাগার কথাও বলেছি। তো এবার চলুন না হয় একটা নজরুল সঙ্গীত শুনি, তাই না? এটাও কিন্তু অনেকের ভালো লাগার। আমার রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগে, তাই আমি এতক্ষণ আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই গানগুলো, যেটা FM উজ্জয়ন্তর মূল কাজ, আপনাদের সাথে কথা বলার সঙ্গে বিভিন্ন ধারার বিভিন্ন সময় উপযোগী গান শোনানো। আর সেই কাজটা করতে তো আমি ভীষণ ভালোবাসি। আমার FM উজ্জয়ন্ততে থাকতে আমার এত ভালো লাগে, কখনো শ্রোতা হিসেবে, কখনো বক্তা হিসেবে আমার থাকতে খুব ভালো লাগে। এটা আমার ভালো লাগার কাজগুলোর মধ্যে একটা। এবার তাহলে চলি অনুরাধা পরোয়ালের কণ্ঠে এই গানটিতে।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা কিন্তু আজকে ভুলবেন না, আজ সন্ধে ছটায় আগরতলার সুকান্ত একাডেমিতে আসতে আপনারা ভুলবেন না। সেখানে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে অবশ্যই আপনারা সপরিবারে নিমন্ত্রিত। তাহলে কেউ ভুলবেন না আসতে।

আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন অবশ্যই পরিবারকে সঙ্গে নিয়ে ভালো থাকতে। আজ আন্তর্জাতিক বিশ্ব পরিবার দিবস, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো, আপনি সশরীরে না পারুন কিন্তু মানসিকভাবে পরিবারের সঙ্গে থাকতে চেষ্টা করবেন।

0: parani bumung ke belfang
1: kana ke ang tini belfang kamio phaiso paija ka buku ka purna rupini bini nogang phaiso paija ka bo tini ang tabor hasuk laija kisa kok salena no bar sip yang belai kan tong to ka bini awar ka bang ma nang resap ka buto sang khana lainya yang pulani ni sak sak ni sinumung ma lainya umor rok besang khana ni buku
0: omole 40 ni la yang ka 50 rok dang no saima ya ko tau ti mo to asung nong na
1: aw ko bi kok amai no kisa borok umor laija ga gini joran borok hinga ma hengi thangu ji umor busa ki jora saima ya aprox ama herang thangu ko kri sang khana lai ne bin khorang khorang baina ra kisa misa aide da khai ma nai de bin umor busa asanam sun sarai ro khorok busa khani ni
0: katham ani bari mang no sara kri ta
1: bari mang khorok tam bari kada kai bi kya
0: kai bi kya
1: kai bi kya tabuk nok nu khungu khorok busa tong ro nang bai tong tong ne
0: boto ma no ani bari okara gana ro tong busuk katham tong loge engke ang alkano sao gana tong phano saisung tong
1: nok thayari to belai ke nai thong nuk thong bhai nor ne ang tui rog bhai ke nang nor ro tui rog gana gini rog ang to
0: gan bolte age ke bu hachan o harung tong hadu ka phro khai murao je tui man to gya tau kisa sapre rok sok pai kya aro no koro koro ya na nang lai tong ja jata সময় মালে গিয়া টাইম মতে টাইম রোজাঙাই রোবা আহে রক্তা
1: কনরনে আসাই সঙ্গলে খরক বসে
0: আনি আসাই সঙ্গে আটজন কাউ
1: বাসুক বাঙ্গ
0: আনি আহান খরক সাতঙ্গ চেঙ্গরে কনই ন তাইখে চারা রক ছয়জন
1: নর নত বেলাই হাকসাল হাই তাবু লামা যে ন্যাশনাল হাইওয়ে তো মানে অমনসে বেলাই হাকসাল নর হাতি রক বড় খাই বড় রক চা হাতি রক
0: চং আচাইসনি মানে চাই ফাঙিনে চৌপং নগর হাতি চাও তাই কোন জায়গা চাইয়া
1: যে
0: মানবা জিরাই না ওই সুই জিরাই না উপায়
1: যে নাং মানে মানে
0: যে নাং মানে মানে রোগ চং আর নাহার দা
1: ওকে নিনি লবি সংকে তাবু তং
0: আনি রোগে সংকে ঠিকা মানে 10 12 বছর নি বেশি রং খানা আমি হিসাব না রাখ দিয়া
1: বো বেশি রং নি সিমিং নগর সব না চেন খানা
0: আং রসা মা খাই আগে চাই ফাঙিনে নো আনি বাবু গান করং বাবু নি বাজনার তাম লাই রসাব লাই সরং লাই আনি দাদা অকরা কনই তো আংখে টেক্সা ব্রং ইয়াকলাই কারকবা তাম লাই হারমোনি তঙ মানে যত সিরান্দা চম্প্রিম তামুই আনোকে মশার বরখে আই রসাব লাই খাম তাম লাই আম তিরং লাইটা সরং মাকে বাবুনি সরঙ্গ
1: আবু বো বিশির সরংনা চাই
0: চাই ফাংশি আং সরং যাকে বা পাশাতুরসন্ন খাই রূপিণী কাইসিয়া কমিটি তঙ্গ রূপিণী সভা হানি নাই সাধু পারগ আপ্র আন কিসা খরং কাহাম তাই ফাঙি নুগনি আনি এলকানি মামা সংর মর ফাইডি আরো রোজাব ফাইডি হিনে কিসা ফাইরে রনি হিনই মানে জাদুনি তা রূপিণী জাদুনি আপ্র মার চাপ মানে সে মিশা প্রাইস রায় জাতি হিসাবে
1: রেডিও টিভি রোগে পারফর্ম খাইকা বো বিশি রং খা
0: কে আকাশবাণী ও খে আং একানব্বই যোগাযোগ রেখা ও চিনি সার নরেন্দ্র চন্দ্র তংমানি আপ্রু ডাইরেক্টর তংফ্রু আনো অডিশন রেনাহিনি আনি আয়ং সংর সিরান্দা চম্প্রম তুই নাই থ আরও থাংনাই আগে তাব মোটাই যাই থাকা ও মামা তরণী মোহন রূপিণী নরক সিনকানা অফিসার খাইও বাগে চিনি রূপিণী রক বেলাই ন তলা কর যাক বা জাতি বেলাই বই বাই সিনি যাক গিয়া খরং লোক করে চিনি চামু জাদুরনি কিসা পিসাই কালাঙানো আং তংসাহনি বতুই ফাইলাই মানে তাকো
1: আং নন সঙ্গানো পুইলি আর চাপমানি আর চামুং নং পুইলিয়ানো আফ্রু রচামানি নিনি লাংম আবু বাই নং কিসা মিসা সিনমু মানখা আবু তাবু খনো পয়গেকো আমাই বড় চামুং
0: আবু কে মুসামুং বরিখা দুলদসন অংকে আর চামুং তো গবাং মানর জাবখা বাই মালে তাবু রূপিণী গাইসা দপানি হই হদানি হিনি গাইসার চামুং তো তাও সুরখাই খানার মান খানার না হাইতো
1: বেলা বেলা খান হামবাই নরক এলম কেরং পান্ডানো খানাই দমান বাকি কিসিসা বিনি

0: দূরপাবো হা সারা দূরপাবো উমাইয়া দূরপাবো হা বাইক বলজাক এগে মনে শুভ চিনি আচাইখানো কাইজাকনে নাঙো হুমা কক্তাই চালা বতংনো নাঙো বুড়ি বতংনো নাঙো হুমা কক্তাই তা আবো জোড়া তাক তাই করমা দো আবুনি কক্তাই অথরক দো আব মখাং নাই ব মখাং ফাতিরাই মকল নাই ব মকল মনির রম একে বখনাই নাই বখনাইলাই বংরাই আবো অনেক চিনি অঙ্গনি প্রতঙ্গনি যত কক্তাই দো আর এগে কতক নাইব কতক মাত্রং থ্রং খুচি নাইব খুচি মান্দারবার আগে বকুং নাইব খুচি বকুং নাইব কংসক শিপিং বাল অনেক দো চিনি খুঁজুনব সামা দো খুঁজুর নাইব খুঁজুর মাত্রং থ্রং মানে খুঁজুর বেওয়াং হাসে গবং মত দো কক্তাই তাহলেবা আবো উলট খাইজে আংকে চাপ জাগি বই চাপ জাগি থাকমা হাই ফিওক জাগি হাই খাফাঙ্গো আম হাই
1: তা নুফুরু নিচিমিনি খাও নখানা যে আঙম হাই রেজাবনাই ফাদারও থাঙ্গি দূরদর্শন রেডিও রোপন খা আঙম হাই রেজাবনাই গরং হই সিনজাকনাই সিনজাকনাই মুজুং আম হাই রং হই বুফুরু নিচিমিনি খাও ফাইকেনা কাইজাংনা সগাং না কাইজাক পাই আম হাই রং
0: কাইজাংনা সগাং ব আং নাটকর খ্রিস্টান নি গুইনাই জেনি পাস্টর বুং লগ্ন খানা খানা ফাইমানি রুপিনি হিনি নাই নাটক খালাইলাইতা আপুর রেডিও রোগ নাটক খালাই খেলে দূরদর্শন খালাই খেতে চাকমনি মাতা একে কৌ চামনের মানে করো মিটিংনে কাহাম গ্রিন বাকি চিং ফাইমে আপুর বাকাও দো আনি ওখানে আবো খাই চালাই ন শিখরা ওঠাই আকু আপুর ওখানে ওর হাই টেনটে ন কাইতর নাইতা ঈশ্বর নিমানো কাইতর বনিমানো ব ন গিসা ভাই মাল আগে নিমি ন চংজাক চঙই রহজাক নি আং খাকাওতা চঙই রহজাক নি বাকে আং ওর সক পাই আহমতির মা হান্তাক
1: মাহাইকে সাকানে সিমিন সানামই রহজাক কপালো সি রহজাম বাকে রসামঙ্গ হাইকে তংখা মাহের দো রসামুনু কারে তাই মুসা সক অমাহাই নং রঙ্গো আমাহের লেতাম তং মসামং তামং তামং
0: রঙ্গ সুমুল তামনা রঙ্গ আগে রে স্পিড খে তামমানো তাও খে বসাক মানে ইয়াক রকা গ্রাক নি থাকাতা আগে খে সরাই সরাই তামি মানো
1: সুমুই সুর তাম
0: হামজিক রহমার ওক চামড়ি তুনমানি র সেন্দার রক তামো আগে সিমুল সুমুল তো একদম গরং ন আগে আং তাও খে স্পিড খাইমালি বেশি
1: তাবনি নগ সুমের উত্তর দঙ্গ
0: দঙ্গ গোবাং মান দঙ্গ
1: তাফন দঙ্গ হ্যাঁ
0: আনি নগ খাম বতঙ্গ খাম পানা তাক মানে
1: মানে বুক কগ্রা পূর্ণা রবিনি নামানি রক অব সৈজাক দাতং সৈন
0: বখাও সৈজাক দো অমো কাগজে সুইজাক গিয়া বখাও সুইজাক
1: কাগজগুলো সুইজাক করে
0: বখাও সুইজাক দো
1: বখাও বখা বাইছে মাসা নাম না হাঙ্গাকে বখা বখা ওয়ান সুকি বখা ন খাতা বখা ন কলমানে নিয়া মাকে সিমা কি
0: হাইফানো
1: ইয়া মাইঙ্গে দবাইছে পাউ।

ันคนมาสนีนอมบาชีพรึสองนาฬิกาว่าพักกบ้าเอ้ยกับบึ

0: man thok ya khet ro krei pan thol bu krei ha pung ha thai abono chini ti mot isha khop jak
1: bhai nu gor ke bang man nong yang tam tam ma khitong ro kai jak hai ab hai non ni nu ba kai jak ro tong na ma hai ma khitong ro nu gor to samni jan ro kan kai jak ha ga bang man nu
0: kisha misha kai jak botong o ma chakum ro ro khak ro ro somoyong ke mano ke taok to chinto khet to kri huk se taok se cheng drop taok se huk drop ma hai hatal si ngo ya ko poriskar ro khai jak ko ba taok to mai ke thung rok to সিগাংবাড়ি অন হাতার কুতুম কুতুম সারি তিনি সৌকা খানাকে মৈকে থং বুসরি পিনখা মাইস ইনি চা কুমরা খাকরু থাই চুমু
1: নরক জেতাবুক হুগ যে সাক বাই থং কাইনে আজি মানে বিসঙ্গ মৈকে তুমি বৌ বৌ তং কিসান মং সাইখানালা
0: কক্রেং হুতা চে কক্রেং নো হুগনি সবাইলাই হ রুবিয়া তাবুক দো রুবিয়া সিবাই পার্বতী হিন গাইহাত দো কবংমা মৈকথং দাল বিদাল দো হুগ নাই মানে চাইচাবাই হুকনি মানে রক খেত তো মাই মূসাছে
1: মাইটাছে
0: একে হুগত নি খুম নিব কবংমা খুম দো দাল বিদাল নাইথ হাপিং খাইতো চামড় মুড়ো খর কন মরা খে চাই সুনারি হাবন নাই সত্রবঙ্গ হন চাই খুমচাক এ খুমথ্রুক গবং মা দোকে মৈকে থংব মৈ কং নাই দেরশো হন চাই মৈ
1: কং তিনি মৈ
0: কং হে কক খেরেন
1: দাল বিদালস দোকানি
0: গবং মা দোক
1: চাবাই আবার রোদ নর কাইমাসি মল যে কে মল নরমে অ মল খাওয়াবো কাইনাই তাকে মল খাওয়াই বড়নি তো কে সিজন দো অমন কারে যে হাইন কায়া কায়া ওই নরক মানথকমানি কায়া ওই মানথকমানি অম হাই বলংনি মৈকে তংরক বব নরক ফালাইনি রং পয়সা আজিমান
0: বরংনি ইংখাই তো মৈখন সক মানথক মৈতু নি রতি হেনতা সেখাই বাদর ব্রিসা হেনতা বাদর ন আপনা
1: তাই
0: বিরিং রক তাকতি তো বিরিং গবং মা তো আগে গবং মানো তঙ্গ বরংনি মানথকসুগ আগে মৈখুন মানে রামর খনসংনি আমালনি কাইসা বরং ওয়ারঙ্গ মৈকথং মানে বরক জামানি নংমানি আবর হমজাকতা তাউক তো জংখাই অকতা রসামবাইর হমতা মানে অক বথাই থাইনে রক দো গবং মা বথাইনি বিশিং গাব দঙ্গ তামহ থাইবাংখক ন থাইলংটক ন আগে থাই সুয়াল ন ওমা সাপাই গবং মা তো
1: আবন করি তাকে সেলা মুইয়া মুইয়া
0: মুইয়া তো তাও কি আসাই দ্রব আবন কই মুই তো সেমাই খুং তংছিব
1: আসে মুসা ফোন খাইনা নাই বলে
0: হে হে খাইনা নাই আবো মুইয়া তো তাবু শিক্ষা লুপে লুপে দ্রব মানে মুইয়া হাকতেই ফান ওয়াক লল মা হন্তা সাকাও কোনাই কখরা আবখাই ওয়াক রোল মা হন্তা
1: সিয়া আবনো ফালগাং তাবন রাং কাবা মানাই
0: আবো বিশিংংখাই কর্ম তঙ্গু আবখাই মুইয়া হাকতেই মানে আবখাই কুবুই নিতা ক কতই আবো মেচারিয়া ও সাকা হংকে বা সাকা নিকে কখরাং কখরাং নখবলে আবো ওয়াক রোল মা মানে বলাম পুতা
1: মুইয়া রংনো ফালাইব হংগাং রাং পয়সা আজি মানো
0: রাং পয়সা আজি মানো ওঙ্কাই মানে রুটু খুটু খাই আজি হাজিরা রোকলাইও আগে যত মৈকথং বরংনি মৈখুন তোমা তোমা তাইবসে গবং মা মৈতোসে মানবাইয়া মৈখুন বিরিং তাওতো
1: তাইকে সাং সনমসং রমদি তাবক সাং হুগ্রক সি হে খেতো করে ইংগাম বা আনরস তং থাইবং তং আমা হেরগলে
0: অ তং থাইবং তো তাও বেপারি সে কাছে গাড়ি গাড়ি তালাং তং
1: রর রহন নরগাবাইকে
0: বড় আগিন বুফাং চুক্তি পাইও
1: নরনি তো তো তং আমাকে দন
0: তং আনি খে বুইনি বাইচিং কলাইনি বা মুখরা বেলাই চাও মুখরা মানদা গবং মা
1: বরং আমা সিংসিও
0: বরং ইরিরি তন জাখা বাগান ও কখাইনা হিনে বসার কাইনা নি বসর কাইনা নি গেবা নি সেগুন নো ইরিরি তন খা ফাই খাতা মখরা খাই বইনি বারা
1: দ আং তাকে সে সঙ্গম জমা কে ও জে ন মুখি দং রং ন সাক বাই তং কাইনে এবা যে বলং নি সিমিক ন বন তু বইনে যে তা কায়া বো আবা হেব তং কমন তুই অবরং লে বড় কাইসা সে খাতে হলে ন মা ফালাই না বো হাতি রগ তালং নি নাবো ফালি
0: হাতি ইংগে জং আসে হাজার থাঙ্গিয়া চম্পন বড় ওয়াসু সু থাঙ্গ কে চিনি ও পারা দাই কংগো কাইসা ব্রিজ
1: ও আং আং ফাইবুরু তিনি নুকা ও জি ব্রিজ গান আর কিবা মা ফালি রটং
0: আ তেলং না থাংমা লামা নি আবো কে চিনি শিলনা খাতা বেলফাং বাই

0: কাসুজাং হাই কিসালে তাবো কাতিকা হাই মাতঙ্গ বেসা বদৈ খরকদাম কাইখা অমহাই কেরাম পয়সা আজি নিয়ব বিনি সাকনি কলম তৈলে খিকলাইব হাইনল তঙ্গিয়া মূসালে মূসা খাইব গবাম কক খালাইনে বিব বি সাক বাই থাকে কক খালাই হাইকে খাইনাই কুইন রং পয়সা লাইজে মানু তামা রামু হে রামু সিং বাইদা সঙ্গাই আও বুক বেলায় হামাই আংবাই তাবো অজরা কিসা জরা রুই তোমার বাকি আংনাই আং রাম ফাইজিং হাইন হাই নন কয় রাম খার টানসে
1: তো গবাম মা তো খাঙ্কে তো তাহো তাই টান থা খারি মানো তাকে জুদা জুদা সুর জুদা জুদা কোকথাই
0: ভাই আং নরনি রুপিনি রুপিনি বসনে কি যা অমহাই রক্ত তো ওয়াইন খিলি ওয়াইন খিলি মানে চালাই মতন আমহাই রক্ত খালাইন ফাইদিন ওয়াইন খিলি মানে বড়নি রুপিনি বসনে বড় বাহাই বাহাইকে ওয়াইন খিলাই আবনো কি যা সঙ্গে দে খার দি চেং দিদি
1: খাদি আনি মানে বসারও লব বই আগে ওয়াইন খিল মানে আবার অন্য খান
0: আচ্ছা এফুরু মতো মারক মতো মানটা
1: চৌব থই মা ফাই ওয়াইন আগে
0: তাবো ওয়াইন রোগ গবং কো করে কি
1: আনি চুচি চুচু সং তাং খাই খাই ওয়াইন কত রোয়া ওই জন কেবেং কো সং খে খরক ব্রি রখে মতো
0: ওয়াইন রোগ
1: আপু চুম খাসি গা গে আনি মা বাবা তো হু থাং বাইও আগে সানি সারজুর রাজুরা মানে ক নমা নং ফাবো হু নি ফাইমানি জরা মানে থুই তং দি নরক যতন থুদি লে মনাইলে নই বড় সুং নাত মানে আবনন খনাই ন
0: আও আবরন খনাকা গায়ং সেরা বাফর কে মুক্তি লিব লিব থাংতা
1: কে আসো হিরিক বলা ফাকলাই দেমু দেমু খেন
0: আও আমাই আরে আ ওয়াইং হাই কি ফুমান কে কে আবু মিউজিক তা লগি মি ফাকো বে আমাই আবু কাইসা তলে তংসি
1: হাম বাই

তুদি আমি অয়ংবু কুরু সানি সাজুরা জরা সানি সাজুরা জরা আমনে আফুর্ব থুয়ানি জরা মনরাই থুইছি মাছা তের রে রে রে রে রে রে রে রে রে তুদ দি অ মনাই রে থুইছি মাছা তের

mà xe xe đi bầm tơ các nhà khu đơn thoái niên ân ơi.

আহ কাহা হাতানি সুবানি খরা

바로 소이캬 바로 탕카으 띠니래 파이나이 하나카 까우

0: ร้อยขาจูบใบหลังจากสุรังขาจูบใบไฟดีไหมนะไฟดีไหมนะ
1: বেলাই বেলাই খেন ওই খানা তো খা বেলাই খেন হামাই মার অমাই কে খানা তো তো গ্রসা মুং হাই না হে রিসা বৈ খানা রমান বগাই পিয়া ইয়াগো জরা করিন বগা আসে কবাং কক সালাই মালাই গলা খা আং তাবু খা কি ফিল সিনাই বরনে অর বন কামি নি আং বুকুক ন বেলাই বেলাই খেন হামাই মার বুকুক আং পাইথাগো নি থানে আং কক কিসা খানা নাই কিসা যে তাবু খা খানাই দংনাই যে খানি তাকুক আতে বুক সং এবা সিগলাই সিগলি চালাই মার কিসিং যে খানাই তনাই র নি নি তামো কক কাসা নামো সং নং
0: আও জেফেন জয়ন্তনি কাইসা নখমানি বেলাই বেলাই হামবাই মারো ভাই মালে যত সিনিয়া নুগিয়া বাই কও খানামানি বাই খানা খা আগে আসুক বিয়াল বিবিত তংমানি আং কিসে কিসা গান লগ্র চাপতরং মা বাই হেঙ্কে কিসে কিসা মৈখং ফার্মারি রাও বাই আবো হাইকেন সরি তঙ সমাজনি হামকালাই রগো ব কিসে কিসা আবর হাইকেন গদালি সুগদ্রব খে তঙই মানো নরক ব আবো হাইকেন আজি ওই মানে গান লোক সরঙ্গই অবহাইকে নিজে নি জাতি পরিচয় ববহাইকে গান কোকথাই তং অবহাইকে ন পরিচয় রনা নাঙ্গ কথাং তং মানিবা কথাং তং মানি পরিচয় কও যত চিনি মানি কং নতুই চং গান মানি ফাইও স্রাই ফাংশনি ন খানাই ফাইমানি র অবাইকে ন নরব তুই সাওই কাহাম খলাই কুসু মুঙ্কা নানি জাতি নি বকাইসা জাতি খরকসা জাতি নি বাগে মানে কক থাই কালাংকে আবু বাইনা জাতি হাম খলাই ইনথাঙ্গ পরিবেশ অবতি কক থাই তং যত জাতি নি ন অবাই র খাই সিনি জাগানি বাগে যত ন আং অনুরোধ খলাইও লেপসারে নি আজি মান কক তাং সানাই র বা রসাপ নাই মুচুং নাই র অবরং না আং অনুরোধ খলাইও আসং ন হামবাই তাই খুরুম পাইখা যতন
1: বেলা বেলা খান হামবাই বুকুক পূর্ণা রূপিনি ন হাই না হাই নরক সিনমুং মান খানা বেলা খেন রেসাব নাই করং হানি নাই সিনি জাগা সিনি ত্রিপুরা হাস্তে হ রূপিনী বসনি খরকসা বেলা খেন মুং গানাং হানি সানা হাঙ্গা গেসং সাইমানো তাবুনি অজার তিন বাগিলে আসং সেতং হাই না হাই উলগ নরক বাই মালাই ফিরানো এলম করং পানো এফ এম উজ্জয়ন্ত খানাই দংনাই খানে তাকু কাতে বুক সুন বেলা বেলা খান হামবাই অজরা টিউন খাই খানাই দংমানি বাগৈ 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ত ন হাইনা হাই ওলগ মালাই ফিরানো অমাহে এলম গরং পান্ড তিনিন বাগৈ এলম গরং পান্ড আসং ইনসিতং যতন ন হামবাই মারো তাই খুলুমবাই গ্যা

mungsa halok pon akurui je haloko hamza mungruto kya abo je sa halok pon angthum ning nai nai khakai bayap kiching ni halok no nang nai nai di bayap kiching ni halok bo jeng je puro ke bono bkha bai bayap pal bak shahine chongi na haro afuro abaya bai mungsa suk sajake mungsa suk haime sajake khanango bkha kabo mokole mukti yoro tamni hinke a halo kobo hamsak mung rutubo jing je puru busha butei bai halok rango apuro bo haino chirai rok buma bu phani hamsak mung rutubo hamsak mung rutubo jora rutubo hayata na a hinke tini to jing shawui mano tini hayung nukung shal ni palai jabo bishi burum burum no tini hai shalo hayung nukung shal ni palai jabo tamni bage o shal no palai ja jing jotono sai mano nukung unkha chini langmani kotor kaisa thong ni mano kotor kaisa phan nukung baksha hke anukung go rang pushani bial phanangi tong thun phiaba anukung nai thoto jing sasa ungi tongo mujangi tongo than changkai nu khungo kok banglai khangka ke jesek rang pusha ganang pano orai porai engo khoroksane logo te khoroksha kok sao apuro logo hungkai tiruk tiruk luku buskango anu khung munai jakani chengo anu khung borom roja gyangani chengo haini bagai no hayong nu khung shal palai mani logo nahar mung obonon kha jing nok nukhung no krak khlai toni nani nok nukhung ni joto bor rok no than chakai toni nani sanani thanke joto chirai ni simi chengai okra chakra beba bor rok no nukhung go nok nukhung go pal bak shankai khatutung matong kaisa safety hai matong chirai rok no nai nai di je sachrai no kono বোমা বোফা জেফ্রু লগ্গি তঙ্গ বড় ফান মানো বড় কিরিয়া আঙ্গো তামনি হিংকে আনি লগি আনি আমা বতঙ্গ আনি বাবা বতঙ্গনি বড় যেসা জায়গা ফোন থাঙ্কা হাঙ্কাই বড় কাইসা খাও কিরিয়া উংমানি খা গ্রাক উংমানি চিং নুবো পিয়াবা চিং জেফ্রু আচেরাইন বোমা বোফা গ্রুই এবার বোমা বোফা লগিও থাঙ্গিয়া বুইবাই থাঙ্কা হাঙ্কে নাইনে দিয়ে আচেরাই মগুই দঙ্গ এবার জেসা ফোন খাঁকায় কিরি তুতুই খাই সায়ার ফোন উঙ্গি দঙ্গ বিনি বখানি কক রক বিনি মুচুঙ্গি দংমানি দাবুক্রম দি চিং খরক চা বিশিং বাঘ ফোন খা বিশিং দক চেরাই ফোন চিং লগিও তালাং থাঙ্কা বুমা বুফা নগ ফোন খা মূসা জাগা ফোন বেড়াই হিনি তালাঙি থাঙ্কাঙ্কে বুমা বুফা দংফুরু জেতিকে ব কক সাবো রোম দি চিং হাকসা লগো থাকা হে জরাও চেরাই রক সুতিনা রক মুচুং জাগো জরাও কিনা রক মুচুং জাগো হায়াতা বুমা বোফানো যে সুখ বড় খা থনই সাবো তে খরক সানো বড় ফাত চাকায় সারা গিয়াঙ্গো বড় কিসায় কিরি কর অঙ্গো এবার রোম দি মূসা সুখ মানিন নাই থকজা খা মূসা সুখ নো চানানি ফানো মুচুং খা ফাল নগরক নুগুই যা জাকায় মানি রক ফানো আপুর রক বুমা বোফানো যে সুখ চিং বখা থনই অবাং পাইনা মুচুঙ্গো অবাং চানা মুচুঙ্গু নিজেসে বখা থনই সিং সামানি নুগো চেরাই রকম পিয়াবা তে খরক সানো হাঙ্কাঙ্কে আমি খে সারা গিয়া আঙ্গু কিরি করক উঙ্গি দো ককে চিং নুখুংনি বড় রক ভাইন চিং খাতুতং উঙ্গু নুখুংনি বড় রক গানা দখানো চিং শাক বাই থাকনো সেফটি হাই মা দো হায়াদবা হাইনি বাকি অসাল পালাই যাক খুরসাই মানো সানানি থাকা হাঙ্কে বিশি চি চুকুরা চুকু চিথাম 1993 বিশিনি সেপ্টেম্বর তালনি নেইচি সালো ও সালন পালাইনানি বাকে ওয়ান সুক মুং নাহার জাগো তে ওয়ান সুক মুং নাহার জাগে সাকলাই জাগো ও সাল পালাইনা বাকে ও মে তালনি সাল চিবা এবার তিনি হাই সালো হায়ুং

di tanglai hine nukung ketal kau nukung ketal jepru kau afuru bawa ini ni bekhak nono ketal nukung ketal halok manu koroksa berai te koroksa buma bupa manu koroksa celapo te koroksa buma bupa manu jeng korok nui nono lam sogei korok nui nono বাক্সা খাইয়ে বরম রোনা নাঙ্গো খরক নিন বাক্সা খাইয়ে হামজাক মং রোনা নাঙ্গো হাইকে আর নুখুং কাতাল খানাই রকমি নুখুং নাই থাথক চং সাসা আঙ্গো চং বড় রক বুফুরো খা মিথিগে খা হামিয়াংবা জেপুরো খরকসা চলা ফানো অংখা এবার খরকসা বুড়ি ফানো অংখা খাক মং জেফ্রু নুগ বুমা বুফা নফা নুন এবার নক নুকুং নিতে কুবুনি মনায় দাদা বাজে জেসা নফা নুন জেফ্রু খাক মং খসর জাক জরা গাহামকাই রিয়া তে খরকসা নহংকে গবাংকাই জরা নিমা নগ আক খাক মং নুকুং খুংসানি হালগ তমুং নফাই গাহামকে আফ্রু ন খা মিথিক মাব ফাই আফ্রুনো তরুক তরুক নুকুঙ্গ বেল মং ফাই হাইনি বাকি নুকুং গাঙ্কাই খরক নইনি ন বাক্সা খাই সামং খাইমানি বিশিং তুই খরক নই ন বাক্সা খাই খরকসাতে খরকসা বাই বরং রমানি বিশিং তুই নাইথাতক চং সাসা খাই নাইথক দুই নুকুং ন খাওয়ে কেতাল খাই আলোক পৌ গাহাম খাই তলাঙ্গি মানো হ্যাঁ আহকে ফাইদেও চড়াও হয় নয় রোজাপুনি ফাইসং থাংলাই ফিনে খাতো রোজাপুং নরকি বাকে খাখলাই নরক যত নো রোজাপুং নো খাতক চাপায় খাই দি তাই লগে দি।

রোকনাইতঙ্গ সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফএম উজ্জয়ন তজরাও স্টুডিও আছে উষা গাং বিনতা যাদনি খরং পান্দান দুই তুলে তাবুক চিনে স্টুডি নি জরা খব তামুই তঙ্গ দীপনি দাম সাতামুই সতে ব্রেং গে মুফলি ব্রেচি বা জাক কাও জরা অনুরোগ যতন ন হাইন হাই দীপর কাহাম তে নরক নি তিনি নিশাল যতনি বাগে ন কাহাম লাইনে নি ইংথুন আও হওয়া তে নবার কতার ফাইনে হিনে তো হজা খ্লাইজাক নবার তেবার নাইকুনি বেখাতে আবনি বাগে চিং যে মানসাক সাক বাইথাং হজাক তংনা রাংনাই হায়াদা নকনি নকর কাহাঙ্কে সাতিরক দৈয়াউই সাতিরক কর ওই নকনি নকর কেলাই চাগলাক তামনি হিংকে জেসা জরা ফন ওয়াদি নবার কতর ফাইরি মানো হায়াদা বা আজরা রকম কিশালে কাতে ওই মানো চিং দায়রে ওয়াতেই বক্র ককলাই কাহাঙ্কে চিং জরাও কুচু কংরাই এঙ্গি মানো সাকামিয়া এঙ্গি মানো এঙ্কে জাদুনি খরাং পান্দাও চিং নক নকংনি হামজাক মুরক নতুই চিং কক সাউই দো শেয়ারকাই দো তামনি হিংকে তিনি এঙ্কা হায়ং নকুং সাল হানি পালাই যাগো চিং নক নকংনি হামজাক মুং বেলাই কেন নাগো থানসাক খ্লাই দোনানি তে নক নকংনি হামজাক মুং নক্রা খ্লাই দনি নানি আবো বেলাই কেন নাগো নক নকুং যত বড় কংনি হামজাক মুং থানসা এঙ্কা লংমানি যতনি স্লাই ক্রাক থং হানি মানো চিং যেপুরু খাক মুং ফায় আপ্রু ন হামজাকমা খসরে থাঙ্গো খাক মুং বড় রকনি হামজাক মানো খসরিব তে হামজাক মুং এঙ্কা বড় রকনি খান থাংসারিব কাইসা খা খাওই দংমানি ন তে বনাই থকাই চেনারি তলাং থানিব খা বাজারি ওই ফানরু হাইনি বাকি নিং যে সাহা লগ ফানো তমু ন খাক জাকা গে আফুর ন আজাই থাঙ্গো দ্রুক দ্রুক চাল মানিব যেপুরু জরা রলাইয়া জরা চিনি

হামসাক মনে লাংমাবো বেলায় কেন না কুক মানে সানে নিথাংকে জরা যতনি বাকি ন চিনি বাকি যত বড় টকি বাকি ন বাক্সা বাক্সা হায় দেবা গেচুন আর জরানি বিশেঙ্গ পান চুং যতনো পাইলাইয়া যতনো জানি জানি সামং বাই পাইলাইয়া জানি জানি সামং খ্লাইনা নাগো খ্লাইয়া কেব চুগিয়া খ্লাইয়া কেব ইংগিয়া হাই ফান তাবো গরম দি দাম নেই।

সানানি না তে বরক বাই যারাই রক বাই ববহাইকে কক সানানি না আবরক যেন যত্ন সিনানি নাগো যেন যত্ন সাবইব মানো তব ফানো জরাব যেন ওয়ান সুকিয়া শীততই শিয়াততই চাইব খাইজাকতে ইংগো যেন সাক বাই থাকব যেন সাক বাই থাং অকরা চাকরা হানজাকাই রকব জরাব জলে তিতিন জলে ফুরু রক এবা ওয়ানা চিন্তা ইংফ্রু রক বসকাঙ্গ চেরাই রাতং বসাবতেই রাতং আবো রকম খেল গড়ি ইংগৈ জরাব শিয়াতেই পানো খরাং কত রকাই কক সাজাকতে ইংগ হামিয়া কক সাজাকতে ইংগ এবা কক ওয়ালাই জাকতে রক ইংগ হায়াদাবা আবো চিনি নক নকংনি এবা যত বড় রকনি লাংমাও অবহাই জরা ভাইও এবা জরা ইংগু আ জরা রক যেন তেমাইশা বাহাইকে থামকানি না আবো রকম যেন সিনানি নাগো যেন সাইমানানি নাগো যেন সাজাকতে ইংগি থাঙ্গু জরাও জলি দিদিং ফানো ওয়ারা দিদিং ফানো যেন সাজাকতে ইংগু পিয়া আবনো হাই নহাই বাহাইকে থামক নাই বাহাইকে বনো তেওয়াইশা ওয়ানসুক মুং কাহাম তৈ বনো তেওয়াইশা সানাই আবো রকম তৈ বোঝ কিসা হজাক এবার সিনানি বাদাকলাই হায়াদা এগা ভাই হজরাব হয় নহাই চাপংনি ফাইসং থাকলাই ফিনেছেন খানাত তোপ্র চাপং নরকনি বাকে খানাই দি তে লগি দি বেলাই নখানাত চাপং কাকলাই নরক যত্ন খানাত জাগানো রেচাপং ন

kelainnya nanggu ni ceng perang gay tu mui pay mani nugi tunggu teh perang nana bo nanggu biar ba ceng celarok nopo perang nani nanggu hai deh ba celarok bo perang nani nanggu tapi hingke tabuk ni ojorang ka bela no kasih cak mal eh ba tabuk ni ojorawo sekarang ni jora bay selai zaka helai kya hai ni bagai tomung no korok nai samung no bagai kelai kya hingke korok nai সামুং রক্ন বুঝিলাই খাইকে হুকে আরক নিয়ে নুখুং নাইথকে দঙ্গ হ্যাঁ দেবা আবাই কেন বুঝিলাইনি নাগো আচ্ছা খাইনি নাগো বুড়ি সামুং চলানি সামুং হুঞ্জাও নুখুং গ বাকসা খাই সামুং খাইন নাগো আবু সিমিয়া যক নুখুং গ বাকসা খরক সানো আজিনাই হিংকে গবং মা দংফানো অরম দি খাইয়া হিয়াবা যরকসানি সাকাও সিমিন বারজা রুজু রিয়া ওই যতনো বাকি না না যতনো কিসা কিসা রমদি শাক পাই থাকি শাক চুপ দ্রুপ শাকনি মুচুং দ্রুপ মানে পাইনানি মুচুং মানে যিনি যত বরকনি যত নিন মুচুং মানে দঙ্গ হামজাক মানে দঙ্গ পাইনা মুচুং মানে দঙ্গ খাইনা মুচুং মানে দঙ্গ এঁকে যত ন খরকসানি সাকাও সিমি রুজু রেখায় পাইয়া আঙ্গিব রুজুই মাইয়া আঙ্গি থাকাই যবং মানক দুঃখুগ নগো খরকসানি সাকাও রুজু যাকে ব তরসাই মাই আঙ্গি থাকু বাহাইকে তরসাই মানে যতন রুজুই দঙ্কা আঙ্কাই হিলিক সিনি হিলিকে পাইথাগ শাক ওয়ান সুকমু শুধু তিরক তিরক বেলই বাই থাকু খা বাইও শাকমাং বাইও শাকমাং হামিয়াঙ্গু হাইনি বাকিনো যেন খরকসানি সাকাও নক নকুমি বারজা খরকসানি সাকাও সিমিনো রুজু উই রেয়াবই যেন যতন বাকসা খাই খাইনা নাগো এগে ফাইদে হজরাও হাইন হয় রেজাপং খালাই ফিনাই খাতে তো রেজাপং নরকি বাকে খাই দি লগি দি কাকলাই নরক যতন খাতক জাগানো ও রেজাপং ন

আইনাবাগে তিনি সানজানি দামদক বা সানজাও শারিক সানজানি সিক্স পি এম এবার ছয়টাও আগরতলানি সুকান্ত একাডেমিও হে ফাইদি চুন খনাত খরাং পান্ডাও খনাত রুচাপং খনা লাইনাই হে দিবনি দামনি তাবুক দাম খানো তে সতি থামচি জলা নরকনি গজারও আং টংনাই খনাত খরাং পান্ডাও খনাত রুচাপং দই তুলে হিংকে যে মানসাক তাবুক হে চুন খনা লাইনাই খনাত রুচাপং হে খনাদি নরকনি বাকে বেলাই নাত রুচাপং খাখলাই নরক যত্ন খনাত জাখানে ও রুচাপং খনাই তংদি লগি তংদি পান্ডা পায়া সাকজরা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই দুপুরবেলার অনুষ্ঠানে। আর দুপুরবেলা মানে 2:30 থেকে আমাদের যে পথ চলা শুরু হয় এফএম উজ্জয়ন্তের, সেটা শুরু হয় যে পর্বখানি দিয়ে, সেই পর্বখানি হচ্ছে চিরায়ত। তো চিরায়ত পর্বে গল্প আপনারা শুনে থাকেন, গল্প আমি পাঠ করে শোনাবো অবশ্যই। তো কি গল্প? গল্পটির নাম হচ্ছে অসম্ভব, হ্যাঁ অসম্ভব কথা গল্পটির নাম। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন শোনাই সেই গল্পটি।

এক যে ছিল রাজা, তখন ইহার বেশি কিছু জানিবার আবশ্যক ছিল না। কোথাকার রাজা, রাজার নাম কি, এই সকল প্রশ্ন জিজ্ঞাসা করিয়া গল্পের প্রবাহ বোধ করিতাম না। রাজার নাম শিলাদিত্য, কি শালীবাহন, কাশী কাঞ্চি কনৌজ কোশল অঙ্গ বঙ্গ কলিঙ্গের মধ্যে ঠিক কোনখানটিতে তাহার রাজত্ব, এ সকল ইতিহাস ভূগোলের তর্ক আমাদের কাছে নিতান্তই তুচ্ছ ছিল। আসল যে কথাটি শুনিলে অন্তর পুলকিত হইয়া উঠিত এবং সমস্ত হৃদয় এক মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বেগে চুম্বুকের মতো আকৃষ্ট হইত, সেটি হইতেছে এক যে ছিল রাজা। এখনকার পাঠক যেন একেবারে কোমর বাঁধিয়া বসে, গোড়াতেই ধরিয়া লয় লেখক মিথ্যা কথা বলিত।

সেজন্য অত্যন্ত ফিয়ানার মতো মুখ করিয়া জিজ্ঞাসা করে, লেখক মহাশয়, তুমি যে বলিতেছ এক যে ছিল রাজা, আচ্ছা বলো দেখি কে ছিল সেই রাজা? লেখকেরাও ফিয়ানা হইয়া উঠিয়াছে। তাহারা প্রকাণ্ড প্রত্নতত্ত্ব পণ্ডিতের মতো মুখমণ্ডল চতুর্গুণ মণ্ডলাকার করিয়া বলে, এক যে ছিল রাজা, তাহার নাম ছিল অজাত শত্রু। পাঠক চোখ টিপিয়া জিজ্ঞাসা করে, অজাত শত্রু? ভালো, কোন অজাত শত্রু বলো দেখি? লেখক অবিচলিত মুখভাব ধারণ করিয়া বলিয়া যায়, অজাত শত্রু ছিল তিনজন। একজন খ্রিস্টজন্মের 3000 বৎসর পূর্বে জন্মগ্রহণ করিয়া 2 বৎসর 8 মাস বয়ক্রমকালে মৃত্যুমুখে পতিত হন। দুঃখের বিষয়, তাঁহার জীবনের বিস্তারিত বিবরণ কোনো গ্রন্থেই পাওয়া যায় না। অবশেষে দ্বিতীয় অজাত শত্রু সম্বন্ধে 10 জন ঐতিহাসিকের 10 বিভিন্ন মত সমালোচনা শেষ করিয়া যখন গ্রন্থের নায়ক তৃতীয় অজাত শত্রু পর্যন্ত আসিয়া পৌঁছায়, তখন পাঠক বলিয়া উঠে, ওরে বাসরে, কি পাণ্ডিত্য! এক গল্প শুনিতে আসিয়া কত শিক্ষাই হইল, এ লোকটাকে আর বিশ্বাস করা যাইতে পারে না। আচ্ছা লেখক মহাশয়, তারপরে কি হইল? হায় রে হায়, মানুষ ঠকিতেই চায়, ঠকিতেই ভালোবাসে, অথচ পাছে কেহ নির্বোধ মনে করে এ ভয়টুকুও ষোলো আনা আছে, এজন্য প্রাণপণে শিয়ানা হইবার চেষ্টা করে। তাহার ফল হয় এই যে সেই শেষকালটাও ঠকে, কিন্তু বিস্তর আড়ম্বর করিয়া ঠকে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্রশ্ন জিজ্ঞাসা করিও না, তাহা হইলে মিথ্যা জবাব শুনিতে হইবে। বালক সেইটি বোঝে, সে কোনো প্রশ্ন করে না, এই জন্য রূপকথার সুন্দর মিথ্যাটুকু শিশুর মতো উলঙ্গ, সত্যের মতো সরল, আর সদ্য উৎসারিত উৎসের মতো স্বচ্ছ। আর এখনকার দিনের সুচতুর মিথ্যা মুখোশ পড়া মিথ্যা, কোথাও যদি তিলমাত্র ছিদ্র থাকে অমনি ভিতর হইতে সমস্ত ফাঁকি ধরা পড়ে। বেশ মনে আছে সেদিন সন্ধ্যাবেলা, কলকাতার শহরে একেবারে ঝড় বৃষ্টি হইতেছিল, একেবারে ভাসিয়া গিয়াছিল কলিকাতা শহর। গলির মধ্যে এক হাঁটু জল, মনে একান্ত আশা ছিল আজ আর মাস্টার আসিবে না, কিন্তু তবু তাহার আসার নির্দিষ্ট সময় পর্যন্ত ভীত চিত্তে পথের দিকে চাহিয়া বারান্দায় চৌকি লইয়া বসিয়া আছি। যদি বৃষ্টি একটু ধরিয়া আসিবার উপক্রম হয়, তবে একাগ্র চিত্তে প্রার্থনা করি, হে দেবতা, আর একটুখানি কোনো মতে সন্ধ্যে 7:30 পার করিয়া দাও। তখন মনে হইত পৃথিবীতে বৃষ্টির আর কোনো আবশ্যক নাই, কেবল একটিমাত্র সন্ধ্যায় নগর প্রান্তের একটিমাত্র ব্যাকুল বালককে মাস্টারের করাল হস্ত হইতে রক্ষা করা ছাড়া। আষাঢ়ে মেঘের বড় একটা কোনো কাজ নাই, অতএব রামগিরি শিখরের একটিমাত্র বিরহীর দুঃখ কথা বিশ্বপার হইয়া অলকার সৌধ বাতায়নের কোনো একটি বিরহিণীর কাছে লইয়া যাওয়া তাহার পক্ষে কিছুমাত্র গুরুতর নহে। বিশেষত পথটি যখন এমন সুরম্য আর তাহার হৃদয় বেদনা এমন দুঃসহ। বালকের প্রার্থনা মতে না হোক, ধূমজ্যোতি সলিল মরুতের বিশেষ কোনো নিয়ম অনুসারে বৃষ্টি ছাড়িল না, কিন্তু হায়, মাস্টারও ছাড়িল না। গলির মোড়ে ঠিক সময়ে একটি পরিচিত ছাতা দেখা দিল, সমস্ত আশা বাষ্প হইয়া এক মুহূর্তে ফাটিয়া বাহির হইয়া আমার বুকটি যেন

পিঞ্জরের মধ্যে মিলাইয়া গেল। পরপীড়ন পাপের যদি যথোপযুক্ত শাস্তি থাকে, তবে নিশ্চয় পরজন্মে আমি মাস্টার হইয়া এবং আমার মাস্টার মহাশয় ছাত্র হইয়া জন্মিবেন। তাহার বিরুদ্ধে কেবল একটি আপত্তি এই যে, আমাকে মাস্টার মহাশয়ের মাস্টার হইতে গেলে অতিশয় অকালে ইহ সংসার হইতে বিদায় লইতে হয়, অতএব আমি তাহাকে অন্তরের সহিত মার্জনা করিলাম। ছাতাটি দেখিবা মাত্র ছুটিয়া অন্তঃপুরে প্রবেশ করিলাম। মা তখন দিদিমার সহিত মুখোমুখি বসিয়া প্রদীপালোকে বিনতি খেলিতেছিলেন। ঝুপ করিয়া একপাশে শুইয়া পড়িলাম। মা জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? আমি মুখ হাঁড়ির মতো করিয়া কহিলাম, আমার অসুখ করিয়াছে, আজ আর আমি মাস্টারের কাছে পড়িতে যাইব না। স্কুলের কোনো সিলেকশন বহিতে আমার এলেখা উদ্ধৃত হইবে না, কারণ আমি যে কাজ করিয়াছিলাম তাহা নীতিবিরুদ্ধ এবং সেজন্য কোনো শাস্তিও পাই নাই, বরঞ্চ আমার অভিপ্রায়ই সিদ্ধ হইল। মা চাকরকে বলিয়া দিলেন, আজ তবে থাক, মাস্টারকে যেতে বলে দে তো। কিন্তু তিনি যেরূপ নিরুদ্বিগ্নভাবে বিনতি খেলিতে লাগিলেন, তাহাতে বেশ বোঝা গেল যে মা তাহার পুত্রের অসুখের উৎকট লক্ষণগুলি মিলাইয়া দেখিয়া মনে মনে হাসিলেন। আমিও মনের সুখে বালিশের মধ্যে মুখ গুঞ্জিয়া খুব হাসিলাম। আমাদের উভয়ের মন উভয়ের কাছে অগোচর রহিল না, কিন্তু সকলেই জানেন এ প্রকারের অসুখ অধিকক্ষণ স্থায়ী করিয়া রাখা রোগীর পক্ষে বড়ই দুষ্কর। মিনিটখানেক না যাইতে যাইতেই দিদিমাকে ধরিয়া পড়িলাম। দিদিমা, একটা গল্প বলো তো। দুই চারিবার কোনো উত্তর পাওয়া গেল না। মা বলিলেন, রস বাছা, খেলাটা আগে শেষ করি। আমি কহিলাম, না, খেলা তুমি কাল শেষ করো, আজ দিদিমাকে গল্প বলতে বলো না। মা কাগজ ফেলিয়া দিয়া কহিলেন, যাও খুড়ি, উহার সঙ্গে এখন কে পারিবে। মনে মনে হয়তো ভাবিলেন, আমার তো কাল মাস্টার আসিবে না, আমিও কাল খেলিতে পারিব না। আমি দিদিমার হাত ধরিয়া টানিয়া লইয়া একেবারে মশারির মধ্যে বিছানায় গিয়া উঠিলাম। প্রথমে খানিকটা পাশ বালিশ জড়াইয়া পা ছুড়িয়া নড়িয়া চড়িয়া মনের আনন্দ সংবরণ করিতে গেল। তারপরে বলিলাম, গল্প বলো। তখনও ঝুপঝুপ ঝুপঝুপ করিয়া বাহিরে বৃষ্টি পড়িতেছিল। দিদিমা মৃদু স্বরে আরম্ভ করিলেন, এক যে ছিল রাজা, তাহার এক রানী। আহ, বাছা গেল, শুয়ো এবং দুয়ো রানী শুনিলেই বুকটা কেমন কাঁপিয়া ওঠে। বুঝিতে পারি, দুয়ো হতভাগিনীর বিপদের আর বিলম্ব নাই। পূর্ব হইতে মনে বিষম একটা উৎকণ্ঠা চাপিয়া থাকে। যখন শোনা গেল আর চিন্তার বিষয় নাই, কেবল রাজার পুত্র সন্তান হয় নাই বলিয়া রাজা ব্যাকুল হইয়াছেন এবং দেবতার নিকট প্রার্থনা করিয়া কঠিন তপস্যা করিবার জন্য বনগমনে উদ্যত হইয়াছেন, তখন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। পুত্র সন্তান না হইলে যে দুঃখের কোনো কারণ আছে তাহা আমি খুব একটা বুঝিতাম না বা আবশ্যিকও মনে করিতাম না, কারণ আমি জানিতাম যদি কিছুর জন্য বনে যাইবার কখনো আবশ্যক হয় সে কেবল মাস্টারের কাছ হইতে পালাইবার অভিপ্রায়। রানী এবং বালিকা কন্যা ঘরে ফেলিয়া রাজা তপস্যা করিতে চলিয়া গেলেন। এক বছর দুই বছর করিয়া ক্রমে 12 বৎসর হইয়া যায়, তবু রাজার আর দেখা নাই। এদিকে রাজকন্যা ষোড়শী হইয়া উঠিয়াছে এবং বিবাহের বয়স উত্তীর্ণ হইয়া গেল, কিন্তু রাজা আর ফিরিলেন না। মেয়ের মুখের দিকে চায় আর রানীর মুখে অন্ন জল যেন আর রুচে না।

0: আহা, আমার এমন সোনার মেয়ে কি চিরকাল আইবুড়ো হইয়া থাকিবে? ওগো, আমি কি কপাল করিয়াছিলাম! অবশেষে রানী রাজাকে অনেক অনুনয় করিয়া বলিয়া পাঠাইলেন, আমি আর কিচ্ছু চাহিনে, তুমি একদিন কেবল আমার ঘরে আসিয়া খাইয়া যাও।
1: রাজা বলিলেন, আচ্ছা। রানী তো সেদিন বহু যত্নে 64 ব্যঞ্জন স্বহস্তে রাঁধিলেন এবং সমস্ত সোনার থালে ও রূপার বাটিতে সাজাইয়া চন্দন কাষ্ঠের পিড়ি পাঁতিয়া দিলেন। রাজকন্যা চামর হাতে করিয়া দাঁড়াইলেন। রাজা আজ 12 পরে অন্তঃপুরে ফিরিয়া আসিয়া খাইতে বসিলেন। রাজকন্যা রূপে আলো দাঁড়াইয়া চামর করিতে লাগিলেন। মেয়ের মুখের দিকে চান আর রাজার খাওয়া হয় না। শেষে রানীর দিকে চাহিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গো রানী, এমন সোনার প্রতিমা, লক্ষ্মী ঠাকুরনটির মতো এই মেয়েটি কে গো? এ কাহাদের মেয়ে? রানী কপালে করাঘাত করিয়া কহিলেন, হায় আমার পোড়া কপাল, উহাকে চিনিতে পারিলে না? হায় রে, ও যে তোমারই মেয়ে! রাজা বড় আশ্চর্য হইয়া বলিলেন, আমার সেই সেদিনকার এতটুকু মেয়ে আজ এত বড় হইয়াছে? রানী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তার হইবে না, বলো কি, আজ 12 হইয়া গেল। রাজা জিজ্ঞাসা করিলেন, মেয়ের বিবাহ দাও নাই? রানী কহিলেন, তুমি ঘরে নাই, উহার বিবাহ কে দেয়? আমি কি নিজে পাত্র খুঁজিতে বাহির হইব? রাজা শুনিয়া হঠাৎ ভারী শশব্যস্ত হইয়া উঠিয়া বলিলেন, রস, আমি কাল সকালে উঠিয়া রাজদারে যাহার মুখ দেখিব তাহারই সহিত উহার বিবাহ দিয়া দিব। রাজকন্যা চামর করিতে লাগিলেন। তাহার হাতের বালাতে ছুরিতে ঠুং ঠাং শব্দ হইতে লাগিল। রাজার আহার হইয়া গেল। পরদিন ঘুম হইতে উঠিয়া বাহিরে আসিয়া রাজা দেখিলেন, একটি ব্রাহ্মণের ছেলে রাজবাড়ির বাহিরে জঙ্গল হইতে শুকনা কাঠ সংগ্রহ করিতেছে। তাহার বয়স 7-8 হবে। রাজা বলিলেন, ইহারই সহিত আমার মেয়ের বিবাহ দিব। রাজার হুকুম কে লঙ্ঘন করিতে পারে? তখনই ছেলেটিকে ধরিয়া তাহার সহিত রাজকন্যার মালা বদল করিয়া দেওয়া হইল। আমি এই যে জায়গাটাতে দিদিমার খুব কাঁচ খেঁসিয়া খুব নিরতিশয় উৎসুকের সহিত জিজ্ঞাসা করিলাম, তারপরে? নিজেকে সেই 7-8 সৌভাগ্যবান কাঠ কুড়ানে ব্রাহ্মণের ছেলের স্থলাভিষিক্ত করিতে কি একটুখানি ইচ্ছা যে করে নাই তা নহে। যখন সেই রাত্রে ঝুপঝুপ বৃষ্টি পড়িতেছিল, মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছিল এবং গুনগুন স্বরে দিদিমা মশারির মধ্যে গল্প বলিতেছিলেন, তখন কি বালক হৃদয়ের বিশ্বাসপরায়ণ রহস্যময় অনাবিষ্কৃত এবং ক্ষুদ্র প্রান্তে এমন একটি অত্যন্ত সম্ভবপর ছবি জাগিয়া উঠে নাই? সেও একদিন সকালবেলায় কোথায় এক রাজার দেশের রাজার দরজায় কাঠ কুড়াইতেছে। হঠাৎ একটি সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরনটির মতো রাজকন্যার সহিত তাহার মালা বদল হইয়া গেল। মাথায় তাহার সিঁথি, কানে তাহার দুল, গলায় তাহার কণ্ঠি, হাতে তাহার কাকন এবং আলতা পরা দুটো পায়ে নূপুর যেন ঝমঝম করিয়া বাজিতেছে। কিন্তু আমার সেই দিদিমা যদি লেখক জন্ম ধরিয়া করিয়া আজকালকার শিয়ানা পাঠকদের কাছে এই গল্প বলিতেন, তবে ইতিমধ্যে তাহাকে যে কত হিসাব দিতে হইত। প্রথমত রাজা যে 12 বনে বসিয়া থাকেন এবং ততদিন রাজকন্যার বিবাহ হয় না, এক বাক্যে সকলেই বলিত ইহা অসম্ভব। সেটুকু যদি কোনো গতিকে গোলমেলে পার হইয়া যাইত, কিন্তু কন্যার বিবাহের

গায়ে বিষম একটা কলরব উঠিত। একে তো এমন কখনোই হয় না, দ্বিতীয়ত সকলেই আশঙ্কা করিত ব্রাহ্মণের ছেলের সহিত ক্ষত্রিয় কন্যার বিবাহ ঘটাইয়া লেখক নিশ্চয়ই ফাঁকি দিয়া সমাজ বিরুদ্ধ মত প্রচার করিতেছেন। কিন্তু পাঠকেরা তো তেমন ছেলেই নয়, তাহারা তাহার নাতি নয় যে সকল কথা চুপচাপ শুনিয়া যাইবে, তাহারা কাগজে সমালোচনা করিবে। অতএব একান্ত মনে প্রার্থনা করি দিদিমা যেন পুনর্বার দিদিমা হইয়েই জন্মগ্রহণ করেন, হতভাগ্য নাতিটার মতো তাহাকে গ্রহদোষে যেন লেখক না হতে হয়। আমি একেবারে পুলকিত কম্পানিত হৃদয়ে জিজ্ঞাসা করিলাম, তারপরে? দিদিমা বলিতে লাগিলেন, তারপরে রাজকন্যা মনের দুঃখে তাহার সেই ছোট স্বামীটিকে লইয়া চলিয়া গেল। অনেক দূর দেশে গিয়া একটি বৃহৎ অট্টালিকা নির্মাণ করিয়া সেই ব্রাহ্মণের ছেলেটিকে, আপনার সেই অতি ক্ষুদ্র স্বামীটিকে বড় যত্নে মানুষ করিতে লাগিল। আমি একটুখানি নড়িয়া চড়িয়া পাশবালিশ আরও একটু সবলে জড়াইয়া ধরিয়া কহিলাম, তারপরে? দিদিমা কহিলেন, তারপরে ছেলেটি পুঁথি হাতে প্রতিদিন পাঠশালায় যায়। এমনি করিয়া গুরু মহাশয়ের কাছে নানা বিদ্যা শিখিয়া ছেলেটি ক্রমে যত বড় হইয়া উঠিতে লাগিল, ততই তাহার সহপাঠীরা তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, ওই যে সাতমহলা বাড়িতে তোমাকে লইয়া থাকে সেই মেয়েটি তোমার কে হয়? ব্রাহ্মণের ছেলে তো ভাবিয়াই অস্থির যে মেয়েটি তাহার কে হয় কিছুতেই সে ঠিক করিয়া বলিতে পারে না। একটুখানি মনে পড়ে, একদিন সকালে রাজবাড়ির দ্বারের সম্মুখে শুকনা কাঠ কুড়াইতেছিল, কিন্তু সেদিন কি একটা মস্ত গোলমেলে কাঠ কুড়ানো হইল না, সে অনেক দিনের কথা, সে কি কিছু মনে আছে? এমনি করিয়াই চারি পাঁচ বৎসর চলে যায়। ছেলেটিকে রোজই তাহার সঙ্গীরা জিজ্ঞাসা করে, আচ্ছা ওই যে সাতমহলা বাড়িতে পরমা সুন্দরী মেয়েটি থাকে সে তোমার কে হয়? না, ব্রাহ্মণ একদিন পাঠশালা হইতে মুখ বড় বিমর্ষ করিয়া আসিয়া রাজকন্যাকে কহিল, আমাকে আমার পাঠশালার বড়রা প্রতিদিন জিজ্ঞাসা করে, ওই যে সাতমহলা বাড়িতে যে পরমা সুন্দরী মেয়েটি থাকে সে তোমার কে হয়? আমি তাহার কোনো উত্তর দিতে পারি না, তুমি আমার কে হও বলো তো। রাজকন্যা বলিল, আজিকার দিন থাক, সে কথা আরেক দিন বলিব। ব্রাহ্মণের ছেলে প্রতিদিন পাঠশালা হইতে আসিয়া জিজ্ঞাসা করে, তুমি আমার কি হও? আর রাজকন্যা প্রতিদিন উত্তর করে, সে কথা আজ থাক, আরেক দিন বলিব। এমনি করিয়া আরও চার পাঁচ বছর কাটিয়া যায়। শেষে ব্রাহ্মণ একদিন আসিয়া বড় রাগ করিয়া কহিল, আজ যদি তুমি আমাকে না বলো তুমি আমার কে হও, তবে আমি তোমার এই সাতমহলা বাড়ি ছাড়িয়া চলিয়া যাইব। তখন রাজকন্যা কহিলেন, আচ্ছা কাল নিশ্চয়ই বলিব। পরদিন ব্রাহ্মণ তনয় পাঠশালা হইতে ঘরে আসিয়াই রাজকন্যাকে বলিল, আজ বলিবে বলিয়াছিলে, তবে বলো। রাজকন্যা বলিলেন, আজ রাত্রে আহার করিয়া তুমি যখন শয়ন করিবে তখন বলিল। ব্রাহ্মণ বলিল, আচ্ছা বলিয়া সূর্যাস্তের অপেক্ষায় প্রহর গুনিতে লাগিল। এদিকে রাজকন্যা সোনার পালঙ্কে একটি ধপ ধপে সাদা ফুলের বিছানা পাতিলেন, ঘরে সোনার প্রদীপে সুগন্ধ তেল দিয়া বাতি জ্বালাইলেন, চুলটি বাঁধিয়া লইয়া নীলাম্বরী কাপড়টি পরিয়া সাজিয়া বসিয়া প্রহর গুনিতে লাগিল। কখন রাত্রি আসে, রাত্রে তাঁহার স্বামী কোনোমতে আহার শেষ করিয়া শয়নগৃহে সোনার পালঙ্কে ফুলের বিছানায় গিয়া শয়ন করিলেন। ভাবিতে লাগিলেন, আজ শুনিতে পাইব এই সাতমহলা বাড়িতে যে সুন্দরীটি থাকে সে আমার কে হয়। রাজকন্যা তাহার স্বামীর পাত্রে প্রসাদ খাইয়া ধীরে ধীরে শয়নগৃহে প্রবেশ করিলেন। আজ বহুদিন পর প্রকাশ করিয়া বলিতে হইবে, সাতমহলা বাড়ির একমাত্র অধীশ্বরী আমি তোমার কে হই। বলিতে গিয়া বিছানায় প্রবেশ করিয়া দেখিলেন ফুলের মধ্যে সাপ ছিল, তাহার স্বামীকে কখন দংশন করিয়াছে

স্বামীর মৃতখানি মলিন হইয়া সোনার পালঙ্কে পুষ্প শয্যায় পড়িয়া আছে। আমার যেন বক্ষ স্পন্দন হঠাৎ বন্ধ হইয়া গেল। আমি রুদ্ধস্বরে বিবর্ণ মুখে জিজ্ঞাসা করিলাম, তারপরে? তারপরে কি হইল? দিদিমা বলিতে লাগিলেন, তারপরে? কিন্তু সে কথায় আর কাজ কি, সে যে আরও অসম্ভব। গল্পের প্রধান নায়ক সর্পাঘাতেই মারা গেল, তবুও তারপরে? বালক তখন জানিত না, মৃত্যু পরেও একটা তার পরে থাকিতে পারে বটে, কিন্তু সে তারপরের উত্তর কোনো দিদিমার দিদিমাও দিতে পারে না। বিশ্বাসের বলে সাবিত্রী মৃত্যুরও অনুগমন করিয়াছিলেন, শিশুরও প্রবল বিশ্বাস, এই জন্য সে মৃত্যুর অঞ্চল ধরিয়া ফিরাইতে চায়। কিছুতেই মনে করিতে পারে না যে তাহার মাস্টারবিহীন এক সন্ধ্যাবেলাকার এত সাধের গল্পটি হঠাৎ একটি সর্পাঘাতেই মারা গেল। কাজেই দিদিমাকে সেই পরিণামের চিররুদ্ধ গৃহ হইতে গল্পটিকে আবার ফিরাইয়া আনিতে হয়। কিন্তু এত সহজে সেটি সাধন করেন এমন অনায়াসে কেবল হয়তো একটা কলার ভেলার ভাসাইয়া দিয়া গুটি কয়েক মন্ত্র পড়িয়া মাত্র সেই যে ঝুপঝুপ রাতের বৃষ্টির রাতের স্তিমিত প্রদীপে বালকের মনে মৃত্যুর মূর্তি অত্যন্ত অকঠোর হইয়া আসে। তাহাকে এক রাত্রের সুখনিদ্রার চেয়ে বেশি মনে হয় না। গল্প যখন ফুরাইয়া যায়, আরামে শ্রান্ত দুটি চক্ষু আপনি মুদিয়া আসে, তখনও তো শিশুর ক্ষুদ্র প্রাণটিকে একটি স্নিগ্ধ নিস্তব্ধ নিস্তরঙ্গ স্রোতের মধ্যে সুষুপ্তির ভেলায় করিয়া ভাসাইয়া দেওয়া হয়। তারপরের ভোরবেলায় কে দুটি মায়ামন্ত্র পড়িয়া তাহাকে এই জগতের মধ্যে জাগ্রত করিয়া তোলে? কিন্তু যাহার বিশ্বাস নাই যে ভীরু এই সৌন্দর্য রসাস্বাদনের জন্য এক ইঞ্চি পরিমাণ অসম্ভবকে লঙ্ঘন করিতে পরাণমুখ হয়, তাহার কাছে কোনো কিছুরই আর তারপরে নাই। সমস্তই হঠাৎ অসময়ে এক অসমাপ্তিতে সমাপ্ত হইয়া গেছে। ছেলেবেলায় সাত সমুদ্র পার হইয়া মৃত্যুকেও লঙ্ঘন করিয়া গল্পের যেখানে যথার্থ বিরাম সেখানে স্নেহময় সুমিষ্ট স্বরে শুনিতাম, আমার কথাটি ফুরল, নোটে গাছটি মুড়ল, এখন বয়স হইয়াছে। এখন গল্পের ঠিক মাঝখানটাতে হঠাৎ থামিয়া গিয়া একটা নিষ্ঠুর কঠিন কণ্ঠে শুনিতে পাই, আমার কথাটি ফুরল না, নোটে গাছটিও মুড়ল না। কেন রে নোটে মুড়লি নে কেন? তোর গরুতে দূর হোক গে, ওই নিরীহ প্রাণীটির নাম করিয়া হাহার কাজ নেই। আবার কে কোন দিক হইতে গায়ে পাতিয়া লইবে?

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর চিরায়ত আসরে রয়েছিলাম এতক্ষণ, চিরায়ত পর্বে আপনারা শুনছিলেন আজকের গল্প অসম্ভব কথা। তো অসম্ভব কথা গল্পখানি শুনলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গল্প। এবারে চলে এসেছি যেই পর্বে, সেই পর্বখানি হচ্ছে সফরনামা। সফরনামা পর্বে অবশ্যই যেটা শোনানোর পালা সেটা হচ্ছে গান, বলিউড হিন্দি সং, মানে হিন্দি ফিল্ম সং আমি শোনাবো অবশ্যই, আর সেই সঙ্গে সেই সব ছবি বা বলিউডের বিভিন্ন গসিপ আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন প্রথমেই একখানি গান দিয়ে শুরু করি, তারপর ফিরে আসছি কথায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুজান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর জীবনকিতা আপনাদের সঙ্গে রয়েছি সফরনামা অনুষ্ঠানে। গান শোনাচ্ছিলাম হরিহরনের কণ্ঠে ইয়াদে, এই গানখানি শুনছিলেন আপনারা। ইয়াদে ইয়াদ আতি হ্যাঁ, সত্যি এই কথাটা আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে খুব প্রযোজ্য। মনে পড়ে না সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে আমাদের সবার একটা বড় পরিবার ছিল, যেখানে মা বাবা ঠাকুরদা ঠাকুমা জেঠু জেঠিমা কাকা কাকি ভাই বোন সকলে মিলে একটা আনন্দের বাতাবরণ ছিল। কিন্তু সেখানে

আজকালকার যুগে যেটা আমরা দেখতে পাই যে একেবারে হাতে গোনা দুটো কি তিনটে বা চারটে লোক, এই যেখানে পরিবারের মানেটাই যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু সেই পরিবার নিয়ে কত শত ছবি রয়েছে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে, তাই না? আজকে চলুন সেই সব ছবির কথা বলি, যে ছবিগুলো আমরা কতটা মনে রেখেছি জানি না, কিন্তু আজও যখন ফ্যামিলি সকলে একত্রিত হয় তখন এমন কিছু কিছু ছবি রয়েছে যে ছবিগুলোর মাধ্যমে আমরা একটা অন্য রকম বার্তা নিয়ে আসি, অন্য রকম মেসেজ নিয়ে আসি। যেমন ইয়াদে, এটা একটা ছবি যেখানে একটু ফ্যামিলি ড্রামা আমরা দেখতে পেয়েছি। ঠিক তেমনই একটা ছবি হচ্ছে এক রিশতা। হ্যাঁ, সত্যি অর্থেই এমন একটা ছবি যে ছবিতে আমরা বহু অভিনেতা বহু অভিনেত্রীকে অভিনয় করতে দেখেছি। সেখানে মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন থেকে শুরু করে বিভিন্ন

যেখানে একটু ফ্যামিলি ড্রামা আমরা দেখতে পেয়েছি, ঠিক তেমনই একটা ছবি হচ্ছে এক রিশতা। হ্যাঁ, সত্যি অর্থেই এমন একটা ছবি, যে ছবিতে আমরা বহু অভিনেতা বহু অভিনেত্রীকে অভিনয় করতে দেখেছি, সেখানে মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন থেকে শুরু করে বিভিন্ন সম্পর্ক ছিল, যে সম্পর্কের মধ্যে একটা আনন্দ ছিল। কিন্তু মাঝে যেটা হয়, যে কখনো কখনো হয় না যে পরিবার ভেঙে যায়, কিন্তু একটা কথা আছে যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ঠিক তেমনটাই আমরা একা যেটা পারি না, আমাদের পরিবারের শক্তি কিন্তু সেটা দেখিয়ে দেয় যে পরিবার একত্রিত হলে আমরা কী না করতে পারি। এমনই একটা ছবি এক রিশতা। তো সেই ছবির গান আগে শোনাই শ্রোতা বন্ধুরা আপনাদের, তারপর সে ছবি নিয়ে কথা বলবো। কিন্তু যেটা বলার, হ্যাঁ যেটা বলার, সেটা হচ্ছে একটু আগে একটা ঘোষণা আপনাদের জানিয়ে দিই, যে আপনারা সবাই জানেন যে আমাদের আজকে 15ই মে শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান হবে সুকান্ত একাডেমিতে সন্ধে 6টায়। সবাইকে অনুরোধ করা হচ্ছে ওই দিন, মানে আজকে ঠিক সন্ধে 5:30টার মধ্যে হলে উপস্থিত হবার জন্য। এবং যারা রয়েছেন, মানে যারা ভাবছেন যাবেন, তারা তো যাবেনই, কিন্তু যারা ভাবছেন মানে এখনও ঠিক করতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই যান এবং গিয়ে উপভোগ করুন আমাদের এই অনুষ্ঠানটি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমি জানি অনেকেই মনে করেন যে যাবো কি যাবো না সেই একটা টানাপোড়েনে রয়েছেন, কিন্তু সেই টানাপোড়েন থেকে বেরিয়ে বলবো চলুন, আকাশবাণী তার 90 বছর উদযাপন করছে। তো সেই 90 বছর উদযাপনের একটা বিশেষ অঙ্গ হচ্ছে আজকের দিনের এই সন্ধ্যাবেলার অনুষ্ঠান, তাই যান উপভোগ করুন সেই অনুষ্ঠানটি।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর যেটা বলছিলাম যে ছবির গান শোনাচ্ছিলাম, সেই ছবিখানি হচ্ছে একৃষ্টা, এমন একটা ছবি যে ছবিটি পরিচালনা করেছিলেন সুনীল দর্শন। 2001 সালে ভারতীয় হিন্দি ভাষার একটা ছবি, যে ছবিতে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রাখি গুলজার, জুহি চাওলা, করিশ্মা কাপুর থেকে শুরু করে মনীষ ব্যাল থেকে শুরু করে আরও অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন। এবং সেই ছবিটি বলা যায় যে বক্স অফিসে ভালোই আয় করেছিল, মানে আর্থিকভাবে ভালোই সফলতা অর্জন করেছিল। এবং যে ছবিটির মূল কথা যেটা, সেটা হচ্ছে যে বিজয় কাপুর একজন সফল ব্যবসায়ী, তার স্ত্রী এবং 4 সন্তান।

সুলতানের সঙ্গে সে সুখে বসবাস করছিল। তার একমাত্র ছেলে বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি নিয়ে বাড়ি ফিরেছে। আর সেই লোক মানে বিজয় যে, তার বড় মেয়ে ব্যবসায় একজন মানে খুব বড় একজন ব্যবসায়ীর প্রতি মুগ্ধ হয় এবং তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু দেখা যায় যে মেয়েটি যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সেই লোকটি ছিল অত্যন্ত চালাক, অত্যন্ত ধূর্ত, এবং তারপরে সে তার সমস্ত শ্বশুরবাড়ির সম্পত্তি আত্মসাৎ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে জালিয়াতি করে। আর যে ছেলেটি বাইরে থেকে এসেছিল, যে সে জানায় যে সে নিজের ব্যবসা শুরু করবে, কিন্তু বিজয় তাকে না করে বলে যে পারিবারিক ব্যবসায় মানে এগিয়ে যেতে, কিন্তু ওই যে মতাদর্শগত পার্থক্য থাকায় সে নিজের মতো কাজ করার জন্য বেরিয়ে পড়ে এবং নানান কারণে পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয়। কিন্তু দেখা যায় যে একটা সময় এমন আসে যখন পরিবার সংকটে পড়ে, তখন বাবা, ছেলে, মেয়ে এবং সকলে মিলে একত্রিত হয়ে সেই পরিবারকে বাঁচায়। ওই যে প্রথমেই বলছিলাম, পরিবার এমনই একটা জিনিস। একরিশতা, দ্য বন্ড অফ লাভ, যে ছবিখানি 2001 সালে মুক্তি পেয়েছিল এবং যে ছবিতে আমরা ছবির কাহিনী যেমন আমাদের মুগ্ধ করেছিল, ঠিক তেমনই মুগ্ধ করেছিল। কি মুগ্ধ করেছিল সেটা হচ্ছে যে সেই ছবির গান। তো শ্রোতা বন্ধুরা, এরকম আরও বহু ছবি রয়েছে, তার মধ্যে আরেকটা ছবি রয়েছে, কোন ছবি ভাবছেন তো? সেই ছবিটা হচ্ছে হাম সাথ সাথ হ্যায়। মনে পড়ে সেই ছবির কথা? সেই ছবিও কিন্তু আরেকটা মানে আমাদের কাছে উদাহরণ হিসেবে রয়েছে যে পরিবার যখন একত্রিত থাকে তখন সব মুশকিল সমাধান হয়ে যায়। তো চলুন আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়।

হাম সাথ সাথ হ্যায়। শ্রোতা বন্ধুরা, এমনই একটা ছবি যে ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম ভাই ভাইয়ের মধ্যে যে একটা অপার ভালোবাসা থাকতে পারে, সেই ভালোবাসা কখনো কখনো রক্তের সম্পর্ক না হলেও যে একটা হৃদয়ের বন্ধন তৈরি হয় সেই বন্ধন কখনোই ভাঙতে পারে না। ঠিক তেমনই একটা মেসেজ দিয়েছি।

এই ছবিটি হম সাথ সাথ হে। আজ থেকে বহু বছর আগে যে ছবিটি আমরা দেখতে পেয়েছিলাম সলমন খান, সৈফ আলী খান, করিশ্মা কাপুর থেকে শুরু করে সোনালি বেন্দ্রে, টাবু, মনীষ বেহল থেকে শুরু করে যারা অভিনয় করেছিল, সেই ছবির মাধ্যমে একটা অন্যরকম মেসেজ আমাদের দিয়েছিল হম সাথ সাথ হে। তবে একটা কথা আছে যে জীবনে যেমন কখনো কখনো আনন্দ থাকে, কখনো কখনো দুঃখ থাকে, ঠিক তেমনই হয় পারিবারিক বন্ধনের মধ্যেও। কখনো কখনো সেই পারিবারিক বন্ধন অনেকটা আনন্দের হয়, আবার কখনো কখনো অনেকটা দুঃখের হয়। তবে একটাই কথা যে অন্ধকার কেটে গিয়ে যেরকম আলো চলে আসে, ঠিক তেমনই দুঃখ কেটে গিয়ে আবারও ভালোবাসা, আনন্দ বারবার ফিরে ফিরে আসে। এবারে আরও একখানি ছবি, যে ছবিটা করণ জোহর, হ্যাঁ, আমাদের দেখিয়েছিল করণ জোহর, সেই ছবির মাধ্যমে আমাদের মনে করিয়ে দিয়েছিল আরও একটি পরিবারের কথা। কোন পরিবার? চলুন আর কোনো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি গানে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন আপনারা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর এই মুহূর্তে আমি যে পর্বে রয়েছি সেই পর্বখানি হচ্ছে সফরনামা। আর সফরনামা

পর্বে আজকে কথা বলছিলাম সেই সব ছবির, যে ছবিগুলো আমাদের কাছে একটা অন্যরকম মেসেজ নিয়ে এসেছে, যে ছবিগুলোর মাধ্যমে আমরা পরিবার কি, পরিবারের মানে কতটা, পরিবার একসঙ্গে থাকলে কি কি হয়, সে সব কিছু আমরা জানতে পেরেছি, অথবা আমাদেরকে সেই সব ছবিগুলো একটা মেসেজ দিয়েছে। কিছু কিছু ছবি এমন থাকে যে ছবিগুলো আমাদের কাছে মনে করিয়ে দেয় যে পরিবার যদি সঙ্গে থাকে অনেক কিছু, অনেক সমস্যার সমাধান করা যায়। ওই যে আপনে তো আপনে হতে হ্যায়, সত্যি অর্থেই আপন আপনই হয়। সেখানে পরিবারের মধ্যে হয়তো রক্তের বন্ধন রয়েছে, আবার কখনো কখনো পরিবারের মধ্যে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে হয়তো রক্তের বন্ধন ততটা নয়, কিন্তু ভালোবাসার বন্ধনে আমরা জড়িয়ে পড়ি, এমন মানুষও আমাদের পরিবারে থেকে যায়। শ্রোতা বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে এবার যাব পরবর্তী গানে। পরবর্তী যে ছবির গান আপনাদের শোনাব, সেই ছবিটাও আজ থেকে বহু বছর আগে হয়তো আপনারা দেখেছেন, মনে পড়ে সেই ছবির কথা? কোন ছবি? ক্যা কেহনা, যেখানে সেই ছবির মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একটি মেয়ে জীবনে কত কিছু তার জীবনে ঘটে চলেছে, এবং সে যখন হার মানতে যায় ঠিক তখনই তার পরিবার এসে তার সঙ্গে দাঁড়ায়, এবং বলা হয় যে না, মেয়ে হয়েছে তো কি হয়েছে, হার মানতে হবে না, তাকে এগিয়ে যেতে হবে। এবং সে মেয়েটি ঘুরে দাঁড়িয়েছে, এগিয়ে গেছে তার জীবনে, এবং সেই এগিয়ে যাওয়াটা তার পরিবার না থাকলে হয়তো সে সাহসটা সে কখনই পেত না। শ্রোতা বন্ধুরা, আজ 15ই মে, 15ই মে মানেই আমাদের কাছে একটা অন্যরকম দিন, কারণ আজ আন্তর্জাতিক পরিবার দিবস। তো সেই পরিবারের কথা আমরা শুধুমাত্র যে একটি দিন মনে করব তা তো নয়, প্রত্যেকটা মুহূর্তে পরিবার আমাদের সঙ্গে থাকে আমরা জানি, কিন্তু তারপরেও কিছু কিছু দিন যখন বিশেষভাবে ঘোষণা করা হয়, সেই দিনগুলোতে সে পরিবারগুলোর কথা মনে করতে সত্যিই ভালো লাগে। চলুন আর দেরি না করে এবারে গানে চলে যাচ্ছি।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সংবাদ

মাধ্যমকে জানিয়েছেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 273 কোটি 46 লক্ষ টাকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 2026-27 শিক্ষাবর্ষ থেকে 19টি গুরুত্বপূর্ণ ও বিশেষজ্ঞ বিভাগে 100টি MBBS আসন বৃদ্ধি পেয়ে হবে 250টি এবং স্নাতকোত্তর পর্যায়ে আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে 83টি। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রাথমিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেছেন, আশাকর্মীরা মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবায় পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্য সচেতনতা করার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করছেন। আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত আশা কনভেনশনের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। আশাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ন্যায্য অধিকার মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর। ত্রিপুরাতেও নতুন আয়কর অধিনিয়ম 2025 কার্যকর করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে প্রারম্ভ 2026। এই বিষয়ে আজ আগরতলার আয়কর ভবনে এক সচেতনতামূলক আলোচনাচক্রের আয়োজন করা হয়। আলোচনাচক্রের উদ্বোধন করেন অতিরিক্ত আয়কর কমিশনার অমিত কুমার পাণ্ডে। উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়কর কমিশনার সঞ্জয় ঝা, যুগ্ম আয়কর কমিশনার রূপক কান্তি ভট্টাচার্য, আয়কর আধিকারিক SS নন্দী প্রমুখ। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তীর সিনেমা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সিনেমা আসরে আজ যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর আজ যে ছবিগুলোর কথা বলবে, মানে যে ছবির গান শোনাবে, সেই ছবির অভিনেত্রী এমন একজন, একটা সময় ছিল যে সময়টা শুধুমাত্র বলিউড জগতে তাঁরই নাম ছিল, কে বলুন তো? এই যে গানখানি শুনলেন, গানখানি শুনে আশা করি একটু একটু বুঝে গেছেন, এরপরে যে গানখানি শোনাবো সে গানটা শুনে আরোই বুঝে যাবেন। যদিও গানের পর নাম বলবো তা নয়, নামটা এখনই বলে দিচ্ছি, কারণ আজ 15 মে 1967 যার জন্ম হয়েছিল, সে মেয়েটি হয়তো ছোটোবেলায় কখনো ভাবেনি যে সে এমন একটা জায়গায় যাবে, এমন এক উচ্চতায় পৌঁছবে যেখানে সকলে শুধু তার নামই চিৎকার করবে। হ্যাঁ, বলিউড জগতের অন্যতম অভিনেত্রী, বলিউড জগতে যাকে আমরা মোহিনী বলি, আর সেই মানুষটা হচ্ছে

মাধুরী দীক্ষিত। 1967 সালের 15ই মে এই মেয়েটির জন্ম হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে 59 ইয়ার্স, 59 বছর মেয়েটির। তারপরেও সেই মেয়েটি কিন্তু আজও বলা যায় যে এখনও আমরা আমাদের টেলিভিশন দুনিয়ায় কিন্তু মেয়েটিকে দেখতে পাচ্ছি, হয়তো কখনো বিচারকের ভূমিকায়, হয়তো বা কখনো কোনো ডান্স রিয়েলিটি শোতে, আবার কখনো বা কোনো ছবিতে পার্শ্ব চরিত্রে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকে কেবল মাধ্যম

0: হয়তো বা কখনো কোনো ডান্স রিয়েলিটি শোতে, আবার কখনো বা কোনো ছবিতে পার্শ্ব চরিত্রে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকে কেবল মাধুরী দীক্ষিত অভিনীত ছবির গান আর তাকে নিয়ে কথাবার্তা, কারণ আজ তার জন্মদিন। তো সিনেমা সিনেমা পর্বের গোটা অনুষ্ঠান কেবল মাধুরী দীক্ষিত। প্রথমেই দুটো গান পরপর, তারপর ফিরে আসছি আবারও কথায়।
1: किसी का इंतजार।
2: कौन है वो?
1: वो जिससे मैं करती हूँ प्यार और जिससे करती हूँ मिन्नतें बार बार।
2: कैसे?

সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত অভিনীত ছবি খলনায়ক। মাধুরী দীক্ষিতের জীবনের একটা অন্যতম ছবি সেই ছবি খলনায়ক। আসলে কিছু

ছবি থাকে, যে ছবির গানগুলো আমাদের খুব আকৃষ্ট করে, ঠিক তেমনই খলনায়ক ছবি এটাই। আরও এমন কিছু ছবি রয়েছে আজকে আপনাদের শোনাবো, তার মধ্যে আরেকটা ছবি, মাধুরী দীক্ষিত অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছেন, যার মধ্যে আরেকজন হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খানের সঙ্গে দিল তো পাগল হ্যায়, যে ছবিটা ভালোবাসার একটা অনন্য সংজ্ঞা আমাদের কাছে তুলে ধরেছিল, সেই ভালোবাসার ছবি হচ্ছে দিল তো পাগল হ্যায়। তো দিল তো পাগল হ্যায় ছবির গান এবারে আপনাদের শোনাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়।

সালটা হচ্ছে 1984, যে সময়ে অবোধ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল মাধুরী দীক্ষিত, যেখানে একটি তরুণী বধূর চরিত্রে অভিনয় করেছিল। তারপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিল। 1988 সালে তেজাব ছবিতে মোহিনীর ভূমিকাটির জন্য বলা যায় যে মাধুরী দীক্ষিত একটা যুগান্তরকারী সাফল্য পেয়েছিল। তারপর এবং সেই বছরই ছবিটি বছরের সর্বোচ্চ আয়কারী ছবিতে পরিণত হয় এবং এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়নও লাভ করেছিল।

তারপর অনিল কাপুরের বিপরীতে রাম লক্ষ্মণ, সানি দেওলের বিপরীতে ত্রিদেব থেকে শুরু করে আরও অনেক ছবিতে তিনি অভিনয় করেছিল। দিল ছবিতে অভিনয় করেছিল, সাজন ছবিতে, বেটা ছবিতে অভিনয় করেছিল মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্তের সঙ্গে অ্যাকশন থ্রিলার খলনায়ক, যার গান একটু আগে শুনিয়েছিলাম, 1993 সালের ছবি, এবং সেই ছবিটি ছিল সেই বছরের অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। তারপর আঞ্জাম চলচ্চিত্রে একজন প্রতিশোধ পরায়ণ নারীর ভূমিকায় অভিনয় করে এবং যা ইতিবাচক পর্যালোচনা লাভ করে। এরকম কত কত ছবি রয়েছে শ্রোতা বন্ধু, বলুন। আসলে সেই ছবির কথা যদি বলতে হয় তাহলে গোটা অনুষ্ঠান পেরিয়ে যাবে, যে কথা বলতেই হবে সেই সব ছবির। তো এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি শ্রোতা বন্ধু, তারপর আবারও ফিরে আসছি কথায়।

শ্রোতা বন্ধুরা, 101.6 MHz আকাশবাণী এফএম উচ্চয়ন্তে রয়েছেন সিনেমা সিনেমা অনুষ্ঠানে। আঞ্জাম ছবির গান শুনছিলেন অভিজিতের কণ্ঠে। এবারে মাধুরী দীক্ষিত অভিনীত আরও একটি ছবি, যে ছবিটি হয়তো অনেকেই দেখেছেন, কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে সেই গান, অক্ষয় কুমার এবং মাধুরী দীক্ষিত অভিনীত আরজু ছবির গান।

সিনেমা সিনেমা অনুষ্ঠানে রয়েছি শ্রোতা বন্ধুরা। আর যেটা বলছিলাম যে মাধুরী দীক্ষিত অভিনীত আরজু ছবির গান আপনারা শুনছিলেন কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। সেই সঙ্গে শুধুমাত্র কি আরজু, একদমই না, মাধুরী দীক্ষিতের আরেকটা চলচ্চিত্র ছিল সুরজ বরজাতিয়ার হম আপকে হ্যায় কন, এক পারিবারিক ছবি। যে সময়ে যে ছবিটি মুক্তি পেয়েছিল সেই ছবিটি তখন সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়। পরের বছর তিনি রাজাতে অভিনয় করে এবং সেই বছরের একটি ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল সেই ছবিটি। এবং ইয়ারানাতে তিনি একজন নারীর ভূমিকায় অভিনয় করে যিনি তার অত্যাচারী স্বামীর কাছ থেকে পালানোর চেষ্টা করে। তারপর আরও কত ছবি রয়েছে, পুকার থেকে শুরু করে দিল তো পাগল হ্যায়, ওয়াজুদ, মৃত্যুদণ্ড, লজ্জা, এরকম বহু বহু ছবি তাঁর ঝুলিতে রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলছি মাধুরী দীক্ষিত অভিনীত ছবিগুলোকে নিয়ে। এবং এমন কিছু ছবিও রয়েছে যে ছবিগুলো বক্স অফিসে ততটা সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু মাধুরী দীক্ষিতের অভিনয় কিন্তু ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল। এবং সেই সঙ্গে সেই ছবির গান আজও আমাদের প্লেলিস্টে রয়ে গেছে। এবং তার মধ্যে আরেকটা কথা না বললেই নয়, সেখানে হচ্ছে দেবদাস। হ্যাঁ, শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় এবং মাধুরী দীক্ষিত অভিনীত সেই ছবি। এবং মাধুরী দীক্ষিত সেখানে চন্দ্রমুখীর ভূমিকায় এত সুন্দর একটা অভিনয় তিনি দিয়েছিলেন, করেছিলেন, যেটা আজও আমরা যারা দেবদাস ছবিটি দেখি তখন সেই চন্দ্রমুখীকে খুব সহজে কিন্তু আমরা ভুলতে পারি না। শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে সময় পেরিয়ে যাচ্ছে, সময় যেহেতু পেরিয়ে যাচ্ছে আর কথা না বাড়িয়ে আবারও গানে যাচ্ছি। আজকে কেবল মাধুরী দীক্ষিত অভিনীত ছবির গান, চলুন আবারও গানে যাই।

শ্রোতা বন্ধুরা, সিনেমা সিনেমা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর খুব বেশি সময় নেই, আর একটা গান বেশি হলে শোনাতে পারবো। তবে একটা কথা আছে যে মাধুরী দীক্ষিত অভিনীত এত এত ছবি রয়েছে, সেই সব ছবির সব কথা তো বলা সম্ভব নয়, সেই সঙ্গে সব ছবির সব গানও শোনানো সম্ভব নয়। কিছুটা বাছাই করা গান আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে, আর আশা করি আপনাদের ভালো লেগেছে এই সিনেমা সিনেমা পর্বটি। তারপর চলে যাব আমাদের পরবর্তী পর্বে। তবে একটাই কথা বলার, সেটা হচ্ছে যে 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তের এই সিনেমা সিনেমা পর্বে আজ মাধুরী দীক্ষিতের যেহেতু জন্মদিন, তার প্রতি ছিল এই শ্রদ্ধা। আর শ্রোতা বন্ধুরা, চলুন সিনেমা সিনেমা অনুষ্ঠান থেকে বিদায় নিই আরেকটি আমার পছন্দের গান দিয়ে, এবং অবশ্যই সেটা মাধুরী দীক্ষিত অভিনীত সুপার ডুপার হিট ছবির সুপার ডুপার হিট গান।

বন্ধু, তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। শ্রোতা বন্ধুরা, সত্যি অর্থেই গান শোনাবো, এবং এই বিকেল বেলায়, গোধূলি বেলায় গান শোনাবো। আর সেই গান হবে বাংলা গান, এমন কিছু গান যে গানগুলো ছবির গান নয়, অর্থাৎ বাংলা অ্যালবামের গান। তো চলুন সেই সব গান আজকে আপনাদের শোনাই। আপনাদের সঙ্গে তো আমি রয়েছি, আর যে অঙ্কিতা, আরও অনেকটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকব। কারণ এই গোটা সময়টা আমরা যে পর্বে রয়েছি, সেই পর্বখানি হচ্ছে জলসাঘর। হ্যাঁ, জলসাঘর পর্বে গান শোনাবো। আর

গান অবশ্যই অ্যালবামের গান হবে। প্রথম যে গানখানি আপনাদের শোনালাম সে গানখানি ছিল চন্দ্রবিন্দু ব্যান্ডের গান। তো ব্যান্ডের গান থাকবে, এমনি আধুনিক বাংলা গানও থাকবে। তো আজকে গোটা পর্ব জুড়ে চলুন এমন কিছু গান শুনি যে গানগুলো হয়তো খুব বেশি হয়তো শুনিনি, আবার কিছু কিছু গান একেবারেই নতুন থাকবে আপনাদের জন্য। তো চলুন শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে চলে যাই গানে। তবে গানে যাওয়ার আগে যেটা করার পালা সেটা হচ্ছে একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিতে হবে। বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবারও যাচ্ছি গানে।

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন।

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

রূপঙ্কর বাগচি আর শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আপনারা শুনছেন গান। আর সে গান, কিছু গান এমন থাকে যে গানগুলো ভালোবাসার কথা বলে, যে গানগুলো আমাদের এক অন্য দুনিয়ায় নিয়ে যায়। আসলে শব্দ আর সুরের সংস্পর্শেই তো গান তৈরি, আর সে গান যদি হয় মন ভালো করার উপায় কিংবা মন খারাপের সঙ্গে, তাহলে খুব একটা মন্দ হয় না, তাই না? চলুন শ্রোতা বন্ধু, কথা না বাড়িয়ে আবারও গানে যাচ্ছি।

স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5টা বেজে 36 মিনিট হয়ে 28 সেকেন্ড। আর খুব বেশি সময় হাতে নেই, যে সময়টা আমি থাকবো আপনাদের সঙ্গে জলসা ঘর পর্ব নিয়ে। আর বাইরে একটা বৃষ্টি মুখর বিকেল বেলা, গোধূলি বেলা বলতে পারি, কারণ কিছু কিছু সময় বৃষ্টি না এলেও এই বৃষ্টির একটা যে ভাব, বাইরে মেঘের যে খেলা আমরা আকাশে দেখতে পারি, সেখানে আমাদের মনটা একটা অন্যরকম আনন্দে মেতে ওঠে, তাই না? এই যে এক্ষুনি গানখানি শোনাচ্ছিলাম শ্রীজাতর কথায় আর শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, আপনারা শুনছিলেন একলা দিন রিশতাহীন। কিছু কিছু দিন বা কিছু কিছু দুপুরবেলা বা বিকেলবেলা এমন এতটাই ভালো লাগার হয় যে মনে হয় সারাটা দিন যেন এরকম যায়। ঠিক তেমনই হচ্ছে আজকের এই গোধূলিবেলা। বাইরে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু ঘর থেকে যদিও বোঝা যাচ্ছে না। আবার কেউ কেউ কাজ থেকে ফিরছেন এই সময়, আবার কেউ কেউ হয়তো অনেক দূর থেকে বাড়ি ফিরছেন। সামনে শনিবার এবং রবিবার ছুটির দিন রয়েছে, তো এই দুটো দিন হয়তো একটু আনন্দে কাটাবেন, পরিবারের সঙ্গে থাকবেন। তো সেই সময় গাড়ি চালিয়ে আস্তে আস্তে মাঝে মধ্যে FM উজ্জয়ন্তকে টিউন করে নিলে খুব একটা মন্দ হবে না, তাই না? চলুন FM উজ্জয়ন্ত টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ, আর শুনুন আমাদের আজকের এই বাংলা আধুনিক গান জলসাঘর পর্বে।

101.6 মেগাহার্স আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন। রূপঙ্কর এবং শুভমিতার দ্বৈত কণ্ঠে আপনারা শুনছিলেন এই গানখানি, শহরে নেমেছে রাত। সত্যি অর্থেই শহরে একটু একটু করে রাত নামছে, গোধূলি পেরিয়ে ঠিক সন্ধ্যের মুখোমুখি আমরা। আরেকটু পরে আরেকটু রাত হবে, আর সেই রাতের মধ্যে হয়তো তলিয়ে যাবে আমার বা আপনার মনের গহীনের কিছু কথা, যে কথাগুলো হয়তো আমরা নিঃশব্দে আমাদের মনের মধ্যে রেখে দিই, যে কথাগুলো হয়তো কাউকে বলা যায় না, কিছুটা অভিমান, কখনো কখনো মনের কোনো ইচ্ছে, সে সব কিছু মিলিয়ে কোথাও যেন একটা দলা পাকিয়ে যায়। আর সেই কথাগুলো যখন আমরা বলতে পারি না, তখন আরও যেন মনে হয় যে কী জানি একটা শূন্যতা আমাদের মনের মধ্যে চলে এসেছে, আমাদের ভিতরে চলে এসেছে। আর ঠিক তখনই মনে হয় সেই গানটার কথা,

সেই রূপঙ্কর বাগচির সেই বিখ্যাত গান আজ শ্রাবণের বাতাস বুকে। যদিও শ্রাবণ মাস নয়, কিন্তু বৈশাখে বৃষ্টির যা দাপট দেখতে পাচ্ছি বা বৃষ্টির যা ভাব বা আকাশের যা মুখ দেখতে পাচ্ছি, সেখানে মাঝে মধ্যে শ্রাবণ ভাবতে খুব একটা মন্দ হয় না, তাই না? চলুন আবারও গানে যাচ্ছি শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান জলসাঘর 101.6 MHz FM উচ্চায়ন থেকে।

কিছু কিছু গান এমন আছে যে গানগুলো আমাদের মনের কোহিনে লুকিয়ে থাকা এমন একটা ছবির কথা মনে করিয়ে দেয়, যে ছবিগুলো হয়তো প্রকাশ্যে আনা যায় না। এমন প্রত্যেকের জীবনেই এমন কিছু ছবি রয়েছে। রূপঙ্কর বাগচি, এই রূপঙ্কর বাগচি নামটা আমরা সবাই তো জানি, এবং আমরা যখন একটা সময় ছিল যে পুজোর আগে প্রচুর বাংলা গানের অ্যালবাম বেরোতো, সে গান শোনার জন্য আমরা একেবারে উদগ্রীব হয়ে থাকতাম। সেখানে কবির সুমন বলুন, অঞ্জন দত্ত বলুন, আরও অনেক শিল্পীরা রয়েছে। কিন্তু তারপর হঠাৎ করে সুমন, নচিকেতা, অঞ্জন, তাদেরকে একটু দূরে সরিয়ে বাংলা গানে যখন বলা যায় একেবারে চড়া পড়ে গেছে, ঠিক তখনই বাংলা গানে একটু নতুন করে জোয়ার এনেছিল সেই এক ছাঁক শিল্পী, যার মধ্যে রাঘব ছিল, মনোময় ছিল, শুভমিতা, রূপঙ্কর, যারা আজও রয়েছে। আজও তাদের এমন এমন গান রয়েছে যে গানগুলো আমরা শুনতে ভালোবাসি। আজকের এই জলসাঘর অনুষ্ঠানে এমনই কিছু গান আপনাদের জন্য। চলুন শ্রোতাবন্ধু, আবারও গানে যাই।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে জলসা ঘর পর্বে, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে গানখানি আপনারা শুনছিলেন। আর স্টুডিওর ঘুরিতে এখন সময় হয়ে গেছে সন্ধে 6:17:15। আর খুব বেশি সময় হাতে নেই, যে সময়টা আমি আপনাদের সঙ্গে থাকব আর তারপর মানে আমার পর থাকবে আর যে অর্ণব, অর্ণবের সঙ্গে আপনারা গানে গল্পে আড্ডায় মেতে উঠবেন। আজ রাতে অনুষ্ঠান রয়েছে 9:30 থেকে একেবারে 11:00 পর্যন্ত আপনারা কথা বলতে পারবেন, আপনাদের মনের কথা আপনারা শেয়ার করবেন। তো শ্রোতা বন্ধু, বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর এই সময় কিছু কিছু গান আমাদের মনের খুব কাছাকাছি হয়, সেই রকম কিছু গান শোনানোর চেষ্টা করছি আজকে। তো চলুন আবারও গানে যাই, ফিরছি গানের পর।

শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার পালা। বিদায় আমি নেব, এফএম উচ্চান্ত আপনাদের সঙ্গে থাকবে একেবারে রাত্রির 11টা পর্যন্ত। আর আমার পরে থাকছে আর যে অর্ণব আপনাদের সঙ্গে, তো অর্ণবের সঙ্গে গানে গল্পে আড্ডায় মেতে উঠবেন আপনারা। শুনতে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্স আকাশবাণী এফএম উচ্চান্ত। আজকের মতো আর যে অঙ্কিতাকে তাহলে বিদায় দিন, আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, যেটা আমি সবসময় বলি। আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর যেতে যেতে আমার পছন্দের একটি গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে এবং থাকব আজ রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে কিন্তু বলছে সময় হয়ে গেছে উজ্জ্বল স্বপ্ন পর্বের। উজ্জ্বল স্বপ্নের এই পর্বে আমরা আপনাদের সামনে নিয়ে আসি ভারত সরকারের যে বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিমসগুলো রয়েছে, সেই স্কিমসগুলো আপনাদের সামনে তুলে ধরি। বিভিন্ন স্কিমগুলো রয়েছে, আমরা অনেকেই হয়তো সেই স্কিমগুলোর কথা জানি, কিন্তু তারপরেও এই স্কিমগুলোর ব্যাপারে আরও গুরুত্ব আরোপ করা অনেক প্রয়োজন। কারণ ভারত সরকার আমাদের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্যই এই স্কিমগুলো নিয়ে এসেছেন, এবং তার প্রত্যেকটা জিনিস যদি আমরা জানতে পারি এবং কারা কারা লাভবান হতে পারেন সব কিছু যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই লাভবান হব এবং সেই স্কিমগুলোর একেবারে সঠিক বাস্তবায়ন আমরা করতে পারব। এই প্রকল্পগুলোকে কেন্দ্র করে ভারত সরকার ইতিমধ্যেই অনেক প্রচেষ্টা করছেন। ইতিমধ্যেই এই প্রকল্পগুলো, আজকের যা যা প্রকল্প নিয়ে আমি আলোচনা করব, তা হয়তো আপনারা জানেন, নাম জানেন, তাতে কি কি হয় হয়তো জানেন, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস অনেক সময় থেকে যায় যেগুলো আমরা স্পষ্ট হতে পারি না, কাকে জিজ্ঞেস করব সেটাও হয়তো সঠিকভাবে আমরা জানতে পারি না। তাই আজকের এই পর্বে আমরা ভারত সরকারের সেই স্কিমগুলো নিয়ে আলোচনা করব। এই প্রকল্পগুলোর আনাচে কানাচে কি কি আছে সব কিছুই জানার চেষ্টা করবো।

শ্রোতা বন্ধু, ভারত সরকারের একটা খুব জনপ্রিয় প্রকল্পের কথা যদি বলতে হয়, তা কিন্তু অবশ্যই আয়ুষ্মান ভারত প্রকল্প, ভারতের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত। ভারত সরকার দেশের সাধারণ মানুষের জন্য বহু কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্পটি 2018 সালের 23 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। এর মূল উদ্দেশ্য, সমাজের দরিদ্র নিম্ন আয়ের শ্রেণীর মানুষ যেন সুলভে এবং বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবার সুযোগ পান, এই বিষয়টাকে মাথায় রেখেই করা হয়েছে এই প্রকল্পটি। আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্যের কথা যদি আমরা বলি শ্রোতা বন্ধু, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সেটা নিশ্চিত করাই হচ্ছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের একেবারে মূল লক্ষ্য। ভারতের প্রায় 10 কোটিরও বেশি দরিদ্র পরিবার রয়েছে, যাতে বা প্রায় 50 কোটি মানুষ এই প্রকল্পের আওতায়।

ইতিমধ্যে তারা চলে এসেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য পরিবার বছরে সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারেন। এটি শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং পারিবারিক স্বাস্থ্য বীমা হিসেবেও কাজ করে। প্রকল্পের 2 প্রধান অংশ রয়েছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। শ্রোতা বন্ধু, এই আয়ুষ্মান ভারত প্রকল্প আমরা অনেকেই হয়তো জানি, একেবারে অচেনা যে এই প্রকল্প একদমই নয়। বিভিন্ন অ্যাড বলুন, বিভিন্ন পোস্টার বলুন, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা আমরা অনেকেই জানি, কিন্তু কারা পেতে পারেন এই প্রকল্পের লাভ, কি কি রয়েছে এই প্রকল্পের আওতায়, সব কিছুই আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনছেন উজ্জ্বল স্বপ্ন পর্ব। উজ্জ্বল স্বপ্নের এই পর্বে আমরা কথা বলছি ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে। এই মুহূর্তে কথা বলছি বহুল জনপ্রিয় আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। আয়ুষ্মান ভারত একটি যুগান্তকারী পদক্ষেপ শ্রোতা বন্ধু। প্রকল্পটি 2018 সালের 23 সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল। তার পাশাপাশি তার পর থেকে 2026 সাল পর্যন্ত অনেক বদল হয়েছে এই প্রকল্পে, কিন্তু মূল লক্ষ্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। ভারতের প্রায় 10 কোটিরও বেশি দরিদ্র পরিবার বা প্রায় 50 কোটি বেশির মানুষ এই প্রকল্পের আওতায় রয়েছে। প্রত্যেক যোগ্য পরিবার বছরে সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারে এই আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে। আয়ুষ্মান ভারত প্রকল্পে দুটো প্রধান অংশ রয়েছে। প্রথম অংশটির কথা যদি বলি, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা HWC, এই কেন্দ্রগুলোতে সাধারণত স্বাস্থ্যসেবা, টিকা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, ঔষধ বিতরণ এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং বলা চলে এখান থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল প্ল্যাটফর্ম।

HWC বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। সাধারণ স্বাস্থ্যসেবা থেকেই শুরু হয়ে যায় আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল পথ চলা। সেখানে টিকা, মায়েদের ও শিশুদের স্বাস্থ্যের চিন্তা করা এবং ঔষধ বিতরণ করা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, সবকিছুই করা হয় এখান থেকে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY, এই প্রকল্পটি বিমার অংশ, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতাল দুই জায়গাতেই নির্ধারিত রোগের চিকিৎসা একেবারে বিনামূল্যে করা যায়। এবং এই PMJAY প্রকল্পে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিমার অংশে সেখানে থাকে, এটা সরকারি হোক বা বেসরকারি হাসপাতাল দুই জায়গাতেই রোগী কিন্তু PMJAY অ্যাভেল করতে পারবেন, রোগের চিকিৎসা একেবারে বিনামূল্যে করা যায়। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল, প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমজীবী ও গ্রামীণ পরিবারের সদস্যরা বিশেষভাবে উপকৃত হবেন। 2018 সাল থেকে তারা উপকৃত হয়ে আসছেন, প্রায় 1500 বেশি রোগীর চিকিৎসা, অস্ত্রোপচার, ঔষধ, হাসপাতাল ভর্তির খরচ সব এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। রোগীর পরিবারের উপর চিকিৎসার ভার অনেকটা কমে এসেছে। স্বাস্থ্যসেবা সবার জন্য এই নীতির বাস্তবায়ন ঘটেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা কথা বলছি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী গ্রামীণ পরিবারের সদস্যরা বিশেষভাবে উপকৃত হয়ে চলেছেন। প্রায় 1500 বেশি রোগীর চিকিৎসা, অস্ত্রোপচার, ঔষধ, হাসপাতাল ভর্তির খরচ সব এই প্রকল্পের অন্তর্ভুক্ত। রোগীর পরিবারের ওপর চিকিৎসার ভার অনেকটাই কমে এসেছে। স্বাস্থ্যসেবার জন্য এই নীতির বাস্তবায়ন ঘটেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি শুধু রোগীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেনি, বরং দেশের স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত করেছে। গ্রামীণ এলাকায় নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন ও ডিজিটাল হেলথ রেকর্ডের ব্যবস্থাপনা শুরু হয়েছে, যা আধুনিক ভারতের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। যদিও প্রকল্পটি অত্যন্ত সফল, তবুও কিছু চ্যালেঞ্জ তো রয়েছেই শ্রোতা বন্ধু। গ্রামীণ অঞ্চলে পর্যাপ্ত ডাক্তার ও হাসপাতালের অভাব রয়েছে, তথ্যের অপ্রাপ্যতা এবং কখনো কখনো বেসরকারি হাসপাতালের অনীহা এই প্রকল্পের গতিটা কিছুটা কমিয়ে দেয় অনেক সময়। তবে সরকার এই সমস্যাগুলো দূর করতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত যে যুগান্তকারী পদক্ষেপ তার কোনো সন্দেহ নেই। 2018 সাল থেকে 2026 এই বছরগুলো আয়ুষ্মান ভারত প্রকল্প সত্যিকারের অর্থে আয়ুষ্মান হয়ে রয়েছে গোটা ভারতবাসীর জন্য। সব মিলিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্প ভারতের সাধারণ মানুষের জীবন এক নতুন আশার আলো নিয়ে এসেছে। এটি শুধু একটি স্বাস্থ্য বিমা প্রকল্প নয়, বরং নতুন ভারতের স্বাস্থ্য বিপ্লব। যদি প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে ভারতের জনগণকে প্রকৃত অর্থে স্বাস্থ্যবান ভারত, সমৃদ্ধ ভারত এই পথে এগিয়ে নিয়ে যাবে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ উজ্জ্বল স্বপ্নের এই পর্বে আমরা ভারত সরকারের এমন কিছু প্রকল্পের কথা বলছি আপনাদের, যে প্রকল্পগুলো সাধারণ মানুষের অনেক লাভজনক হয়, এবং সাধারণ মানুষ যদি এই প্রকল্পগুলোর প্রত্যেকটা বিষয় জানতে পারেন এবং তারা কী কী সুবিধা পেতে পারেন এই প্রকল্পগুলো থেকে, তাহলে তারা অনেকটাই লাভবান হবেন। অনেক সময় আমরা প্রকল্পগুলোর কথা তো জানি, নাম তো জানি, কিন্তু কারা কারা এই প্রকল্পের আওতায় রয়েছে সেটাই হয়তো জানি না, যার ফলে এই প্রকল্পের সুবিধা থেকে আমরা বঞ্চিত থেকে যাই, বা এই প্রকল্পগুলো কিভাবে তার অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ঠিকঠাকভাবে আমরা তার সুবিধা পেতে পারবো, সব কিছুই আমাদের অজানা থেকে যায়। তাই উজ্জ্বল স্বপ্নের এই পর্বগুলোর মধ্যে অবশ্যই সেই প্রকল্পগুলোর আরও বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। শ্রোতা বন্ধু, আয়ুষ্মান ভারত প্রকল্পের পর এবারে চলুন কথা বলি স্কিল ইন্ডিয়া প্রকল্প নিয়ে। ভারতের দ্রুত বিকাশমান অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ দক্ষ মানব সম্পদের অভাব। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 জুলাই 2015 সালে স্কিল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের তরুণ প্রজন্মকে বিভিন্ন শিল্প, কারিগরি ও পেশাগত ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মক্ষম করে তোলা। অবশ্যই একটা সময় ছিল সরকারি চাকরির দিকে সবাই মুখাপেক্ষী হয়ে থাকত, কিন্তু ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে চাইছেন যে শুধুমাত্র সরকারি চাকুরি নয়, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, ছাত্রছাত্রীরা এবারে শিখুক তাদের বিভিন্ন শিল্প, কারিগরি, পেশাগত শিক্ষা, যার ফলে এই স্কিল ডেভেলপমেন্টের ফলে তারা নিজেদেরকে অনেকটাই উন্নত করতে পারবে। শুধুমাত্র একটা সেক্টরে নয়, বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য তারা উপযোগী হয়ে উঠবে। স্কিল ইন্ডিয়ার মূল লক্ষ্য ভারতকে বিশ্বের দক্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। বর্তমান ভারতে যুব জনসংখ্যার সংখ্যা বিপুল পরিমাণ, প্রায় 65% মানুষই 35 বছরের নিচে রয়েছে। এই বিশাল তরুণ শক্তিকে সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া গেলে তা দেশের অর্থনীতিকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। এই প্রকল্পের মাধ্যমে সরকার যুব সমাজকে এমন প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক চাকুরির বাজারে প্রতিযোগিতা করতে পারে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আর উজ্জ্বল স্বপ্নের এই পর্বে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম স্কিল ইন্ডিয়া প্রকল্প নিয়ে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা PMKVY, এটি অন্যতম প্রধান কর্মসূচি যার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সফল প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা NSDC, এটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত একটি সংস্থা যা বিভিন্ন প্রশিক্ষণ সংস্থাকে সহায়তা করে। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রপ্রনশিপ মন্ত্রণালয় বা MSDE দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির জন্য এই মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত। কৌশল মেলা ও প্রশিক্ষণ কেন্দ্র, দেশের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যাতে প্রত্যন্ত এলাকার যুবকেরাও এই সুযোগ পান। স্কিল ইন্ডিয়া প্রকল্পে শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, বরং আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বহু তরুণ তরুণী নিজের ব্যবসা শুরু করার সাহস পাচ্ছেন, আবার অনেকেই নতুন দক্ষতা অর্জন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগও পাচ্ছেন। কৃষি, স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্য প্রযুক্তি, পর্যটন, এইসব ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী তৈরি হওয়ায় দেশের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। শ্রোতা বন্ধু, আজ উজ্জ্বল স্বপ্নের এই পর্ব এই পর্যন্তই। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব ছিলাম এতক্ষণ পর্যন্ত, এবং ভারত সরকারের আয়ুষ্মান ভারত এবং স্কিল ইন্ডিয়া প্রকল্পের ব্যাপারে আপনাদের অবগত করলাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উক্তি আপনাদের সামনে তুলে ধরি, এবং এই উক্তিগুলোর মাধ্যমে আমরা শুধু তাদেরকেই স্মরণ করি না, বরং তাদের এই উক্তিগুলো থেকে তাদেরকে আরও একটু ভালোভাবে জানার চেষ্টা করি। তাদের উক্তিগুলো থেকে তাদের জীবনের দর্শন, জীবনের লড়াই সব কিছুই বোঝার চেষ্টা করি, এবং তাদের এই জীবনের উক্তিগুলোর যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো নিজের জীবনে আহরণ করে নিজের জীবনকে আরও একটু ভালো করে বাঁচার চেষ্টা করি। শ্রোতা বন্ধু, আজ সেরা কথার এই পর্বে আমরা শুনব অনুপ্রেরণামূলক উক্তি। শ্রোতা বন্ধু, পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। অর্থাৎ শ্রোতা বন্ধু, আমরা সব জায়গাতেই জানি যে যে কোনো জায়গাতে কাজ পেতে হলে একটা ভালো টার্ম থাকতে লাগে, অর্থাৎ পরিচিত থাকতে লাগে বিভিন্ন জায়গাতে, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়। কিন্তু শ্রোতা বন্ধু, পরিচয় দ্বারা যে কাজ পাওয়া যায় সেই কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু যে কাজ থেকে পরিচয় পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি কোনো কাজ ভালো করে করেন তাহলে সেই কাজের পরিপ্রেক্ষিতে যে পরিচয় আপনি পাবেন সেই পরিচয় সারা জীবন থাকে, এমন কি আপনি চলে যাওয়ার পরেও এই পরিচয় থেকে যাবে। তাই পরিচয়ের দ্বারা পাওয়া কাজ থেকে বেশি কাজের দ্বারা পরিচয়ের উপর নজর দিন। শ্রোতা বন্ধু, আমরা সংঘর্ষ তো প্রতিদিন আমাদের করতে হচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু কোনো সংঘর্ষ কঠিন হলেই আমরা হয়তো একটু থিতিয়ে পড়ি, একটু পরিশ্রান্ত হয়ে পড়ি, একটু ভেঙে পড়ি। কিন্তু শ্রোতা বন্ধু, মনে রাখতে হবে যে সংঘর্ষ যত কঠিন হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে। অর্থাৎ যত বড় সংঘর্ষ হবে, যত কঠিন হবে সংঘর্ষ, ততটাই হবে বিজয়ের আনন্দ। তাই সংঘর্ষ যদি কঠিন হয় তাহলে ভয় পাবেন না, বরং বিজয়ের আনন্দটা কতটা ভালো হবে সেটাই ভাবতে পারেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এই মুহূর্তে আপনারা শুনছেন সেরা কথা পর্ব। সেরা কথার আজকের এই পর্বে আমরা অনুপ্রেরণামূলক উক্তি শুনছি। শ্রোতা বন্ধু, জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন, এমনকি ভালোবাসায় যে কিছু উন্মাদনা রয়েছে সেই উন্মাদনাকে ভালোবাসুন, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে, সেই আন্তরিকতাগুলোকেও ভালোবাসতে শিখুন।

শ্রোতা বন্ধু, চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। তাই একেবারে শেষের দিকে গিয়েও আপনার চেষ্টা যে সফল হবে না তা কিন্তু কখনো আপনি জানেন না। তাই চেষ্টা ছাড়লে কখনো চলবে না, সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। চাবিগুচ্ছের শেষ চাবিটাও তালা খুলতে পারে অবশ্যই।

সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে মনে করায়, কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায়। অর্থাৎ আমাদের পরিচয় আমাদের সফলতা থেকেই আসে, কিন্তু অসফলতা যখন আসে আমাদের সামনে, তখনই গোটা দুনিয়ার পরিচয় আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ দুনিয়াটা কেমন সেটা আমরা বুঝতে পারি।

শ্রোতা বন্ধু, আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান, তাহলে কোনোদিনও কারো বেশি ভক্ত হতে যাবেন না। যদি বেশি ভক্ত হয়ে পড়েন, তখনই কিন্তু দেখা যাবে বিভিন্নভাবে আপনার লাইফ ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে, আপনার জীবন বিভিন্নভাবে আপনি অনুপ্রেরণা নিচ্ছেন, আপনি অনুকরণ করছেন, এইসব বিষয়গুলো কিন্তু চলে আসবে। তাই নিজের জীবনকে নিজের মতো যদি বাঁচতে হয়, তাহলে কারোর বেশি ভক্ত হলে একেবারেই চলবে না। শ্রোতা বন্ধু, আমরা অনেক সময় মনে করি একটা কাজে যদি আমরা হেরে যাই, ব্যর্থ হয়ে যাই, তাহলেই আমরা অসফল হয়ে গেছি, হেরে গেছি। কিন্তু মনে রাখতে হবে, ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থ নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। কোনো কাজে যদি আমরা লেগে থাকতে না পারি, কোনো কাজকে নিয়ে যদি আমরা ভাবতে না পারি এবং ভেঙে পড়ে সেই কাজটা করাই যদি ছেড়ে দেই, তবেই কিন্তু আমাদের ব্যর্থতা শ্রোতা বন্ধু, এবং সেই ব্যর্থতা আমাদেরকে জীবনে এগোতে দেবে না। কিন্তু ব্যর্থ আমরা হতেই পারি কোনো একটা কাজে, একবার অসফল হতেই পারি, দুবার অসফল হতেই পারি, অর্থাৎ 10 বার অসফল হতে পারি, কিন্তু 11 নম্বর বার হয়তো সেই কাজটাকে আমরা যদি অন্যরকমভাবে করি, অন্যভাবে চিন্তা ভাবনা নিয়ে যদি করি, তাহলে সেই ব্যর্থতা সফলতা হতে বাধ্য। শ্রোতা বন্ধু, স্বপ্ন সেটা নয় যা আমরা সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি। স্বপ্ন হলো সেটাই যে আমাদের ঘুমোতে দেয় না। এপিজে আব্দুল কালাম বলেছিলেন এই কথা, এবং স্বপ্ন সেটা নয় যেটা আমাদের ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না। শ্রোতা বন্ধু, দাম্ভিক হওয়া অনেকটাই সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার। তাই দাম্ভিক না হয়ে চলুন আমরা একটু বিনয়ী হতে শিখি। কঠিন? হ্যাঁ, অবশ্যই কঠিন, কিন্তু চলুন এই কঠিনটাকে সহজ করতে আমরা এগিয়ে যাই। তার জন্য আত্মসম্মান বোধ কিন্তু থাকা চলবে, অবশ্যই অসাধারণ আত্মসম্মান বোধ থাকতে হবে, এবং মানসিক শক্তিও কিন্তু অত্যন্ত থাকতে হবে আপনার। তাই দাম্ভিক না হয়ে শ্রোতা বন্ধু চলুন বিনয়ী হই, এবং বিনয়ী যদি আমরা হতে পারি, তাহলে গোটা সমাজ আমাদের থেকে অত্যন্ত উপকৃত হবে। শ্রোতা বন্ধু, আজ সেরা কথার এই পর্বে আমরা শুনছিলাম অনুপ্রেরণামূলক উক্তি। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজ সেরা কথার এই পর্ব থেকে। এবারে আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরেই শুনবেন ককবরক সংবাদ, এবং তারপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। তিনি আজ পাঁচ দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের

0: বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরজিকর কাণ্ডের তদন্তে গাফিলতির দায়ে পদস্থ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে বিচারপতিদের পুলকার চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো দুজন আইপিএস শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদ

0: সক্রিয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কারপুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ দুদিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী, তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: ফিউজ জো হতা হ্যায় ওয়া কিসি ভি গোলা বারুদ কা সবসে ইয়া ইম্পর্টেন্ট হিসসা হতা হ্যায়, চাহে আর্টিলারি শেল হো, বম্ব হো ইয়া কোই ভি যুদ্ধ সামগ্রী হো, বিনা ভরোসেমন্দ ইলেকট্রিক ফিউজ কে সব বেকার হ্যায়। यहां बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनिशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের ওপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনউ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনউ 10 দলের লিগে সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি নিয়ে কক্তমা ববাগ রকংখা মন্ত্রী বকরং নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাত তাই ইউরোপ বেড়াইমা পুইলা বেড়েমো আবুধাবি ও দঙ্গতাবুক আগরতলা হাফাংনি মেডিকেল রিং কতরনি টাং বেখেপ ফুয়ারমা ও কেন্দ্রনি সাখাম তাই নখুং হামক্রাই নাইখুং খক নৈরা স্নেচি থাম রেজাক ব্রেচি দগ্রা সাই রাংনি গোসিমুং রেখাহানি শাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্টে ও নাংমানি শুক পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গোহানি শাখা মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবার NTAT নি শাখা নিট ইউজিস নৈ সাই নিচি দক আমচক মং বসকাং নিচি সা জুন তাল অঙ্গন তাবু কক্টুমা শুক্র গই মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাত তাই ইউরোপ বেড়াইমা ও পুইলা বেড়েমো আবুধাবি ও তঙ্গো তাবুক প্রেসিডেন্ট সিয়াল্ট বীরখুং খলাও কথাজাক আরব আমিরাতনি রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বন পান্ডানি বিশিংতৈ লামসগৈ বরম ইয়াফারখা আবুনি ইয়াগুলো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ বাইকক লাম সালাইমা ও আজোখা আজুক লাইমা ও থকনি চুবা চৌতাই বখাকনি বানিয়ানি তং হালকনতৈ কক লাম সালাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী আমিরাতন ভারতনি চুবা চৌনি ককনতৈ শাখা তাবুকনি অংতমা হামিয়া ও তং হালকন কক লাম সালাইমানি বিশিংতৈ বসকাঙ্গৈ থাংনানি ন কাইসা সুচু লামা হানিব শাখা আগরতলা হাফাংনি মেডিকেল রিংন কতরনি টাংবেখর ন ফার্মা ও কেন্দ্রনি শাখাম তাই নখুং হামক্রাই নাইখুং খক নৈরা স্নেচি থামরেজাক ব্রিজি দক রাশাই রাংনি গোসিমুং রেখাহানি শাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীকরা শাখা আবহাই আগরতলা হাফাংনি মেডিকেল রিংন কতর নৈসাই নিচি দক নৈচিসিনি রং বিশিনি সিমি MBBS কৌশ তাইব কাইসারা আচুক থাই তাই PG কোর্স তাইব কাই চার্চি থাম আচুকথাই বাংরি মানন বসাকা ও মেডিকেল আচুকথাই বাংরি জাকমা বাই হাস্তে হাপাংনি তাই হাপাং ফাতার মেডিকেল রিংনক কতর MBBS আচুকথাই বাঙ্গি অঙ্গান কাইবারা বাচি ব অসাক্তার মুংনি বাকি মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী তাই কেন্দ্রনি শাখামতাই নুখুং হামক্রাই মন্ত্রী JP নাদন হামবাইয়া ফারখা
1: আজকে মেডিকেলের আসন আমাদের এখানে প্রায় 250 মতো হয়ে গেল MBBS এর সরকারি পর্যায়ে আর অন্যান্য তো আগের আছে তো সব দিকেই কিন্তু এখন মানে MBBS এর সিট বাড়ছে ডেন্টাল এর সিট বাড়ছে তো আমরা সব দিকেই কিন্তু এখন মানুষ একটা সিটের জন্য বাইরে যেতে হতো সেই প্রবণতাটা কমে যাবে এখন আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ দেব ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিকে
0: হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো স্রংনাই রকনি হুইজাক রংমুংনি হামক্রাই খলাইমা ও থং হুকুমো তাই তাং বেখরেব রুগজাক ফরংমুং রনানি শাকাও ফানবক্সিন কাতিনি কাঞ্চনপুর কাশিরামপাড়ানি ইস্কন বাই নাইকলজাক গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট রংনকনি কতালস নামজাক মালাকথাম নকন সেঙ্গিরেমা পান্ডাও অকক্ন শাখা হাস্টেফা শাখা থিনাংনি আচাই সংন কৃরংতাই বাই থংসুকজাক খলাইতিসানা ও হাস্টেফাং রংনি বাবাইও ফানবক্সিনি সামুং তাঙ্গি দঙ্গো
2: Education is not just about brick and mortar, but today these bricks become the fastest of knowledge and this mortar lines the promise of a better tomorrow. We are not just creating a students, we are nurturing pratibha, which means talent, and the talent must serve two purposes, personal growth and national upliftment.
0: পান্ডা ও মাঞ্জাখা বিধানসভানি স্পিকার রামপদ্য জমাতিয়া MLA ফিলিপ কুমার রিয়াং হরে কৃষ্ণ মুভমেন্ট কমিটিনি ভাইস চেয়ারম্যান চঞ্চলাপতি দাস আগরতলা জগন্নাথ বাড়িনি ভক্তি কমল বৈষ্ণব মহারাজ আকর্ষণ হাস্টে ও নাংমান ইশুক পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গোহানি শাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরক্ন মন্ত্রীকরা কবকমুং নারেখা ওয়ানানা গৃহিণী পেট্রোল পাম্পনি নাংয়াউই ইয়াকবারা পেট্রোল নাহারিয়াউই তংনানি কবকমুং রেখা ব
1: বাসীর কাছে একটাই আহ্বান করব এই আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে বিরাট একটা লাইন যে পেট্রোল নেই পেট্রোল নেই এখন পর্যন্ত তো আমাদের কাছে পেট্রোল আছে মজুত আছে কাজে এর জন্য চিন্তা করবেন না আপনারা মজুত করার কোনো বিষয় নাই যা দরকার আপনাদের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক তা যতটুকু দরকার ততটুকুই নেবেন আননেসারি উৎকণ্ঠার কোনো বিষয় নেই
0: খেলা রাষ্ট্রবক্রক ইয়াকসো সিভি রাধাকৃষ্ণ

राष्ट्रभक्र याक सुनिबार जा याचाकमा यागुलो पुइला सिक्किम बेराइमाव थांगन बेराइमा जोरा राष्ट्रभक्र याक सु गेंगटग सिक्किमनि हास्ते संसामा साल पालाइमा पान्डाव मानजागन सिक्किमनि मानन केन्द्र संसाजक अ पान्डा सिक्किमनि हास्तेफा मन्त्री अग्राते केन्द्रनि दुनार मन्त्री रगब मानजागना तंगो मन्त्री बक्रकनि कबक मुंनरगै एडिसि नाइकलफां बेबाक सेबक रक्न हाथियो सालथाम हाबाव फाइनानि दागिमुं रेखा अ दागिमुं रेगै बेबाक सेबक হাতিও তাং শাল ক্রাক শাল শ্রাং শাল হাবানগ ফাইনানি কক সাজাকা তাই শালথাম সাংরং শাল ফা শাল চা শাল ওয়ার্ক হোম এবার নগ আচুগৈ ফোন এবার ইলেকট্রনিক সেব বাই হাবানী সামুং টাংনানি কক সাজাকা এডিসিনি সামুং চারিফাং অক্রা রাবেল হেমেন্দ্র কুমার শাখা খনানি সিমি অ দাগিমুং সামুঙ্গ ফুনাং জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণীনি ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর এপস টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকে টুইটার আবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গান আকাশবাণী বিচি চুকু সিপুমা রগৈ হা কতরবাই বাকসা আকাশবাণী আগরতলানি চেতন বাইটিনি সুকান্ত একাডেমিও ক্লাসিক্যাল ড্রেসা মুং পান্ডা সংসাজাকা পান্ডাও পান্ডানো চেঙ্গি রেখা সালথাং তীরপ্রা হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আবনো কারিব পান্ডাও মানজাকা সি জি এস টি আগরতলা হাবানক নি ইয়াকবাড়া কমিশনার স্যামুয়েল এস বাইফে কক নারুকমাও হাংখর নাইগলফাং আকাশবাণী সামুংন তৈ বলাইখা পান্ডাও গিটার তামক্রং পঙ্কজ কুমার দাস তবলা তামক্রং দেবজ্যোতি দাসগুপ্ত মানজাখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবার এনটিএ তিনি শাখা নিট ইউজি নৈশাই নৈজিদক আমজকমুং বস্কাং নৈজিসা জুন তাল অঙ্গান হদালামনি বখাক্তি আমজকমুঙ্গ আচুকনাই রক্তাই মাফাসংন এনটিএ অফিসিয়াল চ্যানেল ন পৈতো সানানি কয়মুং নারখা আমজকমুঙ্গ আচুকনাই শ্রেংনাই রক বস্কাং জুন তালনি চিবরি শালমারিনি বিশিং আমজকমুংনি এডমিট কার্ড মানানো কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শাখা বস্কাংনি বিশিনি সিমি নিট ইউজি আমজকমুঙ্গ ওএমআর রাইডানো সেলাই কম্পিউটার রাইডাতেই আমজকমুং নাহার জাগান হাস্তে শাক হামছেপ্ন টঙ্ক সংলুক রক্নি থানে সগৈ রেনাও আশা কর্মী রক্নি কতর বারজা তঙ্গ হনে শাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাক নাই নাই রক্নি লগি লগি আশা সেবক রক হাস্তেনি শাক হামনি সেপ রেনাও সেলাইয়াউই সামুং তাঙ্গি দঙ্গ তিনি হাফানিয়াস হায়ুং বেরেমনি ইনডোর এক্সিবিশন হল হাস্তে বেরেমনি আশা কনভেন্ট সন চেঙ্গি অকক ন শাখা ব শাখা হাসকনি সিমি বেবাক থায় হাস্তেনি শাখাম সেপ রেনাও কতর বারজা ইয়াসাগি দঙ্গ হাস্তেনি খড়ক সিনি সাই চাররা ডক সি ডক আশা সেব রক তাকলাই অকনভেনশননি থিম অংখা থানচাকে স্নামই শাখাম ন হাস্তে পান্ডানি পুইলাও মন্ত্রী অকরা প্রধানমন্ত্রী জনমন তাই ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে খবজাক কামিরগ শাখাম সেব সগিরেনা নাহারে বসং শাখা মিশন নি বেখাক্তি রেজাক খুংনৈ চিব্রী মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্স বানা নাহারে চেঙ্গি রেখা এডিসি চংবরী কেপলাই অংনাই খড়ক ব্রী মজুরানী সরকার শৈলেন্দ্রনাথ ইসমাইল জয়তির প্রাতায় কংসং মগ তিনি খুমুলংনি ককচাপ নগ সংসাজাক পান্ডা কাইসানি বিসিংতে বরকনার সময় তাংরে জাখা কেতাল চংজাক আদং আদং জগ্ন সময় তাংরেখা এডিসিনি চেয়ারম্যান ববরঞ্জন ডিয়াং শালকিসা সেকাং এডিসিনি চংবাড়ি কেপলাই অংনাই খড়ক নেইচি চার আদং রকনি বিশিং খড়ক নেইচি ব্রেই থাংনাই এপ্রিল তালনি নেইচি চিনি শালমারি খুমুলংনি ককচাপ নগ পান্ডানি বিশিংতে সময় তাংজাকমানি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকমু অরণী নক আউট ক্রিকেট বাতাই লাইমানি ফাইনাল কসমোপলিন ক্লাব তাই ব্লাড মাউথ ক্লাব থাইন বস্কাং মেতালনি চিসনি শালমারিও ম্যাচ অঙ্গনে তিনি কনি সেমিফাইনাল থমুং অংখা এমবিবি স্টেডিয়ামও কসমোপলিটিন ক্লাব রান নৈচিদক বাই জয়নগর ক্রিকেট ক্লাব নতাই নরসিংগড়নি পিটিএ থাও ব্লাড মাউথ ক্লাব রান চিচার বাই স্পোলিংও ক্লাব ন মেচেনখা তাবুক নবার তিবানী কক বস্কাং দামনী চিবরীয় হাস্তিনী শালথাং খুয়াই সিপাই হিজলা হাংকর কবাং ওয়াতে ওয়াওয়ান হানে সজাগ মুং রেখা নবার তিবার নাইখুং আবনকারী উনকোটি দলাই হাংকর ব ফেরাঙ্গগৈ দামসাও ব্রিচি নিশিমি বাচি কিলোমিটার দৌই নবার ওয়াতে ফাইমান খনা সালনি তুমারি শাখাও থামসিবা ডিগ্রি সেলসিয়াস টেখামাও নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনেও তঙ্গন তিনি সালনি শাখানি তুমারি থামসি

দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস তে খামার নই চিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তংখা তাবো কক্তমা পাইনেন সেগাং কক্তমা বোয়ারাও তৈবাসার সাফির মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী কথাজাক আরব আমিরাত ইউরোপ বেড়াইমা পুইলা বেড়াম আবুধাবিও দঙ্গ তাবুক আগরতলা হাফাংনি মেডিকেল রিং কতরনি টং বেখ্রেপ ফার্মা কেন্দ্রনি সাকান্তাই নকুং হামক্রাইনাই খকনই রাজনীতি ধামরজাক ব্রিচিদক রাশাই রাংনি গসিমুর কাহানি শাখা মন্ত্রীরা প্রফেসর ডাক্তারমানি সাহা হাস্তেও নাংমানিসক পেট্রোল ডিজেল খাতিজাক তঙ্গহানি শাখা মন্ত্রীরা প্রফেসর ডাক্তারমানিক সাহা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবার এনটিএটি নি শাখা নিট ইউজি নিশাই নিচিদক আমজকুং বসকাং নিচিসা জুন তাল অঙ্গন কক্তমাতি বাকে অরণপাখ্যা উল্লেখ তোমা আওয়াই ইঙ্গনে খানা ফুং দামসিনী সতী ব্রিজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273.46 কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাতে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ কাঞ্চনপুরের কাশিরামপাড়াস্থিত ইস্কন পরিচালিত গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট স্কুলের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে রাজ্য সরকার শিক্ষার প্রসারে আন্তরিকভাবে কাজ করছে।
1: Education is not just about brick and mortar, but today these bricks become the fastest of knowledge and this mortar plants the promise of a better tomorrow. We are not just creating a students, we are nurturing pratibha, which means talent, and the talent must serve two purposes, personal growth and national upliftment.
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, হরিকৃষ্ণ মুভমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান চঞ্চলাপতি দাসা, আগরতলা জগন্নাথ বাড়ির ভক্তি কমল বৈষ্ণব মহারাজ প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ জানিয়েছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 273.46 কোটি টাকার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এর ফলে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 2026-2027 শিক্ষাবর্ষে MBBS কোর্সে আরও 100টি আসন ও PG কোর্সে আরও 83টি আসন বাড়ানো সম্ভব হবে। তিনি জানান, এই মেডিকেল আসনগুলি যুক্ত হওয়ার ফলে রাজ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলে MBBS আসনের সংখ্যা হবে 550টি এবং স্নাতকোত্তর আসনের সংখ্যা হবে 196টি, যা গত 4 বছরে একটি রেকর্ড বৃদ্ধি। তিনি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডাকে ধন্যবাদ জানান।
2: আজকে মেডিকেলের আসন আমাদের এখানে প্রায় 250 মতো হয়ে গেল MBBS এর সরকারি পর্যায়ে, আর অন্যান্য তো আগের আছেন, তো সব দিকেই কিন্তু এখন MBBS এর সিট বাড়ছে, ডেন্টালের সিট বাড়ছে, তো আমরা সব দিকে

0: কিন্তু এখন মানুষ একটা সিটের জন্য বাইরে যেতে হতো, সেই প্রবণতাটা কমে যাবে। এখন আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ দেব ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিকে।
1: এডিসি সাধারণ নির্বাচনে বিজয়ী 4 জন সদস্য সদস্যা মঞ্জুরানী সরকার, শৈলেন্দ্রনাথ, ইসমেল জয় ত্রিপুরা এবং কঞ্জ অং মগ আজ খুমলুংস্থিত পরিষদীয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করেন এডিসি চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং। ত্রিপুরাতেও নতুন আয়কর অধিনিয়ম 2025 কার্যকর করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে প্রারম্ভ 2026। এ বিষয়ে আজ আগরতলার আয়কর ভবনে এক সচেতনতামূলক আলোচনার চক্রের আয়োজন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত আয়কর কমিশনার অমিত কুমার পাণ্ডে। বক্তারা বলেন, আয়কর অধিনিয়ম 2025 আয়কর আইন 1961 রূপান্তর। আয়কর আইন 2025 কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2024 সালে সংসদে বাজেট পেশের উপর উল্লেখ করেছিলেন, যা চলতি বছরে গত 1 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে যুগ্ম আয়কর কমিশনার রূপকান্তি ভট্টাচার্য জানান, আয়কর আইন 1961 এবং আয়কর আইন 2025 এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তবে আয়কর আইন 2025 জনসাধারণের বোঝার জন্য সরল করা হয়েছে, এই ধারাগুলো সহজ ও সংক্ষিপ্ত করা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়কর কমিশনার সঞ্জয় ঝা, যুগ্ম আয়কর কমিশনার রূপকান্তি ভট্টাচার্য, আয়কর আধিকারিক এস এস নন্দী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপ সফরের প্রথম পর্বে আবুধাবিতে রয়েছেন। প্রেসিডেন্সিয়াল বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা দেন। আমিরাতের আকাশসীমায় প্রবেশের সময় সংযুক্ত আরব আমিরাতের F-16 যুদ্ধবিমান তাঁর বিমানকে এসকর্ট করে। তারপর প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল আলোচনা প্রধান বিষয়। প্রধানমন্ত্রী শ্রী মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অযথা উৎকণ্ঠা না করতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানান।
0: ত্রিপুরাবাসীর কাছে একটাই আহ্বান করব, এই আমি দেখেছি পেট্রোল পাম্পগুলোতে বিরাট একটা লাইন যে পেট্রোল নেই, পেট্রোল নেই। এখন পর্যন্ত তো আমাদের কাছে পেট্রোল আছে, মজুত আছে, কাজে এর জন্য চিন্তা করবেন না আপনারা, মজুত করার কোনো বিষয় নাই। যা দরকার আপনাদের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক, তার যতটুকু দরকার ততটুকুই নেবেন, আননেসারি উৎকণ্ঠার কোনো বিষয় নেই।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। চিকিৎসকদের পাশাপাশি আশাকর্মীরাও রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন। আজ হাঁপানিয়ার আন্তর্জাতিক ইনডোর এক্সিবিশন হলে রাজ্যভিত্তিক আশা কনভেনশনে তিনি একথা বলেন। তিনি বলেন, পাহাড় থেকে সমতল সর্বত্র রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর হলেন রাজ্যের 7,866 জন আশাকর্মী। প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী সকল ক্ষেত্রেই সাধারণ মানুষ মনে আশার প্রদীপ বারে বারে প্রজ্বলিত করেছেন আশাকর্মীরা। এবারের এই কনভেনশনের থিম একতায় গড়ি সুস্থ রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, 2025-26 অর্থবছরে প্রায় 97% টিকাকরণ এবং মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর কর্মসূচির ক্ষেত্রে 100% সফলতা এসেছে। রাজ্যকে ডায়রিয়া মুক্ত করতে স্পট ডায়রিয়া ক্যাম্প শুরু করা হয়েছে। 0 থেকে 5 বছরের 3 লক্ষ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জনমন এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্গত ভিলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের দেওয়া 24টি মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্সের পতাকা নেড়ে সূচনা করেন। আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন সিজিএসটি আগরতলা অফিসের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল এস ভাইফে। অনুষ্ঠানে জেলাশাসক তার ভাষণে আকাশবাণীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শাস্ত্রীয় সুরে গিটার পরিবেশন করেন পঙ্কজ কুমার দাস, তবলা সহযোগিতা রয়েছেন দেবজ্যোতি দাশগুপ্ত। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA আজ জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র NTA অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে নিট UG পরীক্ষা বর্তমান OMR ভিত্তিক পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানের পরিপ্রেক্ষিতে ADC প্রশাসন সমস্ত কর্মচারীদের সপ্তাহে 3 দিন কর্মস্থলে উপস্থিতির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী সমস্ত কর্মচারীদের প্রতি সপ্তাহে সোম, মঙ্গল, বুধ অফিসে হাজির থাকতে হবে। বাকি 3 দিন বৃহস্পতি, শুক্র, শনিবার ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসেই ফোন এবং ইলেকট্রনিক মাধ্যমে অফিসের কাজ করতে হবে। ADC মুখ্য নির্বাহী আধিকারিক রাবেল হেমেন্দ্র কুমার জানিয়েছেন, আগামীকাল থেকে এই নির্দেশ কার্যকর হবে। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় ও হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 13 কিলোমিটার। খেলার খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কসমোপলিটন ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামী 17 মে ফাইনাল ম্যাচটি হবে। আজ আসরে 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 26 রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 18 রানে স্পুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় সরকার 273.46 কোটি টাকা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিরাতের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমানে বৈশ্বিক সংঘাতের এই সময়ে সংলাপ ও কূটনীতি সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশাকর্মীরা আস্থার প্রতীক। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: পেমেন্ট ফেল।
1: পেমেন্ট ফেল? কিন্তু টাকা তো কেটে গেল, গেল আমার কষ্টের রোজগার।
2: পেয়ে যাবে আবার, চিন্তা করো না ভাই আমার। যদি ডিজিটাল ট্রানজাকশন ফেল হয়ে যায় আর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়, তাহলে ব্যাংক সময় মতো টাকা ফেরত দেবে, নয়তো কম্পেনসেশনের ব্যবস্থা আছে, নয়তো আরবিআই এর ওম্বডসম্যান কে আপনি অভিযোগ করতে পারেন।
3: ইয়া বিল,
2: আমার ফিস। আরবিআই বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব এবং শ্রোতা বন্ধু। স্টুডিওর ঘড়ির সময় কিন্তু এবারে বলছে সময় হয়ে গেছে আমিও পরিচ্ছন্ন পর্বের। আমিও পরিচ্ছন্ন এই পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, অর্থাৎ পরিচ্ছন্নতা নিয়ে তো অবশ্যই কথা বলি। শ্রোতা বন্ধু, আমরা নিজেরা তো পরিচ্ছন্ন থাকবই, নিশ্চয়ই সেটা অনেক প্রয়োজন। গোটা আমাদের যে পরিবেশ, এই পরিবেশকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। কিন্তু তার পাশাপাশি শ্রোতা বন্ধু, পোষ্য অর্থাৎ আমাদের পেট, পোষ্য আমাদের জীবনের এক বিশেষ সঙ্গী। কুকুর হোক, বেড়াল হোক, পাখি হোক কিংবা অন্য কোনো পোষ্য, শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, তারা আমাদের ভালোবাসা, আনন্দ, মানসিক শান্তিও দেয়। মানুষের একাকিত্ব দূর করতে এবং মন ভালো রাখতে পোষ্যদের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এই পোষ্যদের পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ শুধু তাদের সুন্দর রাখার জন্য নয়, তাদের সুস্থ ও নিরাপদ রাখার জন্য অত্যন্ত প্রয়োজন তাদের পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ তাদের হাইজিন মেনটেইন করা নিয়মিত।

0: মানসিক শান্তিও দেয়। মানুষের একাকিত্ব দূর করতে এবং মন ভালো রাখতে পশুদের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এই পশুদের পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ শুধু তাদের সুন্দর রাখার জন্য নয়, তাদের সুস্থ ও নিরাপদ রাখার জন্য অত্যন্ত প্রয়োজন তাদের পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ তাদের হাইজিন মেনটেইন করা, নিয়মিত স্নান করা, পরিষ্কার খাবার ও জল তাদের দেওয়া, থাকার জায়গা পরিষ্কার রাখা এবং তার পাশাপাশি শরীরের যত্ন নেওয়া একটি পশুর সুস্থ জীবনের অত্যন্ত বড় অংশ। এবং অপরিচ্ছন্ন যদি তারা থাকে, শুধু তাদের রোগই নয়, সেই রোগ কিন্তু সংক্রমিত হতে পারে আমাদের কাছেও। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আজ আমরা আমিও পরিচ্ছন্নতে আলোচনা করব পশুদের হাইজিন নিয়ে, অর্থাৎ পরিচ্ছন্নতা নিয়ে, পেট হাইজিন নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের এই পর্বে আমাদের সাথে জুড়ে গেছেন পশু চিকিৎসক ভেটেরিনারি অফিসার ডক্টর মেরিয়ন দেববর্মা। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত এফএম উজ্জয়ন্তের আমিও পরিচ্ছন্ন পর্বে।
1: নমস্কার,
0: আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি, ধন্যবাদ। আই হোপ আপনিও ভালো আছেন।
0: একদম, খুব ভালো আছি। তো ম্যাডাম, আজকের এই পর্বে আমরা পশুদের নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের পেট নিয়ে কথা বলবো। তো এই পেট যারা আমাদের বাড়িতে আমরা রাখি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, পরিচ্ছন্নতা নিয়ে তো নিশ্চয়ই কথা বলবো, যেটা আমাদের আজকের মেইন বিষয় যে পেট হাইজিন। কিন্তু তার আগে একটা জিনিস জানতে চাইবো, আজকালকার দিনে বিশেষ করে যদি আমরা দেখি যে পশুদের বাড়িতে রাখা হচ্ছে, তো এই যে বাড়িতে রাখা সেটা কতটা উচিত?
1: অবশ্যই বাড়িতে রাখা তো সব থেকে মানে উচিত, বিকজ পেট আমরা পেটদেরকে এজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে রাখি। তো এটা আমাদের বেনিফিশিয়াল ইমোশনালি মেন্টালি ফর ফ্যামিলিজ। তো পেট আমাদেরকে কি প্রোভাইড করে? কম্পেনিয়নশিপ, এন্ড আমাদের স্ট্রেসকেও রিডিউস করে। তবে তাদের সঠিক পরিচর্যা, টিকা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা পেট ওনারের দায়িত্ব।
0: আচ্ছা, মানে তাদের পরিচ্ছন্ন রাখার দায়িত্ব অবশ্যই যে পেট প্যারেন্ট রয়েছে বা ওনার যিনি রয়েছেন তার দায়িত্ব। আচ্ছা, তো এবারে মানে একটা জিনিস প্রশ্ন একটা আসে যে আগেকার দিনে যারা পশু থাকতেন, ধরুন গ্রামের কোনো বাড়ির কথাই যদি বলি, এখনকার দিনেও গ্রামে একই রকমভাবে হয় যে ঘরের বাইরে পশুদের রাখা হতো, ঘরের ভেতরে তাদের প্রবেশ করতে দেওয়া হতো না। কিন্তু এখনকার দিনে যেহেতু আমরা থাকছি ফ্ল্যাটে বা আমাদের বাড়ির যে পরিবেশ, সেখানে সামনে হয়তো অতটা জায়গা নেই বা আশেপাশে অতটা জায়গা নেই, বাড়ি যেখানে আছে সেখানেই আমরা থাকছি, তো বাড়ির ভেতরে একেবারে বেডরুম পর্যন্ত পশুরা চলে আসছেন, এই বিষয়টা কতটা উচিত?
1: এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটাতে কোনো অসুবিধা নেই। বরং বাইরে যখন আমরা পেটদেরকে রাখি, ওটা বরং আরো অসুবিধা দেখা যায়, প্রবলেম দেখা যায় তাদের। যেমন অনেক সময় এক্সট্রিম ওয়েদার হয় না, যে বৃষ্টি বাদল আসছে, প্রচন্ড বর্ষা হচ্ছে, তখন তো বাইরে পেটগুলো থাকলে ওদেরও তো ঠান্ডা লাগে।
0: ঠিক ঠিক,
1: তো ওইখান থেকে তাদের জ্বর হয়। এরপরে নোংরা জলে যদি ওরা ভিজে, ওদের স্কিনে ইনফেকশন হয়। তো বাড়িতে পেট রাখা ইজ অ্যাপ্রোপ্রিয়েট।
0: আচ্ছা, ওকে, মানে বাইরে থাকলে এবং তার পাশাপাশি যদি আমি একটু বলি যে সেখানে অন্যান্য রোগ সংক্রমণ হওয়ার যে সুযোগ সেটাও তো অনেকটা বেড়ে যায়, তাই নয় কি?
1: হ্যাঁ, বাইরে থাকলে ওটা বেড়ে যায়
0: একদম।
1: তার ঘরে থাকলে আমরা কি করতে পারি?
0: ঘরে থাকলে অনেকটাই
1: সেটা সুবিধা, ঘর তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো আমরা প্যাটের যে বেডিং ওগুলাও পরিষ্কার করে রাখতে পারি, তো ঘরে ইজ মোর সেফার।
0: আচ্ছা, মানে ঘরে যদি কোনো পশু থাকে সেই ক্ষেত্রে অনেকটাই ভালো হতে পারে, সেখানে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, মানে সেখানে যদি থাকে, তাই তো?
1: হ্যাঁ,
0: একদম। তাহলে এইবারে যে মূল প্রশ্ন, সেখানে একেবারেই চলে আসা দরকার যে পশু প্রাণীর যে নিয়মিত পরিচ্ছন্নতা সেটা কতটা প্রয়োজন, কেন জরুরি সেটা?
1: তো রেগুলার হাইজিন তো আমাদের পেটদেরকে সুস্থ রাখে এবং ওদেরকে কমফোর্টেবল রাখে। না হলে ওদের কি হয়, ডিফারেন্ট স্কিন ইনফেকশন দেখা যায়, প্যারাসাইটিক ইনফেকশন। তো অনেক সময় আমরা কি দেখি যে কুকুরের থেকে বা বিড়াল থেকে, যে কোনো পেট অ্যানিমেল থেকে, একটা দুর্গন্ধ বের হয়, তো এটাও হাইজিন থেকে হয়।

0: মানে হাইজিন মেনটেন না হলে ওইগুলো দেখা যায় আর কি। তারপর ওদের কানের সমস্যা, কানে প্রবলেম হয় টাইম টু টাইম কান পরিষ্কার না করলে। এছাড়া আরো কন্টিজিয়াস ডিজিজ থাকে কুকুরের, তো বিড়ালেরও সেম, তো তার জন্য গুড হাইজিনটা ওদেরকে হেলথ মানে প্রপার হেলথ হেলদি রাখে এবং তাদের প্যাট ওনারদেরকেও হেলদি রাখে। এছাড়া বাড়িতে অনেক বাড়িতে বাচ্চারা থাকে, তো
1: একদম
0: প্যাটের হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট আর কি।
1: আচ্ছা, তো একটা বিষয়, আমরা আমরা নিজেরা অর্থাৎ মানুষেরা তো প্রতিদিন আমরা স্নান করছি, তাই তো? তো কুকুর বা বেড়াল, মূলত কুকুর বা বেড়ালের কথাই যদি বলি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কুকুর বা বেড়ালই থাকে আমাদের পোষ্যদের তালিকায়, তো সেই ক্ষেত্রে কুকুর বা বেড়ালকে কতদিন অন্তর অন্তর স্নান করানো উচিত?
0: হ্যাঁ, তো কুকুর বেড়ালের কথা বলি, বেড়ালকে জেনারেলি ঘুম করলেই হয়, বাথিং যখন দরকার তখন করালেই হয়। আর কুকুরের ক্ষেত্রে আমরা নর্মালি 3 সপ্তাহে একবার স্নান করালেই হয়, যদি কোনো স্কিন ইনফেকশন বা মেডিকেল ইস্যু না থাকে আর কি।
1: আচ্ছা, 3 সপ্তাহে একবার স্নান করালেই হয়।
0: হ্যাঁ, 3 সপ্তাহে একবার স্নান করালেই হয়।
1: ওকে, আপনি বললেন যে বেড়ালকে গ্রুম করলেই চলে, এই গ্রুমটা কি একটু যদি বিস্তারিত ভাবে জানান।
0: গ্রুমিং বলতে আপনার আমাদের ব্রাশিং করি, যেমন আমরা মেয়েরা স্পেশালি চুল পরিষ্কার করি না চিরুনি দিয়ে, রোজ চুলে আঁচড়ানো যেটাকে বলে, তো ওই রকম বিড়ালেরও কুকুরেরও আমরা করতে পারি।
1: আচ্ছা,
0: তো ওদের আলাদা চিরুনি পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়।
1: ওকে, আচ্ছা, সেগুলো
0: দিয়ে ওটা দিয়ে আমরা করতে পারি
1: পরিষ্কার করানো। আচ্ছা, ঠিক ঠিক ঠিক ঠিক। এবং আমার মনে হয় শুধু মেয়েদের নয়, ছেলেরাও কিন্তু চুল পরিষ্কার করে, মানে চুল আচরণ প্রত্যেক ছেলেরাই করে যেটা। সে যাই হোক, মানে আমাদের পোষ্যদের জন্য, কুকুর বেড়ালদের জন্য আলাদা চিরুনি রয়েছে, সেই চিরুনি দিয়ে তাদেরকে গ্রুমিং করানো উচিত। তো গ্রুমিং সেখানে, এই যে রেগুলার গ্রুমিংটা আমরা করাবো সেই বেড়ালকে বা কুকুরকে, সেখানে কি শুধু আচরালেই হবে, যেটা আমরা মানে মাথার চুল আচরাই আমরা, সেটা চিরুনি দিয়ে করি, সেইভাবেই করলেই কি হবে, নাকি সেখানে কোনো মেডিসিনের প্রয়োগ দরকার পড়বে বা শ্যাম্পুর দরকার পড়বে, কি রকম হয় ব্যাপারটা?
0: গ্রুমিং বলতে আমাদের যেমন কুকুর বেড়ালের স্কিনে কি হয়, অনেক সময় টিক ইনফেস্টেশন, লাইস ইনফেস্টেশন গুলা হয়, উকুন যেগুলাকে আমরা বলি, তো গ্রুমিং করলে উকুন গুলাও অনেক সময় আঁচড়ালে ওগুলা নিচে পড়ে যায় আর কি।
1: ওকে,
0: তো এটা আমাদের যে হেয়ার এর ডাইরেকশন, ওই ডাইরেকশনে আঁচড়াতে হয়।
1: আচ্ছা আচ্ছা, তো সেভাবেই মানে বেড়ালকে বা কুকুরকে গ্রুমিং করা প্রয়োজন। আচ্ছা, এবারে বেড়াল আর কুকুর নিয়ে যখন কথা হচ্ছে, আমি মূলত বেড়াল আর কুকুরের দিকেই প্রশ্নটা রাখি, যে এই দুটো প্রাণীর ক্ষেত্রে তাদের যে পরিচ্ছন্নতা মেনটেন করা বা হাইজিন মেনটেন করা কতটা ডিফারেন্ট, মানে কী কী জিনিস করতে হয় বেড়ালের জন্য, কী কী করতে হয় এবং কুকুরের জন্য কী কী করতে হয়?
0: কুকুরের ক্ষেত্রে আমরা নেইল কাট করি।
1: আচ্ছা,
0: নেইল রেগুলার ট্রিম করতে হয় 3 উইক্স, মানে 3 সপ্তাহে একবার।
1: আচ্ছা,
0: কুকুরের কি হয়, একটা ওদের নেইল কাট করার সময় একটা খুবই দরকার আমাদের ওটা লক্ষ্য করতে হয়, অনেক নতুন পেট ওনার যারা মেবি ওরা জানবে না, তো ওটা হলো ওদের একটা ভেসেল থাকে, ব্লাড ভেসেল নখের মধ্যেই থাকে, ওটা কাট করার সময় অনেক সময় ওই ভেসেলটা যদি কাট হয়ে যায় তাহলে ওখান থেকে ব্লিডিং হয় আর কি।
1: আচ্ছা আচ্ছা,
0: তো ডিফারেন্ট টাইপের ব্রিড থাকে কুকুরের, তো যে কুকুরগুলোর হোয়াইট নেল থাকে না, ওইগুলোর ব্লাড ভেসেল গুলো দেখতে পিঙ্ক হয়।
1: আচ্ছা,
0: আর যেগুলো ডার্ক নেল থাকে ওদের ব্ল্যাক বা গ্রে টাইপের, ওটা বোঝা যায় আর কি লাইটে আসলে, তো ওইটা দেখে আমরা ব্লাড ভেসেলের একটু আগে ওটাকে কাট করতে হয় প্যারেলালে, মানে ফ্লোরের প্যারেলালে ওটা কাট ট্রিম করতে হয়।
1: ওকে,
0: কুকুরের কান পরিষ্কার আছে, রেগুলার কান পরিষ্কার করতে হয়। ওখানে একটা আমি বলবো যে ইয়ারবাড যেগুলো আছে না আমরা নর্মালি যেটা ইউজ করি, ওটা কুকুরের ক্ষেত্রে ইউজ না করলেই ভালো হয়, ওইগুলো অনেক সময় কি হয় আমরা কেস দেখতে পাই যে ক্যানেলে আটকে যায়, ওদের ইয়ার ক্যানেলে আটকে যায়।
1: আচ্ছা, মানে আমরা যেহেতু যেটা সাধারণত ইয়ারবাড গুলো ইউজ করি সেটা সেখানে না ব্যবহার করাই উচিত। আচ্ছা,
0: আমি নর্মালি কটন দিয়ে ক্লিন করতে পারি, আমাদের ইয়ার ক্লিনজার পাওয়া যায় যেকোনো ফার্মেসিতে, ভেটেরিনারি ইয়ার ক্লিনজার পাওয়া যায়, ওটা দিয়ে আমি রেগুলার ক্লিন করতে পারি। এছাড়া

0: যেমন মানুষের যেমন চোখে কেতু হয়, কুকুরেরও হয়, ওগুলো আমরা ক্লিন করতে পারি। ডাস্ট এন্ড অন লেগে থাকলে কটন হালকা জলে ডিপ করে ওটা আমরা ক্লিন করতে পারি।
1: আচ্ছা, ওকে,
0: কুকুরের তো মেইনলি এটাই, বিড়ালেরও সেম।
1: ওকে, মানে একই জিনিস বিড়ালেরও কুকুরেরও, মানে চোখের যে কেতু থাকে সেটা, এবং তার পাশাপাশি নখ কাটা এবং কান পরিষ্কার করা, এই হাইজিন গুলো কুকুর বিড়ালের মেইনটেইন করা প্রয়োজন, তাই তো?
0: পেটের জন্য এটা কিন্তু, হ্যাঁ, এটা ঠিক না আর কি, বিকজ হিউম্যানের যে পিএইচ আছে, স্কিন পিএইচ, আর পেটের যে স্কিন পিএইচ, ওগুলো একটু ডিফারেন্স থাকে। তো হিউম্যান শ্যাম্পু যখন আমরা পেটে ইউজ করি, এটা ওদের ড্রাইনেস, ইচিং, অ্যালার্জি অনেক সময় ক্রিয়েট করে।
1: ওকে,
0: বিকজ পেটের যে স্কিন থাকে ওইখানে একটা অয়েল বের হয়, আর ওদের পিএইচটা একটু নিউট্রাল টাইপের হয়, আর আমাদের হিউম্যানের স্কিনের পিএইচটা অ্যাসিডিক হয়। এর জন্য আমি রেকমেন্ড করবো, বা পেট ওনাররা যারা এখানে শুনছেন তাদেরকে বলবো যে পেটের জন্য পেট শ্যাম্পু ইউজ করার জন্য।
1: ওকে, আচ্ছা, আপনি বলছিলেন যে দুর্গন্ধের কথা, অনেক সময় বেড়াল বা কুকুরের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তো এই যে পোষ্যের শরীরের যে দুর্গন্ধ, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা একেবারে কমানো যায়?
0: ফাউল স্মেল যেগুলো হয়, এটা অনেক সময় কি হয়, কুকুর অনেক সময় বৃষ্টিতে ভিজে, তখন ওদের ড্রাই, ঠিকভাবে ড্রাই না হলে ওইখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় ওদের স্কিনে, তো তখন দুর্গন্ধ হয় আর কি।
1: আচ্ছা,
0: ওটা ডিফারেন্ট মেডিকেশনে আমরা দূর করতে পারি।
1: আচ্ছা, সেটা কি অরাল মেডিকেশন?
0: পাউডার স্প্রে আছে ওদের, ফাঙ্গাল ইনফেকশন হলে ওটা ইউজ করা হয় প্রিভেন্ট করার জন্য।
1: আচ্ছা, মানে সেটা কি মানে পাউডার, মানে এক্সটারনালি অ্যাপ্লাই করেই সেগুলো?
0: হ্যাঁ, এক্সটারনালি।
1: আচ্ছা, মানে ইন্টারনালি কোনো কিছু ট্যাবলেট বা কিছু ওষুধ খাওয়াতে হয় না সেই ক্ষেত্রে? আপনি কান পরিষ্কার করার যে পদ্ধতি সেটা আপনি বললেন, সেটা মানে সেখানে বললেন যে এয়ারবাড ইউজ না করা এবং সেখানে সেই ক্লিনার ব্যবহার করে পরিষ্কার করা, সেটার কথা আপনি বললেন। তো এই জায়গাতে দাঁড়িয়ে আরেকটা কথা যদি একটু জানতে চাই, যে কানের যদি কোনো পোষ্যের ইনফেকশন যদি হয় তাহলে সেই লক্ষণগুলো কি কি হবে?
0: কানে যদি ইনফেকশন হয়, এই যে কানের থেকে দুর্গন্ধ বেরোবে, আপনি বুঝবেন না, রেগুলার কান পরিষ্কার করতে যখন যাবেন ওইখান থেকে দুর্গন্ধ হবে, আর ওইখান থেকে লিকুইড টাইপের কিছু বের হবে।
1: আচ্ছা আচ্ছা, ওকে,
0: লিকুইড বের হবে, র‍্যাশেস থাকবে যদি কোনো ইনফেকশন থাকে, তো ওইটা দেখে আপনি বুঝবেন, রাফ কোট থাকবে ওইখানে কানে। তো অনেক সময় কি হয়, কানের যে স্কিন আছে ওইটা ড্রাই হয়ে রেডিশ টাইপের হয়ে যায় আর কি।
1: ওকে,
0: তো ওইগুলো দেখে আমরা বুঝতে হবে
1: যে সেখানে ইনফেকশন হয়েছে। আচ্ছা, সেই জায়গাতে পোষ্যের দাঁত ও মুখের পরিচর্যা কতটা গুরুত্বপূর্ণ, দাঁত কতটা পরিষ্কার রাখা দরকার এবং তার পাশাপাশি মুখ কতটা ঠিকঠাক রাখা দরকার পোষ্যের, সেটা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই, দাঁত পরিষ্কার না করলে, মুখ পরিষ্কার না করলে ওখান থেকেও ব্যাড স্মেল আসে, ব্যাড অডর আসে। তো কুকুর বিড়ালের জন্য আমাদের অরাল হেলথ কেয়ার এর জন্য প্রোডাক্ট আছে, ওটা আমরা ইউজ করতে পারি, ব্রাশ আছে কুকুরের জন্য, ওটা দিয়ে আমরা রেগুলার ওদেরকে মানে ক্লিন করাতে পারি আর কি।
1: ওকে, মানে সেখানে কুকুরদেরও ব্রাশ আছে, বিড়ালদেরও কি একই রকমের ব্রাশ আছে?
0: হ্যাঁ, আমরা পেটদেরকে ইউজ করতে পারি।
1: আচ্ছা, মানে সেটা মানে পেট ওনার যিনি থাকবেন ওকে ব্রাশ করে দিতে হবে?
0: হ্যাঁ, ব্রাশ করে দিতে হবে।
1: আচ্ছা, ওকে, তো এইভাবে পরিষ্কার, মানে দাঁত পরিষ্কার তো সেভাবে করা যেতেই পারে, মুখটা কি করা, মুখের পরিচর্যা কি করে করা বেড়াল বা কুকুরের?
0: মুখের বলতে আমরা যে কি বলে মাউথ ওয়াশ ইউজ করি, ওরকম কুকুরেরও মাউথ ওয়াশ থাকে, ওটা আমরা ইউজ করতে পারি পেটের জন্য।

0: কে কুকুরের মাউথওয়াশ থাকে, কিন্তু একটা বিষয় মানে আমরা তো জানি যখন মাউথওয়াশটা ইউজ করছি যে সেটা খাবো না আমরা, সেটাকে ফেলে দেব কুলকুচি করে, তো সেই জায়গাতে কুকুর তো সেটা বুঝতে পারবে না, তো সেখানে কিভাবে সেটা করতে হয়?
1: এটা ওনাকে একটু দেখে করতে হবে আর কি।
0: আচ্ছা,
1: দেখে এটা গাল গাল করিয়ে মানে নিচের দিকে ফেলে দিতে হবে,
0: ফেলে দিতে হবে। ওকে ওকে। আচ্ছা, এবারে পোষের দাঁত পরিষ্কার যদি না থাকে তো সেখানে কি ধরনের সমস্যা হতে পারে? ধরুন কেউ সেখানে ব্রাশিং করলো না ঠিকভাবে বা কোনো একটা সমস্যা হলো, কি সমস্যা হতে পারে যদি একটা কুকুর বা বেড়ালে ঠিকমতো না হয় সেখানে পরিষ্কার, মানে
1: রেগুলার ডেন্টাল ক্লিনিং যদি না হয়? ডেন্টাল ক্লিনিং তো দরকার কুকুরের, যদি রেগুলার ডেন্টাল ক্লিনিং না হয় কুকুরের দাঁতেরও অনেক রোগ থাকে, যেমন ওদের গাম আছে, গামে ইনফেকশন হয়ে ওদের দাঁত টুথ লস হয় আর কি, অনেক সময় এটা দেখা যায়। এরপরে ব্যাড অডর তো থাকবেই, রেগুলার ক্লিনজিং যদি না হয় মুখের দাঁতের ব্যাড ব্যাড থাকবে, টার্টার বিল্ড আপ হয়ে যায় ওইখানে।
0: ওকে, কুকুর বা বেড়ালের যে নখ কাটার কথা বললে, নখ কাটা কতদিনের পর পর সেটা কাটতে হয়? তিন সপ্তাহে একবার কাটলে হয়।
1: আচ্ছা,
0: আপনি ব্রিডের কথা বলছেন, আমি কুকুরের কথা যদি বলি, কুকুরের তো বিভিন্ন রকমের ব্রিড রয়েছে, তো এক এক ধরনের কুকুরের যে পরিচর্যা সেটা কি একটু আলাদা রয়েছে? ধরুন আমাদের যে কমন যে ইন্ডিয়ান ব্রিড, যেটা আমরা হয়তো রাস্তাঘাটেই দেখতে পাই, সেই ব্রিড দেশি কুকুর যেটাকে আমরা বলি, সেই কুকুর এবং যে বিদেশি ধরুন অ্যালসেশিয়ান রয়েছে, জার্মান শেপার্ড রয়েছে, এই যে ব্রিডগুলো তাদের পরিচর্যা আলাদা কিভাবে, মানে কতটা আলাদা তাদের পরিচর্যা?
1: পরিচর্যা আলাদা বলতে ওদের তো, যেমন আমাদের যে দেশি ব্রিড গুলা থাকে ওরা ডিজিজ রেজিস্ট্যান্ট বেশি থাকে বিদেশি কুকুর গুলা থেকে, বিকজ ওরা তো এখানেই জন্ম, এখানেই বড় হলো, তো এখানের এনভায়রনমেন্টে ওরা অ্যাডাপ্টেড হয়ে গেছে। তো বাইরের থেকে আমরা যখন কুকুর আনি, যেমন ব্রিড এক্সোটিক ব্রিড যেগুলো এখানে সবাই ব্যাট হিসেবে রাখে, ওগুলো ম্যাক্সিমাম তো বাইরের না, তো ওগুলা এখানে এসে অ্যাডপ্ট হতে ওদের একটু টাইম লাগে, তো ওরা একটু সেন্সিটিভ হয়ে যায় আর কি বিভিন্ন ডিজিজ এর জন্য।
0: আচ্ছা,
1: ডিফারেন্ট ব্রিডে ডিফারেন্ট টাইপের রোগ হয়, আর ওদের কি বলে, যেমন নীল ট্রিমের কথা বললাম, এখন অনেক ব্রিডে আছে যে নীল তাড়াতাড়ি গ্রো হয়, তো ওগুলো আমাদের নজর রাখতে হবে, বিকজ নীল বেশি তাড়াতাড়ি গ্রো হয়ে গেলে তো ওর পেইন হবে, ওর হাঁটতে অসুবিধা হবে, তো আমরা দেখলেই বুঝবো যে ওর হাঁটতে অসুবিধা হচ্ছে, তো লোকগুলো একটু দেখে নিই যে লম্বা হলো কিনা।
0: যারা বাড়িতে পালছেন সেখানে মুরগ থাকতে পারে, অনেকের বাড়িতে গরুও তো থাকে, তো এই বিষয়গুলো আলাদা কিভাবে?
1: গরু ছাগল যেগুলো বলছেন আপনি, এগুলা হলো লাইভস্টক
0: এর মধ্যে পড়ে।
1: হ্যাঁ, এনিম্যাল যেগুলো কুকুর বিড়াল যেগুলো আছে ওদেরকে আমরা কম্পিনিয়ন এনিম্যাল হিসেবে ওদেরকে ক্লাস করি,
0: মানে সেখানে দুটো একটা বড় মানে ডিভিশন যেটা রয়েছে, লাইভস্টক আর কম্পিনিয়ন এনিম্যাল হিসেবে আপনি বলছেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমি যেটা বলছি, যেমন আমি যতটা আমি জানি এবং দেখেছি যে কিছুদিন আগেই একটা লক্ষ্য করেছি যে খুব ছোট আকারের যে গরু রয়েছে সেই গরুগুলোকে একেবারে ঘরের মধ্যে রাখা যাচ্ছে, ঘরে থাকছে তারা, তখন ওই লেভেলে তখন তো সেটাও কম্পানিয়ান অ্যানিমেল এর পর্যায়েই চলে যাচ্ছে, তাই নয় কি?
1: হ্যাঁ হ্যাঁ, তখন ওটা কম্পানিয়ান হিসেবে থাকবে আপনার কাছে।
0: আচ্ছা, তো তখন তার যে পরিচর্যা,
1: যেমন এখন আমরা তো অনেক সময় দেখতে পাই যে ইউটিউবে অনেকে শুকরও কম্পানিয়ান হিসেবে রাখছে।
0: হুম হুম, নিশ্চয়ই, একেবারে
1: ছোট ছোট পিগলেট গুলা আছে।
0: হুম হুম, মুরগেও রাখছেন অনেকে কম্পানিয়ন হিসেবে, সিঙ্গেল বা ডাবল মুরগ

0: মানে ঘরেই থাকছে, তো সেই ক্ষেত্রে যদি থাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বা তাদের যে হাইজিন মেনটেন করা সেটা কী কীভাবে করা?
1: হাইজিন মেনটেন করা তো সেম কুকুর বিড়ালের যেমন ওই রকম যে কোনো এনিমেলের, যেমন প্রপার বাথিং, তারপরে ওরা যদি বাইরে যায় মাঠে ঘাটে ঘাস, যেমন গরু যদি হয় কম্পেনিয়ন তো ওইখানে তো ঘাস ঘাস খেতে তো বাইরে যাবে না, তো তখন যখন ঘরে আসবে তখন প্রপার ক্লিনিং অফ হুফ, ওদের পা হাত পা ভালো করে ধুয়ে তারপরে ওদেরকে ঘরে আনা, ওই রকম আর কি।
0: আচ্ছা আচ্ছা। আর পাখিও আমরা অনেক সময় দেখি যে পাখি অনেকের বাড়িতেই থাকে, ময়না হোক টিয়া হোক এইসব পাখিও আমরা দেখতে পারি, তো যখন এই পাখিগুলো বাড়িতে থাকে তাদের দিক থেকে যদি আমরা বলি সেগুলোকে কিভাবে মেনটেন করা, তাদের হাইজিন কি করে মেনটেন করা?
1: পাখি তো আমরা মেইনলি খাঁচাতে রাখি তাই না, তো ওদের যে ড্রপিংস গুলা থাকে ওগুলা ডেইলি ক্লিন করা।
0: ওকে,
1: যেমন আমরা তো রেগুলার ওদের বেডিং ম্যাটেরিয়াল চেঞ্জ করা, তারপরে বাজারেও সেম প্যাট অ্যানিমেলের মতো ডিওয়ার্মিং ভ্যাকসিনেশন থাকে তো ওইটা আমরা, হ্যালো
0: শুনতে পাচ্ছি বলুন, হ্যালো
1: আওয়াজ,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ তো সেম প্যাট অ্যানিমেলের মতো বাজারেও ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং থাকে, আর ওদের
0: যখন
1: আপনি দেখবেন যে আপনার পেট বৃষ্টিতে ভিজে ঘরে চলে আসলো তো চটপট ওর হেয়ার গুলা যাতে ড্রাই হয়ে যায়, আমরা অনেক সময় হেয়ার ড্রায়ার ইউজ করি, হেয়ার ড্রায়ার ইউজ করা যায়, ওই কোল্ড যে উইন্ড থাকে ওটা দিয়ে আমরা ইউজ করতে পারি।
0: ওকে,
1: মানে আমরা এশিওর করতে লাগবে যে বেশিক্ষণ যেন ভিজা না থাকে আর কুকুরের শরীর।
0: ওকে, এগুলো এনশিওর করতে হবে। আচ্ছা, গরমকালে পোষের পরিচ্ছন্নতার জন্য কি অতিরিক্ত যত্ন একটু নেওয়া দরকার নাকি কি করা উচিত গরমকালের জন্য কি করা উচিত?
1: গরম তো যেমন আমাদের দেশি বৃদ্ধি আছে গরমে ওরা অ্যাডপ্টেড, কিন্তু গরমে তো অনেক হিট স্ট্রেস হয় না, আজকাল তো আরো গরম বেশি, হিউমিডিটি বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতেও, ওর জন্য ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টি থাকতে হবে প্যাটের জন্য, যেমন রেগুলার ওদের অ্যাভেলেবেল রাখা রাখতে হবে জল, যেখানে ওদেরকে জল দেওয়া হয় জলের পাত্র সবসময় ক্লিন রাখতে হবে, আর দেখতে হবে যে যখন জলটা মানে পাত্রটা যদি খালি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার জলটাকে ভরে দিতে হবে।
0: ওকে আচ্ছা,
1: তারপরে একটা কুল এনভায়রনমেন্ট রাখতে হবে কুকুরের জন্য
0: বিড়ালের জন্য একই রকম ভাবে,
1: আর হ্যাঁ হ্যাঁ, আর ওদের যাতে মানে বেশি না বের হয় আর কি, হিট স্ট্রোকের চান্স থাকে।
0: ওকে,
1: আর গরমের দিনে এক্সারসাইজ একটু কমাতে হবে, যেমন অনেক প্যাট কুলাদেরকে আমরা এক্সারসাইজ করাই,
0: পোষের যে খাবারের বাটি ও জলের যে পাত্র রয়েছে সেটাকে কিভাবে পরিষ্কার করা উচিত এবং কতদিন পর পর করা উচিত সেটা পরিষ্কার?
1: কতদিন পর পর বলতে এটা ডেইলি পরিষ্কার করা দরকার,
0: ডেইলি দরকার। আচ্ছা ওকে,
1: আমাদের যে রেগুলার ডিশ ওয়াশার আছে ওইটা দিয়ে ক্লিন করতে পারবে না।
0: ওকে, কুকুর বেড়ালের কথা বললেন, সেখানে গরুও অনেক ক্ষেত্রে কম্প্যানিয়ন অ্যানিমেলের পর্যায়ে আসে, তো সেই ক্ষেত্রে মাছ, মাছ কি পেটের আওতায় আসে? সেখানে তো সেই ক্ষেত্রে সেটাও কি পেটের আওতায় আসে? হ্যাঁ
1: হ্যাঁ, কনসিডার অ্যাজ পেট।
0: আচ্ছা,
1: যদি পেট ওনার ওটাকে পেট হিসেবে রাখে তো এটা তো রাখা যায়।
0: আচ্ছা, তো সেখানে মাছের যে অ্যাকোয়ারিয়াম রয়েছে সেই অ্যাকোয়ারিয়ামকেও কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, মানে কিভাবে সেই দিকে মাছের যে কি বলবো সেটা মানে হাইজিন মেনটেন করা সেটা সেটার দিকে কি কি করে নজর দেওয়া?
1: মাছের মাছের জলও আমরা দেখি।

0: যে রেগুলার ক্লিন করতে হয়, জল চেঞ্জ করতে হয়। যেমন অনেক সময় আমরা দেখি যে অনেক মাছগুলোতে জলগুলো গুলা হয়ে যায়, তবুও ওনারা মানে জলটা চেঞ্জ করে না, তো তখন কি হয় ওইখানে অক্সিজেনের লেভেলটা কম হয়ে যায়, তো সাফোকেশনে মাছগুলো মারা যায়। অনেক সময় দেখা যায় একুয়ারিয়ামে, অনেক সময় আনক্লিন একুয়ারিয়াম যেগুলো আছে, তো আমাদের এশিওর করতে হবে যে একুয়ারিয়াম গুলো অলওয়েজ ক্লিন যেন থাকে। একটু গুলা জল বা কিছু দেখলে ওগুলা আবার ফ্রেশ ওয়াটার দিয়ে রিপ্লেস করতে হবে।
1: ঠিক ঠিক ঠিক ঠিক। অনেক সময় কোনো মাছ যদি ইনফেক্টেড থাকে, সেই মাছের থেকেও কি অন্য মাছগুলো ইনফেক্টেড হতে পারে? ধরুন আমার পাঁচটা মাছ আছে অ্যাকোয়ারিয়ামে, সেখানে আমি আরও দুটো মাছ অ্যাড করলাম, তো সেই মাছগুলো থেকেও কি অসুস্থ হতে পারে বাকি মাছগুলো?
0: হ্যাঁ, ওটা যদি কন্টেজিয়াস ইনফেকশন হয় তাহলে হতে পারে।
1: আচ্ছা, তো যারা পোষ্যরা রয়েছে, কুকুর হোক বেড়াল হোক, তাদের থেকে আমাদের মধ্যে কি কোনো রোগ ছড়াতে পারে? মানুষের মধ্যে কোনো রোগ কি ছড়াতে পারে?
0: হ্যাঁ, ছড়াতে পারে, যেটাকে আমরা জুনোটিক ডিজিজ বলি, যেটা হিউম্যান থেকে অ্যানিমেলে হয়, অ্যানিমেল থেকে হিউম্যানেও হতে পারে। তো প্যাট অ্যানিমেল থেকে যেটা মেইনলি হয় আমাদের কুকুর যেটা আছে, কুকুর থেকে আমরা রেবিস যেটা আমরা সবাই জানি, জলাতঙ্ক রোগ যেটাকে বলে, তো এটা তো আমরা কয়েক মাস আগে নিউজ চ্যানেলেও দেখলাম যে এটা অনেক ডগ বাইট কেসে ওই টিকা না নেওয়ার কারণে হিউম্যান ডেথ হয়। এটাতে 100% ফ্যাটালিটি রেট থাকে।
1: ঠিক ঠিক ঠিক।
0: মানে যদি আপনার প্যাট অ্যানিমেলের রেবিস ভ্যাকসিন করা না থাকে, আর বা কোন ওনারকে কামড় দিল, তারপরে ওনার পোষ বাইট ভ্যাকসিন যদি না নেয়, বা অনেক সময় এরকম হয় যে মিস হয়ে যায়, তো তখন যদি ওই রোগটা যদি প্যাটের ভিতরে থাকে, তো ওইটা যদি হিউম্যানকে এফেক্ট করে, ওইটা 100% ফ্যাটালিটি রেট দেখা যায়।
1: বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা অনেক সময়
0: এছাড়া বিড়ালেও আছে,
1: আচ্ছা,
0: একটা টক্সোপ্লাজমা গন্ডাই বলে আর কি ওটাকে, তো এটা মেইনলি যদি এটা ইনফেক্টেড হয় হিউম্যানে, তো এটা মেইনলি ফিমেল যারা আছেন, প্রেগনেন্ট ওমেন, ওদের একটু সমস্যা দেখা যায়।
1: ওকে, আচ্ছা, এবারে আমরা অনেক সময় এই রাস্তার যে পশুরা রয়েছে, রাস্তার যেই মানে দেশি কুকুর হোক, দেশি বিড়াল হোক, তাদেরকে আমরা বাড়িতে নিয়ে আসি, তো সেখানে তাদেরকে মানে বাড়িতে এনে যে পশু হিসাবে পালা, সেখানে কি কি স্বাস্থ্যবিধি মানা উচিত?
0: স্ট্রিট থেকে আপনি যখন প্রথমে আনবেন, প্রথমে আপনি নিয়ার বাই হেলথ সেন্টার নিয়ে যাবেন, ওটার হেলথ চেক আপ করাবেন যে ওর কোনো রোগ শোক আছে কিনা। তারপরে আপনি বাড়িতে নিয়ে প্রপার ডিওয়ার্মিং ভ্যাকসিনেশন করিয়ে, আপনি প্রপার স্নান টান করিয়ে ওটাকে আপনার কাছে এজ এ প্যাট আপনি রাখতে পারবেন।
1: ওকে, যারা একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই কথাবার্তার, এবং এই আলোচনার শেষ পর্বে জানতে চাইবো আপনার কাছ থেকে যে নতুন পোষ্য মালিক যারা রয়েছে, যারা নতুনভাবে পোষ্যদের নিজেদের ঘরে আনতে চাইছেন, তাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ যে হাইজিন পরামর্শ কি থাকবে?
0: সব থেকে প্রথমে আমি বলতে চাইবো যে প্যাট অ্যানিমেল যখন আমরা বাড়িতে আনবো, ওটাকে একটা প্রাণী না, আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে আনতে হবে। আর এটা একটা লং টার্ম ফেজ থাকবে, বিকজ প্যাট যখন আমরা আনি মিনিমাম 10-15 বছর আমাদের সাথে থাকবে।
1: ঠিক ঠিক।
0: তো তাদেরকে শুধু ভালোবাসলেই হবে না, ওদেরকে ঠিক মতো ট্রিটমেন্ট, নিয়মিত পরিচ্ছন্নতা, সঠিক খাবার, সময় মতো ভ্যাকসিন, ডিওয়ার্মিং, এগুলোও আমাদের নজর রাখতে হবে। আর প্রতিদিন যেমন ওই খাবারের পাত্র ক্লিন করা, নিয়মিত গ্রুমিং করা, তারপরে পরিষ্কার জায়গায় ওদেরকে ঘুমানোর জন্য জায়গা দেওয়া, তারপরে রোগ হলে ওদের আচরণে যে আমরা ডিফারেন্স দেখবো, ওগুলো লক্ষ্য যদি আমরা করি, তাহলে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ক্লিনিকসে আমরা যেন ভিজিট করি।
1: ঠিক, একদম। অসংখ্য ধন্যবাদ মেরিন ম্যাডাম, আজকে এতক্ষণ সময় আমাদের দিলেন এবং খুব সুন্দর সুন্দর কথা আমাদের জানালেন, এবং বিশেষ করে আমাদের পেট হাইজিন নিয়ে আপনি অনেক তথ্য আমাদের দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও খুব অসংখ্য ধন্যবাদ, এখানে আমি পার্টিসিপেট করতে পারলাম, আমি খুবই গ্রেটফুল হলাম। থ্যাংক ইউ সো মাচ।
1: শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভেটেরিনারি অফিসার ডক্টর মেরিয়ন দেববর্মা, এবং তিনি কিন্তু পেট হাইজিন সম্পর্কে অনেক কিছু আমাদের

বানালেন এবং কিভাবে আমাদের পশুদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তাদের পরিচ্ছন্নতা আমাদের লক্ষ্য রাখতে হবে, সব কিছুই কিন্তু তিনি বললেন। সেটা হোক কুকুর হোক, সেটা বেড়াল হোক, সেটা গরু হোক, সেটা মাছ, সেই পোষ্য, যেই পোষ্যরা আমাদের আনন্দ দেয়, আমাদের পরিবারের সদস্য হয়ে যায়, সেই পোষ্যদের ভালো রাখার দায়িত্ব আমার, আপনার, আমাদের প্রত্যেকের। তাই কোনোভাবেই সেই পোষ্যদের আলাদা করলে চলবে না। আমরা ভালো থাকবো নিশ্চয়ই, কিন্তু তার পাশাপাশি আমাদের পোষ্যদেরও, যারা আমাদের উপর নির্ভরশীল, তাদেরও অনেকভাবেই ভালো রাখার চেষ্টা করতে হবে। তাদের সুস্থ রাখতে হবে, তাদের পরিচ্ছন্ন রাখতে হবে এবং সময় সময় তাদের চিকিৎসকের কাছেও নিয়ে যেতে হবে। এবং ডক্টর মেরিয়ম দেববর্মা কিন্তু খুব ভালোভাবেই তিনি বললেন এই বিষয়গুলো। শ্রোতা বন্ধু, আজকের আমিও পরিচ্ছন্ন পর্ব আমি এখানেই শেষ করছি। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব ছিলাম আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত, এবং আমাদের আজকের অতিথি হিসাবে ছিলেন ডক্টর মেরিয়ন দেববর্মা, পশু চিকিৎসক, ভেটেরিনারি অফিসার, এবং তিনি বিস্তারিত তথ্য আজ তুলে ধরেছেন।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন আমিও পরিচ্ছন্ন পর্ব। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আর জে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আজ জানিয়েছে নিট ইউজি 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র এনটিএ এর অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষায় প্রবেশপত্র পেয়ে যাবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ কাঞ্চনপুরের কাশিরামপাড়াস্থিত ইস্কন পরিচালিত গ্রেট ইন্ডিয়া ট্যালেন্ট স্কুলের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আজ জানিয়েছেন,

আগরতলা সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 273.46 কোটি টাকার অনুদান দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর ফলে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 2026-27 শিক্ষাবর্ষ থেকে MBBS কোর্সে আরও 100টি আসন ও PG কোর্সে আরও 83টি আসন বাড়ানো সম্ভব হবে। এডিসির সাধারণ নির্বাচনে বিজয়ী 4 জন সদস্যা মঞ্জুরানী সরকার, শৈলেন্দ্রনাথ, ইসমেল জয় ত্রিপুরা এবং কংজং মগ আজ খুমরুংস্থিত পরিষদীয় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং। ত্রিপুরাতেও নতুন আয়কর অধিনিয়ম 2025 কার্যকর করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে প্রারম্ভ 2026। এ বিষয়ে আজ আগরতলার আয়কর ভবনে এক সচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত আয়কর কমিশনার অমিত কুমার পাণ্ডে। আকাশবাণীর 90 বছর পূর্ত উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কসমোপলিটন ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 13 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির এবারে সময় বলছে, সময় হয়ে গেছে শ্রোতা বন্ধু রবি শনি অনুষ্ঠানের, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীতের সুধা আমরা পান করব এই পর্বে। শ্রোতা বন্ধু, আমার পছন্দের রবীন্দ্রসঙ্গীত তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি আপনারাও কিন্তু ফোন করতে পারেন এবং অবশ্যই আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধও করতে পারেন। ফোন করতে হবে তার জন্য 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু খোলা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনারা মেসেজ করতে পারেন 9402169965 এই নম্বরে। টেক্সট করেও আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধ করতে পারেন। শ্রোতা বন্ধু রয়েছেন একজন সঙ্গে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার নবেন দাদা।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: নমস্কার আশুতোষ বাবু, বলুন।

0: দাদা আজকে আমাকে রবি ঠাকুরের পূজা পর্যায়ের একখানা গান শুনিয়ে দিন। অ্যালবামের নাম হচ্ছে অনুভবে জেনেছিলেন। রবি ঠাকুর লিখেছেন গানটি আর রবি ঠাকুর সুর দিয়ে সাজিয়েছেন। গানটা হচ্ছে নিত্য তোমার যে ফুল ফুটে। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনিয়ে দিলে খুব ভালো লাগে।
1: নিত্য তোমার যে ফুল ফুটে, শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, এবং আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছি। শ্রোতা বন্ধু, রবীন্দ্রসঙ্গীত বাংলা সঙ্গীতের এক অমূল্য সম্পদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অসাধারণ সাহিত্য ও মাধুর্যের বাংলা গানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। প্রেম, প্রকৃতি, পূজা, দেশপ্রেম, জীবন দর্শন, মানুষের জীবনের প্রায় প্রতিটি অনুভূতিকেই তিনি গানের মাধ্যমে প্রকাশ করেছেন। তার লেখা ও সুর করা 2000-এরও বেশি গান আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। রবীন্দ্রসঙ্গীতের বিশেষত্ব তার কথা ও সুরের গভীরতা। এই গান শুধু শোনা নয় শ্রোতা বন্ধু, অনুভব করার জন্য

0: পূজা পর্যায়ের একটি গান। এবং অবশ্যই আপনারাও কিন্তু আশুতোষবাবুর মতো ফোন করতে পারেন 0381 232 6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি ফ্যামিলি থেকে বলছি, বলুন। আর গান শুনবো তোমার পূজা হওয়া, তোমার খোলা হওয়া, তোমার পূজা হওয়া, অনেক দিন পর অন্য একদম ভালো লাগছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, একদম ভালো আছি, আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, প্রণজিৎবাবু কিন্তু আরও একটা গানের অনুরোধ করলেন, তোমার খোলা হাওয়া। অবশ্যই চেষ্টা করব। আরও একজন শ্রোতা বন্ধু সম্ভবত রয়েছেন, খুব বেশি সময় নেই হাতে, দেখব কে রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি আসাম সমনে থেকে টিঙ্কু বলছি।
0: টিঙ্কু বাবু?
1: হ্যাঁ হ্যাঁ,
0: বলুন টিঙ্কু বাবু।
1: আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, সাগর সেনের কণ্ঠে।
0: সাগর সেনের কণ্ঠে কোনটা বলুন?
1: আদেকো ঘুমে নয়ন উসুমে স্বপ্ন দিয়ে যায়।
0: আরেকবার বলবেন।
1: আদেকো ঘুমে নয়ন উসুমে স্বপ্ন দিয়ে যায়।
0: একদম, আমরা অবশ্যই আমাদের সংগ্রহে যদি থাকে এবং সময় যদি হয় নিশ্চয়ই আপনার এই অনুরোধ আমরা রক্ষা করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং রবি শনের এই পর্বে আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধু, এর আগের গানখানি শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। নিত্য তোমার যে ফুল ফোটে, গানটি অনুরোধ করেছিলেন আশুতোষ বাবু।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে তাই দাঁড়া বলছি।
0: নিতাইবাবু বলুন।
1: আমি একটা মনোময় ভট্টাচার্যের গান শুনতে চাই।
0: মনোময় ভট্টাচার্যের? বলুন।
1: হ্যাঁ, আমি আগুনে পরশমণি এই গানটা শুনতে চাই।
0: আগুনের পরশমণি। আমাদের সময় খুব কম হয়েছে, যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো। অসংখ্য ধন্যবাদ নিতাইবাবু ফোন করার জন্য।
1: হ্যাঁ, নমস্কার।
2: শ্রোতা বন্ধু, প্রণজিৎ চক্রবর্তী আসাম থেকে, তিনি অনুরোধ করেছিলেন তোমার খোলা হাওয়া। তবে এবারে তোমার খোলা হাওয়া রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে আমরা শুনতে চলেছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং রবি শোনেন আজকের এই পর্বে আমরা শুনছি রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত। প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথের ছিল এক গভীর সম্পর্ক, তাই তার গানে বারবার উঠে এসেছে ঋতুর রূপ, পাখির ডাক, নদীর স্রোত কিংবা বৃষ্টির শব্দ। বসন্ত, বর্ষা, শরৎ বা শীত, প্রতিটি ঋতুকে তিনি গানে জীবন্ত করে তুলেছেন। যেমন বর্ষার গানে আছে মাটির গন্ধ, আবার বসন্তের গানে আছে নতুন জীবনের আনন্দ। শুধু প্রেম বা প্রকৃতি নয়, রবীন্দ্রসঙ্গীত মানুষের আত্মিক শান্তির এক বড় উৎস। পূজোর গানগুলো ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মসমর্পণ ও মানবতার বাণী ফুটে ওঠে। আবার স্বদেশী আন্দোলনের সময় তার গান মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল। জনগণ মন আজ ভারতের জাতীয় সঙ্গীত, এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যা রবীন্দ্রনাথের সৃষ্টি বিশ্বজননীকে প্রমাণ করে। বাংলা সংস্কৃতি ও সঙ্গীত জগতের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত এমনভাবে জড়িয়ে আছে যে এটি বাঙালির আবেগ, উৎসব কিংবা সংস্কৃতির চর্চার এছাড়া অসম্পূর্ণ। রবীন্দ্রসঙ্গীত শুধু গান নয় শ্রোতা বন্ধু, এটি এক অনুভূতি, এক জীবন দর্শন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। শ্রোতা বন্ধু, আজ রবিশনের এই পর্ব এখানেই শেষ করছি। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। তবে যাবেন না কোথাও আপনারা, কিছুক্ষণ বাদেই আবারও আপনাদের আরও এক পছন্দের পর্ব নিয়ে ফিরছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, এবারে স্টুডিওর ঘড়ির সময় কিন্তু বলছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব, সেই পর্বের সময় হয়ে গেছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে আজ রাতে পর্বের। আজ রাতের এই পর্বে প্রতিদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসি এবং আপনাদের কাছ থেকে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের গল্প, আপনাদের কথা আমরা শুনি। শ্রোতা বন্ধু, আজও তার ব্যতিক্রম হবে না। আমরা আজকেও কিন্তু একই রকমভাবে আপনাদের কথা শুনব। শ্রোতা বন্ধু, প্রতিদিন যে বিষয়গুলো থাকে আজ রাতের, আজও এমন একটা বিষয় রয়েছে, তবে সেই বিষয়টা আমাদের মনের খুব কাছের। অনেকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি আজ, অনেকে হয়তো সেই বিষয়ের সঙ্গে একমত নাও হতে পারেন, হয়তো তাদের সেই জিনিসটা পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা পছন্দ করেন তারা আজকের এই বিষয় নিয়ে অনেক মনের কথা বলতে পারবেন। অবশ্যই তার জন্য ফোন করতে হবে শ্রোতা বন্ধু 0381-232-6253 এই নম্বরে। যদি টেলিফোনের লাইন না পান বা আপনি কথা বলতে না চান, সেই জায়গাতে আপনার জন্য কিন্তু খোলা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ টেক্সট করেও আপনার মনের কথা কিন্তু জানাতে পারেন আমাদের। শ্রোতা বন্ধু, আমরা কথা বলবো, হোয়াটসঅ্যাপ টেক্সট পাঠাবো, কিন্তু তার জন্য অবশ্যই জানতে হবে আজকের বিষয়টা কি। বলে রাখি, আমাদের এফএম উচ্চয়ন্তের প্রতিদিনের যে বিষয়গুলো রয়েছে, অনুষ্ঠান রয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আপলোড করা হয় প্রতিদিন। তো সেই বিষয়গুলো সেখানে যদি আপনারা নজরে রাখেন, তাহলে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে আজকের বিষয়টা কি রয়েছে। যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেন না বা সেখানে আজ হয়তো করেননি, তাদের জন্য অবশ্যই বলে দেব। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলতে চলেছি, না মানুষদের নিয়ে নয়, আজ আমরা কথা বলবো আমাদের চারপেয়ে সাথীদের সাথে। না, চারপেয়ে নাও হতে পারে, দুপেয়েও হতে পারে। সেই জায়গাতে আজ আমরা কথা বলতে চলেছি পোষ্যদের নিয়ে, আমাদের প্রিয় পোষ্য অর্থাৎ পেটদের নিয়ে কথা বলতে চলেছি। শ্রোতা বন্ধু, মানুষ আর প্রাণীর সম্পর্ক আজকের নয়, বহু যুগ আগের। বহু যুগ ধরে মানুষ তার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে নানা প্রাণীকে। কখনো কুকুর, কখনো বেড়াল, কখনো পাখি, কখনো খরগোশ, কিংবা মাছ। শুধু শখ নয়, অনেক সময় পোষ্য হয়ে উঠেছে পরিবারের একজন সদস্য। একটা ছোট্ট পোষ্য আমাদের একাকিত্ব দূর করে, মন ভালো রাখে, নিঃস্বার্থ ভালোবাসা দেয়। শ্রোতা বন্ধু, আপনাদের পরিবারে এমন পোষ্য কি রয়েছে যা আপনার প্রিয়, বা আপনার পরিবারের বাইরে কারোর কাছে কি রয়েছে, বন্ধুদের কাছে কি রয়েছে এমন পোষ্য যা তাদের পরিবারের অংশ একেবারে এবং তাদের প্রিয় প্রত্যন্ত? ফোন করুন, জানান আমাদের 0381-232-6253 এই নম্বরে।

শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, এবং অবশ্যই কথা বলুন প্রিয় পোষ্যদের নিয়ে। আজ রাতের বিষয় আমাদের প্রিয় পোষ্য।

আমাদের বাড়িতে, আমাদের জীবনে এমন চারপে কিংবা দুপে এমন অনেক প্রাণীরা রয়েছেন যারা আমাদের পরিবারের অংশ হয়ে যান, যারা আমাদের ভালোবাসেন, যাদের আমরা ভালোবাসি, এমন প্রিয় পশুদের গল্প আজ শুনবো আপনাদের কাছে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?

0: না, শ্রোতা বন্ধুকে পাচ্ছি না আমরা।
1: নমস্কার শ্রোতা বন্ধু,
0: কে বলছেন শ্রোতা বন্ধু?
1: রাজু রায়।
0: রাজুবাবু, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, ঠিক করে একটু জোরে বলুন।
1: হ্যাঁ, পরশু দিন নিয়ে কথা বলছি আজ, বলুন।

না শ্রোতা বন্ধুদের সঠিক আওয়াজ আমরা পাচ্ছি না, লাইন একটু ডিস্টার্ব রয়েছে। চেষ্টা করব আবারও, আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি প্রিয় পোষ্যদের নিয়ে। একটা ছোট্ট পোষ্য আমাদের একাকিত্ব দূর করে, মন ভালো রাখে, নিঃস্বার্থ ভালোবাসা দেয়। আজকের এই আলোচনায় আমরা কথা বলবো সেই প্রিয় পোষ্যের স্মৃতি নিয়ে। পোষ্যের সঙ্গে মানুষের আবেগ, তাদের যত্ন, পোষ্যের মজার মজার কাণ্ড, আর জীবনে তাদের প্রভাব নিয়ে। আজকের এই পর্বে আপনারা ফোন করুন এবং আপনাদের সেই গল্পগুলো আমরা শুনব। অর্থাৎ হোয়াটসঅ্যাপ টেক্সট করুন 9402169965 এই নম্বরে। মাঝে মাঝে আমাদের যন্ত্রের কিছু যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের, তাই সেটা যদি অ্যাভয়েড করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনার ভয়েস মেসেজও আপনি পাঠাতে পারেন আপনার নিজের গলায় আপনার বক্তব্য দিয়ে। শ্রোতা বন্ধু ফোন করুন 0381-232-6253 এই নম্বরে এবং জানান আমাদের আপনার পোষ্যের গল্প।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রিয় পোষ্যদের নিয়ে। অর্থাৎ আমাদের জীবনে যে চার পেয়ে কিংবা দুপে পোষ্যরা রয়েছে তাদের নিয়ে। শ্রোতা বন্ধু, মানুষ কেন পোষ্যদের ভালোবাসে ভেবেছেন কি একবার? আমাদের জীবনে তো মানুষেরা রয়েছেন, তারপরেও কেন আমরা চার পেয়ে পোষ্য বা দুপেয়ে পোষ্যদের ভালোবাসি? কেন বাড়ির কুকুর বা বেড়াল বা পাখি বা মাছ, তাদের জন্য আমরা এত ভাবি? একটা প্রাণী কখনো ভাষায় কথা বলতে পারে না, কিন্তু তার চোখ, তার আচরণ সব কিছুতেই থাকে অনুভূতি। অনেক সময় মানুষ যখন একা হয়ে যায়, তখন একটা পোষ্যই হয়ে ওঠে তার সব থেকে কাছের বন্ধু। বিশেষ করে শহরে ব্যস্ত জীবনে, যেখানে মানুষ মানুষের জন্য সময় দিতে পারে না, সেখানে একটা পোষ্য নিঃস্বার্থভাবে সময় দেয় তাকে। এই জন্যই হয়তো মানুষ ভালোবাসে পোষ্যদের। অনেক ক্ষেত্রে সে পোষ্যগুলো পরিবারের জায়গা নিয়ে নেয়, পরিবারে তাদের জায়গা হয়, এবং একটা পরিবারের অন্য মানুষেদের যতটা জায়গা থাকে একটা বাড়িতে, ততটাই জায়গা সেই পোষ্যদেরও থাকে। এবং প্রতিটা জায়গাতে মানুষেরা হয়তো বিভিন্ন সময়ে আমরা কারোর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক কিছু ভাবি, নিজের লাভ ক্ষতি ভাবি, সমাজের অনেক কিছু ভাবি, তারপর হয়তো কারোর পাশে দাঁড়াই বা কারোর সাথে বন্ধুত্ব করি। কিন্তু একটা পোষ্য এত কিছু সে ভাবে না। যে তাকে আদর করবে, যত্ন দেবে, সে তারই হয়ে থাকে, এবং তার থেকেও একই রকমভাবে নিঃস্বার্থভাবে

0: হ্যালো,
1: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
0: নমস্কার দাদা, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: নমস্কার নূর আলম বাবু, বলুন।
0: হ্যাঁ, আমি অতীতে একটু যাচ্ছি, একটু পিছনে যাচ্ছি, বুঝলেন। আমি একটা গরুকে বুঝলেন 12-14 বছর পুষেছিলাম, মানে বাচ্চা থেকে আমার কাছে থাকতো গরুটা। হ্যাঁ,
1: সেই
0: গরুটা বুঝলেন বড় পর্যন্ত বুঝলেন আমার সঙ্গে হাঁটতো সবসময়। আমি বসতে বললাম বসতো, আমি উঠতে বললে উঠতো। এখন কিন্তু সে অতীত, মানে এত বেশি ভালোবাসা পেয়েছিলাম তার কাছ থেকে, বা ভালোবাসা দিতে পেরেছিলাম। অনেক আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতো, আমি রাস্তায় হাঁটতাম, আমার পিছনে পিছনে হাঁটতো, আমি ফিরে আসতাম, আমার সঙ্গে ফিরতো। ওটা ওদের কথা বললাম। এখন আপাতত যেটা পশুর কথা বলবো, সেটা হচ্ছে আমি দরকার যখন সঙ্গে সঙ্গে বেশ কিছু পাখি, সেটা কাক চোর খাবার দেওয়ার পর বাড়িতে এখন একটা কুকুর আছে, বলেন কুকুরটা ঠিক একইভাবে আছে, বা যদি রাত্রে কোনো কিছু বের হয় কি সাইডে কিছু দেখতে পায় ও ঠিক আওয়াজ দেয়। একটা কথা কি জানেন, যে ওই পশুদের মধ্যে একটা জিনিস থাকে না, যেটা হচ্ছে ওদের মধ্যে মানে খারাপ কিছু থাকে না, বা ওরা বেইমানি জানে না, ওরা শুধু ভালোবাসাটা জানে। আর এদের মধ্যে এত বেশি কিছু পাওয়া যায় এদের কাছ থেকে, যেটা আপনার আপনি যেটা বললেন অনুভূতির ব্যাপারটা, সেটা সব থেকে বুঝতে
1: তারা শুধু জানে ভালোবাসা, তারা শুধু জানে দিতে, তারা নিজের কথা ভাবে না, তাদের মনে কোনো আলাদা রকমের দাবি নেই। তারা ভালোবাসা দেয়, তারা আদর দেয়, যত্ন দেয়, যতটা সম্ভব তাদের সেটা তারা করে। আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: আমি কাঁঠালতলি থেকে গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম।
1: নমস্কার গোবিন্দ বাবু, বলুন।
2: ঘটনা হচ্ছে, আমাদের বাড়িতে একটা বিড়াল আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, এটা মানে কালারটা হচ্ছে লাল কালারের মতো। এটা এখানে মানে কর্মসূত্রে আমি আমার মিসেস আলাদা মানে একটু দূরে চলছে আর কি। হ্যাঁ, প্রায় দীর্ঘদিন যাবত সেখানে আমার বিড়ালটা তারা পালছে, সেখানে এই বিড়ালটা ওই মিসেসের সঙ্গ দিচ্ছে। এখন ভালো, এটা এটা যদি কোনো অসুখ বিসুখ হয় এমন জানলাম, এরকম ভালোবাসা দিয়েছে। কিছুদিন আগে আমার মেয়েটো ছিল, মেয়েটার আপাতত বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে মানে চাকরি করে শিলং এ চলে গেছে আর কি। মেয়েটা তখন এটা একটু অসুস্থ হলে এটাকে হাসপাতাল পর্যন্ত দেখানো হয়। তারপর এটা অতিথিরা গেলে বাড়িতে, অতিথিরা গেলে সেখানে যে কোনো অতিথি সবার সাথে একটু একটু সবার সাথে শেয়ার করে, ওখানে এখানে 2 মিনিট থাকবে, ওখানে 2 মিনিট সবার সাথে,
1: সবার সবাইকেই সময় দেয়, সে
2: সবাইকে একটু আনন্দ দেয়, আমার মিসেসকে সময় দেয়া, বিছানায় ঘুমোবে, এটাকে নিয়ে আমার মিসেস বাড়িতে একা থাকে। আমি একটু দূরে কাজের কারণে এখানে মিসেসকে বেশ সময় দেখি দেয়, এটা খুব আমার কাছে খুব মানে আনন্দ এবং আচানক লাগছে। এটা কিভাবে এটা বুঝতে পারছে, সময় মতো ঘুরবে খাবে, আর এটা মানে মাছ এবার রান্না মাছ খাবে না, সিদ্ধ করে কাঁচা মাছ রান্না করে কাঁচা দিতে হবে এটাকে, তারপর খাবে। খুব খাওয়ানোর মধ্যে খুব মানে ইয়ে, আমার কাছে খুব ভালো লাগে। আর আরেকটা কথা আমি বলছি, যে আপনার মানে এত উজ্জয়ন্তের মধ্যে যারা আপনার কথা বলেন, এত সুন্দর কিভাবে কথা বলেন, এটা আমার কাছে খুব, এটা আমি নিয়মিত শ্রোতা মোটামুটি, খুব ভালো লাগে, এত সুন্দর কথা আপনারা বলতে পারেন, তার জন্য আপনাদের আপনাদের কথার জন্য এত উজ্জয়ন্ত, এত মানে
1: অসংখ্য ধন্যবাদ,
2: ভালো লাগে মানুষ,
1: অসংখ্য ধন্যবাদ গোবিন্দ বাবু, এইভাবেই পাশে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।
2: আচ্ছা,
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের

0: বন্ধু আর যে অর্ণব, এবং আজ আমরা আজ রাতের পর্বে কথা বলছি আমাদের প্রিয় পশুদের নিয়ে, যে পশুরা আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে, আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে ওঠে, সেই পশুদের নিয়ে আজ কথা বলছি। আজকের এই আলোচনায় অবশ্যই থাকবে পশুদের নানান স্মৃতি, পশুদের নানান মজার মজার ঘটনা, সেগুলোই আপনারা ফোন করুন এবং আমাদের সাথে ভাগ করে নিন। যদি ফোনে নেটওয়ার্ক না পান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে, 9402169965 এই নম্বরে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
1: হ্যাঁ, দেখুন, আমার বাড়িতে কিছুদিন আগে, মানে বেশ কয়েক বছর আগে, 2-3 বছর আগে একটা কুকুর, কুকুরের বাচ্চা, মানে ওকে আমি বুঝতেই নাই কি, মানে কি হয়েছে, কুকুরের বাচ্চাটা যখন আপনার ওই ছোট, একেবারে ছোট বাচ্চা, তো সেই কুকুরের বাচ্চাকে আমি যখন রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম তখন দেখছিলাম যে বড় কুকুরে ওই বাচ্চাটাকে, হ্যাঁ, মানে সবাই মিলে, ছোট বাচ্চা তো, সব বড় কুকুরগুলো ও কোনো রকমে মায়ের কাছ থেকে হয়তো রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে এসছে, তো ঠিক আমার বাড়ির একটু আগে, তো আমি রাস্তায় বেরিয়ে দেখছি খুব চিৎকার, ওকে মারছে সবাই মিলে, হ্যাঁ, ওই ছোট বাচ্চাটাকে বড় কুকুরগুলো নিয়ে। আমি কি করলাম, ওই কুকুর, বড় কুকুরগুলোকে কোনো রকমে লাঠিতে করে তাড়িয়ে ওই বাচ্চাটাকে একদম কাদায় ফেলে একদম যাচ্ছা তাই করেছিল, কামড়ে কুমড়ে যা তাই করেছিল, তো আমি সেখান থেকে ওই ছোট বাচ্চাটাকে, হ্যাঁ, কোলে করে নিয়ে আসলাম। নিয়ে এসে বেশ বাচ্চাটা, কুকুরের বাচ্চাটা দেখতে খুব সুন্দর, বেশ হৃষ্টপুষ্ট দেখতে, হ্যাঁ, দেখে খুব ভালো লাগলো। বাড়িতে নিয়ে এসে ওকে ধোয়ালাম, চান করালাম, ভালো করে পরিষ্কার করে ওকে রোদে একটু দিলাম, শীতে কাঁপছিল, একটু রোদে দিলাম। দেওয়ার পর কি করলাম, হ্যাঁ, এবার ছোট বাচ্চা তখন মায়ের তো তো দুধ খায়, নিয়ে আমি কি করলাম, বললাম ওর মা কোথায় আছে ও তো জানি না, নিয়ে আমাদের পাশের বাড়ির একজন দিদি বললো যে ওই বাচ্চাটা আমাদের সাব সেন্টারে হয়েছে, ওর মা ওখানে আছে, হ্যাঁ, তো ওখানে আছে বললো। আমি বললাম বেশ, তাহলে বিকালে গিয়ে আমার ছেলেকে বলবো যে ওকে ওইখানে রেখে দিয়ে। নিয়ে কুকুরের বাচ্চাটা আছে, নিয়ে আমার ছেলে, আমার হাজবেন্ড ওকে দেখে, মানে সবার এতটাই লোভ হলো, কেউ বলছে না ওকে তো আর ছাড়বো না, ওকে আর ওর মায়ের কাছে যেতে দেবো না। আমি ছেলেকে বলছি, এ বাবু, ও তো এখন মরে যাবে, এতটুকু বাচ্চা, ও দুধ খায়, ওকে কি করে ইয়ে করবি? বলছে না, আমি ওকে কিনে এনে দুধ খাওয়াবো, ওকে আমি দেবো না, ও আমার কাছেই থাকবে। নিয়ে জানেন তো বাচ্চাটা সেই থেকে আমার কাছে থেকে গেল, থেকেই গেল না, এত, মানে আমি বলে বিশ্বাস করবে না, ওকে এত, মানে আদর যত্ন এত করতাম ছোট, মানে ওইটুকু অবস্থায় ও শীতকালে যখন ওকে খাটে ঢাকা দিয়ে সব কিছু দিয়ে শুয়ে রাখতাম, বাইরে থেকে কেউ এসে মনে করতো ছোট বাচ্চা ছেলে হয়তো ঘুমোচ্ছে,
0: বাচ্চা শুয়ে আছে, মানে একেবারেই পরিবারের পরিবারের লোকেদের মতো হয়ে গেছিল।
1: হ্যাঁ, আজকে কিন্তু সে বড় হয়ে আমাদেরকে অনেক কিছু রিটার্ন দিচ্ছে,
0: যেমন
1: এতটাই ভালোবাসা পেয়েছে, যখন আমরা বাইরে যাই পুরো বাড়িটা তো ও দেখেই। তাছাড়াও একবার বর্ষাকালে আমার দরজার ফাঁক দিয়ে একটা সাপ ঢুকেছিল, তো ও কিন্তু রাত্রেবেলায় ওই গেটের কাছে শুয়ে থাকে, ও কিন্তু আমাদেরকে জানান দিয়ে দিল সাপটা এসেছে বলে, সমানে চিৎকার করছে, তখন আমরা বাইরে বেরিয়ে এসে দেখছি বিরাট বড় একটা সাপ। তো আমাদেরকে অনেক ভাবে ও সাহায্য করছে, এই যে ছোট বাচ্চাটা সত্যি এরা। আর এছাড়াও আমার এখন গোটা পাঁচ সাত বেড়াল আছে, বুঝলেন তো, বেড়ালগুলোও কিন্তু আমার, মানে পায়ে পায়ে পায়ে পায়ে এ ঘর ও ঘর করে, আমি আমি দাঁড়াতে বললে দাঁড়ায়, হ্যাঁ, এই এইখানে বস, দেবো খাবার দেবো, চুপ করে কিন্তু ওরা এক জায়গায় বসে থাকবে, খাওয়া হয়, খাবার দিই, খেয়ে কিন্তু ওরা আবার সব নিজে নিজের জায়গায় চলে যায়।
0: বাহ, দারুন দারুন দারুন,
1: সত্যি পোষা জিনিস খুব মায়ার জিনিস হয় এরা,
0: একদম সত্যি সত্যি সত্যি,
1: একটু ভালোবাসলে এরা তার চার গুণ কিন্তু ফিরিয়ে দেয়।

একেবারেই একেবারেই। অসংখ্য ধন্যবাদ অম্বিকা দেবী, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন। সত্যি অম্বিকা দেবী যেমনটা বললেন যে পশুদের যখন ভালোবাসা দেওয়া হয় তখন তারা আরও দশ গুণ তা ফিরিয়ে দেয়। সত্যিই তো পশুরা এমনভাবেই আমাদের ভালোবাসে, তাদের আমাদের কাছ থেকে কিছু পাওয়ার থাকে না, তারা আমাদের থেকে কোনো কিছু পাওয়ার আশাও রাখে না, কিন্তু দেয় অনেক কিছু বেশি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রিয় পশুদের নিয়ে। শ্রোতা বন্ধু, পশুর কথা মনে হওয়া মাত্রই আমাদের মনে এক রাশ স্মৃতি কিন্তু চলে আসে। এখন যদি বাড়িতেও কোনো

0: মাত্র নাও থেকে থাকে যখন ছিল, তাদের নানান কীর্তি আমাদের কিন্তু মনে একেবারে জল জল করতে থাকে। আপনাদের তাহলে এক পোষ্যের গল্প বলি। টিফিন চোর টমি। শ্রোতা বন্ধু, আমাদের পাড়ার রাহুলের বাড়িতে একটা কুকুর ছিল, তার নাম ছিল টমি। খুব শান্ত দেখতে হলেও ওর একটা বড় বদ অভ্যেস ছিল, সে টিফিন চুরি করে খেয়ে নিত। রাহুল প্রতিদিন স্কুল থেকে এসে ব্যাগ সোফায় রেখে হাত মুখ ধুতে যেত, আর সেই সুযোগেই টমি ব্যাগ খুলে টিফিন বক্স বার করে ফেলত। একদিন রাহুলের মা ইচ্ছে করেই টিফিনের করলার তরকারি দিয়ে রাখলেন। আগে থেকেই প্ল্যান ছিল গোটা বিষয়টা, ভাবলেন আজ টমির নিশ্চয়ই শিক্ষা হবে। কিন্তু টমি সেটা দিব্যি খেয়ে নিয়েছিল এবং এমন মুখ করে বসেছিল যেন পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার সে এই মাত্র খেল। তারপর থেকে বাড়িতে সবাই বলত, টমি শুধু কুকুর নয়, ও একজন পাক্কা খাদ্যরসিক, যাকে বলে ফুডি। যদি কুকুরেরা ব্লগিং করতে পারত, হয়তো টমির ফুড ব্লগও থাকতো, কে জানে। তো এরকম মজার মজার বিষয় কিন্তু রয়েছে শ্রোতা বন্ধু, মজার মজার অনেক ঘটনা রয়েছে, মজার মজার অনেক স্মৃতি রয়েছে আমাদের পশুদের নিয়ে। শ্রোতা বন্ধু, আপনাদেরও নিশ্চয়ই এমন স্মৃতি আছে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আপনাদের পশুর কি স্মৃতি রয়েছে জানান আমাকে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? নমস্কার, কে রয়েছেন? শ্রোতা বন্ধু, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: আমি কথা শুনতে পাচ্ছি না, লাইন কাটছে, আপনি কথা শুনতে পাচ্ছি না।
0: নমস্কার, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? আপনি বলতে পারেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলা গেল না, যান্ত্রিক গলযোগ তো রয়েছে। তবে যাই হোক শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরেও আমাদের টেক্সট করতে পারেন, 9402169965 এই নম্বরে টেক্সট করতে পারেন, টেক্সট করতে পারেন, অথবা ভয়েস মেসেজও কিন্তু আমাদের পাঠাতে পারেন। অর্থাৎ আপনি নিজে আপনার বক্তব্য রেকর্ড করে আমাদের পাঠাতে পারেন, সেটা অবশ্যই আমরা প্লে করব। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি আমাদের প্রিয় পশুদের নিয়ে, অর্থাৎ আমাদের প্রাণের একটা বড় জায়গা যারা কেড়ে নিয়েছে, সেই চার পেয়ে কিংবা দু পেয়ে পশুদের। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার।
2: হ্যালো,
0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: আমি শেখপুর থেকে আসছি।
0: নমস্কার আশিস বাবু, বলুন।
2: ঘটনা হচ্ছে আজকে থেকে বছর ধরেন 40 বছর আগের কথা। আমি তখন কলেজে পড়তাম, আমার ছোট ভাই তখন 11 এ পড়ত, আমার বাবা বাজার থেকে একটা কুড়িয়ে বিড়াল এনেছিল, বুঝলেন তো?
0: ওকে,
2: বাবা তখন চালের ব্যবসা করত।
0: আচ্ছা,
2: ছোট ভাই বিড়ালটাকে খুব যত্ন সহকারে একটু বড় করেছে। একদিন আমাকে ডাকলো, কলার টেবিলে এসে ডাকলো, তোর মেলটা দেখেছে? দেখেছে। ও পড়ছে বিড়ালটা, প্রতিটা পৃষ্ঠা উল্টিয়ে দিচ্ছে, বুঝলেন তো? আশ্চর্যজনক ব্যাপার। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, তো এখন যদি এরকম দৃশ্য থাকতো তাহলে ফেসবুকে ছাড়া যেত, খুব সুন্দর
0: দৃশ্য।
2: তখন সে একটা পৃষ্ঠা শেষ হলে বিড়ালটা চুপ করে বসে দিল, সে আঙুল দিয়ে সিগনাল দিত, একটা একটা করে পৃষ্ঠা উল্টিয়ে দিত। ওটার আরো কাহিনী আছে। আরেকটা কাহিনী হচ্ছে কি, আমাদের অগ্রহায়ণ মাসে আমাদের যে আমন ধান আসতো, বুঝলেন তো, তখন পাশের বাড়ির মুরুগ আসতো বা পাখিরা বসে ধান খেত, এই বিড়ালটাকে একটা ছাতা দিয়ে বসিয়ে রাখবে, যতক্ষণ ধান আছে ততক্ষণ কোনো বাইরের কোনো মুরগ বা পাখি এই ধান খেতে পারতো না, ও সব ডাবটা মেরে দূরে সরে দিত, বুঝলেন তো? ওর এই বিড়ালটার আরেকটা বৈশিষ্ট্য ছিল, ও খুব দুধ ভাত খেত, মাছ মাংসের মধ্যে খুব প্রিয় ছিল না। সকালবেলা

0: আচ্ছা, আমরা যখন চা খেতাম আমার স্পষ্ট মনে আছে যে ও চা খাওয়ার জন্য ম্যাও ম্যাও করে ডাকতো, তখন ওকে একটা ওর জন্য একটা আলাদা ইয়ে ছিল, প্লেট ছিল, ওটাতে চা ঢেলে দিত, একটু একটু করে খেত। হ্যাঁ, চা খেত। হ্যাঁ, আচ্ছা, এরপর আরেকটা বলছি, ওকে আপনি মাটিতে বা পাকা যদি কোনো খাওয়ার দেন, দুধ বা যাই দেন, ও খেত না, ওকে প্লেটে দিতে হতো। স্যান্ডিবার দেওয়া ছিল, কিন্তু দুঃখের বিষয় বিড়ালটা পাশের বাড়ির একটা পুরানো ইয়েতে পড়ে, এই কুয়াতে পড়ে, মাটি কুয়াতে পড়ে মারা গেল। ভীষণ দুঃখ পেয়েছে আমরা, বাড়ির সবাই দুঃখ পেয়েছে। লম্বা লম্বা ওর লোম খুব ছিল, দেখার মতো বিড়াল ছিল, বছর দেড়েক ছিল বিড়ালটা। আমার বাড়িতে ভীষণ কয়েকদিন কান্না কাটিয়ে উঠেছে, বুঝলেন তো, আজ অব্দি এমন বিড়াল আমি দেখিনি। আর সবচেয়ে আরেকটা বৈশিষ্ট্য ছিল কি জানেন, বাড়িতে ছোটখাটো সাপ ঢুকলে মেরে ঘরের দরজায় এনে
1: রেখেছিল।
0: না না, ইঁদুর টুদুর যত আছে খেত না, কিন্তু মেরে ঘরের দরজায় এনে রেখে দিত। আর সবদিন আমার ভাইয়ের সঙ্গে ঘুরতে হতো। এই একটা দেখলাম যে বসুর মধ্যে যে একটা, আমরা তো ওরা তো কথা বলতে পারে না, ওরা যে কতটুকু ইয়ে করতে পারে, মানুষের সিগন্যাল বুঝতে পারে, সবকিছু বুঝতে পারে,
1: শ্রোতা বন্ধু। আশিস বাবু কিন্তু খুব সুন্দর একটা কাহিনী বর্ণনা করলেন, এবং যে বিড়ালের কথা বললেন, সে বিড়াল মানুষের মতো চা খায়। আপনাদের কাছেও নিশ্চয়ই পোষ্যদের নিয়ে এমন মজার মজার কাহিনী রয়েছে, সেগুলো ভাগ করে নিন আমাদের সাথে। ফোন করুন 0381232653 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজকে আজ রাতের এই পর্বে আমরা শুনছি আপনাদের পোষ্যের গল্প, অর্থাৎ আমাদের প্রিয় পোষ্য। শ্রোতা বন্ধু, প্রিয় পোষ্যদের নিয়ে অনেক মজার মজার গল্প রয়েছে, আরও একটা গল্প চলুন শুনি। রিমিদের বাড়িতে একটা টিয়া পাখি ছিল, তার নাম মিঠু। মিঠুকে সবাই নমস্কার শেখানোর চেষ্টা করত, অনেকদিন কিছুতেই শিখছিল না সে। হঠাৎ একদিন বাড়িতে অতিথি এসেছে, সবাই বসে গল্প করছে, ঠিক তখনই মিঠু জোরে জোরে চেঁচিয়ে বলল, চা দাও চা দাও, কারণ বাড়ির ঠাকুমা সারাদিন এটাই বলতেন। সেদিন থেকে মিঠু আর নমস্কার শেখেনি, কিন্তু বাড়িতে কেউ এলেই চিৎকার করতে থাকত, চা দাও, সেটাই বলতো। ভাবুন, আমাদের আশেপাশে যায় যেই পোষ্যরা থাকে, আমাদের বিভিন্ন ব্যবহার তারা কত সহজে নকল করে নেয়, এবং তারা সত্যিকারের অর্থে আমাদের জীবনের অংশ হয়ে ওঠে, আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে। শ্রোতা বন্ধু, প্রিয় পোষ্যদের নিয়ে আমাদের অনেকের অনেক স্মৃতি রয়েছে, পোষ্যের সাথে মানুষের অনেক আবেগ থাকে, তাদের যত্ন, তাদের মজার কাণ্ড, আর তাদের জীবনের প্রভাব আমাদের জীবনে তো পড়েই, তাই না? আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলছি শ্রোতা বন্ধু। আপনারা ফোন করুন এবং হোয়াটসঅ্যাপে টেক্সট করুন, আপনাদের জীবনে আপনাদের পোষ্যদের কি ভূমিকা রয়েছে। আপনার প্রিয় পোষ্যের গল্প, দুষ্টুমি, ভালোবাসার মুহূর্ত সব শুনবো আমরা। শ্রোতা বন্ধু, আজ অনেক গবেষণাতে দেখা গেছে পোষ্য মানুষের মানসিক চাপ কমায়। অনেক ক্ষেত্রেই আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা আমাদের এই ইঁদুর দৌড়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চাপ অনেকটাই বেড়ে গেছে, আমরা অনেক কিছু ভাবছি, অনেক কিছু চিন্তা করছি, আমাদের স্বাভাবিক যে জীবনযাপন তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এত চাপের ফলে। কিন্তু পোষ্যরা আমাদের সেই জায়গা থেকে বার করে আনতে পারে। বয়স্ক মানুষদের একাকিত্ব কমাতেও

অনেক সাহায্য করে এই পোষ্যরা। শিশুদের দায়িত্ববোধ শেখায় পোষ্যরা, এমনকি অসুস্থ মানুষের মানসিক শক্তি বাড়াতেও পোষ্যের ভূমিকা অনেক। শ্রোতা বন্ধু, পোষ্য মানেই শুধু কুকুর বেড়াল নয়। আমরা সাধারণত কুকুর বা বেড়ালকেই বেশি দেখি পোষ্য হিসাবে, কিন্তু অনেকেই পোষেন টিয়া পাখি, কবুতর, খরগোশ, অ্যাকোরিয়ামের মাছ, কচ্ছপ, এমনকি গিনি পিগও। এবং প্রত্যেকটা পোষ্যেরই আলাদা জায়গা রয়েছে তাদের পরিবারের মধ্যে।

না শ্রোতা বন্ধুকে পেলাম না। শ্রোতা বন্ধু, আজ আমরা পোষ্যদের নিয়ে কথা বলছি। পোষ্যদের কথা বলতেই অনেক স্মৃতি কিন্তু চলে আসে। ছোটবেলা আমার কথা যদি বলি, আমরা কোয়ার্টারে থাকতাম। সেই কোয়ার্টারে একদিন হঠাৎ কোথা থেকে একটা কুকুর চলে এলো। সেদিনটা ছিল শুক্রবার এবং আমি সেদিন কোনোভাবে, আমার প্রাইভেট টিউশনে যাওয়ার কথা ছিল, সেই প্রাইভেট টিউশনে সেদিন যাইনি এবং সেই দিনই হঠাৎ করে কোথাও থেকে একটা কুকুর চলে এলো। এবং কোয়ার্টারে কুকুর, অনেক কুকুরই আসতো, কিন্তু সেই কুকুরটা যে আলাদা সেটা আমরা সবাই টের পেয়েছিলাম। কারণ সেই কুকুরটা আসা মাত্রই আমরা প্রত্যেকে, ছোটরা তো বটেই, বড়রা পর্যন্ত তার দিকে আকৃষ্ট হয়ে গেছিলাম। সে এত ভালোবাসার সহিত প্রত্যেকের দিকে তাকাচ্ছিল, কেউই তার থেকে আর চোখ ফেরাতে পারছিলেন না। বিশেষ বিষয় ছিল, সেই কুকুরের গায়ের রংটা ছিল একেবারে হলদে এবং তার ওপর ডোরাকাটা দাগ ছিল বাঘের মতো। চিতা বাঘের গায়ে যেরকম থাকে, সে বাঘের মতো ডোরাকাটা দাগ ছিল তার গায়ে। প্রথমে প্রত্যেকে তাকে বিস্কিট খাওয়ালো, অনেক কিছু খাওয়ালো। তারপর ধীরে ধীরে সবাই বুঝতে পারলেন যে এই বাবাজি এখান থেকে আর যাওয়ার নাম করবেন না, তাই তাকে থাকার একটা জায়গা দেওয়া হলো। সে সেখানে স্বাচ্ছন্দ্যে নিজের বাড়ির মতো সে বসে পড়ল। তারপর আমরা ছোটরা সবাই একত্র হয়ে ভাবতে লাগলাম যে এ যখন আমাদের থাকবে, এ আমাদের কোয়ার্টারের এলাকাতে থাকবে, আমাদের পরিবারের অংশ হয়ে থাকবে, তার তো একটা নামকরণ হওয়া দরকার। এবং শেষমেশ তার নাম হয়েছিল, বলতে পারবেন কি হয়েছিল? একেবারে সহজ, হ্যাঁ, যেহেতু বাঘের মতো দেখতে, তার নাম দেওয়া হয়েছিল বাঘা। একেবারে সাধারণ একটা নাম, কিন্তু এই বাঘা তার স্মৃতি আমাদের সাথে, প্রত্যেকের সাথে, যারাই আমরা থাকতাম সেই কোয়ার্টারে, আমাদের সাথে ছিল বহুদিন। সে একটা সময় হয়তো আমাদের ছেড়ে চলে গেছে প্রকৃতির নিয়ম মেনে, কিন্তু তার অগণিত স্মৃতি আমাদের প্রত্যেকের মনে রয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আশীর্বাবু বলছিলেন যে তখনকার দিনে ফোন ছিল না ভালো, যে সেখানে তখন ছবি তুলে রাখা যেত। সে বাঘারও কোনো ছবি নেই আলাদা করে, হয়তো কোনো একজন ক্যামেরাতে তুলেছিলেন, কার বাড়িতে আছে কেউ জানে না, কিন্তু সেই বাঘা আমাদের প্রত্যেকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। এমনই হয়তো আমাদের প্রত্যেক পোষ্য, তারা আমাদের মনে এমন জায়গা করে নেয় যেখান থেকে তাদের বাদ দেওয়া কখনো সম্ভব হয় না। এবং সেই বন্ধুত্ব, সেই ভালোবাসা কখনো আলাদাভাবে রাখা যায় না। শ্রোতা বন্ধু, আপনাদেরও যে পোষ্য রয়েছে বাড়িতে, বা যে পোষ্য ছিল হয়তো কখনো আপনার জীবনে, সেই পোষ্যের গল্প শোনান আমাদের। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে আমাদের, টেক্সট করুন 9402-1-9965।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ, এবং আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি প্রিয় পশুদের নিয়ে। শ্রোতাবন্ধু রয়েছেন,

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রিয় পশুদের নিয়ে, অর্থাৎ আমাদের চারপেয়ে কিংবা দুপে বন্ধুদের, যারা আমাদের জীবনের অভিন্ন অঙ্গ। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এই রহমান বলছিলাম অর্ণববাবু।
0: নমস্কার হাতিয়ারবাবু, বলুন।
1: হ্যাঁ বলছিলাম, দেখুন আমরা হচ্ছে হোমোসেপিয়েন্স, মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী সবারই থেকে। তো আমরা আমাদের প্রয়োজনীয়তা গিয়ে দুপাড়া চার ভাই পশু প্রাণী পশু দিকে পালন করেছি, তারা কিন্তু নিঃস্বার্থ, তাদের কোনো স্বার্থ নেই, আমাদের জন্যই তারা। তাদের আমরা কি করেছি, তাদেরকে আমরা নিজের আমাদের নিজের কাজে লাগিয়েছি, সেটা আমাদের শরীরের পুষ্টির জন্যই হোক, খাদ্য হিসাবেই হোক, বা চাষবাসের কাজে হোক, ব্যবসা বাণিজ্যের কাজেই হোক। তো স্বাভাবিকভাবে তাদের প্রতি আমাদের একটু মমতা, একটা সমর্পিতা থাকা অবশ্যই দরকার। তারা যদি না বাঁচে, তারা যদি না থাকে, তাহলে আমাদের অস্তিত্ব পরিপূর্ণ হবে। তো আমরা তাদেরকে ভালো একটুকু পিঠু কাটা হাড় গুড় দিয়ে তাদেরকে যদি আমরা খেতে দিই, তারা আমাদের খুব বাধ্যবাধকতা হয়ে যাবে, এত সিনসিয়ার হয়ে যায় তারা আমাদের খুব, মানে তার একটুকু ভালোবাসার জন্য আমাদের অনেক কিছুই তারা ত্যাগ করে। যেমন ধরুন আমাদের বাড়িতে প্রচুর গরু ছাগল ভেড়া সবই থাকতো, হাঁস মুরগির দরমা থাকতো সেখানে, তো তাদেরকে খাওয়ানো দাওয়ানো সবই মা করতো ঠিকই, কিন্তু আমাদের আর কিছু ওই মুরগি আর বাইরে থেকে বা হাঁস মুরগি সবই কেটে আমাদের বাড়িতেই খাওয়া হতো আত্মীয় স্বজন এলেও। সুতরাং আমাদের এই পশু প্রাণীদিকে ভালোবাসা, কারণ আমাদের নিজের স্বার্থ হয়তো আছে ঠিকই, কিন্তু তাদেরকে ভালোবাসলে আমাদের একটা
0: ক্যাটাগরি আছে। আপনি লাইফস্টকের কথা বলছেন আর আমি পেট তার কথা বলছি, অর্থাৎ যে বাড়িতে থাকে আমাদের কম্পেনিয়ন হিসেবে যাকে আমরা ট্রিট করছি, যদি তাকে কেটে খেয়ে ফেলা হলো তাহলে তো সে আমার লাইফস্টকের আন্ডারে চলে গেল, তাই নয় কি?
1: তো অতিরিক্ত যদি উৎপাদন হয় সেক্ষেত্রে কি করবেন আপনি মুরগি হাঁসগুলো,
0: সেটা আপনি পালছেন কিভাবে সেটার উপর ডিপেন্ড করে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম বাঘার কথা, অর্থাৎ যে বাঘা আমাদের পরিবারের অংশ হয়ে গেছিল। আপনাদের জানিয়ে রাখি এই বাঘা বহু দিন সে জীবিত ছিল, এবং তার মূল দায়িত্ব যদি কিছু একটা থাকতো তা হচ্ছিল আমাদের গোটা কোয়ার্টারে যাতে কোনো গরু না আসতে পারে। আমাদের কোয়ার্টারে বিভিন্ন জনেরা বিভিন্ন গাছ লাগাতেন, ফুলের গাছ হোক সেটা বা এমনিতে পাতাবাহার গাছ হোক, সেই গাছগুলো তারা লাগাতেন। একটা বড় বিষয় ছিল যে গরু এসে সেই গাছগুলো খেয়ে ফেলত। আমাদের একটা ছোট্ট জায়গা ছিল আমাদের কোয়ার্টারের যে রুমটা তার সামনে, সেখানে আমার বাবাও প্রচুর গাছ লাগাতেন, ছোট বড় মিলিয়ে অনেক গাছ লাগাতেন, সেগুলো গরু এসে খেয়ে ফেলত, অনেক সময় এই কাণ্ডটা হয়েছে। কিন্তু বাঘা আসার পর থেকে আমাদের সেই কোয়ার্টারে সেই গাছ খাওয়ার যে প্রবণতা গরুর সেটা কিন্তু আর নেই। বাঘা একেবারে নিজের জীবনের বাজি রেখে প্রত্যেকটা গরুর পেছনে ছুটে ছুটে তাকে বার করত সে কোয়ার্টারের ত্রিসীমানা থেকে। কিন্তু এই যে তার রেগে গিয়ে বীরত্ব দেখানো, তার ফলে তাকে অনেক মার খেতে হয়েছে। কেমন মার একবার বলি আপনাদের। বিভিন্ন গরুরা

0: কিছু গরু ভয় পেয়ে যেত, ষাঁড় যে গরু থাকতো সেগুলো সহজে কিন্তু ভয় পায় না। অনেক লাথি খেতে হয়েছে বাঘাকে, এমনও হয়েছে সেই বাঘা লাঠি খেয়ে সে একেবারে পচা ড্রেনে গিয়ে পড়েছে, মানে একেবারে ডুবে তারপর উঠেছে ড্রেন থেকে এক গরুর লাঠি খেয়ে, এমনও কাণ্ড হয়েছে। এটাও আরেক গল্প। এমনই একদিন বাঘা একটা গরু ঢুকেছে এবং কোয়ার্টারে ত্রিসীমানায় পা দেওয়া মাত্রই বাঘা তার পেছন পেছন এবং চিৎকার করতে করতে সে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু গরু বাবাজি কোনো কিছুতেই তার কোনো কিছু হয়নি এবং সে হঠাৎ করে সপাটে একটা পেছনের পা দিয়ে লাথি মারল বাঘাকে। আমার চোখের সামনে আমি দেখতে পেলাম বাঘা ছিটকে গিয়ে পচা যে একটা ড্রেন ছিল সেই নালাতে পড়ে গেল, একেবারে ডুবে এক পুরোপুরি ভিজে উপরে উঠে এলো। এমনভাবে সে উঠে দেখতে লাগলো প্রথমে যে চারিদিক থেকে কেউ দেখছে কিনা ওকে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, সে আমাকে দেখেনি এবং দেখার পরে লজ্জা ঢাকার জন্য এমনভাবে দূরে গিয়ে দাঁড়ালো যেন এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্রই নেই। তারপর সেই গরু চলে গেল গরুর রাস্তা দিয়ে এবং তারপরে বাঘা তো আমাদের প্রত্যেকের বারান্দায় এসে ঘুমতো। এবারে হয়েছে কি, এবারে যখনই সে বারান্দায় আসতে যাচ্ছে সে তো আসতে পারছে না, কারণ প্রত্যেকেরই প্রচণ্ড বাজে গন্ধ, কারণ পচা ডোবায় পচা ড্রেনে সে পড়েছে। এবারে প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ও ড্রেনে পড়েছে, কেন পড়েছে সেটা কেউ দেখেনি, আমি একমাত্র দেখেছিলাম। কিন্তু তারপর সেই বাঘাকে ঠিক করা হলো সবাই মিলে তাকে স্নান করানো হবে। হ্যাঁ, বাঘার আরও একটা জিনিস ছিল, বাঘা খুব সাহসী ছিল। সে গরু আসুক, ইঁদুর আসুক, বেড়াল আসুক কিংবা ডাইনোসর আসুক, প্রত্যেক জিনিসকে সে তাড়িয়ে দেবে, কিন্তু ভয় পেত একমাত্র সে জলকে। না, কোনো রোগ ছিল না বাঘার, কিন্তু সে জলকে খুব ভয় পেত। ইনফ্যাক্ট বাইরে যদি কোনো দিন কেউ জল ছুঁড়ে ফেলত সে খুব দূরে পালিয়ে যেত, জল থেকে অনেক দূরে ছুটে পালাতো বাঘা। তো এবারে প্ল্যান করা হলো যে বাঘাকে স্নান করাতে হবে, কিন্তু আমরা প্রত্যেকেই জানি মোটামুটি যে বাঘাকে এভাবে তো জব্দ করা যাবে না, তার জন্য কেনা হলো শেকল এবং দুজন বড় দাদা দায়িত্ব নিলেন যে সেই বাঘাকে স্নান করাতে হবে। শেকল কিনে বাঁধা হলো বাঘাকে একটা পোস্টের সাথে। সে গল্প শুনবো, কিন্তু একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি এই কৃষ্ণনগর থেকে বলছি।
0: কে বলছেন শ্রোতা বন্ধু?
1: হ্যালো,
0: নমস্কার, কৃষ্ণনগর থেকে কে বলছেন?
1: হ্যাঁ, কৃষ্ণনগর থেকে আমি নারায়ণ বলছি, নারায়ণ দেব।
0: নমস্কার নারায়ণ বাবু, বলুন।
1: হ্যাঁ স্যার, ওই আজকাল তো কথাটা ওই কুকুর আর বিড়াল নিয়ে। না,
0: ঠিক কুকুর আর বিড়াল নিয়ে নয়, আমাদের পশুদের নিয়ে আমরা গল্প করছি, আপনাদের কথাও শুনছি, বলুন।
1: কুকুর বিড়াল তো অ্যাকচুয়ালি তো মানে আমরা তো আগে বইতে পড়ছি, মানে এরা মানে প্রভু ভক্ত, প্রভু মালিকের ভক্ত ভক্ত হয়, কিন্তু এখন তো এমন একটা অবস্থা, মানে আমরা আগরতলা শহরে তো মানে এই কুকুর বিড়াল এরা পালাবে একটা মানে সমস্যা হয়ে গেছে আরকি। গ্রামের গ্রামের বাড়ি ঘরে ঠিক আছে, গ্রামের বড় জায়গা টাকা থাকলে
0: গ্রামের
1: বাড়ি ঘরে ঠিক আছে, জায়গা টাগা বা টাউনের বাড়ি ঘরে বিশাল বড় জায়গা থাকে, এমন 10 ঘন্টা 12 ঘন্টা ঠিক আছে পালানো, কিন্তু দুর্গাদের ভিতরে কুকুর বিড়াল পালে কুকুর পালে কিন্তু একটা অসুবিধা দিই, মানে একটু
0: অসংখ্য ধন্যবাদ নারায়ণবাবু, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সত্যি তো আজকালকার দিনের যে বাড়িঘর এবং বাড়িঘরের যে সাইজ বলা চলে

এখানে অনেকটাই মানুষদের থাকতেই অনেকটা অসুবিধা হয়, তো সেই জায়গাতে পোষ্যদের নিয়ে থাকা অনেকটাই সমস্যার কারণ। কারণ পোষ্যরা সাধারণত তারা বদ্ধ জায়গাতে থাকতে পছন্দ করে না, তাদের ছোটাছুটি করতে হয়, তারা নিজেদের মতো করে নিজেদের জীবন বাঁচতে তারা পছন্দ করে। কিন্তু যাই হোক, আমরা যেভাবে অ্যাডজাস্ট করছি, ইভলভ হয়েছি, হয়তো পোষ্যরাও বদ্ধ জায়গাতে থাকার জন্য ইভলভ হচ্ছে ধীরে ধীরে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি আমাদের প্রিয় পোষ্যদের নিয়ে। পোষ্য মানেই শুধু একটা প্রাণী নয় শ্রোতা বন্ধু, অনেকের কাছে সে পরিবারের সব থেকে আদরের সদস্য। তাদের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো একসময় হয়ে ওঠে জীবনের সব থেকে মূল্যবান স্মৃতি। ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফিরতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই কুকুরটির আনন্দ, কিংবা পড়ার টেবিলের পাশে চুপচাপ বসে থাকা বেড়ালটির সঙ্গ, এসব যেন আজও চোখের সামনে ভেসে ওঠে। অনেক সময় মনে হয় মানুষ না বুঝলেও পশুরা আমাদের মনের কথা ঠিক বুঝতে পারে। শ্রোতা বন্ধু, বাঘার গল্প আপনাদের বলছিলাম, তারপর বাঘাকে বাঁধা হলো পিলারের সাথে। এই প্রথমেই তাকে বেঁধে রাখা হয়েছিল, কোনোদিন তাকে বাধা হয়নি এর আগে। সেই বাঘাকে বেঁধে তারপর তার গায়ে সাবান মাখা হলো। বাঘা উত্তাম চিৎকার করছে, সে স্নান করবে না তো করবেই না। দুজন বেশ হৃষ্টপুষ্ট দাদা তাকে ধরে স্নান করাবেন। সাবান মাখা হলো প্রচুরভাবে, একেবারে ফেনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ তার শরীর পিচ্ছিল হয়ে যাওয়াতে বাঘা সেই শেকল ছেড়িয়ে ছুটে পালিয়ে গেল। তার পেছনে পেছনে ছুটছে সেই দুই দাদা, তার পেছনে আমি, তার পেছনে বাকি আরও তিন চারজন কোয়ার্টারের বড় বড় লোকেরা। শেষমেশ তাকে একটা মাঠে গিয়ে জাপটে ধরা হয়েছিল। আলটিমেটলি তাকে চ্যাংদোলা করে, এক প্রকার চ্যাংদোলা করে ফিরিয়ে আনা হয়েছিল আবার কোয়ার্টারে। এনে আবার বেঁধে আবার সাবান মেখে তাকে স্নান করানো হয়েছিল। এবং সেই জায়গাতে শেষমেশ দেখা গেছিল বাঘার এই স্নান অভিযানের ফলে বাঘা তো পরিষ্কার হয়েছিল বটে, কিন্তু আমরা যারা বাকিরা ছিলাম সেই অভিযানের অংশ, তারা প্রত্যেকে কাদায় মাখামাখি হয়ে গেছিলাম। মাঠে যখন তাকে ধরতে গেছিলাম আমরা, তখন কাদাতে একেবারে মাখামাখি হয়ে গেছিলাম আমরা প্রত্যেকে। এই ছিল চিত্র। সেই চিত্রগুলো, সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে, এখনো ঠোঁটের এক কোণে হাসি চলে আসে শ্রোতা বন্ধু। আমাদের জীবনে পোষ্যরা এতটাই আলাদা, এতটাই বিশেষ জায়গা তারা আমাদের মনে করে নেয়।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি প্রিয় পশুদের নিয়ে। ফোন করুন 03-8123-26253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি সুমেলি বলছি আগরতলা থেকে।
0: নমস্কার সুমেলি।
1: তো আজকে প্রিয় পশু, আমার এখন তো কোনো পশু নেই, কিন্তু অনেক অনেক ছোট ছিলাম যখন, তখন একটা আমার প্রিয় পশুই বলা চলে, একটা বেড়াল ছিল, ছোট বেড়াল। তো তার নাম আমরা রেখেছিলাম প্রিন্সেস। হ্যাঁ, তো এটা শুনেও কারণ আছে বলছি। তো আমাদের পাড়াতে না একটা একটা পুরনো একটা দুষ্ট বেড়াল ছিল, ঠিক আছে? তো ও মানে একসাথে মোটামুটি ছয়টা বেড়াল জন্ম দিয়েছিল, ঠিক আছে? তো ওর থেকে ও কি করেছে, ও 5টা বেড়াল নিজের সঙ্গে নিয়ে গেছে, আর একটাকে

0: নিয়ে যায়নি, রেখে চলে গেছে, একদম দুর্বল যেটা জীর্ণ ছিল ওইটাকে রেখে চলে গেছে। তো এই একটা ছোট্ট মানে একদম সাদা ফুটফুটে একটা বাচ্চা, মানে এতই দুর্বল যে ও দুধও খেতে পারতো না আরকি। তো আমি আর আমার জ্যাঠাতো ভাই আমার দাদা মিলে ওটাকে খুব মানে আদর যত্ন করে একদম খুব বড় করেছিলাম, মানে দুধ টুধ খাইয়ে সিরিঞ্জ দিয়ে দুধ খাইয়ে আমরা বড় করেছিলাম। তো এই সেই বিড়ালটা না মানে প্রথম থেকেই মানে খুব মিশুকে ছিল, মানে খুব বেশি মিশুকে। কিন্তু ওর একটা স্বভাব ছিল কি মানে ও কোলের উপর বসতো, কোলেই কোলে কোলে থাকতো, হাতে হাতে চলতো, একদম প্রিন্সেস যেটাকে বলে, মানে মানে বুকের উপর শুয়ে থাকতো, ও খুব ভালো লাগতো, মাটিতে ও পা রাখতে চাইতো না আর কি।
1: বাহ, তাই জন্য প্রিন্সেস।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, তার জন্যই প্রিন্সেস ওর নাম ছিল। কিন্তু কিন্তু তারপর যে ঘটনাটা হয়েছিল, মানে ও মানে আমরা ভাবতাম যে আরে ও এত কোলে কোলে চলছে এটা তো ঠিক না, ওর একটু মানে মাটিতে চলাটা উচিত, তো আমরা ওকে ট্রেনিং দিতাম যে মাটিতে চলো। কিন্তু এতই যে ও শিখে যাবে এটা বুঝতে পারিনি আর কি। তো
1: আচ্ছা,
0: ও দেখতাম মাঝে মাঝে বাইরে থেকে ঘুরে আসতো, একদম নোংরা হয়ে ঘুরে আসতো রাস্তাঘাটে, জমিতে চলে যেত, এরকম করে আসতো। ঠিক আছে, আসতো তো আসতো, একদম ফুল ইন্ডিপেন্ডেন্ট লাইফ ও লিড করছিল তখন। ঠিক আছে, আমরাও খুশি হয়েছি যে আচ্ছা ঠিক আছে, ঘর বাইরে ও মিলেমিশে ও
1: নিজের মতো কাটাতে পারছে।
0: হ্যাঁ, তো আর আমরা ওকে না খুব ভালো খাওয়াতাম আর কি, মানে যতটুকু সম্ভব মানে দুধ মাছ সবকিছু মানে দিয়ে দিয়ে খাওয়াতাম, একদম খুব হেলদি ডায়েট। কিন্তু ওর পছন্দ, ওর পছন্দের ডিশ কি ছিল জানো?
1: কি
0: ওর পছন্দের ডিশ ছিল? টিকটিকি।
1: টিকটিকি,
0: হ্যাঁ। তো আমরা মানে ওকে যতই হেলদি খাওয়ানোর চেষ্টা করতাম, ওর ওই যেমন থাকে না ঘরে হেলদি খেলে বাইরে স্ট্রিট ফুড, মানে লিটারালি স্ট্রিট ফুড, একদম গল্পের মতো মনে হতো, মনে হয় আমার এখনো ভাবলে সেই ছোট্ট একটা মানে দুষ্ট একটা আদুরে একটা ছোট্ট মানে সবসময় আমাদের কোলে কোলেই থাকতো, এভাবে হঠাৎ করে একদিন যাই হোক মানে এখনো ওই আশিস বাবু যেটা বলছিলেন যে তখন আমি অনেক ছোট ছিলাম, যে আমার কাছে তখন আমাদের কাছে কারো কাছে ফোন ছিল না যে ওর একটা স্মৃতি রাখবো,
1: স্মৃতি রাখবো।
0: তো এখনো কিন্তু চোখে একদম পুরো একদম পুরো একদম জল জ্যান্ত রয়েছে আর কি। এটাই শেয়ার করলাম। আমার এখন আপাতত বাড়িতে মাছ রয়েছে, এখন নেই, তো আপাতত পেট হিসাবে আমার কিছু মাছ আছে এখন, আর বিড়াল কুকুর কিছুই নেই।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুবেলি, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমাদের এই পোষ্যগুলো আমাদের ছেড়ে হয়তো চলে যায়, কিন্তু তাদের স্মৃতি আমাদের কাছে রয়ে যায়। ছবি হয়তো থাকে না, থাকে না হয়তো অন্য কোনো স্মৃতি, কিন্তু আমাদের মনের মনি কোঠরে তাদের ছবি জল জল করতে থাকে। শ্রোতা বন্ধু, বাঘার গল্প আপনাদের বলছিলাম, তারপরে আরও একটা পশু আমার জীবনে এসেছিল, সেই পশুটাও এসেছিল একেবারে আচমকা। রাস্তায় তখনকার দিনে ছোট ছোট মুরগের বাচ্চা বিক্রি করা হতো, বিভিন্ন কালারের, দেখতে খুব সুন্দর লাগতো। সেই মুরগের বাচ্চাগুলো বেশি দিন বাঁচত না সেটাও আমি জানতাম, কিন্তু হঠাৎ একদিন দেখে দুটো মুরগের বাচ্চা আমি কিনে নিয়েছিলাম, দুটো 50 টাকা করে, 25 টাকা করে একটা নিয়েছিল, দুটো 50 টাকা দিয়ে কিনেছিলাম মুরগের বাচ্চা। খুব ছোট্ট ছিল, খুব ছোট্ট, তাদের প্যাকেটে করে করে একেবারে পকেটে পুরে আমি নিয়ে গেছিলাম, বুক পকেটে রেখে মাথাটা উপর দিকে বার করে আমি বাইক চালিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর থেকে তাদের একটা বক্স করে দিয়েছিলাম, বক্স করে রাখা হয়েছিল, তাদের খাওয়ানো হতো, সব কিছু করা হতো, খাবার দেওয়া হতো, ছোট যতটা পারে তারা খেত। দুটো, একটা সবুজ কালার, একটা পিঙ্ক কালারের, গোলাপি কালারের ছিল। সবুজটার নাম দিয়েছিলাম সবুজ খান, এবং পিঙ্ক যে মুরগটা ছিল সেটা মেয়ে হবে ভেবেছিলাম, ভেবে সে তার নাম দেওয়া হয়েছিল পিঙ্কি। তো পিঙ্কি এবং সবুজ খান, সবুজ খান স্বাভাবিকভাবেই ছেলে এবং পিঙ্কি মেয়ে, এভাবেই বড় হচ্ছিল তারা। কিন্তু কিছুদিন পরে সবুজ খান অল্প একটু বড় হওয়ার পরে সে একটু আঘাত পায় এবং কিছুদিন পরেই সে মারা যায়। তারপর থেকেই পিঙ্কি একেবারে একা, তাকে আমি বাঁচাতে পারবো কি না সেই চিন্তাটাও অনেক দিনের ছিল আমার।

সঙ্গে আমি একেবারে বন্ধুর মতো চলতাম, সেও আমার সঙ্গে চলতো। বাড়িতে যতক্ষণ পর্যন্ত থাকতাম সে আমার কাঁধে বসে থাকতো, একেবারে ছোট্ট ছিল, কাঁধে বসতো, মাথায় বসে থাকতো, অনেক সময় বুক পকেটে থাকতো। এইভাবে সে চলতো, হাঁটতো কিছুক্ষণ। ধীরে ধীরে পিঙ্কি বড় হলো, বড় হয়ে একেবারে প্রপার রুস্টার যাকে বলে সে রুস্টার হলো। বড় হওয়ার পর আরও একটা মজার বিষয় হলো, তার যে পিঙ্ক কালার, সে পিঙ্ক কালার চলে গেল, একেবারে সে ধবধবে সাদা হয়ে গেল। এবারে আমি কাউকে বোঝাতেই পারি না যে কেন এই সাদা ধবধপে বড় মুরগটার নাম পিঙ্কি। বড় হওয়ার পর বুঝতে পারলাম যে না পিঙ্ক কালার, না সে মেয়ে, সে হচ্ছে মোরগ, রুস্টার প্রপার। এই একটা বিষয় ছিল, কিন্তু পিঙ্কি নাম যেহেতু রয়েছে, সে পিঙ্কি নাম তো পিঙ্কি রয়েছে, সে পিঙ্কি নামেই রেসপন্ড করতো, পিঙ্কি নামে ডাক দিলে সে আসতো। এবং খুব সুন্দর একটা বিষয় ছিল পিঙ্কির, সে তো আর ছোটোবেলায় তার আরও একটা মোরগ বন্ধু ছিল, কিন্তু তারপরে তো আর কোনো দিন সে কোনো মোরগকে দেখেনি। সে চলতো আমার সঙ্গে, আমি যেভাবে হাঁটি সেভাবে হাঁটার অনুকরণ করত, এবং ডাকলে পরেও তার মধ্যে মোরগের যে ভাবভঙ্গি থাকার কথা সেগুলো অনেক কম ছিল। সে মানুষের মতো হাঁটার চেষ্টা করত, চেষ্টা করত, ডাক দিলে কুকুরের মতো ছুটে আসত। এমন কি অন্য আশলা বা অন্যান্য জিনিস যদি ইঁদুর টিদুর যদি দেখতে পেত সে বাড়ির বাইরে, সে ছুটে যেত কুকুরের মতো সেগুলোকে আক্রমণ করার জন্য। এই রকম ছিল পিঙ্কি। আরো একটা বিশেষ বিষয়, সকালবেলা আমরা প্রত্যেকে অ্যালার্ম দিই, অ্যালার্ম দিয়ে ঘুমোই, কিন্তু পিঙ্কির দৌলতে আমার অ্যালার্ম দিতে হতো না। সকালবেলা সকালের আলো দেখতে পেয়েই সে খুব জোরে কুকুরে কু বলে চিৎকার করতো, এবং সেই ডাকে শুধু আমার নয়, আমার মা বাবার নয়, আমার বাড়ির আশেপাশের অনেকেরই ঘুম ভেঙে যেত। এইটুকু অবধি ঠিক ছিল, কিন্তু মজার বিষয় হতো যখন আমি পিঙ্কি তার বক্সে ঘুমিয়ে যেত, এবং আমি ভুলবশত যদি আমি লাইট অন করে ঘুমিয়ে পড়তাম। হঠাৎ ধরুন এরকম রাত 2:30 বাজে, এবং সেই মুহূর্তে পিঙ্কি বক্সের মধ্যে তার চোখ খুলল, সে ঘুম ভাঙল, আর আমি এদিকে ঘুমুচ্ছি, রাত 2:30 বাজে কিন্তু আমার রুমের লাইট জ্বালানো। ঠিক সেই মুহূর্তে পিঙ্কি চোখ খুলে দেখতে পেল বাইরে আলো। সেই রাত 2:30 সময় সে একেবারে গলা ফাটিয়ে কুকুরে কু বলে চিৎকার দিত, এবং সেই ডাকের ফলে সেই ডাক রাতের বেলা অনেক দূর অব্দি যেত। সেই ডাক শুধু আমি উঠতাম না, আমার মা বাবা উঠত না, পাশের বাড়ির লোকেরাও উঠত, এবং আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে অন্য আরেকজন মহিলার বাড়িতে উনি মোরগ মুরগি পালতেন, বেশ কয়েকটা মোরগ মুরগি ছিল। সেই মোরগ মুরগিগুলো ডাক শুনে তারাও ডাকতে শুরু করত, এবং তার পরবর্তী সময় আরও একটু দূরে কিছু কুকুর থাকতো, তাদের ডাক শুনে কুকুররা ডাকা আরম্ভ করত। এইরকমভাবে বলা চলে পুরো পাড়া গরম হয়ে যেত সেই রাত 2:30 সময়। বেশ কয়েকদিন এরকম ঘটনা ঘটেছে, তারপর থেকে মোটামুটি কেউ ট্রেস করতে পারেনি যে কেন এরকম হচ্ছে, কিন্তু আমি তো জানতাম যে কেন হয়েছে সেটা, আমার মা বাবাও জানতো। তারপর থেকে কখনো যদি আমি পড়াশোনা করছি, এমন যদি ঘটনা ঘটত, ঠিক সেই সময় যেই মাত্র বুঝতে পারতাম যে এবারে পিঙ্কি ডাকতে চলেছে, ঝাপটি মেরে তার ঠোঁটগুলো চেপে ধরতাম। এমনও কাণ্ড করতে হয়েছে পিঙ্কির সাথে আমার। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আপনাদের অনেকের পোষ্যদের স্মৃতি আমরা শুনলাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, পোষ্যরা আমাদের জীবনের অভিন্ন অংশ হয়ে থাকে। পোষ্যদের সঙ্গে সম্পর্কটা খুবই নিঃস্বার্থ, তারা কোনো প্রতিদান চায় না, শুধু একটু ভালোবাসা আর যত্ন চায়। তাদের প্রতি দায়িত্ব থাকা আমাদের অত্যন্ত প্রয়োজন, আমাদের তাদের ভালো রাখার দায়িত্ব আমাদের। আজকের এই পর্বে আমরা কথা বললাম আমাদের প্রিয় পোষ্য নিয়ে। পোষ্য শুধু প্রাণী নয়, তারা আমাদের জীবনের আনন্দ, সঙ্গ, ভালোবাসা আর স্মৃতির অংশ। একটা ছোট্ট প্রাণীও কখনো কখনো মানুষের জীবন বদলে দিতে পারে শ্রোতা বন্ধু, তাই ভালোবাসুন আপনার পোষ্যকে, যত্ন নিন, তাদের কাছ থেকে শিখুন নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। মানুষের ভাষা না বুঝলেও ভালোবাসার ভাষা সব প্রাণীই বুঝে।

যে বাড়িতে পোষ্য থাকে সে বাড়িতে একটু বেশি প্রাণ থাকে। শ্রোতাবন্ধু, এবং অবশ্যই সেই স্মৃতিগুলো আপনার পোষ্যের সবসময় আপনাদের মনে থাকবে। সে আমার বাঘা হোক বা পিঙ্কি, আপনাদের আশিসবাবুর যেমন সেই চা খাওয়া বেড়াল হোক না কেন, প্রত্যেকের মনেই সেই পোষ্যদের জায়গা সবসময় থাকবে। সেই মুহূর্তগুলো আমাদের মনে করাবে কত ভালোবাসার মুহূর্ত ছিল সেগুলো।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন আজ রাতে পর্ব। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব ছিলাম আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 13 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের FM উজ্জয়ন্তের গোটা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পাণ্ডা দিয়ে অধিবেশন শুরু হবে। তারপরই শুনবেন অভিজ্ঞাপন 7:45, তোমায় গান শোনাবো শুনবেন 8:40, বলছে তোমায় আর যে অম্বালিকার সাথে শুনবেন 9:12, মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা 10:00, সুরের আকাশে আর যে অনিন্দিতার সাথে শুনবেন 2:30। আজকের সিকান্দার শুনবেন 5:00 থেকে 6:30 শুনবেন উড়ান। সেরা কথা 7:25, গানে আপকে লিয়ে 8:05 শুনবেন অনুষ্ঠান আজ রাতে আর যে নিবেদিতার সাথে 9:02 থেকে। 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:01:25। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের পশুদের কথা মনে রাখবেন, ভালোবাসবেন, তাদের যত্ন নেবেন, কারণ তাদের থেকেই আমরা শিখতে পারি নিঃস্বার্থ ভালোবাসা। শুভরাত্রি।